গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

অনুষ্ঠান আর 18 মিনিটে আপনাদের সঙ্গে রয়েছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে সকাল 6টা পর্যন্ত। যদিও 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি, তবুও বিদায় চেয়ে নেওয়া কিছুটা আগেই অনুষ্ঠানের প্রয়োজনে। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম, যদিও 6টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। শুনছিলেন শিল্পী প্রদীপ কুলভীর কণ্ঠে চিত্ত আমার হারালো। বিদেশি ফুলের গুচ্ছ নয়, ওই আদরের নামে ডেকো সখা মোরে, ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত, তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে অমনি যেতাম ছুটে, কোলে পড়িতাম লুটে, রাশি করা ফুলগুলি পড়িয়া থাকিত, নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর, কেবল স্তব্ধতা বাজে, আজিয়ে

কেবল ডাকি গো আমি ঈশ্বর ঈশ্বর। মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই, সে নাম তোমার মুখে শুনিবারে চাই। হ্যাঁ সখা, ডাকিও তুমি সেই নাম ধরে, ডাকিলেই সাড়া পাবে, কিছু না বিলম্ব হবে, তখনই কাছেতে যাব সব ত্যাগ করে। বিদেশি ফুলের গুচ্ছ নয় শুনছিলেন, এবারে ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে আমার নিশীথ রাতের

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:32 হয়ে 32 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 23 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

এখন জানিয়ে দেব মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। 17/8/2026 থেকে 18/8/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবী বন্ধুদের 17/8/2026 থেকে 18/8/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই, মানুষ বলে। মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কালবৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যুদল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে। নগর পুড়ে ছাই হয়ে যেত, মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুণ্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধের রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না। কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলবৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি।

0: ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী, কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ, বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীত আজ শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, রাগ বিলাস খানি টোড়ি এবং আহির ভৈরব।

0: এতক্ষণ শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, রাগ বিলাস খানিটৌরি এবং আহির ভৈরব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিটিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250রও বেশি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরানে আইআরজিসি ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এই দাবি খারিজ করে দিয়েছে। সোমালিয়ায় সরকারি সেনাবাহিনীর অভিযানে আলসাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় তথাকথিত অভিযোগের বিরুদ্ধে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি 2024 সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ জারি করা হয়েছে। এদিকে ছাত্রনেতা পীযূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা 11 থেকে 13 জেপিএসসি পরীক্ষার অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী সাজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত সাজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সবচেয়ে বেশি 62 জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7900

0: কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে এর অনুমোদনপত্র তুলে দেন। 16টি প্রজেক্টের এখনও কাজ চলছে।
1: इलेक्ट्रॉनिक्स कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम में 106 प्रोजेक्ट्स अप्रूव हो चुके हैं। इन एक प्रोजेक्ट्स में 69,548 करोड़ इन्वेस्टमेंट आ रहा है और 2,50,000 लोगों को टोटल डायरेक्ट और इनडायरेक्ट मिला के इन फैक्ट्रीज में एम्प्लॉयमेंट मिलेगा। जिस स्कीम में 31 प्रोजेक्ट्स अप्रूव हुए हैं, बहुत तेजी से इंडस्ट्री ने अपना इन्वेस्टमेंट लगाकर 38 प्रोजेक्ट्स में मैन्युफैक्चरिंग और ऑलरेडी चालू कर दी है और 16 प्रोजेक्ट्स अभी अंडर कंस्ट्रक्शन चल रहे हैं।
0: কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। পরিষেবা আরও উন্নত করার বিষয়ে পেনশন প্রাপক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিকা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধু চন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয়মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারদের অভিনন্দন জানিয়েছেন। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000 বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন সম্ভবপর হয়েছে। এ মাসের 24 তারিখ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যে কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা দ্বাদশ মণিপুর বিধানসভার অষ্টম অধিবেশন ডেকেছেন। বিধানসভা সচিবালয়ের পক্ষে গতকাল জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, 2 সেপ্টেম্বর সকাল 11টায় ইম্ফলের অ্যাসেম্বলি হলে অধিবেশন বসবে। গত 14 আগস্ট রাজ্যপালের স্বাক্ষরিত এই আদেশনামায় সংবিধানের 174 ধারার আওতার ক্ষমতার ব্যবহারের কথা বলা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আইআরজিসির আধিকারিকদের মধ্যে কোনো আলোচনাই হয়নি। ইরানের কূটনীতিবিদরা বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনো রকম আলোচনা করছে না। ইরানের পক্ষ থেকে একে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দাবি করা হয়েছে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন যুক্তরাষ্ট্র ও আইআরজিসির মধ্যে কোন রকম ঘরোয়া আলোচনার খবর অস্বীকার করেছেন। আরবিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন বৈঠকের কথাও তিনি স্পষ্ট খারিজ করে দেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 60 দিনের অস্ত্রবিরতির মেয়াদ গতরাতে শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আর্জি জানান, তার প্রেক্ষিতে ইরানেরই প্রতিক্রিয়া। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তার একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। সোমালিয়ায় বায়োদা শহরে গতকাল সরকারি সেনাবাহিনীর অভিযানে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে। বহু সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সকালে আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি বোমা ব্যবহার করে সোমালি ন্যাশনাল আর্ম ফোর্সের ঘাঁটি আক্রমণ করার চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত প্রতিহত করে জঙ্গিদের গাড়ি ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। বায়োদা শহর বাঁচাতে জঙ্গিদের ওপর প্রতি আক্রমণ চালায়। এর আগে রবিবার সোমালিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থা ঘোষণা করে হিরন অঞ্চলে যৌথ অভিযান চালিয়ে আল সাবাব গোষ্ঠীর 3 কমান্ডার সহ 8 জঙ্গির মৃত্যু হয়। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল গতকাল কাঠমান্ডু শীতল নিবাসে এক পদক প্রদান অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে অনারারি জেনারেল অব নেপাল আর্মি পদে সম্মানিত করেছেন। নেপালের উপরাষ্ট্রপতি রাম সাহেব প্রসাদ যাদব, বিদেশমন্ত্রী

0: শিশির খানাল, নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব, নেপাল সেনাবাহিনী এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতে যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাঁদের পরিবার সহজ এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ঝাড়খণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। গত সন্ধ্যায় তারা শিলংয়ের লাজং এফসিকে 5-2 গোলে হারিয়ে দেয়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচে নর্থ ইস্টের পক্ষে আলাইদ্দিন আচারি হ্যাট্রিক করেন। এই জয় সুবাদে নর্থ ইস্ট পরপর 4 বার ডুরান্ড কাপে সেমিফাইনালে উঠল। ক্রিকেটে গলে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 178 রানের বড় ব্যবধানে এগিয়ে থেকে আজ খেলা শুরু করবে ভারত। উল্লেখ্য, ভারতীয় বোলাররা শ্রীলঙ্কার ক্রিকেট দলকে প্রথম ইনিংসে 284 রানে অল আউট করে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলে পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন শিশির ভাদুরীর জীবন কথা।
2: উজ্জ্বল জ্যোতিষ্ক নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী, জন্ম মেদিনীপুরে 1889 সালের 2রা অক্টোবর। পৈতৃক নিবাস রামরাজাতলা হাওড়ায়। বাবা হরিদাস ভাদুরী, বাংলা রঙ্গমঞ্চে নবযুগের প্রবর্তক শিশির কুমার ভাদুরী। উৎপল দত্ত তাঁর সমাজ বিপ্লব গণনাটক রচনায় শিশির কুমারকে শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় অভিনেতা বলে উল্লেখ করেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গুণগ্রাহী ছিলেন। 1905 সালে বঙ্গবাসী স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন শিশির কুমার। 1910 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ। 1913 সালে ইংরেজিতে এমএ পাশ করেন, তারপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে অধ্যাপনা। তাঁর শিক্ষাদানের নিষ্ঠায় ছাত্রমহলে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। ছাত্রজীবনে ও অধ্যাপক জীবনে শৌখিন অভিনেতা হিসেবে ইংরেজি ও বাংলা অনেক নাটকে অংশগ্রহণ করেছেন। 1912 সালে রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা নাটকে কেদারের ভূমিকায় তাকে দেখে কবি বলেছিলেন, কেদার আমার ঈর্ষার পাত্র, একদা ওই পাটে আমার যশ ছিল। 1921 সালে ছেড়ে দিলেন অধ্যাপনা, অভিনয়কেই পেশা হিসেবে গ্রহণ করলেন। ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে আলমগীর নাটকে নাম ভূমিকায় অভিনয় করলেন। দর্শককুল মন্ত্রমুগ্ধ তার অসামান্য কণ্ঠস্বর ও প্রাণবন্ত অভিনয়ে। এরপর চন্দ্রগুপ্ত নাটকে চাণক্য এবং রঘুবীর নাটকে নাম ভূমিকায় তার অভিনয় মাতিয়ে দিল দর্শকদের। কিন্তু ম্যাডান কোম্পানির সঙ্গে মতের মিল হল না, ছেড়ে দিলেন কোম্পানি। 1923 সাল ইডেন গার্ডেন্সে সরকারি প্রদর্শনীতে আমন্ত্রিত হলেন শিশির কুমার। নবাগত তরুণ প্রতিভাধর শিল্পীদের নিয়ে অভিনয় করলেন দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সীতায়। হই হই পড়ে গেল, ভাবলেন সাধারণ রঙ্গালয়ে এই নাটকের নিয়মিত অভিনয় করবেন। কিন্তু প্রতিপক্ষ থিয়েটার গোষ্ঠীর চক্রান্তে দ্বিজেন্দ্রলালের সীতা হাত ছাড়া হয়ে গেল। যোগেশ চৌধুরীকে দিয়ে নতুন করে লেখালেন নাটক সীতা। 1924 সালে 6ই আগস্ট মনমোহন থিয়েটার ইজারা নিয়ে নাট্যমন্দির নাম দিয়ে শিশির কুমার প্রযোজনা শুরু করলেন যোগেশ চৌধুরীর সীতা। এবারেও শ্রীরামচন্দ্রের ভূমিকায় তিনি নিজে। প্রথম অভিনয় রজনীতে দর্শকাসনে বসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, নাটোরের মহারাজা, আরও গুণী মানুষজন। সে সময়ের তরুণ কবি বুদ্ধদেব বসু ভূয়সী প্রশংসা করলেন। অচিন্ত্যকুমার সেনগুপ্ত নাটকের প্রশস্তি করে কবিতা লিখলেন। রসরাজ অমৃতলাল বসু

সেদিনই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন শিশির কুমারী থিয়েটারে নবযুগের প্রবর্তক। সীতা নাটকে সবই নতুন। মিলিতি ভাবধারা ছেড়ে দিয়ে শিশির কুমার মঞ্চে আনলেন কনসার্টের বদলে রোশন চৌকি, আসন ব্যবস্থায় বাংলা অক্ষর, প্রবেশ পথে আলপনা ও পূর্ণ কলস, প্রেক্ষাগৃহে চন্দন ধূপের গন্ধ, পাদপ্রদীপের বদলে আলোক সম্পাত, সিনের বদলে বক্স সেট, জনতার দৃশ্যে 100 জন অভিনেতা অভিনেত্রী। সীতা দেখে রবীন্দ্রনাথ বললেন, শিশির ভাদুড়ির প্রয়োগ নৈপুণ্যে আমার বিশেষ শ্রদ্ধা আছে। এই নাটকে সীতার ভূমিকায় প্রভাদেবী ও রামের ভূমিকায় শিশির কুমার কিংবদন্তিতে পরিণত হন। 1925 সাল থেকে তার বিপরীতে তারা সুন্দরী অভিনয় করেন। পরেও দুজনে অভিনয় করেছেন জনা, চন্দ্রগুপ্ত, পুণ্ডরীক, আলমগীর নাটকে। সে সময় নাট্যমন্দির সাফল্যের চূড়ায়, মূলধন 5 লক্ষ টাকা, ডিরেক্টর তুলসীচরণ গোস্বামী, নির্মলচন্দ্র চন্দ্র ও শিশির কুমার ভাদুড়ী।

0: হয় না। স্বাধীন চেতা মানুষ ছিলেন শিশির কুমার ভাদুড়ী। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক একাডেমির দায়িত্ব নিতে। তিনি নেননি, তিনি চেয়েছিলেন জাতীয় নাট্যশালা। সে স্বপ্ন তাঁর পূরণ হয়নি। তিনি প্রয়াত হন 1959 সালের 30শে জুন। বাংলা নাট্যজগতের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র রূপে তিনি স্মরণীয় হয়ে আছেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শিশির ভাদুড়ীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিতে জিঙ্কের ব্যবহার, এ বিষয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ সম্পদ রঞ্জন পাত্র।
2: জিঙ্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুখাদ্য, শুধু যে গাছের ক্ষেত্রে এটা প্রয়োজন তা নয়, এটা সমস্ত জীবজগতের জন্যই অত্যন্ত জরুরি। সারা পৃথিবীতে জিঙ্কের অভাব পরিলক্ষিত হয় এবং এর অভাবে, অভাবজনিত কারণে বছরে প্রায় 8 মিলিয়ন মানুষ মারা যান, তার মধ্যে 5 মিলিয়ন শিশু। সুতরাং এর যে কতখানি গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। জিঙ্ক আমরা যে কোনো ফসলে প্রয়োগ করা জরুরি, কারণ এর প্রয়োগের ফলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, অন্যদিকে ফসলের জিঙ্কের পরিমাণ বাড়ায় তা মানুষের সুস্বাস্থ্যের কারণ হয়ে ওঠে। কি এখন প্রশ্ন, কিভাবে প্রয়োগ করবেন? কৃষক ভাইদের বলি, বাজারে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় জিঙ্ক সালফেট, এর মধ্যে প্রায় 21% জিঙ্ক থাকে, কিন্তু এটির ব্যবহারের কিছু সমস্যা দেখা দেয়। প্রথমত, এটিকে যদি আমরা মাটিতে প্রয়োগ করি তাহলে মাটিতে উপস্থিত যে ফসফেট থাকে, আরো অন্যান্য উপাদান থাকে, সেগুলোর সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। আবার এটাকে যদি আমরা পাতায় স্প্রে করি, যেহেতু জিঙ্ক সালফেটের দ্রবণ অম্লধর্মী, সেই কারণে পাতায় ক্ষত তৈরি হতে পারে এবং অম্লধর্মী হওয়ার কারণে গাছের মধ্যে এটা ঠিকমতো শোষিত হয় না। অন্যদিকে জিঙ্ক ইডিটিএ ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে জিঙ্ক ইডিটি এর দাম অত্যন্ত বেশি এবং তার মধ্যে জিঙ্কের পরিমাণ থাকে অত্যন্ত কম। তাহলে স্বল্প ব্যয়ে আমরা ফসলে কিভাবে জিঙ্ক ব্যবহার করব? প্রথমত বলি, জিঙ্ক ব্যবহারের জন্য আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার করবেন, এটি সবথেকে সস্তা এবং কার্যকরী মাধ্যম। কিভাবে ব্যবহার করবেন? প্রথমত, যেখানে আপনারা নার্সারি করেন, সে সবজির চারা হোক, ধানের চারা হোক, যে চারাই হোক না কেন, সেখানে নার্সারিতে অবশ্যই জমিতে প্রয়োগ করবেন এবং প্রয়োগ মাত্রা হবে প্রতি শতকে 100 গ্রাম, অর্থাৎ 1 শতক নার্সারিতে আপনি 100 গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। এতে চারাগুলো শুরু থেকেই জিঙ্ক পাবে এবং তারা জিঙ্ক সমৃদ্ধ হয়ে বেড়ে উঠবে। দ্বিতীয় যে ব্যাপার, সেটা হল যে মূল জমিতে যখন প্রয়োগ করবেন, জিঙ্ক সালফেট স্প্রে করার সময় প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট নেবেন, সেই সঙ্গে 1 গ্রাম হিসাবে ডাইসোডিয়াম অক্টাবোরেট, বাজারে দেখবেন বোরন 20% বলে পাওয়া যায়, এবং তার সঙ্গে দেবেন ইউরিয়া 15 গ্রাম প্রতি লিটার জলে। এখন প্রশ্ন, ইউরিয়া তো জিঙ্ক নয়, তাহলে এই সলিউশনে কেন আমরা দ্রবণে কেন ইউরিয়া ব্যবহার করছি? এটা ব্যবহার করছি দুটো কারণে। প্রথমত হচ্ছে গিয়ে, এই যে আপনাদেরকে আগে বললাম যে জিঙ্ক সালফেট দ্রবণ অম্লধর্মী হওয়াতে বেশ কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু তার মধ্যে যখন আমরা 15 গ্রাম হিসাবে ইউরিয়া মিশিয়ে নেই, তখন তার সেই অম্লত্বটা নিউট্রাল হয়ে যায়, অনেকখানি কমে যায়, যার জন্য আর ফসলে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে না। দ্বিতীয় যেটা কারণ, আমরা জিঙ্কের সঙ্গে যখন জিঙ্ক, বোরন এবং ইউরিয়া, মানে আপনারা বুঝতে পারছেন নাইট্রোজেন একসঙ্গে যখন আমরা গাছের পাতায় স্প্রে করি, তখন তাদের মধ্যে একটা সিনার্জিস্টিক ইফেক্ট, অর্থাৎ যেটাতে তাদের পারস্পরিক, এতে তাদের কার্যকারিতাটা অনেক বেড়ে যায়, যে কারণে জিঙ্কের কার্যকারিতাও বেড়ে যায়, বোরনের কার্যকারিতাও বেড়ে যায় এবং নাইট্রোজেনের কার্যকারিতাও বেড়ে যায়। ফলে গাছ অধিক পরিমাণে জিঙ্ক, বোরন এবং নাইট্রোজেন শোষণ করতে পারে, এবং যা পরবর্তীকালে আমরা গাছের থেকে যে ফসল আমরা খাই তার মাধ্যমে আমাদের শরীরে আসে। এটা খেয়াল রাখবেন যে ফুল না থাকা অবস্থায় গাছে স্প্রে করতে হবে, আর মাটিতে জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন একমাত্র নার্সারিতে, যেখানে খুব ছোট জায়গার মধ্যে অনেক চারা তৈরি করা হয়, সেক্ষেত্রে জিঙ্ক প্রয়োগ করাটা অত্যন্ত

0: জরুরি, এবং জিঙ্কের সঙ্গে মাটিতে অবশ্যই সোহাগা বা বোরন ব্যবহার করবেন, সেক্ষেত্রে বোরনের পরিমাণ হবে প্রতি স্কোয়ার মিটার ক্ষেত্রে 1 গ্রাম বোরাক্স। এইভাবে আপনারা প্রয়োগ করবেন, এতে দুটো জিনিস হবে, যে ফসলে জিঙ্কের পরিমাণ বাড়বে, তাতে ফসফেটের পরিমাণ বাড়বে, তাতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে। আপনারা আপনাদের ফসলে জিঙ্ক প্রয়োগ করুন এবং উৎপাদিত ফসল থেকে আপনি আপনার পুষ্টি আহরণ করুন।
1: এতক্ষণ শুনলেন কৃষিতে জিঙ্কের ব্যবহার, এ বিষয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ সম্পদ রঞ্জন পাত্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ অর্থাৎ মঙ্গলবার 18/8/2026-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় সকাল 5:56-এ। 6:05 শুনেছেন সুচিন্তন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসন বেরিয়ে যান ভারতে, স্থান থাঞ্জাভুর তামিলনাড়ু, উপস্থাপনায় পল্লবী সিনহা। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, শহর কায়রো, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা রিয়া ঘোষ। 8:45 শুনবেন কথাকার, কথিকা লোকসংস্কৃতির আনাচ কানাচ, রার বাংলার মনসা পূজা, বলছেন শীতল বিশ্বাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শোনাবেন শিল্পী আবির হোসেন, রাগ বিলাস খানি টোড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রীতম পোলে। ৯:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 10:30 শুনবেন রামধনু, প্রথমে নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার, এরপরে আধুনিক শিল্পী শ্যামা প্রসাদ দাস। 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। এ বিষয়ে অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 শুনবেন রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 নাটক আনন্দমঠ, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিতার নাট্যরূপ সামস উন নাহার, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 শুনবেন অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে অনুষ্ঠান, জেনারেশন অফ সোর পোর্টাল ভেসেল, দ্বিতীয় জাহাজ শ্রুতি উদ্বোধনের বেতার প্রতিবেদন, তারপর ডিজিটাল যুগে নতুন পেশা, এ বিষয়ে বলবেন ডক্টর সুপতেন্দ্র সর্বাধিকারী, সর্বশেষে হাতি সংরক্ষণ নিয়ে শান্তনু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ আব্দুর রউফ। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন। 6:20 ক্ষেত খামারের কথা, উত্তরবঙ্গে মানব বন্যপ্রাণ সংঘাত ও সহবস্থা, এ বিষয়ে ডক্টর ঐশী মায়া সেননাগের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা মশা পুরাণ, বলছেন ডাক্তার বিভূতি সাহা, শুনবেন প্রথম পর্ব। 7:00 যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 7:45 কবিকণ্ঠ, কবি মন্দাকান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:15 একমাটি এক সুর, লোকশিল্পী রামেন্দ্রনাথ সাহা সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রায়। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান কুস্তির আখড়া, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। বাজে 15 মিনিট।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন শিল্পী আবির হোসেন, রাগশ্রী তবলার সহযোগিতা করবেন প্রীতম পোলে। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ মঙ্গলবার 18/8/2026 সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। লোকগীতি অনুষ্ঠানে আজকে প্রথম শুনবেন পৌশালীর কণ্ঠে একটি গান।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আসন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা। দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, শুরু করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ এই অনুষ্ঠানে আমরা বেড়াতে কোথায় যাব? আজ আমরা যাব তামিলনাড়ুর থাঞ্জাভুরে। ধানের ক্ষেতে ঢেউ খেলানো বাতাস, মন্দিরের চূড়ায় সূর্যের প্রথম আলো, আর এক খণ্ড প্রাচীন ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে থাঞ্জাভুর। জানা যায় একসময় এই নগরী ছিল চোল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, স্থাপত্য আর শিল্পের এক জীবন্ত মেলবন্ধন, যার প্রতিটি ধূলিকণা যেন গল্প শোনায় এবং প্রতিটি ইঁট বহন করে চলেছে সহস্র বছরের নীরব সাক্ষী। এটি এমন একটি শহর যার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে ইতিহাস, সংকীর্ণ গলি, পুরনো বাড়ি। থাঞ্জাভুর বললেই যে দর্শনীয় স্থানের কথা প্রথমেই বলতে হয় তা হল বৃহদেশ্বর মন্দির। তার চূড়া আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আর তার গায়ে খোদাই করা মূর্তিগুলো যেন নৃত্যরত দেবদেবীর ছন্দময় প্রকাশ। মন্দিরের ভেতরে প্রবেশ করলে মনে হয় সময় যেন থমকে গেছে। শত শত বছর ধরে এই মন্দির একাই বহন করে চলেছে তার ঐতিহ্য, যা পেরু ফুদায়ার কোভিল এবং রাজ রাজেশ্বরম নামেও কিন্তু পরিচিত। তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর শহরে কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই স্থাপত্য শিল্পের এই অনবদ্য নিদর্শন। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যের ক্ষমতা, সমৃদ্ধি এবং স্থাপত্য শৈলীর এক জ্বলন্ত প্রতীক। বিশাল আকৃতির এই মন্দিরটি চোল সম্রাট প্রথম রাজা রাজা চোল দ্বারা নির্মিত হয়েছিল। জানা যায় এই স্থাপত্যটি মাত্র 5 বছরে নির্মিত হয়েছিল, যা সে সময়ের প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার এক বিস্ময়কর উদাহরণ। গঙ্গাইকোন্ডা চোলাপুরম এবং ঐরাবতেশ্বর মন্দিরের সঙ্গে এই মন্দিরটি একত্রে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে গ্রেট লিভিং চোল টেম্পলস নামে পরিচিত। বৃহদেশ্বর মন্দিরটি সম্পূর্ণরূপে দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত, যা দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ। এটি বিশ্বের প্রথম মন্দিরগুলির মধ্যে একটি যা সম্পূর্ণরূপে গ্রানাইট পাথর ব্যবহার করে নির্মিত করা হয়েছিল। মন্দিরের যে প্রধান চূড়াটি প্রায় 216 ফুট উঁচু, কথিত আছে মন্দিরের চূড়ায় যে একটি 80 টন ওজনের বিশাল গ্রানাইটের পাথর স্থাপন করা হয়েছে, তা কিভাবে এত উঁচু স্থানে তোলা হয়েছিল তা নাকি আজও অজানা। মন্দিরের গর্ভগৃহে প্রায় 5 মিটার উঁচু নৃত্যরত শিবের মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবতা নৃত্যরত ভঙ্গিমা এবং বিভিন্ন

ঐতিহাসিক ঘটনার চিত্র কিন্তু খোদাই করা হয়েছে। মন্দিরের মূল ফটকে একটি বিশাল পাথর খোদাই নন্দী মূর্তি রয়েছে, যা প্রায় 16 ফুট লম্বা এবং 13 ফুট উঁচু। এই এত কিছু বলার পর একসঙ্গে বলতে হলে বলতে হয়, বৃহদেশ্বর মন্দির হল ইতিহাস, শিল্পকলা এবং স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। থাঞ্জাভুরের আরেক সম্পদ কি জানেন? এখানকার তাঞ্জোর পেইন্টিং, সোনা আর রত্ন দিয়ে আঁকা এই ছবিগুলো যেন শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় প্রাণ পেয়েছে। প্রতিটি পেইন্টিংয়ে ফুটে উঠেছে দেবদেবীর রূপ, আর তার মধ্যে মিশে আছে ভক্তি ও শিল্পীর গভীর নিষ্ঠা। এই ছবিগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো যেন এক একটি অনুভূতি। প্রতিটি পেইন্টিংই তো এক একটা অনুভূতি যা হৃদয়কে ক্রমশ স্পর্শ করে যায়, তাই না? এটি এমন একটি শহর প্রতিটি প্রান্তে যা ছড়িয়ে আছে ইতিহাস, সংকীর্ণ গলি, পুরনো বাড়িঘর। সঙ্গীতের সঙ্গেও কিন্তু থাঞ্জাভুরের সম্পর্ক গভীর। কর্ণাটকী সঙ্গীতের বিকাশে এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নৃত্য, তা না বললে কি করে হয়? বিশেষ করে ভারতনাট্যমের চর্চাতেও এই ভূখণ্ডের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। শহরের আরেক আকর্ষণ থাঞ্জাভুর রাজপ্রাসাদ ও সরস্বতী মহল গ্রন্থাগার। প্রাচীন পুঁথি সাহিত্য ও জ্ঞান চর্চার বহু স্মৃতি এখানে সংরক্ষিত করা হয়েছে। মনে হয় সময়ের স্রোত অনেক দূর এগিয়ে গেলেও কিছু কিছু জায়গা নিজের বুকের মধ্যে অতীতকে যত্ন করে আগলে রাখে। শহর ছেড়ে একটু বাইরে গেলেই বদলে যায় দৃশ্যপট। কাবেরীর বদ্বীপের উর্বর বাটি, বিস্তীর্ণ ধানক্ষেত, নারকেল গাছ আর গ্রামের সরল জীবন থাঞ্জাভুরের অন্য একখানি দিক বটে। শহরের রাজকীয়তার পাশে এই গ্রামীণ শান্তি যেন এক কোমল বিরতি। আর খাবারের কথা না বললে থাঞ্জাভুরের গল্প কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। দক্ষিণ ভারতীয় রান্নার পরিচিত স্বাদ, ভাত, সাম্বার, রাসম, নানা ধরনের সবজি ও মশলার সুবাস ভ্রমণের স্মৃতিতে আলাদা জায়গা করে নেয় বইকে। থাঞ্জাভুর যেন একটি জীবন্ত ইতিহাসের বই, যার প্রতিটি পৃষ্ঠা খুললেই দেখা যায় চোল সাম্রাজ্যের মহিমা, শিল্পীর তুলির টান, সুরের মাধুর্য আর মানুষের সৃষ্টিশীলতার গল্প। কাবেরীর বাতাস যখন ধানক্ষেত ছুঁয়ে আসে, তখন হয়তো মনে হয় এই শহরের আসল সৌন্দর্য তার স্থাপত্যে যতটা, তার চেয়েও বেশি তার স্মৃতিতে। থাঞ্জাভুর সেই শহর যেখানে পাথর কথা বলে, ছবি গান গায়, আর ইতিহাস আজও নিঃশব্দে বসে থাকে পথের ধারে। আজ সময় বলছে, আসুন বেরিয়ে যান ভারত অনুষ্ঠান থেকে। এবার আমায় বিদায় নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন? আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের মতো বিদায় বন্ধু, আবার ফিরে আসব আরেক দিন আরো অন্য কোনো ভ্রমণ ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আকাশবাণী খবর পড়ছি পার্থপতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, 250-র বেশি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। নতুন দিল্লিতে বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি চীনের সি ইউ কিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অভিযোগের বিরুদ্ধে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি 2024 সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীয়ূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষার অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএ এর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও সমস্ত পরীক্ষা সম্পূর্ণ অডিট করে সে সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংস্থাকে। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে এনটিএ দেওয়া পদক্ষেপের বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12ই অগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে সাইবার নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্য আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির

0: কার্যকারিতা বৃদ্ধি এবং তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সমিটার, ক্যাপাসিটার এবং কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম মে 106 প্রজেক্ট অপ্রুভ হো চুকে হ্যায়। ইন এই প্রজেক্ট মে 69,548 করোড় ইনভেস্টমেন্ট আ রা হ্যায় অর 2,50,000 লোগো কো টোটাল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মিলা কে ইন ফ্যাক্টরিজ মে এমপ্লয়মেন্ট মিলেগা। জিস স্কিম মে 31 প্রজেক্ট অপ্রুভ হুয়ে হ্যায়। বহুত তেজি সে ইন্ডাস্ট্রি নে আপনা ইনভেস্টমেন্ট লগা কর 38 প্রজেক্ট মে ম্যানুফ্যাকচারিং অল অলরেডি চালু কর দি হে আর 16 প্রজেক্ট অভি আন্ডার কনস্ট্রাকশন চল রহে।
0: বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্রাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লিতে চলতি SIR প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই SIR প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন সম্ভব হয়েছে। এ মাসের 24 তারিখ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যে কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 27 অক্টোবর। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্ভুক্তির চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হলো। এর আগে জুন মাসে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের মধ্যে 7 দিনের একটি অন্তর্বর্তী শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মহবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অবহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তি পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানের সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

নতুন দিল্লিতে বিডাব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের সি ইউ কিকে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে পিভি সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। উল্লেখ্য, আগেই পুরুষদের ডাবলসে ভারতের এম আর অর্জুন ও হরিহরণ আমসা কারুনান জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। বর্ষা এলেই যেন মনের ভেতর কোথাও একটা পুরনো দরজা খুলে যায়, ফিরে যায় সেই ছোট্টবেলায় যখন বৃষ্টির শব্দ মানেই ছিল জানলার কাছে ছুটতে যাওয়া, উঠোনে জমা জলে কাগজের নৌকো ভাসানো আর মেঘের গর্জনে মায়ের ডাকে ঘরের ভেতর ফিরে আসা। মনে পড়ে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলে বই খাতা বাঁচানোর সে কি ব্যস্ততা। ভেজা মাটির গন্ধ, জানলার কাজ বেয়ে নেমে আসা জলের ধারা, দূরে কোথাও ব্যাঙের ডাক, সব মিলিয়ে বর্ষা ছিল আমাদের ছোটবেলার এক নিজস্ব ঋতু। আজ সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে, তবু বৃষ্টির টুপটাপ ঝুপঝাপ শব্দ শুনলেই সেই দিনগুলো নিঃশব্দে ফিরে আসে। সেই হারিয়ে যাওয়া দিনগুলোর একটু মায়া, একটু স্মৃতি আর আজকের সকালের কিছু ভালো লাগা নিয়ে শুরু হোক আমাদের অনুষ্ঠান। আগামী 55 মিনিটে গান, কথা, নানান রকম জানা অজানা তথ্য, অনুষ্ঠান দৃষ্টিকোণ, অনুষ্ঠান জানা অজানা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গান। তাই আর দেরি কেন, চলুন নতুন দিনকে স্বাগত জানাই এখানে সুন্দর গানকে সঙ্গী করে। আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের আড্ডা, সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আজ 18 আগস্ট ভারতীয় চলচ্চিত্রের এক বহুমুখী প্রতিভা গুলজারের জন্মদিন। কিছু মানুষ গান লেখেন আর কিছু মানুষ শব্দের ভেতরেই গানকে জন্ম দেন। গুলজার তেমনই এক শিল্পী, যার কলমে প্রেম, বিরহ, স্মৃতি আর জীবনের ছোট ছোট মুহূর্ত পেয়েছে এক অনন্য সুর। চলচ্চিত্রের এই বহুমুখী প্রতিভা একাধারে গীতিকার, কবি, চিত্রনাট্যকার, পরিচালক ও গল্পকার। তবে তাঁর সৃষ্টির জগতে গান যেন একটু আলাদা জায়গা করে নিয়েছে। সহজ শব্দ অথচ তার ভেতরে গভীর অনুভব। তার লেখা গান বহু প্রজন্মের শ্রোতার মন ছুঁয়ে গেছে। তার শব্দে হিন্দি ভাষা পেয়েছে নতুন কাব্যিক বাঁক, আর সুরের সঙ্গে মিলে মিশে তৈরি হয়েছে এক স্বতন্ত্র আবহ। আবার অন্যদিকে পঞ্চম আর গুলজার, এই দুই নামের রসায়ন হিন্দি গানের ইতিহাসকে কিন্তু চিরতরে বদলে দিয়েছিল, তাই না? আবার আরডি বর্মনের ছটফটে সুরকে তিনি বেঁধেছিলেন এক অদ্ভুত নিঃশব্দ মায়ায়। আবার কখনো সলিল চৌধুরীর সুরের গভীরেও তাঁর কলম তৈরি করেছিল এক আশ্চর্য প্রতিধ্বনি। কখনো আনন্দ জীবনের জয়গান, কখনো ইজাজতের অসমাপ্ত প্রেমের নীরব যন্ত্রণা, তার কলমে গান হয়ে উঠেছে এক একটা পূর্ণাঙ্গ সিনেমা। গুলজারের কলমে যেমন এক নির্জন একাকিত্ব আছে, তেমনই আছে মাটির গন্ধ। তিনি যখন আবৃত্তি করেন, তার সেই গম্ভীর ধীর কণ্ঠের ওজনে মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ায়। মনে হয় খুব চেনা কোনো পুরনো বন্ধু পাশটিতে এসে বসেছে আর বলছে, জীবনের গল্প তো এমনই, একটু পাওয়া আর অনেকখানি হারিয়ে ফেলা।

0: সমুদ্রের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
2: আপনারা শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান। কুয়াশা ভেজা মিরিকের আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে ভেসে আসে এক চেনা পদধ্বনি। বাতাসের গতিকে সঙ্গী করে অবলীলায় ছুটে চলেন 28 বছরের এক তরুণ, নাম তার প্রশান্ত রোপাল। সবুজ চা বাগানের ঢালে বেড়ে ওঠা এই মাটির সন্তানকে পাহাড়ের মানুষেরা ভালোবেসে কী ডাকেন জানেন? অক্লান্ত ঘোড়া। অদম্য ইচ্ছে আর পায়ের জাদুতে তিনি আজ কেবল নিজের মাটির মুখই উজ্জ্বল করেননি, সীমানা পেরিয়ে প্রতিবেশী নেপালের পাহাড়ি বুকেও ছড়িয়ে দিয়েছেন নিজের নাম। 2012 সাল নাগাদ এক স্বাধীনতা দিবসে স্কুলের সাধারণ একটি ম্যারাথনে শুরু হয়েছিল তাঁরই উড়ান। প্রথমবার ফিতে ছোঁয়ার সেই রোমাঞ্চকর মুহূর্তটাই বদলে দিয়েছিল তাঁর জীবনের গতিপথ। এরপর আর পিছু ফিরে তাকাননি তিনি, জয় করেছেন একের পর এক ম্যারাথন। সীমান্ত পেরিয়ে সুদূর মুক্তিনাথ কিংবা পাথিব্রা মাতার মন্দিরের দুর্গম চড়াই উত্তরাই, সব পথই মাথা নত করেছে তাঁর অবিচল পায়ের কাছে। প্রশান্তের পরবর্তী স্বপ্ন আরও বিশাল পাহাড়ের কোল থেকে দৌড়ে পৌঁছে যাবেন কেদারনাথের পবিত্র আঙিনায়। পথের কাঁটা কম ছিল না, সাধারণ ঘরের সন্তান হিসেবে কোনো রাজকীয় সুযোগ সুবিধা জোটেনি তাঁর কপালে, কিন্তু যেখানে সংকল্প অটুট সেখানে বাধা তো তুচ্ছ। শরীরে গাড়ির ভারী টায়ার বেঁধে তিনি ক্লান্তিহীন ছুটেছেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, ঘামের বিন্দুতে লিখেছেন নিজের অনুশীলনের ইতিহাস। নিজের সাফল্যের শিখরে পৌঁছেও শিকড়কে ভোলেননি প্রশান্ত। পাহাড়ের ছোট ছোট কচি কাঁচাদের চোখে তিনি বুনে দিচ্ছেন স্বপ্নের বীজ, শেখাচ্ছেন দৌড়ের ছন্দ, ফিটনেস আর জীবনের লড়াইয়ের আসল মন্ত্র। পাহাড়ের বাঁকে বাঁকে এখন প্রতিধ্বনিত হয় তাঁর অদম্য পদধ্বনি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। বিশ্বকর্মা পুজো, সামনে পরীক্ষা, ওদিকে বীজগণিতের প্রশ্নমালা ভাসিয়ে গমগমে মাইক বেয়ে আমার সাধ না মিটিল আশা না পড়িল ঢুকে পড়ছে ঘরে। স্বাধীনতা দিবস থেকে শুরু করে পুজো পেরিয়ে 26শে জানুয়ারি পর্যন্ত আকাশ বাতাস মাতিয়ে মাইক বাহি শব্দ ব্রহ্ম। হারানো প্রাপ্তি, নিরুদ্দেশ, অঞ্জলির মন্ত্র, মেলার ডাক, মাইকের ব্যাপ্তি অমায়িক। চেহারা বদলেছে, বদলেছে প্রযুক্তি, কিন্তু সামান্য কণ্ঠ দূরে, আরো দূরে ছড়িয়ে দেওয়া মাইকের প্রতি মানুষের সেই অদ্ভুত আকর্ষণ বদলায়নি আজও। আজ হারানো দিনের গান, শব্দের ভেতর দিয়ে ফিরে দেখা, সময়, স্মৃতি আর মাইকের গল্প। সঙ্গে থাকবেন আপনাদের মৈত্রী বন্ধু কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না যেন আজকে রাতের হারানো দিনের গান। অনুষ্ঠানের এতখানি ধাপ পেরিয়ে এখন সময় হয়েছে গান শোনার। তবে এবারে একটি গান নয়, এবারে পরপর শুনবেন দুখানি গান। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে এবং পরে গানটি শুনবেন দেবরাজ ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। রইল বন্ধু আপনাদের জন্য পরপর দুখানি গান।

0: গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল আটটা, আর ঘড়ির কাঁটায় সকাল আটটা মানেই সময় হয়েছে দৃষ্টিকোণের। তাই এবারে শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশ বিশেষ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত।
1: একদিন রাস্তায় প্রতিযোগিতার সঙ্গে দেখা, আমরা পূর্ব পরিচিত ছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে মানে কেমন আছেন, তোমাকে খুঁজছি বাড়িতে এসো। গেলাম সে মানে সেদিন কাগজে বেরিয়েছে, সেদিন বৃহস্পতিবার দেখা হয়েছিল ওর সঙ্গে, শুক্রবার দিন যুগান্তর নাকি কাগজ তখন ছিল, তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্য রায়ের পরবর্তী ছবি গোপিকায়ন বাগাবাইন, মুখ্য দুটি চরিত্র অভিনয় করবে রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি অফিস থেকে সেলসে কাজ করতাম, সারাদিন ভীষণ টায়ার্ড থাকতাম, মাঝপথে নেমেছি, নেমে ওনার বাড়িতে গেছি, উনি চা টা অফার করলেন, তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো, হ্যাঁ কাগজে দেখলাম, তো উনি বললেন তোমাকে স্ক্রিপ্টটা শোনায়, বললাম গল্পটা আমার জানা আছে কারণ সন্দেশের শারদীয় সংকটটা বেরিয়েছিল, তোমায় স্ক্রিপ্টটা শোনাই, বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল। তখন আমি বললাম যে ওটা তো উল্টো করে দিয়েছেন, ও কিন্তু গুপি ছিল বেটে বাঘা ছিল লম্বা, তো আপনি এটা উল্টো করে দিয়েছেন, বলে না এটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি। তো আমি বললাম আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন, বলে পাঠ করবে, বলে তাহলে হাল্লার গুপ্ত একটা ছোট্ট পাঠ, ওটার জন্য আপনি আমাকে ডাকলেন কেন, আর তোমার বয়সে কোনো পাঠ নেই আর কি। ওখানে বললেন না না না না না, তুমি গুপির জন্য তোমায় ভেবেছি, কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম। উনি বলেন যে না ওটা তো একটা আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার, ও ভালো লাগেনি আমার, আমি তোমার একটা স্ক্রিন, তুমি করবে এমন কোনো কথা নেই, তোমার স্ক্রিন টেস্ট নেব, তোমাকে গানের টেস্ট নেব, সব উতরে গেলে তখন বলবো তুমি করবে। উনি স্ক্রিন টেস্ট নিলেন, গানের টেস্ট নিলেন, তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য। তা আমি ভাবলাম তাহলে ঠিকই আছে আমি করছি, নাচতে নাচতে বাবাকে গিয়ে বললাম, কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে, তুই বললাম এই তোমাকে হ্যাঁটা করেছি, দেখো সত্যি তার মতো মানিক কাকার মতো লোক নিয়ে পাঠ করে আমাকে ছবি দিয়েছে। উনি খানিকক্ষণ ভেবে বললেন আর সিলেক্টেড, হ্যাঁ যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম, এই যে প্রায় দেড় বছর আমি ভাত খাইনি, আমি আলু খাইনি, আমি কোনো মিষ্টি খাইনি, মাখন খাইনি, ম্যাক্সিমাম শাকসবজি প্রোটিন, সারাদিনে এক কাপ দুধ, চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার, এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না। অবভিয়াসলি আমি খবরের কাগজ চাকরি করি, বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন, তাহলে ওই পঞ্চানন্তলায় মানত করেছি সেই জন্য চুলটা রেখেছি, দিয়ে দিলে আবার ছোট হয়ে যায়। তারপরে তো ছবি আরম্ভ হলো, শুটিং করতে গেলাম, প্রথম দিন যাচ্ছি রামপুরহাটে, ট্রেন থেমেছে বর্ধমানে, তো সবাই মাইতে বললেন চলো চা খাই, সবাই তো ঘিরে ধরেছে সত্যজিৎ রায়কে রবি ঘোষকে, আমি তো আমাকে তো তখন কেউ চেনে না, তো সবাই অটোগ্রাফ দিচ্ছে রবি দাঁড়ার মানিকদের, তো মাইতে হঠাৎ আমাকে তাকে বললেন তোমারও নেবে নেবে ছবি রিলিজের পর, আমি একটু হেসে ফেলেছিলাম। কতগুলো শট উনি নিয়েছিলেন, আমি তানপুরা কাঁধে নিয়ে যাচ্ছি, সে ভীষণ পাক ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল আমার শটগুলো দিতে, পরে উনি এডিট করে শটটা ফেলে দিলেন। তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কাশিদা, সে বলে বুঝলে তবে এই শুরু, এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে, মানে যে রেটে কেটে ফেলছেন তোমাকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিলাম, সত্যি কথা আমি রবি ঘোষ দেখিনি, অত বড় অত গরম, আমাদের কোনো তাপ উত্তাপ নেই, উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি। সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোনো অভিনেতা বা কলাকুশলী যারা ছিলেন তারা কখনো বুঝতে দেননি আমাকে যে আই এম এ নিউ পার্সন। আমি কিছু ছবি করেছিলাম বার্লিন থেকে ফিরে আসার পর, কারণ কিছুই না, আমাকে কিছু দেনা হয়ে গেছিল বাজারে বার্লিন যাওয়ার জন্য, সেইটা শোধ করতে আমি করেছিলাম। উনি জানতে পারলে আমাকে খুব বকেছিলেন, লিটারালি ধমকেছিল, এমন একদিন ডেকে বলেছিলেন তুমি তো কম মা কম মায়নে পাও, কারণ কেন যা মায়নে পাও তাহলে তোমার সংসার চলে না, বললাম হ্যাঁ তাহলে সব আজ ছবি করতে যাও কেন, তাহলে মাইনে এরকম কিছু কত টাকা দেনা হয়েছিল, কারণ শাড়ি

3,000 টাকা আমাকে বলতে পারতে, আমি তোমায় 3,500 টাকা দিয়ে দিতাম, তুমি আস্তে আস্তে শোধ করতে, আর কোনোদিন যেন আগে বাজে শুরু করতে না দেখি। আমি অ্যাকচুয়ালি করিনি, উনি জীবিত থাকতে করিনি, তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর। সত্যতা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে, আমাদের ছোট লোকদের জায়গা করে নি, কারণ এখন সেই মনটা নেই, সেই মেজাজটা নেই, সেই পরিবেশটা নেই। একটা মানুষের কোথায় একটা কোথায় একটা গুণ থাকে জানেন তো, যার জন্য তার কিছু উন্নতি হয় ব্যাপার, এই নাম যশ কি মানে কেউ না, মানে ইভিন মানিকদাকে শুনেছি খুব বড় মানে বয়স্ক টেকনিশিয়ান লাইট যারা লাগায় লাইট লাইটম্যানকে দাদা আপনি করে কথা বলছেন। এই পরিবেশটা যখন ছিল জানেন তো, আমি যা যে ঘরে ঘরানায় কাজ করেছি সেখানে দেখেছি যে সত্যজিৎ রায় এবং একটা স্পট বয় একই টেবিলে একই সঙ্গে বসে খাচ্ছে। শোনা আমি ওই ওই ঘরানায় মানুষ, এই ঘরানায় মানুষ নেই। বাবার একটা কর্তব্য থাকে ছেলেকে প্রতিষ্ঠিত করার, সেটা উনি কিন্তু করেছেন আমার জন্য। আমাকে জীবনে পয়সা করি কথা বলবো না, এই যে এত লোক আনন্দ পায় আমায় দেখলে, আমি যে এত লোককে আনন্দ দিতে পেরেছি আমি পরজন্মে বিশ্বাস করি না, এটাই আমার কাছে পরম পাওয়া। যে এখনো 30-35 বছর আগে ছবি হয়েছে, এখনো লোকে আমায় আদর করে নিয়ে যায়, এখনো বাড়িতে লোক আসে, এখনো রাস্তাঘাটে লোকে দেখা হলে বলে অনেক ধন্যবাদ একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। এর থেকে বড় পাওয়া কিছু নেই। একটা গান হকি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে।

শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী, সংবাদ বিভাগ। আজ শুনলেন অভিনেতা তপন চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশ বিশেষ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

আবারও ফিরে আসছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠানে। বৃষ্টির টাপুর টুপুর সুরে মন হয়তো নস্টালজিক হয়ে ওঠে, কিন্তু এই বর্ষার ভ্যাপসা আবহাওয়া আর বাতাসের মাত্রাতিরিক্ত আর্দ্রতা আমাদের নিত্যদিনের কাজে বাঁধ সাধে ঠিকই। জানলার বাইরে যখন ঝুমঝুম বৃষ্টি, তখন আজকের ব্যস্ত জীবনে আমরা যখন এক ফোঁটা প্রশান্তি আর সুস্থতার খোঁজ করি, তখন প্রকৃতির ঝুলি থেকে ভেসে আসে এক অদ্ভুত সুবাস। কি রোজমেরি! থালা ভর্তি খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে ক্লান্তি ঘোচানো আর চুলের যত্ন, ইদানিং ওয়েলনেসের জগতে এক ছত্র রাজত্ব করছে এই আশ্চর্য ভেষজ। এমনকি আমাদের আয়ুর্বেদ চর্চাতেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। চিন্তার মেঘ কাটিয়ে মনকে চাঙ্গা রাখতে, স্মৃতিশক্তি ও বুদ্ধির ধার বাড়াতে এবং চুলের গোড়া শক্ত করতে রোজমেরির জুড়ি মেলা ভার। স্মৃতি আর নস্টালজিয়ার সঙ্গে এই ভেষজর সম্পর্ক বহু পুরনো, তাই একে বলা হয় দ্য হার্ব অফ রিমেম্বারনেস। কিন্তু শুধু অনুভূতির গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক অনেক কথা। এটি স্নায়ুতন্ত্রকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। রোজমেরিতে থাকা কার্নোসিক ও রোজমেরিনিক অ্যাসিড মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন নামের নিউরো ট্রান্সমিটারের ক্ষয় রুখে দেয়। সহজ কথায়, এর মন মাতানো ঘ্রাণে নিমেষেই কমে মনের ক্লান্তি, বেড়ে যায় কাজের মনোযোগ ও চিন্তা করার ক্ষমতা। শুধু মন বা মস্তিষ্কই নয়, রূপটানের দুনিয়াতেও এখন রোজমেরির জয় জয়কার। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড থেকে শুরু করে রূপচর্চার ঝুলি, সবখানেই এখন রোজমেরি ওয়াটার আর রোজমেরি অয়েল এর রাজত্ব। স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে আর চুলের ঘনত্ব বাড়াতে এর জুড়ি নেই। এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। দৈনন্দিন জীবনের আমরা সহজ কিছু অভ্যাসে রোজমেরির ছোঁয়া কিন্তু নিতে পারি। মানসিক চাপ কাটাতে মাত্র 3-4 ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল ছড়িয়ে দিন। মিনিট 20-এর মধ্যেই মন এক অদ্ভুত প্রশান্তিতে

ভরে উঠবে। অথবা এক কাপ উষ্ণ গরম জলে নিয়মিত চায়ের পাতার সঙ্গে সামান্য শুকনো রোজমেরির পাতা ফুটিয়ে পান করুন। এই উষ্ণ হার্বাল যা যেমন মানসিক একাগ্রতা বাড়াবে, তেমনি ভেতর থেকে চুলের স্বাস্থ্যের যত্ন নেবে।

এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস কম, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে ৯৯% ও ৯৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.৬০.৪ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা রয়েছে। ১৮-৮-২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবী বন্ধুদের ১৮-৮-২০২৬ তারিখ অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এবারে আবারও ফিরে আসছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠানে। বর্ষা মানে টুপটাপ বৃষ্টির শব্দ, বর্ষা মানে কখনো কখনো আকাশ ভাঙা বৃষ্টি, মেঘের গর্জন আর ভিজে মাটির গভীর গন্ধ। আর এই প্রখর বর্ষায় যদি মনটা হঠাৎ পাহাড়ের দিকে ছুটতে যেতে চায়, তাহলে তাকে আটকানো বেশ কঠিন। পাহাড় বর্ষা যেন একেবারে অন্যরকম হয়ে ওঠে, তাই না? শুকনো দিনের ধুলো মুছে গিয়ে পাহাড়ের গায়ে নামে সবুজের নানান রং। দূরের পাহাড়গুলো কখনো কখনো মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, আবার হঠাৎ এক ঝলকে দেখা দেয়, মনে হয় প্রকৃতি বুঝি খেলায় মেতেছে। তবে বর্ষার পাহাড় যতটা সুন্দর ততটাই সতর্কতারও দাবি রাখে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি পথে ধস নামতে পারে, রাস্তা পিচ্ছিল হতে পারে, হঠাৎ আবহাওয়া বদলে যেতে পারে। তাই বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে আবহাওয়ার খবর, রাস্তার পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ অবশ্যই দেখে নেওয়া কিন্তু জরুরি। আচ্ছা, কি কি সতর্কতা নেওয়া উচিত এবার বলি। পাহাড়ি রাস্তায় পিচ্ছিল পথে সাবধানে হাঁটা তো অবশ্যই, এটা একটা জরুরি ব্যাপার। ভালো গ্রিপযুক্ত জুতো ব্যবহার করতে হবে। পাহাড়ের কিনারা বা অচেনা পথে না যাওয়াটাই ভালো। ঝর্ণা, নদী বা পাহাড়ি স্রোতের কাছে সাবধান। বৃষ্টির সময় জলস্তর হঠাৎ বেড়ে যেতে পারে, স্রোত প্রার হওয়ার চেষ্টা না করাই ভালো। ভূমিদশের সম্ভাবনাযুক্ত জায়গাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া আমাদের অত্যন্ত জরুরি। জরুরি জিনিস যেমন ফোন, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় ওষুধ, টর্চ, রেইনকোট, ছাতা এবং কিছু শুকনো খাবার রাখা ভালো। সর্বোপরি প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকা, প্লাস্টিক বা আবর্জনা ফেলে না আসা এবং স্থানীয় পরিবেশ ও মানুষের নিয়ম কানুনকে সম্মান করা। তাই বর্ষায় পাহাড় ভ্রমণে সচেতনতা হোক আমাদের বিশ্বস্ত সঙ্গী। আর আমরাও আজকে গানে গানে চলুন না, একটু পাহাড় ঘুরে আসি।

0: অনুষ্ঠান দৃষ্টিকোণ, নানান রকম তথ্য ও গানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: জানা অজানায় আজ, কাল এবং পরশু শুনবেন সাপ ও সাবধানতা। আজ প্রথম পর্ব, বলছেন মরুদ্দেব।
2: গ্রীষ্ম বর্ষায় গ্রামে গ্রামে ঘটে বহু সর্পদংশন ও মৃত্যুর ঘটনা। যারা গ্রামে বাস করে প্রতি বছরই তাদের এই অভিজ্ঞতা হয়। হারাতে হয় প্রিয়জনকে, রাস্তাঘাটে, মাটির বেড়ার ঘরে, ঘুটে কয়লা বিচুলির গাদায়, যে কোনো জায়গায় শিকারের সন্ধানে ওত পেতে থাকতে পারে মৃত্যুদূত। আমরা যখন টিভির পর্দায় চোখ রেখে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি, তখন আমাদেরই সন্তানতুল্য কোনো বালক হয়তো গরুর খাবারের জন্য বিচুলির গাদায় হাত ঢুকিয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছে। নিজের অজান্তেই সেই ছেলেটি হয়তো গোকরোর বিশ্রামের সময় ব্যাঘাত ঘটিয়েছে। চোখের জল আর দীর্ঘশ্বাসের এসব কাহিনীর খোঁজ আমরা কেউ রাখি না। একটি মশারি ব্যবহার করা এখনও বহু মানুষের কাছে বিলাসিতার পর্যায়ে পড়ে। ছেঁড়া ফাঁটা দুটি তেল চিটচিটে কাঁথা সম্বল, একটি নিচে আরেকটি গায়ে, দুমুঠো অন্য সংস্থানের জন্য সারাদিন হাড় ভাঙা খাটুনির পর গভীর ঘুম। শিয়রে হয়তো অপেক্ষা করছে মৃত্যুদূত বিষধর শিয়র চাঁদা। এভাবেই কাটে ওদের রাত। অদৃষ্ট কপালের লেখা শব্দগুলি ওদের সান্ত্বনা, নয়তো মনসা পুজোর দিন দেবীর কাছে প্রার্থনা, মা এ বছরটা রক্ষা করো। সাপ নিয়ে যত গালগল্প অতিকথা চালু আছে অন্য কোনো প্রাণী সম্বন্ধে তা নেই। কাব্য পুরাণ পাঁচালী থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত আষাঢ়ে গল্পের ছড়াছড়ি। সাপ নিয়ে আজকাল সিনেমায় যা শুরু হয়েছে তা দেখে চোখ ছানাবড়া না হয়ে উপায় থাকে না। গ্রামের মানুষ বিজ্ঞানসম্মত চিকিৎসা থেকে দূরে সরে গিয়ে ওঝাগুনিনের ওপর নির্ভরশীল হচ্ছে। তাছাড়া শিশু বয়স থেকেই পরিবার পরিজনের কাছে নানা রকম রোমহর্ষক কাহিনী শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। গড়ে ওঠে ভয়ভীতি, নানা কুসংস্কার। কিন্তু বিজ্ঞানের আলোয় প্রকৃত সত্য কি? বলা যায় সাপ সম্পর্কে প্রায় প্রতিটি প্রচলিত ধারণাই ভুল। হ্যাঁ, ভুল। গ্রামে গ্রামে দীর্ঘদিন ঘুরে দেখেছি, যদিও বা কেউ খানিকটা বিজ্ঞানসম্মত কথা বলল, কিন্তু তার সঙ্গে এমন একটা অদ্ভুতুড়ে তথ্য দিল যা শুনলে থ হয়ে যেতে হয়। এটা ওদের দোষ নয়, ভ্রান্ত ধারণাগুলো ভাঙার চেষ্টা করা হয়নি। শনি মঙ্গলবার সম্পূর্ণ নির্বিষ হেলে সাপেরও মারাত্মক বিষ হয়, এমন আজগুবি ধারণায় বিশ্বাসী মানুষের অভাব নেই। তাই সাপ চেনা জরুরি, জানতে হবে কোন কোন সাপ সম্পর্কে সতর্ক থাকা দরকার। ভারতবর্ষে প্রতি বছর প্রায় 70,000 মানুষের মৃত্যু ঘটে সাপের কামড়ে, কিন্তু এই সংখ্যাটাও ঠিক নয়। আরও বেশ কিছু মৃত্যু ঘটে ওঝাগুনিনের হাতে, সেই হিসেব রাখা সম্ভব নয়। ভারতে প্রায় 250 প্রজাতির কিছু বেশি সাপের সন্ধান পাওয়া যায়। সমস্ত প্রজাতিকে তিনটে ভাগে ভাগ করা যায়, যেমন নির্বিষ, ক্ষীণবিষ, উগ্রবিষ। মাত্র গুটি কয়েক উগ্রবিষযুক্ত সাপের দংশনে সুচিকিৎসা না হলে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 4টি উগ্র বিষধর সাপ, যেমন চন্দ্রবোড়া, গোখরো, কেউটে ও কালাজ সাপ, বিপজ্জনক। গ্রামের মানুষরা যদি এই সাপগুলো চিনে রাখে এবং দুর্ঘটনা ঘটলে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে পারে, তবে অনেক মৃত্যুই কমানো যেতে পারে। গ্রামের মানুষদের জীবনের স্বার্থেই বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজ্ঞান সংগঠনের কর্মীরা লাগাতার মানুষদের সচেতন করে চলেছেন। দিনে রাতে যে কোনো সময়ে তারা প্রয়োজনে গ্রামের মানুষদের পাশে দাঁড়ান। এই পর্বে একটি কথা বলে শেষ করব, তা হল সাপে কাটার ঘটনা ঘটলে আতঙ্কিত হবেন না। সাপ শব্দটির সাথে জড়িয়ে আছে আতঙ্ক, তাই বেশিরভাগ ক্ষেত্রেই রোগী মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়ে। তখন তার আত্মীয় পরিজনেরাও বিভ্রান্ত।

0: হয়ে পড়েন, আতঙ্কে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। বিপদে রোগীকে শান্ত রাখতে হবে এবং নিজেদেরও শান্ত থাকতে হবে। দ্রুত হাসপাতালে যেতে হবে। মনে রাখতে হবে, সাপের কামড়ের ক্ষেত্রে সময়ের মূল্য অনেক বেশি। আগামী পর্বে সাপের কামড়ের ক্ষেত্রে গ্রামবাসীরা কী করবেন ও কী করবেন না এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব।
1: সাপ ও সাবধানতা প্রথম পর্ব শুনলেন জানা অজানায়। বললেন মরুদ্দেব।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের সকালের এই ছোট্ট আড্ডাটিতে এবার ইতি টানার সময় হয়েছে। জীবন তো আসলে কতগুলো ছোট ছোট মুহূর্তের কোলাজ, তাই না? ব্যস্ততার চাকা যতই ঘুরুক, দিনভর চলতে চলতে নিজের জন্য অন্তত এক মুঠো আকাশ আর এক চিলতে ভালো লাগা জমিয়ে রাখবেন, পথের ভিড়ে একটু হাসবেন, অচেনা বাতাসের গানে কান পাতবেন। আজ তবে এই পর্যন্তই। মন ভালো রাখার রসদ সঙ্গে নিয়ে শুরু হোক আপনার কর্মমুখর দিন। কাজ আর স্বপ্নের মেলবন্ধনে কাটুক প্রতিটি প্রহর। আবার কথা হবে, আবার কোনো চেনা সুরে ভিজবে আমাদের সকালের কথোপকথন। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। কিভাবে জানাবেন? আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও রেখে যাব একখানি সুন্দর গান। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর কায়রো। এই প্রসঙ্গে বলেছেন তৃষিতা মুখোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: কায়রো নীল নদের তীরে গড়ে ওঠা শহর, তার বালুকণার সোনালী হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছে কি এমন মিশর রহস্য, তার হদিশ পেতেই ঐতিহাসিক শহরের কথায় আজকে আমাদের গন্তব্য মিশরের কায়রো। কায়রোর সোনালী মলাটের গায়ে খচিত আছে বিভিন্ন সময়ের নকশা, শহরের ইতিহাসের সেই স্বর্ণোজ্জ্বল সময় যখন কায়রোর অলিগলি মুখরিত হতো শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার কথাবার্তায়। ভিনদেশী বণিকেরা সম্পদের সঙ্গে এখান থেকে কুড়িয়ে নিতেন চিন্তার ঐশ্বর্য। প্রাণোচ্ছল বাজারঘাট থেকে মৌন মুখর নেক্রোপলিস, ইতিহাস ও প্রকৃতির বিভিন্ন সাজে সজ্জিত এই শহর যেন হয়ে উঠত কোনো এক রহস্যময় মিশর সুন্দরীর দর্পণ।

পূর্বে নীলনদ এবং পশ্চিমে মুকাত্তম পাহাড়, এর মাঝামাঝি বদ্বীপের প্রান্তে কায়রোর কৌশলগত অবস্থান। মধ্যযুগীয় সময় নির্মিত সুর মিগ্রাইল আয়ুন নামক একটি জলপথ শহর এবং নীলনদের মধ্যে একটি সংযোগ তৈরি করেছিল নবজাত কায়রো। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা থেকে আন্তর্জাতিক বাণিজ্য রুটের ঐতিহাসিক সংযোগস্থলে অবস্থিত হওয়ার কায়রোর একটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রাজধানী শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক কায়রোর স্থাপত্য, সংস্কৃতি এবং সমাজের এই সমৃদ্ধি শতাব্দীর পর শতাব্দী ব্যাপী ভ্রমণকারী এবং প্রাচ্যবিদরা তাঁদের ভ্রমণ কাহিনী ও স্মৃতিকথায় নথিভুক্ত করেছেন। ইসলামী রেনিসার সাক্ষী কায়রো প্রায় 5,000 বছর আগে মেমফিস, যা বর্তমানে কায়রো থেকে প্রায় 15 মাইল দক্ষিণ পশ্চিমে ধ্বংসস্তূপে অবস্থিত একটি সমৃদ্ধ মহানগর ছিল, যা পণ্ডিত, ইতিহাসবিদ এবং বাসিন্দাদের কাছে কখনো হয়ে ওঠে আল মাহরুসা, অর্থাৎ 1,000 রাতের শহর, কখনো তা হয়ে ওঠে আবার 1,000 মিনারের শহর। সুপ্রাচীন মধ্যযুগ থেকে আজ পর্যন্ত টিকে থাকা মিশরের অর্ধেক স্থাপত্য ও স্মৃতিস্তম্ভ এই শহরটিতেই সংরক্ষিত রয়েছে। তাই এখনও কায়রো ইতিহাসের নানাবিধ সাজকে নিজের মধ্যে ধারণ করে দাঁড়িয়ে আছে। শহরের জটিল মধ্যযুগীয় নগরবিন্যাস এখনও যা প্রতিফলিত করে, এই শহরের ইতিহাস ও বর্তমান একসঙ্গে বাস করে এক আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। প্রায় 2,000 বছর আগে রোমানরা বর্তমান কায়রো স্থানে, পরবর্তীতে মিশর আল কাদিমাহ কোয়ার্টার নামে একটি শহর দখল করেছিল, যার বীজ থেকে পরবর্তীতে সমসাময়িক কায়রোর উদ্ভব হয়েছিল। 969 সালে সিয়া সম্প্রদায়ের অনুসারী ফাতিমীয়রা মিশর আক্রমণ করে। বিজেতা সেনাপতি জওহর বিদ্যমান বসতিগুলির উত্তর পূর্বে একটি নতুন আয়তাকার প্রাচীর বেষ্টিত শহর প্রতিষ্ঠা করে, প্রাথমিকভাবে আল মনসুরিয়া নামেই পরিচিত ছিল। 973 থেকে 74 সালে ফাতিমীয় খালিফা আল মুইজের আগমন উদযাপনের জন্য শহরটির বর্তমান নাম রাখা হয় আল কাহিরাহ, যার অর্থ বিজয়ী।

যিনি শহরটিকে দুই শতাব্দী ধরে স্থায়ী রাজবংশের রাজধানী করে তোলে। আল কাহিরাহ এবং আল ফুস্তাত

1168 সাল পর্যন্ত সহাবস্থান করেছিল, যখন ক্রুসেডারদের হাত থেকে কায়রোকে রক্ষা করার জন্য দুর্গবিহীন শহর আলফুস্তাদকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। সিরিয়া থেকে আসা সুন্নি সেনাবাহিনী ক্রুসেডারদের তাড়িয়ে দেয়, যার পরে বিজয়ী সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবি রাজবংশ প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে তিনি কায়রো থেকে একটি বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। কায়রো ফাতিমীয় খিলাফতের সদর দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয় সেই সময়। আইয়ুবি রাজ্যের সময় দুর্গটি সরকারের সদর দপ্তর হিসেবে গ্রহণীয় হয়। মামলুক রাজ্যে ফাতিমীয় সমাধিক্ষেত্রের দেয়ালের বাইরে কায়রোর সুসংহত নগর কাঠামো সম্প্রসারণ ঘটেছিল, যা পূর্ববর্তী শহরগুলি জুড়ে বিস্তৃত হয়েছিল। পরবর্তীকালে কায়রো উসমানীয় খিলাফতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। আইয়ুবি এবং মামলুক যুগে কায়রো আরও বিকশিত হয়। এটি মধ্যযুগীয় সময়ের সবচেয়ে বড়, সবচেয়ে জটিল ইসলামীয় শহর এবং একটি বিশাল সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়। প্রায় 1340 সালের মধ্যে কায়রো আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া মাইনরের বৃহত্তম শহরে পরিণত হয়। অটোমান শৈলীতে তুর্কি প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত উদ্ভিদ উপাদানসহ আলংকারিক সিরামিক স্টাইলস ব্যবহার করেছিল, যেখানে উদার শহর সকলের জন্য দ্বার উন্মুক্ত করে সেখানে বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতির সাত রং কায়রোকে রামধনু রঙে আঁকতে চায়। এখনও কায়রোর বাজারঘাটে বিভিন্ন হস্তশিল্প ও বস্ত্রশিল্পের চোখ ধাঁধানো নমুনাগুলো নিশ্চিতভাবে আপনার চোখে এঁকে দেবে সেই হারানো সময়ের ছবি।

কায়রোতে আধুনিক নগরের বিকাশ 1830-এর দশকে শুরু হয় ইসমাইলের রাজত্বকালে। এই শহরটি এই সময় মৌলিকভাবে যেন রূপান্তরিত হয়। ব্যারন হাউসম্যানের প্যারিস সংস্কার দ্বারা প্রভাবিত হয়ে ইসমাইল মধ্যযুগীয় কেন্দ্রের পশ্চিমে একটি ইউরোপীয় ধাঁচের শহর নির্মাণের নির্দেশ দেন। ফরাসি নগর পরিকল্পনা পদ্ধতিগুলি জেলাগুলির নকশায় প্রাধান্য পায়। 1882 সালে মিশরে ব্রিটিশ শাসন শুরু হওয়ার সাথে সাথে এগুলি এক একটি ঔপনিবেশিক ছিটমহলে রূপান্তরিত হয়। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে শহরের উন্নয়নের সাথে সাথে খাল ভরাট করে নতুন রাস্তা এবং বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করা শুরু হয়। এই চাপের কারণে নতুন স্থাপত্য মডেলের ব্যাপক ব্যবহার এবং মূল কার্যাবলীর পরিবর্তনের কারণে ঐতিহাসিক শহরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কায়রোর প্রত্যেক স্থানে ব্যতিক্রমী সমৃদ্ধ নগর কাঠামো এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে বহু সাবিলস, যা এখনও তাদের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক, মসজিদ, মাদ্রাসা, কুত্তাব, প্রাসাদ ও বিমারিস্তান সহ বৈচিত্র্যময় শহরের নগরবিন্যাসের অখণ্ডতাকে বজায় রেখেছে। এই ব্যবস্থাটি ইসলামী বিশ্বের একটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। 970 খ্রিস্টাব্দের পর থেকে আল আজহার সমগ্র ইসলামী বিশ্বের একটি শীর্ষস্থানীয় ধর্মতাত্ত্বিক এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র হয়ে ওঠে। বেশ কয়েকটি বিশিষ্ট সমাধিসৌধ অনেক মুসলিমদের দ্বারা বিখ্যাত ইমাম বা পীরদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল। এগুলো চিকিৎসা, রসায়ন, জীববিজ্ঞান, জল প্রকৌশল এবং আইনি শাস্ত্রের অগ্রণী ধারণার ব্যতিক্রমী সাক্ষী, যা ঐতিহাসিক কায়রোকে ইসলামী বিশ্বের একটি প্রধান গন্তব্যস্থলে পরিণত করেছে। কায়রো হল সুসংহত নগর কাঠামো একটি অসাধারণ উদাহরণ, যা বিভিন্ন সংস্কৃতির দীর্ঘ সহাবস্থান এবং পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া প্রকাশ করে। কায়রো দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একটি সাংস্কৃতিক রাজধানী এবং এই অঞ্চলের প্রধান গণমাধ্যম কেন্দ্র। বহু শতাব্দী ধরে এটি এই অঞ্চলের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিরও অন্যতম স্থান হয়ে উঠেছিল। 19 শতাব্দীতে থিয়েটারের মতো বেশ কয়েকটি ইউরোপীয় সংস্কৃতির প্রতিষ্ঠান এখানে চালু হয়। মিশর দীর্ঘদিন ধরে তার সঙ্গীত ও নাটক প্রতিভার জন্য আরব থিয়েটারে নবজাগরণের স্থান হিসেবে পরিচিত। বেশিরভাগ আরবি চলচ্চিত্র কায়রোতে মিশরীয় কোম্পানির দ্বারা প্রযোজিত হয় এবং আরব বিশ্বের শীর্ষস্থানীয় সিনেমা তারকা এবং অনেক জনপ্রিয় সঙ্গীত বিনোদনকারীরা কায়রোকে তাদের সদর দপ্তর করে তুলেছে।

মিশরীয় রেডিও এবং টেলিভিশন সিরিজ সমগ্র আরব বিশ্বে সম্প্রচারিত হয় এবং কায়রোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশিত হয়। শহরের সমৃদ্ধ জাদুঘরগুলির সংগ্রহে কাইরিন এবং মিশরীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করা হয়েছে। তাহরির স্কোয়ারে অবস্থিত মিশরীয় জাদুঘরটি প্রাচীন নিদর্শনগুলির একটি বিশাল সংগ্রহ প্রদর্শন করে।

আল কাদিমার কপ্টিক জাদুঘরটি প্রাক ইসলামিক আইকন, বস্ত্র এবং পাথরের ওপর বিশেষজ্ঞ এবং বাব আল খালুকের ইসলামিক শিল্প জাদুঘরটি মামলুক কুরআন এবং কাঠ, পিতল, খিলান, কাঁচের জিনিসপত্র প্রদর্শন করে। দুর্গে অবস্থিত যুদ্ধ জাদুঘরটিও কায়রোতে অবস্থিত এবং অটোমান শৈলীর মানিয়াল প্রাসাদ জাদুঘরটি আল রাউদা দ্বীপে অবস্থিত। কায়রোর মসজিদগুলি প্রায়শই শহরের জাদুঘরের মতোই সমৃদ্ধ ঐতিহাসিক ভাণ্ডার সরবরাহ করে।

0: গিজার কায়রো জুওলজিক্যাল গার্ডেনে একটি উদ্যানের পরিবেশ, বিরল গ্রীষ্মমণ্ডলীয় প্রাণীর বিস্তৃত সংগ্রহ রয়েছে। নাসার সিটি হল কায়রো স্টেডিয়ামের স্থান এবং এখানে অসংখ্য খেলার মাঠ রয়েছে। অন্যান্য বিনোদন ও বিনোদনের বিকল্পগুলির মধ্যে নীল নদের ওপরে পালতোলা নৌকা ভ্রমণ, সেই সাথে অসংখ্য নদীর ধারে ক্যাফে, রেস্তোরাঁ ও নাইট ক্লাবও এর অন্যতম নিদর্শন। গত কয়েক দশকে ঐতিহাসিক শহরটি রাজ্যের রাজধানীর অংশ হওয়ায় এবং গতিশীল চাহিদা বর্ধিত নগর বৃদ্ধি ও জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষ করে ভূগর্ভস্থ জলস্তরের বৃদ্ধি, যানজট, জীর্ণ অবকাঠামো, ভূমি ব্যবহার এবং পরিবেশগত পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছে। ঐতিহাসিক কায়রোর ছোটখাটো এবং স্থানীয় স্থাপত্য কিছু ক্ষেত্রে ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। যাই হোক, এই পরিবর্তনগুলি সত্ত্বেও সামগ্রিকভাবে এই শহরের ঐতিহ্য এখনও অক্ষত রয়ে গেছে। বৃহত্তর মহানগরী কায়রোর মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক জীবনের কেন্দ্রবিন্দুতে ঐতিহাসিক শহরের ভূমিকা এবং অবস্থান সংরক্ষিত রয়েছে। যদিও কায়রো উন্নয়নশীল বিশ্বের অন্যান্য বৃহৎ মহানগরের মতো একই সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে, তবুও এটি বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত শহরগুলির মধ্যে একটি। প্রথমেই বলেছিলাম, এই শহর ইতিহাসের দর্পণ, বহু হারানো সময়ের নাটকীয়তার সাক্ষী। এই শহর বহু ভ্রমণ পিপাসুদের পদচিহ্নকে ঢেকে রেখেছে তার বালির আঁচলে। বহু কিস্সা ও স্মৃতির ঠাসা বুননে এখনও উজ্জ্বল কায়রো, বিশ্বের ঐতিহাসিক শহরের ভিড়ে এক স্বতন্ত্র নক্ষত্র। এই সব আলো পেরিয়ে কায়রো নিভৃতে অতীতের রহস্যময় নক্ষত্রলোকের পথ রচনা করে। অপরদিকে বর্তমান সময়ের প্রাণোচ্ছলতা দোলা দিয়ে যায় তাঁর বৃহৎ হৃদয়কে। অতীত ও বর্তমানের এমন মৈত্রী আর কোথায় মিলবে?
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, বললেন তৃষিতা মুখোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

এতক্ষণ শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন লোক সংস্কৃতির আনাচ কানাচ পর্যায়ে রাঢ় বাংলার মনসা পূজার কথা, বলছেন শীতল বিশ্বাস।
1: মনসার কূলে সাপ কার সাধ্য মারে বাপ, অর্থাৎ যার পিছনে কোনো শক্তিশালী বা অলৌকিক ক্ষমতা থাকে তার কোনো ক্ষতি করা মানুষের পক্ষে সম্ভবপর নয়। মানুষ কোন আদিমকাল থেকে সর্প আরাধনা শুরু করেছিল

আর সাল তারিখ দিয়ে চিহ্নিতকরণ করা সম্ভব নয়। তবে সর্প আরাধনার ইতিহাস ভারত তথা বাংলায় যে সুপ্রাচীন, বিশেষত রাঢ় বাংলায়, সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার অরণ্যচারী আদিবাসী মানুষ অনার্য সংস্কৃতির ধারক বাহক হিসাবে তারা গাছ ও জীবন্ত প্রাণীকে পূজা উপাসনা করে থাকে। গাছ ও সাপ উর্বরতা ও প্রজনন শক্তির প্রতীক। এই মর্মে সিজমনসা গাছ ও সাপ মনসার প্রতিরূপ হিসাবে পূজিত হন থান এবং ঘরে ঘরে। এই উৎসবের সূচনা হয় জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে, সমাপ্ত হয় আশ্বিন সংক্রান্তি বা নলডাক বা জিহুর সংক্রান্তিতে। উল্লেখ্য যে দশহরা তিথি মকর বাহিনী গঙ্গা পূজার তিথিও বটে। মনসা পরব রাঢ়ের প্রধান পরব, সবচেয়ে দীর্ঘস্থায়ী পূজা পার্বণ। এই পার্বণে দেখা মেলে জৈন দেবী পদ্মাবতী ও বৌদ্ধ দেবী জাঙ্গুলিতারার। এরাও এখন মনসা দেবী বলে উপাসিত হচ্ছেন। এই কারণে মনসার আর এক নাম পদ্মাবতী, এছাড়া গৌরী, গায়ত্রী ইত্যাদি। এছাড়াও স্থানীয় নাম কালীবুড়ি, কটাবুড়ি ইত্যাদি নামেও নানান রূপে অরূপে পূজিত হয়ে চলেছেন রাঢ় দেশে। বাংলায় মূর্তিতে মনসা পূজার চল সেন বর্মন আমলে। তার প্রাচীন প্রমাণস্বরূপ বলা যায় বীরভূমের পাইকরে উদ্ধারকৃত বিজয় সেনের আমলের প্রস্তর মূর্তিটি। এছাড়াও রাঢ়ে মনসা ঘটবাড়ি, চালি, হাতিঘোড়া, চাঁদমালা, তেল সিঁদুর সহযোগে সিজ গাছ সহ আঁকড় শেওড়া গাছের নিচে বাঁধানো না বাঁধানো থান অথবা মন্দির দেউলে দেখা মেলে সংখ্যাতীত ভাবে। এমনকি মনুষ্যরহিত বনাঞ্চলেও, যেখানে মানুষ সম্বৎসরে পূজা অর্চনা করে আসে, এই মনসা দেবীত্বে জৈন, বৌদ্ধ, আর্য, অনার্য, পুরাণ, লোকায়ত দেবী মিলেমিশে একাকার হয়ে অন্তজ লোকবিশ্বাস পেরিয়ে আজ সর্বস্তরে বিরাজমান। তার উদাহরণ বণিক চাঁদসদাগর কাহিনীতে, যেখানে দেবী উচ্চবর্ণের ক্ষমতাশালী বণিকের পূজা পেতে যে যে কৌশল অবলম্বন করেছিল এবং শেষ পর্যন্ত সে বণিকের বাম হাতে হলেও পূজা পেয়ে কুলীন দেবীর মর্যাদায় উন্নীত হতে চেয়েছে। এই কাহিনীতে যেখানে শৈব চাঁদ সদাগর অন্তজ দেবী মনসাকে যে ভাষায় চ্যাংমুড়ি কানি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তার সঙ্গে তেলেগু ভাষায় সিজ মনসা গাছের নাম, এর চ্যাংমুড় নামের মিল পাওয়া যায়। এই সূত্রে আরও দক্ষিণে কন্নড় ভাষায় সর্পদেবীকে মনে মঞ্চি বা মঞ্চাও বলে উল্লেখ করা হয়ে থাকে। এই সব নাম সাযুজ্য থেকেও বাংলায় মনসা নামের অন্য ইঙ্গিত মেলে। উল্লেখ্য বাংলার সেন বর্মন শাসকেরা দক্ষিণ দেশ থেকে আসায় সেই সূত্র ধরেও এই মনসা নাম এসে থাকতে পারে বলেও কোনো কোনো পণ্ডিতগণ অভিমত প্রকাশ করে থাকেন। সে যাই হোক, সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষেও সর্প উপাসনার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। সেই প্রাক আর্য যুগ থেকে বৈদিক যুগে যার উল্লেখ পাই অথর্ববেদ ও ঋগ্বেদের সংহিতার দশম মণ্ডলে একবার ওহির উল্লেখ আছে, যেখানে সে দেবরাজ ইন্দ্রের প্রধান শত্রু বলে চিহ্নিত এবং অন্যান্য পুরাণ যেমন ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সরব ভীতি থেকে মনুষ্যকুলকে রক্ষা করতে ব্রহ্মা কাশ্যপ মুনিকে মন্ত্র আবিষ্কারের নির্দেশ দেন এবং মুনির মনন ক্রিয়া থেকে মনসা প্রকাশিত হন বলে অভিমত। এছাড়া নাগরাজ বাসুকীর ভগিনী ও শিবের মানসকন্যা এবং ঋষি জরুত কারুর স্ত্রী হিসাবে পুরাণে তার স্থান প্রতিষ্ঠা আছে। তাই পুরাণের ভিত্তিতে মনসার দ্বাদশটি নাম আছে, জরুত কারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী, নাগেশ্বরী, জরুত কারু প্রিয়া, আস্তিক মাতা, বিশহরী, মহাস্থান জুতা ইত্যাদি। দেবী মনসার শ্রীপঞ্চমী তিথিতে পূজা অর্চনা করা উত্তম বলে অভিমত। শ্রীপঞ্চমী তিথিকে বর্ষাকালে স্থানীয় ভাষায় কাদা পঞ্চমী বলে থাকে। দশহরা তিথিতে কেলেকোড়ার ফল বেটে গোদুগ্ধ সহযোগে সেবন করলে বিষ নাশ হয় বলে লোকবিশ্বাস। এই উৎসবের অনুষঙ্গ হিসাবে শ্রাবণ সংক্রান্তিতে মাখল, অরন্ধন, পান্তা ভাত, উনান পূজা, খইধারা, ক্ষীরপিঠা রীতি নিয়মগুলি অবশ্য পালনীয়।
পূজায় কোথাও কোথাও গোবর বেড়ি দেওয়া হয়। গোবর বেড়ি বলতে দশহরার দিনে কোনো কোনো গৃহস্থ বাড়ির মেয়ে

0: মহিলারা সূর্য উদিত হবার পূর্বে ঘরবাড়ির চৌহদ্দিতে গোবর লেপন করে বন্ধন দেয়, যাতে সর্প উপদ্রব না হয়। মনসার ভক্তগণ পূজার দিন স্নান সেরে এক বস্ত্রে ভিজা অবস্থায় সংকল্পের ধূনা পোড়ান মাথায়, আর মানত পূরণের ধূনা পোড়ায় মাথা, বুক, পেট, কোমর ইত্যাদিতে। সংকল্পের উদ্দেশ্যে পদ্মফুলকে মনসার ঘটবাড়ি বা চালির মাথায় চাপিয়ে ভক্তরা অপেক্ষা করে। চাপানো ফুল মাটিতে পড়লে ভক্তরা ভক্তি ভরে সংগ্রহ করে। দণ্ডিসেবা খাটা, আগুন সন্ন্যাস, সই বা শয়লা পাতানো, গিন্নি পালন ইত্যাদি বহুবিধ অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও কোথাও কোথাও মনসামঙ্গলের জাতগান সহযোগে ঝাপান অনুষ্ঠিত হয়। শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া অপেক্ষা পুরুলিয়া, বীরভূম জেলাতে মনসা পূজা জোরদার হয়, বিশেষ করে পুরুলিয়া জেলাতে। এই জেলায় শ্রাবণ সংক্রান্তিতে মনসা পরব সর্বাত্মক আকার ধারণ করে। পরব ও পরের দিন রাস্তাঘাট শুনশান, বাস চলাচল প্রায় বন্ধ, বাজার দোকান হোটেল সব বন্ধ থাকে। ওই দিন এক গ্লাস জল পর্যন্ত পাওয়া যায় না বলে প্রবাদ। আর পরবের এক সপ্তাহ আগে থেকে জেলার সর্বত্র পূজায় উৎসর্গ করার জন্য ছাগ, হাঁস, পায়রা, বিকিকিনির জমজমাট হাট বাজার বসে। সে এক দেখার মতো দৃশ্য। পুরুলিয়া জেলা, হাজার হাজার হাঁসের মেলা। মনসার উপাসক মূলত গ্রামকেন্দ্রিক আদিবাসী জনগোষ্ঠী ও সমাজের তথাকথিত নিম্নবর্গীয় মানুষজন, যাদের হাত ধরে এই লোকায়ত উৎসবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে জাতীয় অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে রাঢ়ভূমে তথা পশ্চিম রাঢ়ে, যেখানে হিংস্র পশুর থেকে সাপই বেশি সমীহ আদায় করে নিয়েছে। তাই জনজীবনে সাপকে নিয়ে গড়ে উঠেছে কল্পিত কাহিনীর পল্লবিত নানান শাখা প্রশাখা। সেই সবের বহিঃপ্রকাশ দেখা যায় গান, গল্পে, কবিতায়, পাঁচালি, প্রবাদ, প্রবচনে, এমনকি রাঢ়ের মহাকাব্যগুলিতে। তাই মনসামঙ্গলের পালাগান পৌরাণিক খোলস ত্যাগ করে লোকায়ত হয়ে জনমানুষে বিনোদনের মাধ্যম হয়ে উঠেছিল একসময়। সাপ পূজাকে কেন্দ্র করে গ্রাম জীবনে এক নবস্পন্দন দেখা দিত একসময়ে ঝাপান খেলাকে কেন্দ্র করে। গরুর গাড়িতে বা মাচা বেঁধে একদল সর্পগুণিন তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিষ নির্বিষ সাপকে নিয়ে কোলা ব্যাঙের চামড়া দিয়ে তৈরি বিষম ঢাকি ঢোল সহযোগে জাত গান গেয়ে সর্পের নানান দুঃসাহসিক কসরতের খেলা দেখিয়ে বিস্ময় সৃষ্টি করত। নানান অলৌকিক পর্যায়ে তাদের দক্ষতাকে নিয়ে গিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার আসন নিশ্চিত করত। গাওয়া হতো গানও, যেরকম জন্ম হল মধুপুরে দৈবকীর কুলে মাগো, অথবা লক্ষ লক্ষ তারায় কী করিতে পারে এক চন্দ্রে জগৎ আলো করে, অষ্টলাগ লয়ে বড়া বারো বিছা ষোলোচিতি শাকচিতি সোনাচিতি কালসাপ লীলাবতী ধাই খেয়ে খাই মনন্তি উদ্গিরা পর্বতা গেছোয়া পুটুলা তেলঙ্গা ঢ্যামনা চৌসাপা নায় বিষ মা মনসার আজ্ঞায় তো বাজুক বিষম ঢাকি চলুক ঝাপান। এরকম নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাঢ়ের মনসা পূজা ও পরবগুলি সজীব ও জীবন্ত হয়ে আছে, যা রাঢ়ভূমির একটি বিশিষ্ট পরিচয় বহনকারী সংস্কৃতিও বটে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে রাঢ় বাংলার মনসা পূজার কথা, বললেন শীতল বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন একখানি ভক্তিগীতি শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ভক্তিগীতিটি শুনলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন শরদ, শিল্পী আবির হোসেন, রাগ বিলাস খানি টোড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রীতম পোলে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শরদ বাজিয়ে শোনালেন শিল্পী আবির হোসেন। রাগ বিলাস খানি টোরি, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রীতম পোলে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় থাকবেন অনুক্তা ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের মনের মতো গানের বিষয় এমন একটা শব্দ যা শুনতে খুব ছোট, কিন্তু জীবনে তার গুরুত্ব বিরাট। হ্যাঁ, প্রথম। আমাদের জীবনের শুরুটাই তো প্রথম দিয়ে। প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম স্কুল, প্রতিটি প্রথমের সঙ্গেই জড়িয়ে থাকে নতুন অভিজ্ঞতা। প্রথম স্কুলে যাওয়ার দিন বইয়ের চেয়ে টিফিন বক্সটাই বেশি আকর্ষণীয় মনে হয়েছিল, তাই না? আচ্ছা, প্রথম পরীক্ষার কথা মনে পড়ে? প্রশ্নপত্র হাতে নিয়ে মনে হয়েছিল এই প্রশ্নগুলো কি সত্যি আমাদের সিলেবাসে আছে? আর পরীক্ষার পর সেই চিরন্তন প্রতিজ্ঞা, পরের বার মন দিয়ে পড়ব। আশ্চর্যের বিষয়, সেই পরের বার আজও অনেকের জীবনে আসেনি। প্রথম চাকরির প্রথম বেতন, আহা, মনে হয়েছিল এবার জীবন বদলেই যাবে। তারপর বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুতের বিল এসে বলল স্বপ্নটা একটু পরে দেখবেন। তবে প্রথম মানেই শুধু আনন্দ নয়, প্রথম ভুল আমাদের শেখায়, প্রথম ব্যর্থতা সাহস দেয়, আর প্রথম সাফল্য আত্মবিশ্বাস বাড়ায়। তাই আজকের আড্ডায় থাকবে জীবনের নানা প্রথম মুহূর্তের কথা। চলুন শুরু করি, প্রথমের গল্প শুরু করি একেবারে সেই প্রথম থেকে।

ভাবুন তো, পৃথিবীতে সব কিছুরই একটা প্রথম থাকে। প্রথম মানুষ চাঁদে গেলেন নীল আর্মস্ট্রং। 1969 সালে চাঁদে পা রেখেই বললেন, মানুষের জন্য ছোট পদক্ষেপ মানব জাতির জন্য বিশাল লাভ। আর আমরা ভাবছি, ভাই এত দূর গিয়ে প্রথম কাজটা তো হলো, অন্তত একটা সেলফি হলে কিন্তু মন্দ হতো না। যাকে একটু রসিকতা করেই বললাম। তারপর প্রথম এভারেস্ট জয় করলেন এডমান্ড হিলারি ও তেনজিং নোরকে 1953 সালে। এত উঁচু পাহাড়ে উঠে তারা প্রমাণ করলেন, উপরে ওঠা কথাটা শুধু পদোন্নতির জন্য নয়। বিশ্বের প্রথম সফল বিমান উড্ডয়নের কৃতিত্ব রাইট ভ্রাতৃদ্বয়ের। আগে মানুষ পাখি দেখে ভাবত আমরা উড়ব, তারপর বিমান আবিষ্কার করে মানুষ প্রমাণ করল পাখির মতো উঠতে না পারলেও পাখিকেও জ্যামে ফেলা যায়।

আসলে আজকের অনুষ্ঠান তাদের জন্য যাদের জীবনে সব কিছুই একদিন প্রথম হয়েছিল, প্রথম স্কুল, প্রথম বন্ধু, প্রথম প্রেম, প্রথম প্রেমপত্র, হ্যাঁ যেটা লিখতে গিয়ে বাংলা ব্যাকরণও কেঁদেছিল, প্রথম স্কুলে যাওয়ার দিন নতুন জামা, নতুন জুতো আর মায়ের হাত শক্ত করে ধরে থাকা, তারপর প্রথম বন্ধুত্ব, টিফিন ভাগ করে খাওয়া, পেন্সিল ধার নেওয়া আর পরীক্ষার আগে সেই অমর সংলাপ, তুই পড়েছিস, সিনেমার ভাষায় যেন এই পথ যদি না শেষ হয়, বন্ধুত্বের পথটা সত্যি যেন শেষ না হয়, তারপর প্রথম প্রেম, বুকের ভিতর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সামনের মানুষটি দাঁড়িয়ে আর নির্বোধের মতো তাকিয়ে থাকা। রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, আমরা তখন বুঝিনি ফাঁদটা এত সুন্দর। তারপর প্রথম প্রেমপত্র, চিঠির শুরু প্রিয়তমা, মাঝখানে তিন পাতা আবেগ, শেষে ইতি তোমারই। ধরুন উত্তর এলো তুমি আমার বন্ধু হিসেবেই খুব ভালো, আহা প্রথম হৃদয়ভঙ্গের প্রথম সরকারি নোটিশ যেন এমনই হয়। আর প্রথম চাকরি, প্রথম বেতন হাতে নিয়ে মনে হয়েছিল এবার পৃথিবী কিনে ফেলব। তারপর বাড়ি ভাড়া, ইএমআই, বাজার সব মিলে বেতন বলল আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। প্রথম মন ভাঙা, সেটাই বোধহয় জীবনের প্রথম বড় শিক্ষা। কফি হাউসের স্মৃতির মতোই কিছু সম্পর্ক জানেন তো থেকে যায়, অথচ সেই আড্ডাটা আজ আর নেই। তবু জীবন থামে না, কারণ প্রতিটা শেষের পরেই অপেক্ষা করে আরেকটা প্রথম। এই প্রথম নিয়ে কথা বলতে বলতে মনে পড়ে গেল এই যে প্রথম ইওডিলিংয়ের সফল ব্যবহারের কথা। ভাবুন তো, একটা গান চলছে, হঠাৎ গায়ক গলা দিয়ে বলে উঠলেন ইওডিলিং। শ্রোতারা ভাবলেন এটা আবার কি, গান গাইছে না পাহাড়ের ওপার থেকে কাউকে ডাকছে। আমি জানি আপনারা অনেকেই বুঝতে পারছেন কার কথা বলছি, চলুন বরং তার একটা গান শোনা যাক।

দেখুন, গানটা কিন্তু আগে শুনিয়ে দিলাম। আমি বুঝতে পারছি আপনারা সবাই কিন্তু বুঝতে পারছেন আমি কার কথা বলেছিলাম। ভারতীয় সঙ্গীতে ইয়োডেলিংকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যার নাম সবার আগে মনে আসে, মানে একদম প্রথমে মনে আসে, তিনি হলেন কিশোর কুমার। কিশোর কুমার শুধু গান গাইতেন না, গানের মধ্যে নিজের দুষ্টুমি মিশিয়ে দিতেন, আর ইয়োডেলিং ছিল তার সেই দুষ্টুমির অন্যতম অস্ত্র। ইয়োডেলিং এর বিশেষত্ব হলো খুব দ্রুত বুকের স্বর থেকে মাথার স্বরে, আবার মাথার স্বর থেকে বুকের স্বরে লাফ দেওয়া। শুনতে সহজ মনে হলেও ব্যাপারটা মোটেই এত সহজ নয়। কিশোর কুমার এই কৌশলকে এমন স্বতন্ত্রভাবে ব্যবহার করলেন যে তার গান শুনলেই মনে হতো, আরে এই গলা তো কিশোর কুমারের। তার ইয়োডেলিং শুধু গানকে মজার করে তোলেনি, তৈরি করেছিল একেবারে নতুন ধরনের শ্রুতি মাধুর্য। তাই বলা যায় কিশোর কুমার গান গাইতেন না, গানের সঙ্গে খেলতেন, আর ইয়োডেলিং ছিল সেই খেলার সবচেয়ে মজার চাল। কিশোর কুমারের কথা যখন হলো, তখন তার কণ্ঠে আরও একটা পছন্দের গান শুনে নেবো।

বিষয় যখন প্রথম, তখন এখন বলবো দেশের তিন প্রথমা কৃতি নারীর গল্প। প্রথমেই বলবো অগ্নিকন্যা তানিয়া সান্যালের কথা। দু চোখে স্বপ্ন, মনে জেদ আর স্রোতের বিপরীতে হাঁটার অদম্য ইচ্ছা, এই তিনটে জিনিস একসঙ্গে থাকলে জীবন যে একটু অন্যরকম হবেই, তার জলজ্যান্ত উদাহরণ কলকাতার অগ্নিকন্যা তানিয়া সান্যাল। তানিয়া তখন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ জীবনের রুটিন মোটামুটি ওই সাধারণ, বই খুলুন, পড়ুন, পরীক্ষা দিন, চাকরি পান, তারপর নিশ্চিন্ত জীবন। কিন্তু তানিয়ার ভাগ্যে যে নিশ্চিন্ত জীবন শব্দটাই লেখা ছিল না। হঠাৎ একদিন চোখে পড়ল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞাপন, সেখানে দমকল কর্মী নিয়োগ করা হবে। সাধারণ মানুষ বিজ্ঞাপনটা দেখে হয়তো ভাবত, বাহ, চাকরি আছে। আর তানিয়া ভাবলেন, বাহ, এটাই তো চাই। ব্যাস, আর দেরি নয়। ঝুঁকি যেখানে, চ্যালেঞ্জ যেখানে, তানিয়ার আগ্রহ যেন সেখানেই। এতদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দমকল বিভাগে শুধুই পুরুষদের নিয়োগ করা হতো, কিন্তু তানিয়া এসে যেন সেই নিয়মের দরজায় টোকা মেরে বললেন, আগুন নেভাতে শুধু ছেলেদেরই ডাকবেন কেন, মেয়েরাও তো ফায়ার এক্সটিংগুইশার হাতে ধরতে পারে। আর সেই টোকাতেই তৈরি হলো ইতিহাস। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় প্রথম মহিলা ফায়ার ফাইটার হিসেবে যোগ দিলেন এই বাঙালি মেয়ে।

নিরাপদ চাকরি, আরামদায়ক জীবন, এসবের দিকে না তাকিয়ে তানিয়া বেছে নিলেন একটি এমন পেশা যেখানে অ্যালার্ম বাজলে অন্যরা যেখানে নিরাপদ জায়গা খোঁজেন সেখানে তাকে ছুটে যেতে হয় আগুনের দিকে। কারণ তানিয়া বরাবরই চেয়েছেন ছক ভাঙতে, নতুন কিছু করতে এবং নিজের জন্য এমন একটা পথ তৈরি করতে যেটা আগে কেউ তৈরি করেনি। আজ শুধু নিজে আগুন নেবাচ্ছেন না, এআইতে দমকল কর্মীতে আসা এক ঝাঁক মেধাবী ছেলে মেয়েকেও তিনি প্রশিক্ষণ দিচ্ছেন নিজে হাতে। তানিয়ার গল্প তাই শুধু আগুন নেভানোর গল্প নয়, এটা স্বপ্নকে বদলে ফেলার গল্প, একটা সাহস দেখানোর গল্প, নিয়ম ভাঙার গল্প, প্রমাণ করে দেওয়ার গল্প যে সুযোগ পেলে মেয়েরাও আগুনের সঙ্গে লড়তে জানে।

এখন বলবো ভারতীয় পোর্ট সেক্টরের প্রথম মহিলা মেরিন কমান্ডার শর্বরী দাসের গল্প। ভারতীয় পোর্ট সেক্টরে যখন পুরুষদের দাপট, তখন 1992 সালে কলকাতা পোর্ট ট্রাস্টে মেরিন সেকশনে লেডি ট্রেনি অফিসার হিসেবে যোগ দেন শর্বরী দাস। তারপর আর পিছনে তাকানোর সময় পাননি, কারণ তার অভিধানে অসম্ভব শব্দটা সম্ভবত ছিল না, কিন্তু তার পাশে লেখা ছিল একবার চেষ্টা করে দেখুন। আর 20 বছর ধরে অভিজ্ঞতা, দক্ষতা আর আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে 2011 সালে তিনি যোগ দেন পাইলট সার্ভিসে। অর্থাৎ জাহাজ চালানোর দায়িত্বে এসে তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন সমুদ্রেও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লেডিস ফার্স্ট

কথাটা বেশ সিরিয়াস ব্যাপার। শর্বরী ছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টের হাইড্রোগ্রাফিক সার্ভে সার্ভিসের অংশ। এশিয়ার অন্যতম প্রাচীন এই বিভাগটি প্রায় 140 বছর ধরে শুধুই পুরুষ কর্মকর্তাদের নিয়ে চলছিল। তারপর 1998 সালে ইতিহাসের পাতায় একটু জায়গা করে নিলেন শর্বরী, এই বিভাগে পদোন্নতি পাওয়া প্রথম মহিলা অফিসার হিসেবে। তবে মজার ব্যাপার হল, এতগুলো প্রথম অর্জন করেও শর্বরী নিজেকে কখনো পুরুষদের থেকে আলাদা করে দেখেননি। তার বক্তব্যের সারমর্ম খুব সহজ, আমি মহিলা বলে আলাদা কিছু করছি না, আমি কাজ করছি, ব্যাস। তার বিশ্বাস, নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, দক্ষতা সাহস আর ক্ষমতা থাকলে বাধা যত বড়ই হোক তাকে টপকে যাওয়া যায়। তাই শর্বরীর গল্প শুধু একজন মহিলা মেরিন কমান্ডারের গল্প নয়, এটা সেই মহিলার গল্প যিনি একের পর এক দরজা খুলেছেন, আর দরজাগুলো খুলে যাওয়ার পর পিছন ফিরে বলেননি, দেখুন আমি প্রথম।

এখন বলবো বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী অরুণিমার কথা। শুধু এভারেস্ট জয় করেই থেমে যাননি অরুণিমা সিনহা। একের পর এক দুর্গম শৃঙ্গ জয় করে তিনি বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী হিসেবে অনন্য নজির গড়েছেন। মাউন্ট এভারেস্টের পাশাপাশি কিলিমানজারো, এলব্রুশ, ভিনসন সহ বিশ্বের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি। অথচ পর্বতারোহণ তার জীবনের প্রথম পছন্দ কখনোই ছিল না। লখনৌয়ে বেড়ে ওঠা অরুণিমা ছোটবেলা থেকেই খেলা

খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের জাতীয় ভলিবল দলের হয়ে 7 বার খেলেছেন। তার স্বপ্ন ছিল প্যারামিলিটারিতে যোগ দেওয়া। সেই উদ্দেশ্যেই 2011 সালে একটি পরীক্ষায় অংশ নিতে লখনৌ থেকে দিল্লির পথে পদ্মাবতী এক্সপ্রেসে উঠেছিলেন। কিন্তু সেই ট্রেন যাত্রাই তার জীবনকে আমূল বদলে দেয়। যাত্রাপথে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে চলন্ত ট্রেনের দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বেঁচে গেলেও তার বাঁ পাটি বাদ দিতে হয়। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় ডান পা আর শির তাঁরা। এরপরে ভলিবল খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়। কৃত্রিম পা নিয়ে ধীরে ধীরে যখন আবার হাঁটতে শেখার চেষ্টা করছেন, তখনই একদিন সংবাদে এভারেস্ট জয়ীদের খবর দেখেন অরুণিমা। সেখান থেকেই তার মনে জন্ম নেয় নতুন স্বপ্ন। তিনি যোগাযোগ করেন এভারেস্ট জয়ী বাচেন রিপালের সঙ্গে। এরপর উত্তরকাশীতে শুরু হয় কঠোর পর্বতারোহণের প্রশিক্ষণ। শারীরিকভাবে অন্যদের তুলনায় অনেক বেশি প্রতিকূলতার মধ্যে থেকে অরুণিমা হাল ছাড়েননি। দিনের পর দিন কঠোর পরিশ্রম ও অদম্য মানসিক শক্তির জোরে এগিয়ে যেতে থাকেন নিজের লক্ষ্যের দিকে। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, 21শে মে 2013। 52 দিনের দীর্ঘ ও কঠিন অভিযানের পর অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায়। কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয় করে তিনি হয়ে ওঠেন বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পিউটি পর্বতারোহী। আর তার সাফল্য প্রমাণ করে দেয় শরীরের সীমাবদ্ধতা স্বপ্ন পূরণের পথে বাধা হতেই পারে না, যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি।

আচ্ছা, হঠাৎ যদি জিজ্ঞেস করি প্রথম টেলিফোন কবে আবিষ্কার হয়েছিল? জানি এটা চট করে সবার মাথায় আসবে না, কিন্তু সেই প্রথম টেলিফোন আবিষ্কার না হলে কি হতো সেটা কিন্তু আমরা একদম মুহূর্তের মধ্যে বলতে পারবো। হ্যাঁ, দূরভাষ বা টেলিফোনের আবিষ্কার মানব সভ্যতার যোগাযোগ ব্যবস্থায় এমন এক বিপ্লব যা দূরে থাকা মানুষকে হঠাৎ জাদু করে পাশে বসিয়ে দিয়েছিল। 19 শতকে কারোর সঙ্গে জরুরি কথা বলতে হলে চিঠি লিখে ডাকযোগে পাঠাতে হতো। তারপর চিঠি কখন পৌঁছবে তার কোনো গ্যারেন্টি ছিল না। চিঠি হয়তো পৌঁছলো, কিন্তু ততক্ষণে খবরটাই পুরনো হয়ে গেছে। বিজ্ঞানীরা তাই ভেবেছিলেন, চিঠি বাদ দিয়ে মানুষের গলাটাই যদি সরাসরি পাঠানো যায়। এই অসম্ভব মনে হওয়া কাজটি বাস্তব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্কটিশ বংশোদ্ভূত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। 1876 সালের 7ই মার্চ তিনি টেলিফোনের পেটেন্ট লাভ করেন। তাঁর তৈরি যন্ত্রের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। অর্থাৎ চিঠির আরামসে হাঁটতে হাঁটতে যাওয়ার যুগ শেষ হয়ে কথা ছুটতে শুরু

করেছিল বিদ্যুতের গতিতে। টেলিফোন আবিষ্কারের ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, ব্যক্তিগত যোগাযোগে ব্যাপক পরিবর্তন এসেছিল। ধীরে ধীরে টেলিফোন পৃথিবীর মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। আর আজ সেই টেলিফোনই বিবর্তিত হয়ে স্মার্টফোন হয়েছে, যেখানে কথা বলা ছাড়াও ছবি তোলা, ভিডিও দেখা, গান শোনা, খবর পড়া, এমনকি রান্নার ভিডিও দেখার সুযোগও আছে বলে রাখি। সত্যি দূরভাষের আবিষ্কার আধুনিক যোগাযোগ বিপ্লবের এক অসাধারণ সূচনা, তাই না?

আজ মনের মতো গানে কত কথা বললাম প্রথম নিয়ে, প্রথম স্কুলে যাওয়া, প্রথম অফিস, প্রথম প্রেম, প্রথম মন ভাঙা, প্রথম সাফল্য। কিন্তু ভেবে দেখুন তো, জীবনে প্রথম হওয়ার প্রতিযোগিতা আমাদের শুধুই দৌড় করাচ্ছে। আজকে জীবনটা কেমন যেন এক নিরন্তর ছুটিয়ে চলার নাম। ছোটবেলা থেকেই আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সবার আগে থাকতে হবে, সফল হতে হলে প্রথম হতে হবে, স্কুলে ভালো ফল করতে হবে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে হবে, বড় হয়ে চাকরি, ব্যবসা কিংবা কর্মক্ষেত্রেও অন্যদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারো সাফল্য দেখলেই আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কেন তার চেয়ে এগিয়ে যেতে পারছি না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রতিযোগিতা শেষ কোথায়? সব মানুষের জীবন একরকম নয়, কারো সাফল্য আসে খুব তাড়াতাড়ি, আবার কারো জীবনে সফল হতে একটু সময় লাগে। ধীরে এগিয়ে যাওয়া মানেই পিছিয়ে থাকা নয়, সত্যিকারের সাফল্য অন্য কাউকে হারানোর মধ্যে নয়, বরং প্রতিদিন নিজের ভুল থেকে শেখা, নিজের দক্ষতা বাড়ানো এবং গতকালের নিজের চেয়ে আজ আরও ভালো মানুষ হয়ে ওঠার মধ্যেই প্রকৃত জয়। তাই জীবনে এগিয়ে যাওয়া উচিত, স্বপ্ন পূরণের জন্য লড়াই করা উচিত, কিন্তু অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের শান্তি, আনন্দ, সম্পর্ক, আত্মপরিচয় যেন হারিয়ে না যায়। কারণ জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে না তুমি কতবার প্রথম হয়েছিলে, বরং প্রশ্নটা এমন হবে, তুমি কি তোমার জীবনটা সত্যি নিজের মতো করে বাঁচতে পেরেছিলে?

এতক্ষণ শুনলেন মনের মতো গান, উপস্থাপনায় ছিলেন অনুক্তা ঘোষাল। শুরু হচ্ছে রামধনু নানা রঙের গানের অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদারের কণ্ঠে।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদারের কণ্ঠে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্যামাপ্রসাদ দাশ।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। এই বিষয়ে অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে থ্যালাসেমিয়া কিন্তু একটি সাংঘাতিক আকার ধারণ করেছে ভারতবর্ষে, এবং রক্তাল্পতাজনিত এই অসুখ, কি করে এই অসুখের থেকে আমরা মুক্তি পেতে পারি, এই যে সময়টায় আমরা রয়েছি এর আকার যে একটা সাংঘাতিক রূপ ধারণ করেছে, সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি, সচেতনতা তৈরি করতে পারি, এই সবকিছু নিয়েই আজকের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি এমন একজন মানুষকে যিনি দীর্ঘ সময় ভারতীয় সেনাবাহিনীতে তার জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাব মেজর নরেশচন্দ্র দাস।

0: যুদ্ধ তিনি কাটিয়ে এসেছেন এবং যুদ্ধ থেকে ফিরে তিনি আবারও একটা নতুন যুদ্ধ শুরু করেছেন, সেটি হলো বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। মেজর নরেশ চন্দ্র দাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
1: জয় হিন্দ।
0: আমরা বলছি যে বিয়ের আগে কুষ্ঠি বিচারটা যতটা গুরুত্বপূর্ণ বলে আমরা ভাবি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা। এটা আপনি বলছেন বা এই সচেতনতাটাই আপনি মানুষের মধ্যে তৈরি করতে চাইছেন, থ্যালাসেমিয়ার বিরুদ্ধে আপনার নতুন লড়াই, তাই তো?
1: একবারে, থ্যালাসেমিয়া এমন একটি রোগ যা সিমটম নেই, মানুষকে দেখে বোঝা যাবে না থ্যালাসেমিয়া বাহককে আক্রান্ত। তো এই বাহক ভারতবর্ষের খুব নামি নামি লোকের মধ্যে আছে, যেমন মিঠুন চক্রবর্তী অভিনেতা, অমিতাভ বচ্চন অভিনেতা, ফ্রান্সের ফুটবল খেলেন জিদান থ্যালাসেমিয়া বাহক। হ্যাঁ, তারা এরা এই রোগটা কোনোদিন ওনারা সারাতে পারবেন না, এর কোন মেডিসিনও নেই।
0: কিন্তু ওনারা যে বাহক, কিন্তু ওনারা তো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন।
1: বাহক সবসময় সুস্থ, আমি বসে আছি, আমি একজন বাহক, আমি সুস্থ সাবলীল, আমি দৌড়াতে পারি, আমার সবকিছু অ্যাক্টিভিটি ঠিক থাকে। কিন্তু ভয়ঙ্কর বিপদ কোনখানে, একটি বাহক আরেকটি বাহককে বিবাহ করলে পরে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণের প্রবল সম্ভাবনা থাকে।
0: আচ্ছা,
1: আর এটা আপনি ডাক্তারখানায় গেলে কোনো ট্রিটমেন্ট করা যাবে না, এর কোনো মেডিসিনও নেই, শুধু বিবাহের আগে জেনে নিতে হবে আপনি বাহক কিনা,
0: মানে পরস্পর দুজনেই বাহক কিনা।
1: একজন বাহক হলেও কোনো অসুবিধা নেই, সে নর্মালকে বিবাহ করতে পারে, কিন্তু একজন বাহক আরেকজন বাহককে বিবাহ করতে পারবে না। যদি বাহককে বিবাহ করে ফেলে তো প্রবল সম্ভাবনা থাকে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে।
0: মানে একজন বাহক হতে পারে, কিন্তু যে পরবর্তী প্রজন্ম যে থাকবে সে আক্রান্ত হবে, তাই তো?
1: আক্রান্ত হবে, বাট মেজর রোগী হবে না। একজন বাহক আর একজন নর্মালের সঙ্গে বিবাহ হয়ে গেলে পরে সে বাহক হতে পারে, কিন্তু রোগী হবে না তার পরিবারে।
0: ঠিক, বেশ। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আমার আসছে যে এই যে থ্যালাসেমিয়া, এটা কত রকমের হয়?
1: এ মেজর থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া দু রকমের আছে। এবার মেজর থ্যালাসেমিয়া যারা একবারে রোগী, মানে সে বাবা মার সঙ্গে দুটো জিনের দুটো বাহক পেয়েছে, তারপরে সে রোগী হয়েছে, সে মেজর থ্যালাসেমিয়া। আর একজন বাহক সে রোগী নয়, সে রক্তদান পর্যন্ত করতে পারে, সে হচ্ছে মাইনার। তো মাইনারের জন্য কিছু হতো, মেজর হওয়াটাই মুশকিল। তাই আপনি যে কথাটা বললেন যে রক্ত পরীক্ষা, আমি সেইটাই ফাইট এগেন্স্ট থ্যালাসেমিয়ার সম্বন্ধে আমি এটা বলি যে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে।
0: এবার আমি জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি তো অনেক বছর, 30 বছর সেনাবাহিনীতে কাটিয়েছেন, তাহলে সেখান থেকে হঠাৎ করে আপনি এই বিষয়টির মধ্যে, এই যে নতুন এক যুদ্ধক্ষেত্রে আপনি সৈনিক হয়ে দাঁড়ালেন, কেন?
1: এটাও একটা আমার নিজের মায়ের একটা অভিজ্ঞতা। আমি যখন 9-10 পড়েছি তখন এই সরস্বতী পূজোর সময়, পূজোর মধ্যে থেকে মা তখন বলে উঠল যে এই পুজো টুজো এর থেকে চাকরি বাকরি পেলে রক্তদান শিবির করিস। তো আমি যখন রিটায়ার করে আসি তখন আমার বাড়িতে রক্তদান শিবির হয়। সেই সময় এক ভদ্রলোক আমার কাছে আসে যে আপনি রক্তদান শিবির করেন, থ্যালাসেমিয়া সম্বন্ধে কেন কাজ করেন না? আমি বললাম থ্যালাসেমিয়া সম্বন্ধে এত বুঝি না। তো বলে আপনার গ্রামে আগে করুন, ডাক্তারের টিম আসবে, আপনার গ্রামে বুঝতে পারবেন। তখন আমার গ্রামে প্রথম থ্যালাসেমিয়া টেস্ট হয়, 66 জন থ্যালাসেমিয়া টেস্ট করে, তার মধ্যে 7 জন বাহক পাওয়া যায়। আমি তখন এই বাহক সম্বন্ধে জানতে পারি যে এই বাহকগুলো আরেকটি বাহক বিবাহ করলে থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ হয়, এর কোনো সিমটম থাকে না, এ বংশগত একটা রোগ, এর কোনো ছোঁয়াচে নেই, কোনো ঠাকুরের অভিশাপেও হয় না, কারণ বাবা মার অজ্ঞানতার অভাবে একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ হয়। সেই থেকে আমার এ শুরু। আজকের দিনে 139টা স্কুলে আমি থ্যালাসেমিয়া টেস্ট করেছি ভারত সরকারের তরফ থেকে, তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রচণ্ড সহযোগিতা করে প্রত্যেক স্কুলে স্কুলে ফ্রি অফ কস্টে এই HPLC টেস্ট করানো হয়। তার মধ্যে 16,000 ছেলেমেয়েরা আমরা টেস্ট করিয়েছি, তার মধ্যে 1302 জন বাহক পেয়েছি।
0: গ্রামে গ্রামে গিয়ে করে,
1: গ্রামে গ্রামে স্কুলে,
0: সরকারি স্কুল,
1: সরকারি স্কুলে, প্রাইভেট স্কুলেও করি, যেকোনো যেকোনো স্কুল, ক্লাবে, কলেজ, ইউনিভার্সিটিতে করি। আর তাতে এই আমাদের শুধু একটাই কাজ, যদি আমি পশ্চিমবঙ্গে বাহক চিহ্নিত করতে পারি, পরবর্তী দিনে এই থ্যালাসেমিয়া রোগীর

0: চর্মগ্রহণ হবে না। এবার এই প্যাথেটিক জায়গাটা আপনাকে বলছি, একটা থ্যালাসেমিয়া রোগী যখন হয় ৬ মাস বয়স থাকে তার, তাকে সেই সময় রক্ত দিতে হয়,
1: ৬ মাস বয়স থেকে রক্ত দিতে হয়,
0: ৬ মাস বয়স থেকে। মাংসের টুকরোটাতে হাসতে জানে না, কানতে শুধু পারে, সে বোঝে না, তাকে ১৪-১৫ বার ইনজেক্ট করতে হয় ওই রক্তটা দেওয়ার জন্যে। একবারে বাবা মা ওইখানে দাঁড়িয়ে থাকলে চোখের জল পড়ে যায়, ওই বাচ্চাটাকে কিভাবে ইনজেক্ট করা হয় চোদ্দটা। সেই জন্য আমি বলি বারবার যে আপনারা একটা ইনজেকশন নিন, একটু টেস্ট করে নিন, আপনার এই বাচ্চাটার কষ্ট হবে না।
1: মানে আপনি সচেতনতাটা তৈরি করার কাজটা করছেন
0: একবারে, এটা একটা সচেতনতার লড়াই।
1: কত বছর ধরে করছেন
0: এটা? আমরা ২০১৪ থেকে এখন কন্টিনিউয়াস চলছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনে আমরা শিবন একটা ইনফরমেশন জমা দিয়েছি ১০ বছরের, তাতে আমাদের ১০ বছরে ১২৯টি স্কুলের জমা দিয়েছিলাম, আর তাতে সরকার অনেকটা আমাদের হেল্প করে। মানে আমরা যে কোনো স্কুলে যত টেস্ট করতে যাই তো আমাদের সরকারের তরফ থেকে এই টিমটা যায়, মেডিকেল টিম।
1: আচ্ছা, কোন ধরনের থ্যালাসেমিয়া সব থেকে বেশি মারাত্মক?
0: সবচেয়ে বেটা থ্যালাসেমিয়া। বেটা থ্যালাসেমিয়ার রক্ত এত তাড়াতাড়ি খারাপ হয়, ভাবা যাবে না যে বেটা থ্যালাসেমিয়ার রক্তে এক মাসের মধ্যে তাকে রক্ত দিতে হবে। আবার মেয়েদের ক্ষেত্রে এটা ২০-২২ বছরে ডবল হয়ে যায়, মানে মাসে ২বার করে দেয়। আর একটা জিনিস ভাবুন যে ফার্মা কোম্পানি কোটি কোটি টাকার মেডিসিন তৈরি করতে পারে, কিন্তু এই রক্ত এক ফোঁটা তৈরি করতে পারে না। স্বেচ্ছায় যারা রক্ত দান করে তাদের জন্য ১০০ ইউনিট রক্তের মধ্যে ৬০ ভাগ থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে নেয়, ৪০ ভাগ মাত্র সাধারণ মানুষের জন্য থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি অনুভব করেছি ভারতবর্ষে ৪০০ কোটি টাকা খরচ হয় এক বছরে থ্যালাসেমিয়া বাচ্চার পিছনে, একটা ইকোনমি বরবাদ হয়ে যায় এই থ্যালাসেমিয়া। যদি আমরা একটু সচেতন হই, পরিবারের মধ্যে সন্তানদের বিয়ে দেওয়ার আগে যদি টেস্ট করে নিই, তাহলে আর এই বাচ্চাটা জন্মগ্রহণ করবে না। আর আমরা যদি এটা সচেতন না হই, আগামী ১০ বছরের মধ্যে ৫টা শিশুর মধ্যে একটা করে থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে।
1: আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, ২০১৪ সাল থেকে কাজ করছেন, কি কি সমস্যা থ্যালাসেমিয়া রোগীদের হয়?
0: প্রথম হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীদের সমস্যা একটাই, তারা রক্ত পায় না, রক্তের অভাবে তাদের মৃত্যুর পথে এগিয়ে যেতে হয়। কারণ রক্ত তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না, ব্লাড ব্যাংকে যেতে হয়, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত বলে নেই, সেই মতো অবস্থায় তার হিমোগ্লোবিন ডাউন হয়ে যায়, ২-৩-১ পৌঁছে যায়। তো আমার চোখের সামনে বর্ষা মালিক বলে থ্যালাসেমিয়া রক্ত নিতে নিতে মারা গেলেন, তার আর টানতে পারলেন না। কেন, বাচ্চা মেয়ে ১১ বছরের, কানলা হসপিটাল আমি গিয়ে ভর্তি করলাম, আর উনি রক্ত নিতে পারলেন না, একবার জিরো হয়ে গিয়েছিল, আর রক্ত টানতেই পারল না, মারা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এরা আয়রন জাতীয় জিনিস কোনোদিন খেতে পারে না, এদের যে খাওয়া দাওয়া গুলো থাকে উইদাউট আয়রনে, কাঁচা কলা খেতে পারবে না, মোচা খেতে পারবে না, এঁচোড় খেতে পারবে না,
1: আয়রনের উৎস যে সমস্ত খাবারে রয়েছে সেগুলো তারা খেতে পারে না। আচ্ছা, এই যে জনসচেতনতা তৈরি করার কাজে আপনি নেমেছেন, যে সত্যি তো আমরা প্রত্যেকেই বিয়ের আগে চেষ্টা করি, এটা খুব প্রচলিত আছে যে কুষ্ঠি ঠিকও যে বিচার করব। এবং আমি যদি ধরে নিই যে ১০০ জন মানুষ, তার মধ্যে হয়তো ৬০ জন মানুষই সেটা করেন, রক্ত পরীক্ষার কথা হয়তো খুব কম জায়গাতেই আসে, খুব প্রগতিশীল পরিবার তারা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভাবছেন। তো আপনি তো একটা গ্রাম থেকেই উঠে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই চিন্তা ভাবনা করেছেন এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি কতটা মনে করেন যে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, আরো মানুষকে এই সচেতনতা করে দেওয়া দরকার যে না, বিয়ের আগে অবশ্যই ঠিকুজি কুষ্ঠি নয়, রক্ত পরীক্ষা করতে হবে?
0: এটা দেখুন, একটা জিনিস আছে, বেঁচে থাকার এক পবিত্র নিঃস্বার্থ একটা জীবনের একটা পাঠ। পবিত্র আর নিঃস্বার্থ হওয়া সবাই হতে পারে না, আর সবাই চাইলেও করতে পারবে না। স্বামীজি বলছে জীবনটা খুব ছোট, পার্থিব অহংকারগুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁচেন, বাকি মৃতস্প্রায়। ঠিক তাই, এই পবিত্র নিঃস্বার্থ কাজটা আমি যখন করতে যাই তখন প্রথম প্রয়োজন পড়ে যে আমি এই কাজটা করার জন্য আমি নিজে তৈরি থাকি তো, আমি নিজে তৈরি হই কি না, আমি তার পিছনে স্বার্থ দেখছি না তো, এই বিনা স্বার্থে এই কাজটা, মানে একটা বাংলায় কথা বলে মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো তেমনটিই হয়।
1: আপনারা একটা টিম রয়েছেন, সেই টিমে কতজন আছেন?
0: মাত্র ৩ জন।
1: আপনারা কিভাবে কাজটা করেন একটু যদি বলেন।
0: আমরা প্রথম হচ্ছে স্কুলে হেডমাস্টারের কাছে গিয়ে কথা বলি,

0: পুরো ডিটেলসটা জানাই, তারপরে স্টুডেন্টকে ডাকি। হেডমাস্টার মনে করলো ঠিক আছে, স্টুডেন্টকে একটা অ্যাসেম্বল করা হয়, স্টুডেন্টদের এই কথাগুলো আমি তাদের পুরো বলি। তখন তারা ইচ্ছা প্রকাশ করে যে আমাদের করা উচিত, তখন হেডমাস্টারকে বলা হয় যে আপনি ডেট নিন, তখন ওই অ্যাপ্লিকেশন দেয়। এই প্রথম প্রথম আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ কোনো স্কুলে গেলে পরে হেডমাস্টার মশাই বলতেন না ওই ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না, তখন স্বাস্থ্যভবনে ফির আমাকে আসতে হয়। তখন একটা স্বাস্থ্যভবন থেকে 2019 মে মাসে একটা চিঠি ইস্যু করায় পুরো ডিআইকে, পশ্চিমবঙ্গের ডিআইকে, যে প্রত্যেক স্কুলে 9 থেকে 12 পর্যন্ত থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, কিন্তু করতে হবে, হুইল ডু ইট, এটা কে করবে সেইটা নিয়ে এখনো আছে যে এটা করা যায় না। সেই জন্য আমাদের মতো মানুষ, এই তিনটি মানুষ এই কাজটা চালিয়ে যাচ্ছে। তবু এই চিকিৎসা জগতের যে মানুষগুলো আছে আমাদের এই কাজের উপর খুব আস্থা রাখে আর হেল্প করে, আমরা সেটা করতে পারি।
1: আরেকটা কথা জিজ্ঞেস করি, যে অনেকদিন ধরে কাজ করছেন আপনি, আপনি বললেন থ্যালাসেমিয়া আক্রান্ত একটা 6 মাসের বাচ্চাকে রক্ত দেওয়া সেই সময় থেকেই প্রায় শুরু করতে হয়, কিন্তু সেই পরিমাণ রক্তের যোগান তো নেই আমাদের এখানে, আছে কি? তার জন্য দরকার প্রচুর প্রচুর রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা। কিন্তু শুধু শিবির আয়োজন করলেই বোধহয় কাজটা সেখানে থেমে থাকে না, মানুষকে সচেতন করা এবং মানুষ যাতে আগ্রহী হয় সেই রক্তদান শিবিরে এসে যোগদান করার, সেটা কিভাবে করেন? আপনি কি রক্তদান শিবিরের আয়োজন করেন বিভিন্ন জায়গায়?
0: আমি অনেক বিভিন্ন জায়গায়, মানে কানলা সাব ডিভিশন এরিয়াতে আমি ম্যাক্সিমাম 10টা আয়োজন করি, আমার বাড়িতে একটা হয় আর 10টা বাইরের সবাইকার সাথে আয়োজন করি, যে এটা রক্তদান শিবির থ্যালাসেমিয়া বাচ্চার জন্যই করতে হবে। তো এটা করে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রক্ত দিয়েও তো তাকে বাঁচানো যাবে না, একটা ডাবরির উপরে রক্ত রাখা হয় আর নিচে ফুটো করা আছে, সেটা বেরিয়ে যায়, তাকে রক্ত দিয়েও বাঁচানো যাবে না, সেই জন্য তার মূল থেকে একে নষ্ট করতে হবে, সেটা হচ্ছে HPLC টেস্ট, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা। এটা একটা সচেতনতার লড়াই, এটা মানুষের মধ্যে যেদিন জেগে উঠবে যে আমাদের ঘরে থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে আসা একান্ত কাম্য নয়, এটা নিঃসন্দেহে এটা একটা করণীয় যে সমাজের একটা ভালো দিক যে রক্ত পরীক্ষা করি, বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে, সেই দিন এটা কমবে। এখন মাত্র 2% আছে, 100 জনের মধ্যে 2 জন সচেতন, আর থ্যালাসেমিয়া বাহক হচ্ছে ভারতবর্ষের লোক সংখ্যার 10%। যদিও আমরা 2000 রেকর্ড করা আছে, আমার 2014 থেকে 2010 সালে রেকর্ড করা, 24 পর্যন্ত রেকর্ড করা আছে, 8.25 বেরিয়েছে
1: 2014 থেকে 2024 সালের
0: আমার রেকর্ড করা আছে, 16,000 মতো আমরা টেস্ট করেছিলাম, তার মধ্যে 1,203 জনের বাহক পেয়ে গেছিলাম আর বাকি নর্মাল ছিল। তো এইটা হচ্ছে 8.25।
1: থ্যালাসেমিয়া সম্পর্কে সবথেকে ভুল ধারণা কি?
0: সবচেয়ে ভুল ধারণা কুসংস্কার, আমি যদি থ্যালাসেমিয়া বাহক হই আমার সাথে কেউ বিয়ে করবে না, এবার যদি অমিতাভ বচ্চন বাহক হলো আর জয়া বচ্চনের যদি বাহক হতো অভিষেক বচ্চন থ্যালাসেমিয়া রোগী হতো,
1: প্রবণতা থাকতো। কিন্তু এমনি যদি দুজনেই বাহক না হন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা
0: নয়, হবেই না, আমি নর্মাল, আমার স্ত্রীও নর্মাল, আর কোনো সমস্যাই আসবে না, এ বাবা মার কাছ থেকে নিয়ে আসা। একটা এর পিছনে আর একটা মানে দুষ্ট মানুষের হাত থাকে, এই থ্যালাসেমিয়া মৃত ব্যক্তির উপরে, থ্যালাসেমিয়া মৃত ব্যক্তি, একটা থ্যালাসেমিয়া রোগী মানে সন্তান মানে সে মৃত, তাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়া হয়, সে মৃতই, তাকে বাঁচানো যাবে না, 30-35 বেশি তো হবেই না, তার আগেই চলে যায়, 12-13-14-15 চলে যায়। তো সেই কারণে আমাদের জীবনের প্রথম কারণ হচ্ছে যে, আরেকটা দুষ্ট মানুষের কথা বলছি না, কিছু মানুষ আছে তাদের সংসার চালানোর জন্য ওই থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোর ফটো দেখিয়ে গ্রামে গঞ্জে বাসে ট্রেনে বাসস্ট্যান্ডে বিভিন্ন অলিতে গলিতে পয়সা তোলে,
1: তারা ভীষণভাবে দেখা যায়,
0: তারা চোরের দল, সম্পূর্ণ তারা চোরের দল। একটা থ্যালাসেমিয়া রোগীর পয়সার দরকার না, তাদের রক্তের দরকার হয়, সেই জন্য তারা নিজের সংসার চালায়। তো ওটাও সাবধান, সবাইকে আমি অনুরোধ করব যে এই রকম মানুষ যদি পয়সা তোলে আপনারা পয়সা দেবেন না, পয়সা দেওয়া মানেই আপনি চোরের সঙ্গে একত্রিত হয়ে গেলেন।
1: কিন্তু একটা কথা হচ্ছে যে

0: বারবার করে রক্ত নিতে হয়, তার সঙ্গে চিকিৎসার তো আরো অঙ্গ রয়েছে, সেই ক্ষেত্রে তো খরচা হয়।
1: দেখুন, আমাদের ভারতবর্ষে যে চিকিৎসা খুব একটা উন্নতি মানের সেটা বলবো না। একটা থ্যালাসেমিয়া রোগীর শ্বেতকণিকার দরকার পড়েছে, চারটে ভাগ হয়, একটা রক্তে চারটে ভাগ হয়, তার দরকার পড়লো শ্বেতকণিকা, তাকে হোল ব্লাড যখন দেওয়া হচ্ছে লোহিত কণিকাও যাচ্ছে, তার শরীরে দরকার ছিল না লোহিত কণিকা, শুধু শ্বেতকণিকার দরকার ছিল। সেই কারণে আমাদের কম্পোনেন্টের রক্ত দিলে পরে তবু থ্যালাসেমিয়া রুগীদের জীবনযাত্রা একটু উন্নত হবে, কিন্তু হোল ব্লাড দিলে তাদের অবনতিই ঘটে, উন্নতি হবে না।
0: আপনি তো একটা দিক বললেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা, এটা হচ্ছে একটা মানে মোক্ষম যাকে বলে ব্রহ্মাস্ত্র, যাতে কিনা আমরা এটাকে কমিয়ে আনতে পারি, আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে এটা একটা ব্রহ্মাস্ত্র। কিন্তু এছাড়া আর কি অন্য কোন উপায় আছে?
1: আরেকটা উপায় আছে, 2023 ফেব্রুয়ারি মাসে একটা নতুন স্বাস্থ্য ভবন থেকে নোটিফিকেশন জারি করেছে যে প্রত্যেক মায়েরা, প্রেগন্যান্সি মায়েরা হসপিটালে, সরকারি হসপিটালে যখনই যাবে প্রথম তাকে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে,
0: প্রসব অবস্থার
1: আগে, মানে প্রথম সে প্রেগন্যান্সি হয়েছে আর হসপিটালে যায় তার মানে শিশু সুরক্ষা কার্ড, আশা দিদিমণির সঙ্গে
0: গর্ভাবস্থায়
1: যায়, সেই অবস্থাতে তাকে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে। সেই টেস্টে যদি মনে হয় তাকে বাহক পাওয়া গেছে, তার হাজবেন্ডকে ডাক, এবং হাজবেন্ডও যদি বাহক হয় তখন তাকে 20 সপ্তাহের মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠানো হয়, তখন ভ্রূণ টেস্ট করা হয়। ভ্রূণটা যদি বাহক হয়, যে রুগী হয়, তখন তাকে বলা হয় যে এই ঘটনা আছে, তো সেখানে অ্যাবর্শন করার একটা অনুমতি সুপ্রিম কোর্ট দেয় যে এই বাচ্চাটাকে তুমি নিতে পারবে না।
0: মানে খুবই প্রাথমিক অবস্থায় যখন মা গর্ভধারণ করছে সেই অবস্থাতেই তাকে পরীক্ষাটি করানো হয়, এবং সেক্ষেত্রে যদি তার যে স্বামী তাকেও পাওয়া যায় সে ক্যারিয়ার, তাহলে দুজনকেই একটা কাউন্সিলিং করা হয়,
1: কাউন্সিলিং করা হয়, তারপরে তাকে কলকাতাতে মেডিকেল কলেজে পাঠানো হয়। তো ওখানে তার ওই স্ত্রীকে, যে গর্ভাবস্থায় মা আছেন, তার টেস্টটা হয়, বাবার টেস্টটাও হয়, সেই মতো অবস্থায় তাকে 20 সপ্তাহের মধ্যে এটা হওয়া দরকার, তবে এটা একটা রাস্তা। এই রিসেন্টলি কান্লা হসপিটাল থেকে আমি একজনকে পাঠালাম 13 সপ্তাহে, 13 সপ্তাহে আমার কাছে বললো যে এই ব্যাপার। আমি বললাম টেস্ট করে বিবাহ করেছিস কেন? বলে বাড়ি থেকে বলে দিয়েছে, আমরা এটা জানতাম না, সত্যি গ্রামে ঘরে এই নেই। তারপর আমি আবার ওই কান্লা হসপিটাল থেকে ক্যালকাটা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তার নর্মাল পেয়ে গেছে বাচ্চাটা। কারণ এই থ্যালাসেমিয়া রোগীর এই একটা লটারি সিস্টেম, মানে আমার শরীরের অর্ধেকটা আমার মা আছে, অর্ধেকটা বাবা আছে, সেই জন্য আমরা জন্মের পর মায়ের মুখ হয়, কোনোদিন বাবার মুখ হয়, মায়ের রং হয়, কোনোদিন বাবার মতো নাক চোখ হয়, এটাও একটা ভাগ থাকে। ঠিক তাই খারাপ, হয়তো আমার মায়ের জিন খারাপ ছিল, আমার বাবার জিন ভালো ছিল, আমি বাহক হতে পারি, এটাও একটা নিয়ম। এটা থ্যালাসেমিয়ার মধ্যে এটা থাকে যে তাদের জিনগত ব্যবস্থাটা দেখে নেয়া।
0: সবশেষে আরেকটা কথা বলি যে থ্যালাসেমিয়া যদি আমরা আটকাতে চাই, সেক্ষেত্রে নিয়মিত শরীর চর্চা বা কোনো খাদ্যাভ্যাস এরকম কি কিছু আছে?
1: থ্যালাসেমিয়া আটকাতে গেলে একটাই কারণ, সেটা হচ্ছে এই থ্যালাসেমিয়া HPLC টেস্ট করতে হবে সে শিশু অবস্থায়। যেমন আমি সরকারের কাছে অ্যাপিল করেছি, রিকোয়েস্ট করেছি যে আপনি যেমন জন্ম সার্টিফিকেট তৈরি করেন, সেই সময় থ্যালাসেমিয়া বাহক কিনা ইয়েস আর নো এটা ওই জন্ম সার্টিফিকেট লিখে দিতে হবে। দ্বিতীয়, এই যত ভাতা দিচ্ছেন তার সঙ্গে থ্যালাসেমিয়া রিপোর্ট ইনক্লুড করান। তাতে কি হবে, থ্যালাসেমিয়ার উপর ইনক্লুড করলে সে থ্যালাসেমিয়া টেস্ট হয়ে গেল, সে জানতে পারলো যে তাড়াতাড়ি এটা সংখ্যাটা বেড়ে যাবে। যত মানুষ এই সচেতন হবে তত তাড়াতাড়ি, যেমন বিবাহ ম্যাট্রিমনি ডট আছে, যত রেজিস্টার আছে বিবাহ, তাদের কাছে জানানো দরকার যে আপনি থ্যালাসেমিয়া সম্বন্ধে প্রত্যেক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন যে বিবাহের আগে যে রেজিস্টার আছে,
0: মানে সেই তথ্যটাও সেখানে
1: জানা দরকার। যেমন পাত্রপাত্রীর
0: বায়োডাটা যেমন থাকছে, সেই বায়োডাটাতে একটা করে থ্যালাসেমিয়া ডিক্লারেশনও সেখানে
1: থাকা দরকার।
0: বেশ, আরেকটা কথা হচ্ছে যে আপনি বলছিলেন সরকারি পরিষেবার ভাতার কথা বলছিলেন, থ্যালাসেমিয়াতে কি কি সরকারি পরিষেবা রয়েছে?
1: থ্যালাসেমিয়া রুগী যারা আছে তাদের জন্য মানবিক ভাতা একটা পাওয়া যায়। আর যদি মনে হয় যে তারও আরো বেশি খারাপ কন্ডিশনে থ্যালাসেমিয়া রুগী থাকে, তাদের ট্রেনে বাসের অ্যাটেন্ডেন্সেরও ফ্রি অর্ধেকটা পাওয়া যায়, কিন্তু মানবিক ভাতা এবার সরকার থেকে এটা দেয় থ্যালাসেমিয়া রুগীদের জন্য।
0: এবারে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে একজন নিয়মিত রক্তদাতা, থাকেন এরকম অনেক মানুষ যারা নিয়মিত রক্ত দেন, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আর একটা হচ্ছে গোটা বাংলার যুব সমাজকে আজকে আপনি থ্যালাসেমিয়া নিয়ে কি বার্তা দিতে চান যাতে তারা সতর্ক হন?
1: প্রথম হচ্ছে যারা নিয়মিত রক্ত দেয়, একটা পুরুষ মানুষ 90 দিন পর রক্ত দিতে পারে, আর একটা মহিলা 120 দিনের মধ্যে রক্ত দিতে পারে একবার করে। যারা 90 দিন রক্ত পরপর দিচ্ছে তাদের একটা সবচেয়ে উপকার তার আছে, তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না,
0: ক্যান্সার
1: হবে না যে নিয়মিত, তার ডায়াবেটিস থাকবে না, তার সুগার থাকবে না, প্রেশার থাকবে না, এগুলো তার হেপাটাইটিস থাকবে না, কোনো কিছুই তার আসবে না জীবনে, চারটে রোগ সে জীবন থেকে মুক্ত পাবে, আর সবচেয়ে বড় হচ্ছে তার কোনো দিন মানে ক্যান্সার হবে না। আর যারা রক্ত দেন না, কারণ রক্ত না দেওয়ারও কিছু কারণ নেই, একটা আমাদের শরীরে যে রক্তটা আছে না, এই রক্তটা
0: স্বাভাবিক নিয়মেই নষ্ট হয়,
1: স্বাভাবিক নিয়মেই রক্ত মরে যায়, আবার নতুন রক্ত হয়, আবার মরে যায়, আবার এ সার্কেল। যেমন হাতির দাঁত 14 বার করে ভাঙে, যেদিন হাতির দাঁত আর দাঁত ওঠে না সেদিন হাতি মারা যায়। ঠিক তাই আপনার শরীরে রক্ত দান করলে সে সুস্থ থাকবে, এটা দরকার আছে। আমি যেমন এই রক্তদাতাদের সম্বন্ধে বলবো যে প্রত্যেক জোয়ানকে, প্রত্যেক ইয়ং জেনারেশনকে রক্ত 18 বছর পরে, যেমন আমরা ভোট দেওয়ার জন্য প্রিপারেশন নিই, যেন প্রত্যেককে 18 বছর পরে 90 দিন পরে পরপর রক্ত দেওয়া, বছরে 2 বারও দিক, বছরে
0: 18 থেকে 60 বছরের মধ্যে
1: দিতেই পারে। কারণ আমি আমি অগিনতবার দিয়েছি, আমি 62 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, আর আমাকে ডক্টর বারণ করে দিয়েছে, আমার 64 চলছে, সেই জন্য আর বলে আর দিতে হবে না, রক্ত দিতে অসুবিধে নেই। আর একটা সিস্টেম, একটা কালচার হওয়া দরকার, পরিবারের শেখানো দরকার যে একটা রক্ত দান করা মহৎ দান, এটা সংসারে, এতে দাতা আর গৃহীতার মধ্যে কোনো সম্পর্ক থাকে না, না হিন্দু না মুসলিম না শিখ না ঈসাই, কার রক্ত কোথায় যাচ্ছে শেষ। তো সেই কারণে রক্তদান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।
0: আজকে আমরা কথা বললাম বিয়ের আগে কুষ্ঠি বিচার নয় চাই রক্ত পরীক্ষা এই বিষয় নিয়ে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যতটা পারলাম আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে চেষ্টা করলাম। আমাদের সঙ্গে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন সাব মেজর নরেশ চন্দ্র দাস। বন্ধুরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার। এতক্ষণ শুনলেন গ্রামীণ মহিলাদের জন্য বিয়ের আগে কুষ্ঠি বিচার নয় চাই রক্ত পরীক্ষা এই বিষয়ে অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্বাগতা মণ্ডল মল্লিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরও অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন।

ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, maitrikatha maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

শুনছেন রম্যগীতি। এখন শিল্পী তাপস চট্টোপাধ্যায়, গীতিকার নিরূপ মিত্র এবং সুরকার প্রবীর মুখোপাধ্যায়।

শুনছেন রম্যগীতি, এখন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, গীতিকার সুধীন দাশগুপ্ত এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

শুনছেন রম্যগীতি। এখন সমবেত কণ্ঠে শুনবেন রম্যগীতি, গীতিকার সুভাষ মুখোপাধ্যায় এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

শুনছেন রম্যগীতি, এখন শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নীতা সেন।

শুনছেন রম্য গীতি। এখন শিল্পী স্বপ্না দাশগুপ্ত, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ।

এখন সমবেত কণ্ঠে শুনবেন রম্যগীতি, শিল্পী গীতিকার সুনীল দত্ত এবং সুরকার জ্যোতির্ময় বোলেল।

কি বন্ধুরা, কেমন আছো? রেডিওর ওপারে কান পেতে থাকা চঞ্চল মনগুলোকে জানাই এক রাশ ভালোবাসা। কেমন আছো অবশ্যই জানিও, কিন্তু আশা করি তোমরা দারুণ আনন্দে আছো। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কখনো খেয়াল করেছো? আমরা সারা দিন কত শত আধুনিক গ্যাজেট, রকমারি জামাকাপড় আর বিদেশি ব্র্যান্ডের পেছনে ছুটছি, অথচ আমাদের ঘরের আলমারির একটা কোণে বা তোমার দিদা বা ঠাকুমার সিন্দুকের গভীরে লুকিয়ে থাকা এমন একটা গুপ্তধন আছে যার এক ফোঁড় সুতোতেও আস্ত একটা ইতিহাস লুকিয়ে আছে। ভাবো তো, ক্যানভাস বা তুলি ছাড়াই কেবল একটা সাধারণ সুঁই আর কিছু রঙিন সুতোর জাদুতে আস্ত একটা গ্রাম, নদীর ঘাট কিংবা রূপকথার জগৎ ফুটিয়ে তোলা সম্ভব। হ্যাঁ বন্ধু, আজ আমরা কোনো গতানুগতিক ইতিহাসের পাতায় যাব না। আজ আমরা হারিয়ে যাব সুঁয়ের ডগায় বেঁচে থাকা তেমনি একটা জাদুকরী গল্পময় শিল্পের মাঝে। শীতের রাতে বা এই যে বর্ষার হালকা ঠান্ডায় রাতে গায়ে জড়ানো সাধারণ কোনো চাদর নয়, মা ঠাকুমার মনের সুপ্ত বাসনা আর শিল্পভাবনায় সব থেকে জীবন্ত ক্যানভাস, আমাদের অতি চেনা এবং অহংকার আর ঐতিহ্যের প্রতীক। ঠিকই ধরেছ, নকশি কাঁথা। তাহলে আজ আর দেরি কিসের, হেডফোনের ভলিউমটা একটু বাড়িয়েই দাও বরং, আর আমার সাথে সুঁই সুতোর বোনা সেই সব দারুণ গল্প আর ইতিহাসের অন্দরমহলে একটু ডুব দাও। শুনছো আকাশবাণী মৈত্রী, যুববাণীর অল্প অল্প গল্পকথা। হ্যাঁ, আজকের অনুষ্ঠান শুরু করার একদম শুরুতেই তোমাদের যখন নকশিকাঁথাটি আজ গল্প বলবই, তাহলে বরং তোমাদের প্রথমেই একটা সুন্দর গান শুনিয়ে দিই, শুনতে থাকো।

আচ্ছা, তাহলে বলো তো, এই যে শুনি সুতোর গল্পটা, শুরুটা কেমন ছিল? মানে নকশি কাঁথার গল্পটা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো এই নকশি কাঁথার নামটাই বা কিভাবে এলো? নকশি কাঁথা, কি সুন্দর না নামটা! হ্যাঁ, এর ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। নকশা শব্দটা থেকে এসেছে নকশি, সিম্পল। আর তেনা বা কাপড়ের টুকরো, মানে কাপড়ের টুকরোকে অনেকেই তেনা বলেন, তো সেই কথাটা থেকে এসেছে তেনা থেকে কাঁথা। গবেষক নিয়াজ জামান তো বলেইছেন, শব্দটি হয়তো এসেছে সংস্কৃত শব্দ কথা থেকে, কি বললাম বলতো, কথা, এখান থেকে এসেছে কাঁথা, যার সোজা বাংলা অর্থ হলো একদম তেনার টুকরো বা ছেঁড়া কাপড়ের টুকরো। আর মজার ব্যাপার হলো, আজ থেকে প্রায় 500 বছর আগে সাধক কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বইতেই কিন্তু সবার প্রথম এই কাঁথা কথাটার দেখা মিলেছিল। তখনকার দিনে তো আর আজকের মতো এত শপিং মল বা রকমারি কাপড় পাওয়া যেত না, তাই না? তো সেই গ্রামের নারীরা তখনকার দিনে ছিলেন বেশ মিতব্যয়ী। পুরনো শাড়ি, লুঙ্গি বা ধুতি, বিশেষ করে তোমার এই নরম সুতি কাপড়ের 3 থেকে 7টি স্তর একসঙ্গে স্তরে স্তরে সাজিয়ে সেলাই করা হতো। ঘরের মেঝেতে পা ফেলে পায়ের আঙুলের সাথে কাপড়ের পাড় আটকিয়ে সুতো বের করা হতো। ভাবো তো একবার কতটা লেন্দি প্রসেস ছিল। এখন হয়তো আমরা করতে গেলে সেই ধৈর্যটাই আর রাখতে পারবো না। একবার শুধু ভাবো, আমাদের মা দিদি

মা ঠাকুমা বা তাদের আগের জেনারেশনের কতটা ধৈর্য ছিল যেটা আমাদের এখন প্রায় নেই বললেই চলে। তো সেই দৃশ্যটা একবার ভেবে দেখো যে রঙিন পুরনো শাড়ির পার থেকে একটা একটা করে ধৈর্য ধরে সুতো তোলা হচ্ছে পায়ে জড়িয়ে। তো সেই পুরনো শাড়ির রঙিন পার থেকে সুতো তুলে বা অনেক সময় যাদের কাছাকাছি তাঁতি ঘর থাকতো তাদের ওখান থেকে লাল নীল সুতো নিয়ে আসা হতো, সাধারণত ফোঁড় বা কাঁথা ফোঁড়ে বুনে ফেলা হতো এক একটা মাস্টারপিস। একটা প্রমাণ মাপের কাঁথা বানাতে এত সময় লাগতো কেন জানো? ও, তার আগে তো তোমাদের বলাই হয়নি যে একটা কাঁথা বানাতে মিনিমাম কত টাইম লাগে। কখনো কখনো মানে মাসের পর মাস লেগে যেত, আবার কখনো একটা আসতো বছরও লেগে যেত। তো সেক্ষেত্রে গিফটিং পারপাস তখনকার দিনে এত ডেট তো মনে থাকতো না, তো ওই কাঁথা বুনতে বুনতে ওনারা তখন ওই ধরো এই যে বর্ষাকাল, এখন থেকে হয়তো যদি কেউ কাঁথা বোনা শুরু করে পরের বর্ষায় গিয়ে যদি সেটা শেষ হয় তাহলে তখন তারা বলতো এই তো এক বছর হয়ে গেল। তখন অ্যাকচুয়ালি এত ক্যালেন্ডার বা এই ঘড়ি এই বিষয়গুলো তো মা ঠাকুমাদের মধ্যে ছিল না তখন, তাই না? হয়তো হ্যাঁ আমাদের মায়ের জেনারেশনটাতে তবু বা ছিল, তার আগের জেনারেশনে কিন্তু একেবারেই ছিল না। তো এই যে প্রমাণ মাপের কাঁথা তখন বানাতো তারা লাগতো মিনিমাম 5টা থেকে 7টা শাড়ি। তো আরও যারা যদি কেউ মোটা করতে যায় তো সেখানে আরও হয়তো দুটো একটা শাড়ি লাগতোই। তো এই শাড়িগুলোকে পাটে পাটে বসিয়ে তার ওপর সুন্দর সুন্দর করে সেলাই করতে তো অবশ্যই তাদের টাইম লাগবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর তার থেকেও বড় কথা এত সময় লাগতো তার কারণ এটা তো আর তাদের কোনো বিজনেস ছিল না, শুধুমাত্র ঘরে বসে নিজেদের একটা শখের মতন করে তারা এটাকে দেখতেন, তাই এত তাড়া ছিল না, ধীরে সুস্থে গুছিয়ে বসে তারপরে করতেন। সাধারণত মেনলি ওই বিকেলবেলা বা রাতের খাবারের পরে অথবা ওই দুপুরে খাওয়ার পরটায় ওই বিকেল বিকেল সময়টাতে তখন তারা একসাথে মাঠের ধারে, শীতকাল হলে বেশ মাঠের ওত পোহাতে পোহাতে, আবার যাদের বড় বাড়ি ছিল আগেকার দিনে তো জানোই মোটামুটি সবারই বিশাল বিশাল জয়েন্ট ফ্যামিলি ছিল, সেক্ষেত্রে ছাদের ওপরে সবাই গোল হয়ে বসতেন আর গল্প করতে করতে সুঁই চালাতেন। তাই তো একটা কাঁথা মানে শুধুই সেলাই নয়, একটা জ্যান্ত মানুষের মনের ডায়েরি। আচ্ছা, সুমাইয়ার সেই গল্পটা কি তোমরা জানো, মানে ওই কাঁথার গল্পটা জানো? যদি তো ভালো, তাহলে আমাদেরকে জানিও তোমরা শুনেছো কি না, আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। বাংলার বুক জুড়ে এমন কত শত গল্প ছড়িয়ে আছে, আজকে তোমাকে বলবো এই নকশি কাঁথার একজনের গল্প। কুষ্টিয়ায় একটা গ্রামের মেয়ে সুরাইয়ার গল্প। সুরাইয়া ছোটবেলা থেকে দারুণ শিল্পী মনের। তো তারপর কি হলো, সুরাইয়ার মা তাকে সেলাই শিখিয়েছিলেন ছোট থেকে, কিন্তু সে শুধুমাত্র কিন্তু সাধারণ কাঁথা বানিয়ে থেমে থাকেনি, প্রত্যেকটা কাঁথার মধ্যে তার হৃদয়ের গল্প গুনত। একদিন গ্রামে বসলো এক বিরাট মেলা, সুরাইয়া তার হাতের তৈরি নকশি কাঁথাগুলো নিয়ে হাজির হলো সেখানে। তার কাঁথায় ফুটে উঠল বাঙালি সোনালি ফসলি মাঠ, ধান কাটা কৃষকের ব্যস্ততা, নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা মাঝি আর শিশুদের হাটে বাজারের ছুটোছুটি। চারপাশে সবাই তো থমকে গেল সেদিকে তাকিয়ে, গ্রামের যে মুরব্বীরা ছিলেন তারা মুগ্ধ হয়ে বললেন, ওহে সুরাইয়া, তোমার এই কাঁথায় শুধু সুতো নয়, তোমার তো তুমি আত্মাটাকেই পুরোপুরি মিশিয়ে দিয়েছো এর মধ্যে। মেলার শেষ দিকে দূর শহর থেকে এক জমিদার এলেন সুরাইয়ার কাঁথা কিনতে, কিন্তু সুরাইয়া মুচকি হেসে সোজা জানিয়ে দিল, এই কাঁথাটা বিক্রির জন্য নয় গো জমিদার বাবু, এটা আমার মনের ভালোবাসা, এটা আমি উপহার দিতে পারি কিন্তু কোনোদিন দামে বিক্রি করতে দেব না। জমিদার তো একেবারে এমন মন পেয়ে একেবারে কুবো কাজ যাকে বলে প্রেমে পড়ে গেলেন। তিনি হাসি মুখে কাঁথা উপহার নিয়ে ফিরে গেলেন আর সেই থেকে সুরাইয়ার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। এই সুরাইয়ার ভালোবাসার হাত ধরেই তো সাধারণ কাঁথা হয়ে উঠল আমাদের প্রাণের নকশি কাঁথা। ফোঁড়ে ফোঁড়ে মহাকাব্য আর রূপকথা মিশে তৈরি হয়ে যায় একটা নতুন স্বপ্নের জগৎ। গ্রাম বাংলার এই নারীরা কি কেবল শুধুমাত্র এই লতা পাতা আঁকতেন নাকি, সে তো সহজ, বইয়ের পাথার কঠিন সব মহাকাব্যের গল্পগুলো তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলতেন সুঁইয়ের ফোঁড়ে।
রামায়ণ মহাভারত বা শকুন্তলার কাহিনী

সীতার বনবাস, রাম রাবণের যুদ্ধ কিংবা দুষ্মন্ত শকুন্তলার প্রণয় দৃশ্য, সব জীবন্ত হয়ে উঠত তাঁদের এই কাঁথার ক্যানভাসে। পুঁথিগত বিদ্যার চেয়ে তাদের লোকজ কল্পনার মুখে মুখে ফেরা পাঁচালি গানই ছিল আসল হাতিয়ার। শাড়ি বা ধুতি পরা চরিত্র মুকুট বা তলোয়ারের রূপ দিতে তারা ব্যবহার করতেন রঙিন সুতোর চমৎকার সব ফোঁড়। আর কাঁথার নকশার বৈচিত্র্য দেখলে তো মাথা ঘুরে যাবে। বেশিরভাগ কাঁথার ঠিক মাঝখানে ফুটন্ত পদ্মফুল, যেটা ছিল একদম দেবী লক্ষ্মীর প্রতীক। নিশ্চয়ই তোমাদের সবার ঘরে মোটামুটি এরকম কোনো দিদা ঠাকুমা তো আছেন যারা সবসময় লক্ষ্মী ঠাকুরকে খুব তুষ্ট রাখতে পছন্দ করেন। তো সেক্ষেত্রে সেই যুগের অনেক বেশিরভাগ মহিলারাই এরকমই মানসিকতার ছিলেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু পদ্মফুলটাকে খুব প্রায়োরিটি দিতেন। এর সাথে যোগ হচ্ছে সূর্যের জীবনদায়ক ক্ষমতা, চাঁদের আলো, চাকা, স্বস্তিকা, সিন্ধু সভ্যতার আমলের জীবন বৃক্ষ। মানে জীবন বৃক্ষ কি বলো তো? পিপুল গাছ। তো তোমরা নিশ্চয়ই জানো পিপুল অনেক উপকার করে আমাদের সবাইকে। কিংবা ধরো মুঘল আমলের বিখ্যাত কলকা নকশা, আর পাড়ের দিকে থাকে ধানের শীষ, খেজুর চারি, বিছে, বরফি, মানে এই ধরনের প্যাটার্নগুলো আর কি, মাছের পাড়ের মতো চমৎকার সব বর্ডার। ব্যবহারের দিকেও কিন্তু এর জুড়িমেলা একদম ভার। আকারে বড় ও মোটা লেপকাঁথা ছাড়াও আছে পাতলা সুজনি কাঁথা, এক বর্গ ফুটের ভেতরে ছোট্ট রুমাল কাঁথা, মানে একদম ছোট্ট শিশুদের জন্য বলা যায়। বসার আসন কাঁথা, জিনিসপত্র ঢাকা বস্তানি, আয়না চিরুনি রাখার আরশিলতা, কিংবা খাবার দাবার পাতার জন্য দস্তরখান। সেলাইয়ের ধরনেও আছে কিন্তু অনেক বাহার। চাটাই ফোঁড়, কাইত্তা ফোঁড়, লহরি কাঁথা, মানে ওই আর কি ঢেউ খেলানো নকশা, আনারসি বা বাঁকা সেলাই, কি নেই তাতে! আমাদের দিদিমা বা ঠাকুমারা পরম যত্নে কিন্তু নতুন জামাই বা নাতবউকে উপহার দেওয়ার জন্য এই কাঁথাগুলো সেলাই করতেন। আমি জানি না তোমরা কতখানি ওই যুগের মানুষগুলোকে কাছে পেয়েছো বা এই কাঁথাগুলোকে কাছে পেয়েছো, কিন্তু সত্যি বলতো এই কাঁথাগুলোর মধ্যে কেমন একটা মা মা গন্ধ থাকে না? আর সেই জন্যই তো তোমাদের জন্য রইল এখন একটা সুন্দর গান, তোমরা অবশ্যই রিলেট করতে পারবে।

কি বলেছিলাম, মামা গন্ধটা পেলে তো নাকি? হ্যাঁ, আর এই নকশিকাঁথা নিয়ে কিন্তু আরও একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে। তার আগে তোমাদের বলি, ধরো বিকেলবেলা গোধূলির আলো, যখন গ্রাম বাংলার ধুলো মাখা পথ আর বাঁশ ঝাড়ের ওপর ঝরে পড়ে, তখন যেন বাতাসে ভেসে বেড়ায় একটা করুণ সুর। আর তাই তো পল্লী কবি জসিমউদ্দিনের অমর সৃষ্টি হল নকশিকাঁথার মাঠ। নামটা বলতে গিয়েই আমার চোখে জল চলে আসছে। যারা পড়েছো তারা তো নিশ্চয়ই জানো, একটা বিষণ্ণ অথচ ভালোবাসায় মোড়ানো সুরের নাম। 1929 সালে প্রকাশিত এই আখ্যান কাব্য কেবল একটা সাধারণ কাব্যগ্রন্থ নয়, একটা বাঙালি গ্রামীণ নারীর অন্তরের হাহাকার, প্রেম আর সহিষ্ণুতার সূক্ষ্ম ফোঁড়ে আঁকা এক জীবন্ত দলিল। গল্পটা শুরু রূপাই আর সাজুর জীবন দিয়ে। রূপাই হলো বুনো ফুলের

বলতে গিয়েই আমার চোখে জল চলে আসছে। যারা পড়েছো তারা তো নিশ্চয়ই জানো একটা বিষণ্ন অথচ ভালোবাসায় মোড়ানো সুরের নাম। 1929 সালে প্রকাশিত এই আখ্যান কাব্য কেবল একটা সাধারণ কাব্যগ্রন্থ নয়, একটা বাঙালি গ্রামীণ নারীর অন্তরের হাহাকার, প্রেম আর শৈশুতোর সূক্ষ্ম ফোঁড়ে আঁকা এক জীবন্ত দলিল। গল্পটা শুরু রূপাই আর সাজুর জীবন দিয়ে। রূপাই হলো বুনো ফুলের

ছড়িয়ে তোলে পুরনো কাপড়ের কাঁথায়। সাজু তার বিরহী মনের সব আকুতি, না বলা কথা আর বুক ভরা ভালোবাসা মিশিয়ে দিতে থাকে সুঁয়ের প্রত্যেকটা ফোঁড়ে। দিনের পর দিন, রাতের পর রাত, প্রদীপের মিটি মিটি আলো এসে ফুটিয়ে তুলতে থাকে এক একটি লতাপাতা, ফুল আর অচিনপুরের পথ। সে যেন সুঁই সুতো দিয়ে নিজের চোখের জল বুনে চলে ওই কাঁথার গায়ে। বহু বছর কেটে যায়, রূপাই আর ফেরে না। এদিকে বিরহের আগুনে দগ্ধ হতে হতে একদিন নিভে যায় সাজুর জীবন প্রদীপ। মৃত্যুর আগে সে তার শেষ ইচ্ছে জানিয়ে যায়। তার এই না শেষ হওয়া নকশি কাঁথাটি যেন তার কবরের ওপর বিছিয়ে দেওয়া হয়। এরও অনেক বছর পর এক শীতের রাতে ক্লান্ত এক পথিক এসে আশ্রয় নেই সেই কবরস্থানে। সে কাঁথার উপর হাত বুলিয়ে বুঝতে পারে এই সুঁইয়ের প্রত্যেকটা ফোঁড়ে লুকিয়ে আছে এক অভাগী নারীর বুক চাপা কান্না আর অমর প্রেমের ইতিহাস। সে আর কেউ নয়, সে হলো সেই রূপাই। তার সাজুর জীবন কাহিনী সে বুড়ো বয়সে ফিরে এসে দেখছে, তার সাজু আর এই পৃথিবীতে নেই, আছে শুধু এই নকশি কাঁথার মাঠ। আজও গ্রাম বাংলার গ্রামীণ হাওয়ায় সুঁইসুতোর প্রত্যেকটা টানে বেঁচে আছে সেই রূপাই আর সাজুর অসমাপ্ত প্রেমের গল্প। জসিমউদ্দিন তার জাদুকরি কলমে এই কাব্যকে এমন একটা অমরত্ব দিয়েছেন যা পড়লে আজও চোখের কোণে জল জমে যায় আর মনে হয় নকশি কাঁথা মানেই তো এক বুক জমাট বাঁধা ভালোবাসা আর বিরহের চিরন্তন রূপকথা।

আমরা অনেকটা গভীরে ঢুকে গিয়েছিলাম, তাই না? গানটা শুনতে শুনতে আচ্ছা আবার ফিরে আসি এখন আজকের যুগে। আগেকার দিনে তো ওই ঘরের কোনায় বসে বসে অলস সময় কাটানোর জন্য বা শীত নিবারণের মাধ্যম হলেও আজ এই নকশি কাঁথা কিন্তু একটা বিরাট লাভজনক কুটির শিল্প বা আধুনিক ফ্যাশন ট্রেন্ড। পুরনো কাপড়ের বদলে এখন নতুন নতুন সুতির কাপড় সিল্ক বা মসলিনের

চলছে দারুণ সব কাজ, শুধু কাঁথা বা লেপ নয়, এখন শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ওড়না, জ্যাকেট, কুশন কভার আর এমনকি ওয়াল ম্যাটেও পর্যন্ত নকশি কাঁথার চাহিদা কিন্তু আকাশচুম্বী। আজকেও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের কত নারী উদ্যোক্তা ঘরে বসেই বুটিক শপ গড়ে তুলেছেন। গুণগত মান ভালো আর দাম কম হওয়ায় ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যের বাজারেও কিন্তু আমাদের নকশি কাঁথার দারুণ কদর তৈরি হয়েছে। এমনকি 2008 সালে পশ্চিমবঙ্গের পর 2024 সালে আমাদের গরমের জামালপুরের নকশি কাঁথা পেয়েছে সরকারি ভৌগোলিক নির্দেশক বা GI পণ্যের ট্যাগ। অবশ্য পুঁজি সংকট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের মতো কিছু কিছু ছোটো ছোটো সমস্যা তো রয়েছে, তবে একটু সহজ শর্তে SME ঋণ আর সরকারি প্রশিক্ষণ পেলে এই শিল্প কিন্তু আমাদের অর্থনীতিতে আরও অনেক বড় বিপ্লব ঘটাতে পারে, কি তাই তো বন্ধুরা? আর সুঁই আর সুতোর সামান্য কটা টানে ভালোবাসা আর শিল্প কীভাবে একসাথে মিলে একটা সাধারণ কাপড়কে আস্ত একটা সংস্কৃতির বাহক বা প্রতীক রূপ দিতে পারে? আজকের এই ব্যস্ত শহরের যান্ত্রিকতার ভিড়ে একটু চোখ বন্ধ করলেই তুমিও শুনতে পাবে সেই সুঁয়ের ফোর আর তার ছন্দ, যেখানে আজও বেঁচে আছে আমাদের শিকড়, আমাদের প্রাণ। আর তাই তো আজ তোমাদেরকে টাটা বলার আগে তোমাদেরকে এটাই বলে যাই, আমাদেরকে এই সংস্কৃতিগুলোই বারবার ফিরে আসতে, ইচ্ছা প্রকাশ করতে আমাদেরকে আরও বেশি করে ইন্সপায়ার করে। আর তোমাদের জন্য রইল তো যুববাণী, আরও এরকম অন্য অন্য কোনো দিন আড্ডা নিয়ে, গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আড্ডা হবে। আজকের মতো চলে যাচ্ছি, তার আগে যেতে যেতে তোমাদের জন্য রইল একটা সুন্দর গান।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন নাটক আনন্দমঠ, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: শুরু হচ্ছে নাটক।
2: 1176 বঙ্গাব্দ, ভয়াবহ মন্বন্তর শুরু হয়েছে। তখন বাংলার ক্ষয়িষ্ণু নবাব মির্জাফর, ইংরেজ তখন দেওয়ান, বাংলার রাজস্ব পায় ইংরেজ আর শাসন করে নবাব, রাজস্ব আদায়ের কর্তা রেজা খান। দুর্ভিক্ষ ক্লিষ্ট বাংলায় দোকান বাজার বন্ধ, রাজপথ জনশূন্য, গৃহদ্বারে মানুষের দেখা মেলে না, গোচারণে গরু নেই, নিদারুণ অন্যাভাবে চারপাশে শুধু কান্নার রোল। আগের দুই বছরেও অনাবৃষ্টিতে ফসল বিশেষ ফলেনি, কিন্তু রাজার রাজস্ব বৃদ্ধি এবং বলপূর্বক রাজস্ব আদায়ে মানুষ সর্বস্ব বেচে দিয়ে নিঃসহায় হয়ে পড়েছে। একদিকে অনাহার, অন্যদিকে অখাদ্য কুখাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা। শুরু হলো জ্বর, ওলাউঠা, ক্ষয় বসন্তে মহামারী। মানুষ ঘর বাড়ি ফেলে পালাতে শুরু করল। ধনী নির্ধনের তখন আর বিশেষ প্রভেদ নেই, ধনী গৃহের আত্মীয় স্বজন দাসদাসী কেউ তো নেই আর, হয় মরেছে নয়তো পালিয়েছে।
1: আজকের নাটক আনন্দমঠ। কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শামস উন নাহার, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, নাটক আনন্দমঠ।

0: কি গো কল্যাণী, কোথায় ছিলে এতক্ষণ?
1: এই গোয়ালে গাই ধুয়ে দুধ গরম করে মেয়েকে খাইয়ে গরুটি ঘাস জল দিয়ে তবে এলাম।
0: মহেন্দ্র সিংহের স্ত্রী হয়ে আজ কিনা তোমাকে নিজের হাতে এইসব করতে হচ্ছে, এভাবে কদিন আর চলবে কল্যাণী?
1: দেখি যে কদিন পারি আমি চালাই, তারপর মেয়েকে নিয়ে এই পদচিহ্ন গ্রাম ছেড়ে তুই নয় শহরে চলে যেও।
0: কি বলছো তুমি, শহরে যদি যেতেই হয় তোমাকে রেখেই বা যাবো কেন, আর দেরি বা করবো কেন? চলো চলো আজই যাই, এখনই বেরোই, এখনই।
1: কিন্তু শহরে গেলেও বিশেষ কিছু উপকার হবে কিনা কে জানে, এখানে তো ভিখিরিদের ভিক্ষে দেবারও উপায় নেই, কারো লোকে বউ বাচ্চা বেচতে শুরু করেছে, টাকাতি বাড়ছে, এরপর হয়তো মানুষই মানুষ মেরে খাবে। শহরের যে কি অবস্থা!
0: ঠিকই বলছো কল্যাণী, ঠিকই বলছো, সেখানেও হয়তো একই অবস্থা।
1: মুর্শিদাবাদ কাশিম বাজার বা কলিকাতায় গেলে বোধ হয় বাঁচতে পারবো আমরা, জানো আমাদের চলে যাওয়াই ভালো।
0: পুরুষানুক্রমে এই বাড়িতে ধন সম্পদ জমে আছে কল্যাণী, এসব যে চোর ডাকাতে লুট করে নিয়ে যাবে।
1: লুট করতে এলে আমরা দুজন কি রক্ষা করতে পারবো? ও কথা ভেবে কাজ নেই, প্রাণীর নাম আছে, ধন সম্পদ কি হবে বলতো? চলো চলো সব বন্ধ সন্দ করি, চলো।
0: তুমি কি পথ হাঁটতে পারবে? বেহারা তো সব মরে গেছে, গরু আছে, গারোয়ান নেই।
1: চিন্তা করো না তুমি, পারবো আমি হাঁটতে।
0: পারবে?
1: হ্যাঁ পারবো।
0: তাহলে আর দেরিতে কাজ নেই, ঘর দোর তালা বন্ধ করে গরু বাছুর ছেড়ে দিয়ে কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে ভোরেই আমরা বেরিয়ে পড়ব।
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু পথেও তো ডাকাত লুটেরা থাকতে পারে।
0: ঠিক ঠিক, বন্দুক গুলি বারুদ সঙ্গে নিতে হবে।
1: আমিও আমার আত্মরক্ষার হাতিয়ার নিয়ে নেব।
0: তোমার হাতিয়ার
1: আছে, সময় দেখো, চলো চলো প্রস্তুত হতে শুরু করি, চলো
0: চলো।

0: আর যে ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারছি না গো। মেয়েটা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল, এদিকে তো সন্ধেও হয়ে আসছে।
1: দেখছো তো, এ গ্রামখানা মানুষ শূন্য, ঘর বাড়ি পড়ে আছে, মানুষ নেই।
0: সেই তো,
1: কার কাছে একটু সাহায্য চাই বলো তো।
0: সত্যি কথা,
1: দেখি দেখি দেখি, কেউ কি আছেন? কেউ কি আছেন? চটিতে কেউ কি আছেন? আছেন কেউ চটিতে? কেউ আছেন?
0: না না না, কোনো সারা শব্দই তো নেই। এই যে, এই তো মা, এই তো, এই তো, এই যে, এই যে মা গো, এই যে, এই যে, না না না না,
1: শোনো, এই ঘরটা দিয়ে একটু সাহস করে থাকো খোলানি। হ্যাঁ, সুকুমার জন্য দুধের সন্ধান, দেখি কোথাও যদি একটা গাই থাকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো।

0: Reggie. And you have Reggie.
1: আমাকে মেঘ নিয়ে পালাই আমি পালাই পালাই।

0: মুরারে মত কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে হরে মুরারে মধু কৈট ভারে হরে মুরারে
1: কেনি আমার সামনে এসে দাঁড়ালেন ও কোন ঋষি।
0: কে মা, তুমি কি সংকটে পড়েছো মা?
1: আপনাকে প্রণাম।
0: একি এ যে সংজ্ঞা হারাল, এই নাও মা, এই নাও গরম দুধ, তোমার মেয়েকে খাওয়াও, নিজে কিছু খাও। আর হ্যাঁ, আমি যতক্ষণ না ফিরে আসি কোনো চিন্তা করো না মা, আসছি।
1: ঠাকুর
0: কিছু বলবে মা?
1: মেয়েকে খাওয়াচ্ছি ঠাকুর, কিন্তু আমাকে দুধ খাবার আজ্ঞা আপনি করবেন না, আমি খেতে পারবো না।
0: কেন মা?
1: আমার স্বামী এখনো অভুক্ত, তার সাক্ষাৎ না পেলে, তার আর সংবাদ না পেলে আমি কি করে খাবো ঠাকুর?
0: তোমার স্বামী কোথায়?
1: জানি না, তিনি দুধের সন্ধানে বেরিয়েছিলেন, তখন ডাকাতরা আমাকে তুলে নিয়ে জঙ্গলে আসে, ফাঁক পুছে আমি মেয়েকে নিয়ে ওদের কবল থেকে পালাই, তারপর আপনি আমাকে।
0: আমি বিশদে পরে শুনবো মা, তার আগে বলো তোমাদের নিবাস কোথায়?
1: আগে পদচিহ্ন গ্রামে, আমার স্বামী ওখানকার জমিদার, দুর্ভিক্ষের কারণে আমরা।
0: বুঝেছি, তার মানে তুমি মহেন্দ্রের পত্নী।
1: হ্যাঁ।
0: তুমি দুধ পান করো মা, আমি তোমার স্বামীর সংবাদ সত্তরই তোমার কাছে এনে দিচ্ছি।
1: এখানে জল আছে?
0: আছে, আনছি। এই নাও মা, অঞ্জলি পেতে নাও।
1: তিন ঠাকুর।

0: এই জলে আপনার পদরেণু দিন প্রভু। অমৃত পান করলাম ঠাকুর।
1: তুমি নির্ভয়েই দেবালয় থাকো মা, আমি তোমার স্বামীর সন্ধানে চললাম। এই যে ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো।
2: মহেন্দ্র সিংহ আর স্ত্রী কন্যা সহ গৃহত্যাগ করে যাচ্ছিলেন, পথে চটিতে
1: ডাকাতেরা তার স্ত্রী কন্যাকে
2: জঙ্গলে নিয়ে গেছে।
1: কারা এমন করলো?
2: গেহ চাষা লোক বোধহয়, পেটে জ্বালায় সবাই তো এখন ডাকাত।
1: তার স্ত্রী কন্যাকে উদ্ধার করে আমি মঠে রেখে এসেছি। তোমার উপর ভার, মহেন্দ্র সিংহকে খুঁজে তার স্ত্রী কন্যার কাছে পৌঁছে দাও। তুমি জীবানন্দ এখানে থাকুক।
2: বেশ, তাই হোক।

0: আয় আয় আয়, কোথায় গেল কল্যাণী আর সুকুমারী? কোথাও তো পেলাম না ওদের। ওই তো কয়েকটা গরুর গাড়ি আসছে, কোম্পানির সিপাহীরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, বোধ হয় খাজনার গাড়ি। সরে দাঁড়ায়, সরে দাঁড়ায়।
1: ওই দেখো, ওই একটু ডাকু বন্ধ হয়ে
2: বন্দুক আছে, বন্দুক কাড়িয়ে আলো, পাকড়ো।

0: गाड़ी चलाओ
1: सिपाही
0: चलो ना मत मुझे चलो मुझे बड़े डाकू उसको पकड़ो उसको पकड़ो जल्दी पकड़ो
2: अरे दारो दारो कहने बापू आम के बात से कहने छोटे हमी गिरवा बसुन सुनने ऐसी
1: जाने सुनना सी इकने जाकाई सी करे वहाँ के गलत चीज तो लो
2: अरे क्या क्यों लो
0: कमरा चलो ठीक है चलो ठाकर चलेगा ना चलो चलो ना मत
3: মহেন্দ্র সিংহ তোমাকে চিনেছি আমি তোমার সন্ধানে আমি এসেছি আপনি কথা পরে হবে তাকে হাতের বাঁধনটা চাকার উপরে রাখো দড়ি কেটে যাবে আমিও রাখছি রাখো
4: এই তো ঘর শুনে দড়ি কাটছে
3: আমারও বাঁধন কেটেছে চুপচাপ থাকো বুঝতে দিও না
0: মহেন্দ্র সাহেবের বন্দুকটা কেটে দাও ওই জায়গাতে বল আসছে
1: পারো
0: সাহেবের বন্দুকটা হুঁশিয়ার হুঁশিয়ার সিপাহী ঠাকুর দল আসছে
5: এই দেখো সাহেব এই দেখো তোমার ওষি আমার হাতে
6: সকলে সিপাহীরা পলাতক লুণ্ঠিত ধনরাশি নিয়ে চলে যাও সবাই মঠে চলে যাও
3: ভাই জীবানন্দ তোমার ব্রত সার্থক ভাই তুমি সার্থক
4: কিন্তু মহাশয় আপনি কে
3: তোমার তাতে প্রয়োজন কি
4: প্রয়োজন আছে আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হয়েছি কিন্তু এই যে কুকর্ম আপনারা করলেন এই ডাকাতি এটা মোটেই ভালো নয়
3: উপকার যখন করেছি আরো কিছু উপকার করতে চাই তোমার
4: ডাকাতের কাছে আর উপকার চাই না আমি
3: না চাও তোমার ইচ্ছে যদি চাও তো আমার সঙ্গে এসো তোমার স্ত্রী কন্যার সাক্ষাৎ পাবে
4: হ্যাঁ সে কি কোথায় কোথায় কোথায় তারা কোথায়
3: এসো আমার সঙ্গে তুমি তো কিছুই বলছো না মহেন্দ্র

0: सुहासिनी सुमधुर भासिनी सुखदांग वरदांग मातरम वंदे मातरम।
1: ये तो देश, ये तो माँ नय।
2: हमरा अन्य माँ मानी ना, जन्मभूमि हमारी माँ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমাদের মা নেই, বাপ নেই, ভাই নেই, বন্ধু নেই, স্ত্রী পুত্র ঘর বাড়ি নেই, আছে শুধু সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি।
1: তোমরা কারা?
2: আমরা সন্তান।
1: কার সন্তান?
2: মায়ের সন্তান।
1: সন্তান কি চুরি ডাকাতি করে মায়ের আরাধনা করে?
2: আমরা চুরি ডাকাতি করি না।
1: এই তো সিপাহী মেরে কোম্পানির গাড়ি লুট করলে তোমরা।
2: কার টাকা লুট করলাম?
1: কেন, রাজার?
2: রাজার যে রাজা পূজা পালন করে না, এই টাকায় তার কি অধিকার? সে রাজা নিজেই তো

0: আকাত
1: কোনদিন সিপাহীর তোপের মুখে তোমরা উড়ে যাবে দেখো।
0: অনেক সিপাহী দেখেছি, আজও তো দেখলাম।
1: তাছাড়া মরতে হয়,
0: একবার ছাড়া দুবার তো মরব না। দেশকে দুর্দশা মুক্ত করে, অত্যাচারীদের তাড়িয়ে, দেশ ছাড়া করে তবে ছাড়ব।
1: তুমি একা দাঁড়াবে?
0: আমি একা নই মহেন্দ্র, আমার মতো হাজারো সন্তান আছে, ক্রমে আরো হবে।
1: তারা সবাই সন্তান?
0: সবাই সন্তান। আমরা তোপের ভয়ে পালাতে শিখিনি মহেন্দ্র।
1: এগুণ তোমরা পেয়েছো কোথায়?
0: অভ্যাস করে, সাধনা করে।
1: কি সাধনা করো?
0: দেশকে স্বাধীন করার সাধনা। দেখছো তো আমরা সন্ন্যাসী, আমাদের ব্রত সম্পূর্ণ হলে আমরা গেরুয় বসন ছেড়ে আবার গৃহী হব। আমাদেরও স্ত্রী পুত্র কন্যা আছে। এসো, তোমার স্ত্রী কন্যাকে দেখবে না? এসো।
1: যদি স্ত্রী কন্যা ত্যাগ না করতে হয় আমাকে, তবে এ ব্রত গ্রহণ করা?
0: না না, তা হবে না মহেন্দ্র। এ ব্রত গ্রহণ করলে তাদের মুখ দর্শন নিষেধ। এখন বলো।
1: না, তবে ব্রত আমি গ্রহণ করব না।
0: বেশ,

0: ব্রহ্মচারীর দর্শন পেয়ে যাত্রায় আমরা বেঁচেছি। চলো চলো বাড়িতে যাই, চলো।
1: কেননা কল্যাণী, কেননা আগে আহার শেষ করো।
0: কিছু তো খেলাম, সুকুমারী কেউ খাওয়ালাম, সঙ্গেও রাখলাম কিছু। শোনো না, বাড়ির চেয়ে বাইরে বিপদ বেশি, বাড়ি ফিরে চলো, বাড়ি চলো।
1: তুমি খাবার খাও, খাও। এই মঠে সব কিছু দেখে শুনে আমার তো এখানেই মন পড়েছে। না না, মহাব্রত গ্রহণ করব আমি। স্ত্রী কন্যা বাড়িতে রেখে ওদের জন্য উপযুক্ত অভিভাবক নিযুক্ত করে আমি ফিরে আসব, আবার এই জঙ্গলে এই মঠে ফিরব। কে
2: পথ খুঁজছ?
1: ও বৈষ্ণব গোসাই, হাসছ কেন গোসাই?
2: তোমরা এই বনে প্রবেশ করলে কি করে, এখন বার হবেই বা কি করে?
1: জানি না কি করে প্রবেশ করলাম, কি করে বার হব জানি না, আমরা জানি না।
2: নিশ্চয়ই তোমরা কোনো সন্ন্যাসীর সঙ্গে প্রবেশ করেছ, নতুবা এই মঠে আসার পথ, বের হবার পথ কারো পক্ষে জানা সম্ভব নয়। এসো এসো, আমার সঙ্গে এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি, এসো।
1: আচ্ছা, আপনি কি সন্তান?
2: হ্যাঁ, আমিও সন্তান, আমার নাম ধীরানন্দ গোস্বামী। এসো তোমরা।

0: গভীর বন থেকে বেরিয়ে আসা গেল। চলো ওই যে নদীর ধারে বসি একটু, চলো
1: চলো। তোমাকে হারিয়ে আমার যে ঘটেছিল তা তো শুনলে, তোমার বিপদের কথা আমি শুনলাম। এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। কোলায়নি
0: কেন এমন বিমর্ষ লাগছে কেন তোমাকে?
1: জানি না কোলায়নি, জানি না। আমি যেন আর আমারই নেই, কি করব এখন আমি, কি করব?
0: আমি জানি এত বড় বিপদেও কি করে জানো, আমার একটু ঘুম এসেছিল জানো, আমি স্বপ্ন দেখেছিলাম।
1: স্বপ্ন?
0: হ্যাঁ, রূপ গন্ধপূর্ণ জ্যোতির্ময় এক অপূর্ব স্থানে একজন রূপবতী স্ত্রী মূর্তি কাঁদছে, আমাকে দেখে বলল, এই সে, শুধু এর জন্য মহেন্দ্র আমার কোলে আসে না, আমায় সেবা করে না।

0: মূর্তি, চতুর্ভুজা, শিরনা, আমাকে বললেন স্বামী ছেড়ে চলে যেতে।
1: কি বলছো কল্যাণী, কি বলছো তুমি?
0: সত্যি বলছি, শোনো, দেবতা তোমাকে যেখানে যেতে বলেন তুমি তুই সেইখানে যাও। হ্যাঁ, তার সেবক হও তুমি,
1: সেইখানে যাব। কল্যাণী, স্বপ্ন বিভীষিকা মাত্র, মনে জন্মায়, মনেই লয় পায়। চলো চলো গৃহে
0: যাই। না না না না, তুমি তুমি মায়ের ডাকে যাও, আমিও যাই আমার স্থানে।
1: তুমি তুমি কোথায় যাবে, কি করে যাবে?
0: কি করে যাব?
1: হ্যাঁ,
0: এই দেখো, এই যে
1: কি,
0: ঘর থেকে বেরোবার সময় সঙ্গে করে নিয়েছিলাম,
1: কি
0: আত্মরক্ষার জন্য।
2: বৈকুণ্ঠে আমার যেতে ইচ্ছে করে না গো। না না, আমি আমি মরব না। এই রাখলাম, এই রাখলাম বিষের কৌট।
1: তোমাকে ছাড়তে আমারও যে কষ্ট অনেক, না হলে এই মঠ দর্শনের পর কেন ঝিমিয়ে পড়ছে? একটু কি খেয়ে পেলো?
0: আমায় ডেকেছেন গো,
1: আমিও তুমি ওটি তুমি কেন খেয়ে ফেলে?
2: তাই তো আমার মেয়ে চলে গেল প্রভু, আর অবহেলা করলে
1: ভেবেছিলাম কোথাও তোমাকে রেখে এসে এখানে ব্রত গ্রহণ করবো, তারপর কার্য সিদ্ধি হলে আবার তোমাকে নিয়ে গৃহী হব, সুখী হব। যে হাতের জোরে আমি তরবারি ধরবো সেই হাতই তুমি কাটলে কল্যাণী, কি করলে তুমি?
2: হলো গো, এবার তুমি ব্রত গ্রহণ করো, কার্য সিদ্ধ করো, তাতে আমার পুণ্য আশীর্বাদ করো, যেন আলোক লোকে আবার আবার তোমার দেখা পাই। বলো বলো হরে মুরারে মধু কৈতবরে,
1: হরে মুরারে মধু কৈতবরে।
3: মহেন্দ্র, বিলাপ থামাও মহেন্দ্র, এসো আমার আলিঙ্গনে এসো, এসো এসো, বসো।
1: ওকে মুচারি, ওরা কারা?
3: নিশ্চয় কোম্পানি সিপাহী।
4: পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো, পকড়ো,

0: মহেন্দ্র, আজ বড় আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বন্দি। বলো মহেন্দ্র, আমার সাথে বলো, হরে মুরারে,
1: হরে মুরারে।
0: একি

0: এত কাতর কেন বাবু? মহাব্রত গ্রহণ করলে তুমি তো স্ত্রী কন্যা ত্যাগই করতে মহেন্দ্র।
1: ত্যাগ আর যম দণ্ড এক নয় যে, আমার স্ত্রী কন্যাকে এতক্ষণ শিয়াল কুকুরে খাচ্ছে, আর এ সময় আমি
0: সন্তানেরা তোমার স্ত্রীর যথাবিহিত সৎকার করেছে মহেন্দ্র, আর তোমার কন্যাকে উপযুক্ত স্থানেই নিয়ে রেখেছে। হ্যাঁ,
1: আপনি আপনি কি করে জানলেন? আপনি তো আমার সঙ্গে এখানে এসেছেন।
0: আমি জানি। আর শোনো, তুমি এখনই কারাগার থেকে মুক্ত হবে, এখনই। বিশ্বাস না হয় ওই দেখো।
2: মহেন্দ্র সিংহ কার নাম?
1: আমার নাম।
2: তোমার কালার শুয়েছে, যেতে পারো, যাও।
1: যাই যাই যাই।
2: আপনিও যান মহারাজ, আমি আপনার জন্যই এসেছি।
0: তুমি ধীরানন্দ গোসাই?
2: আগে হ্যাঁ,
0: প্রহরী হলে কি করে?
2: আগে ভবানন্দ আমাকে পাঠিয়েছেন, আসার সময় আমি ওই ধূপটা মেশানো সিদ্ধি এনেছিলাম, প্রহরীকে খাইয়েছি, আর সে তো নেশায় বেহুশ, আর তার জামা কাপড় পাগড়ি বর্ষা নিয়ে।
0: তুমি এই পোশাক পরেই শহর থেকে বের হয়ে যাও ধীরানন্দ, আমি এ পথে যাব না।
2: সে কি?
0: আজ সন্তানের পরীক্ষা। ও কি মহেন্দ্র, ফিরে এলে যে?
1: নিশ্চয়, আমি সিদ্ধ পুরুষ, আপনার সঙ্গ ছেড়ে যাব না, আমি যাব না।
0: বেশ বৎস, তবে থাকো, আজ রাতে দুজনেই আমরা মুক্ত হব অন্যভাবে।
2: আমি তাহলে আসি।
0: এসো।

গাছের নিচে একটা বাচ্চা কাঁদে কেন? কি পাশে একটা স্ত্রীলোকের মৃতদেহ, পাশে বিষের কৌতুক। এক্ষুনি মেয়েটাকে আগে রক্ষা করা দরকার, নয় তো কোনো বন্য প্রাণী খেয়ে ফেলবে। একে নিয়ে যাই, একে নিয়ে বোন নিমাইমণির কাছে আগে সঁপে দিয়ে আসি। আমি যাই, মেয়েটাকে আগে নিয়ে যাই নিমাইমণির কাছে। চুপ চুপ চুপ চুপ।

0: নদীর পাশে গাছতলায় পড়ে আছে কি স্ত্রীলোক দেখি তো কেমন করে হোক কিছুটা বলদ হরণ করানো যদি চায় হাতে পিসে
1: তুলতে হবে

ভাই সব শোনো সবাই, আমরা অনেক দিন থেকে ভেবে আসছি যে শত্রু শাসন ভেঙে আগুনে পুড়িয়ে মাতা বসুমতীকে পবিত্র করব। ভাই সব, আজ কিন্তু সেই দিন এসেছে। আমাদের গুরু ব্রহ্মচারী সত্যানন্দ এখন কারাগারে বন্দী, তার সঙ্গে বন্দী আছেন মহেন্দ্র সিংহ। এবার বলুন ভাই সব, আমাদের তরবারিতে কি ধার নেই? বাহুতে বল নেই? আমাদের মনে কি সাহস নেই? চলুন চলুন

0: সবাই হরে মুরারে মধু কৈত ভারে,
1: হরে মুরারে মধু কৈত ভারে,
0: চল সবাই
1: হরে মুরারে মধু কৈত ভারে,
2: দক্ষিণ।

0: মহারাজ, জেল ভেঙে আপনাদের মুক্ত করতে পেরেছি ঠিকই, কিন্তু কি দোষে শত্রুর কাছে আমাদের পরাজয় মেনে পালিয়ে আসতে হলো?
1: দেখো জীবানন্দ, গোলাগুলি বন্দুক কামানের কাছে এই লাঠি শোটা বল্লম নিয়ে আমরা অনেকটাই তো পেরেছি, এখন আমাদের ওই সব অস্ত্রশস্ত্র চাই।
0: সে তো কঠিন ব্যাপার মহারাজ।
1: কঠিন ব্যাপার? সন্তানের পক্ষে কঠিন কাজ আছে,
0: কিন্তু কিভাবে আমরা ওসব সংগ্রহ করব? আজ্ঞা দিন।
1: সংগ্রহের জন্যে আমি নিজে আজ রাতে তীর্থযাত্রা করব, এবং যতদিন না ফিরি তোমরা কোনো গুরুতর ব্যাপারে হাত দিও না। সন্তানদের একতা রক্ষা করো আর অর্থ ভাণ্ডার পূর্ণ করো।
2: কিন্তু বন্দুক কামান পাবেন কোথায় মহারাজ? বেচবে কে আর এখানেই বা আনবে কে?
1: কিনে এনে হবে না ভবানন্দ, আমি কারিগর পাঠাবো, এখানেই তৈরি হবে।
0: এখানে?
1: হ্যাঁ।
0: এই আনন্দ মঠে?
1: না জীবানন্দ, কারখানা হবে পদচিহ্নে।
2: পদচিহ্নে? তাহলে কি মহেন্দ্র ব্রত গ্রহণ করেছে?
1: করেনি, তবে করবে, আজ রাতেই তাকে দীক্ষা দেব আমি।
2: কিন্তু তার স্ত্রী কন্যা?
0: নদীর ধারে আমি এক শিশু কন্যাকে পেয়ে আমার বোন নিমাইমণির কাছে রেখে এসেছি। ওখানে এক সুন্দরী স্ত্রীলোক মরে পড়েছিল, ওরা মহেন্দ্র সিংহের স্ত্রী কন্যা নয় তো মহারাজ?
1: ঠিকই অনুমান করেছে জীবানন্দ, ওরা তারাই।
2: তার মানে যে স্ত্রীলোকটিকে আমি ওষুধ বলে পুনর্জীবিত করেছি সে মহেন্দ্র স্ত্রী কল্যাণী? থাক, এ কথা এখনই প্রকাশ করব না।
1: সন্ধ্যা হয়ে এলো, আমি চললাম, স্বয়ংকৃত্য করে নতুন সন্তানদের দীক্ষা দেব আমি।
2: সন্তানদের দীক্ষা দেবেন মহারাজ? মানে মহেন্দ্র ছাড়া কি আরো কেউ আছে?
1: হ্যাঁ, এক নতুন যুবক আজই প্রথম আমার কাছে এসেছে, মনে হলো খাঁটি সোনা। তাকে সন্তানের কার্যশিক্ষা দেবার ভার জীবানন্দকে দিচ্ছি, জীবানন্দ চিত্তাকর্ষণের সুদক্ষ। আসি।

0: এই যে মহেন্দ্র, তোমাকে একটা সংবাদ জানাতে চাই।
1: আগে বলুন।
0: তোমার কন্যা জীবিত আছে, ভালোই আছে।
1: কোথায়? কোথায় মহারাজ, কোথায়? কোথায়
0: তা জানবার আগে একটা কথা স্পষ্ট উত্তর দাও তো আমাকে। তুমি তুমি কি সন্তান ধর্ম গ্রহণ করবে?
1: হ্যাঁ, মনে মনে আমি তো তাই স্থির করে নিয়েছি।
0: তাহলে তোমার কন্যা কোথায় এ কথা এখন শুনতে চেও না।
1: কেন মহারাজ?
0: দেশ রক্ষার এই ব্রত যে গ্রহণ করে, তার স্ত্রী পুত্র কন্যা স্বজনবর্গ কারো সঙ্গে সম্বন্ধ রাখতে নেই। সর্বস্ব ত্যাগ করতে শিখলেই এই পথে আসা যায় মহেন্দ্র।
1: বেশ, আমি তৈরি, আমাকে দীক্ষা দিন।
0: উত্তম, তবে এসো আমার সঙ্গে গর্ভগৃহে চল।
2: প্রণাম মহারাজ।
0: আয়ুষ্মান ভব, তুমি দীক্ষা নেবে বলে অপেক্ষা করছো?
2: হ্যাঁ, আমাকে দয়া করুন।
0: এসো মহেন্দ্র, তুমি আর এই যুবক, তোমরা যথাবিধি স্নাত, সংযত এবং উপবাসে আছো তো?
2: আছি।
0: তোমরা প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের সকল নিয়ম পালন করবে।
2: হ্যাঁ, প্রতিজ্ঞা করছি।
0: যতদিন না মাতৃভূমি উদ্ধার হয়, গৃহধর্ম পরিত্যাগ করবে?
2: করব।
0: মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিজন সকলকে পরিত্যাগ করবে?
2: হ্যাঁ, করলাম।
0: যা উপার্জন করতে আনন্দ মঠে ধনাগারে দেবে?
1: প্রতিজ্ঞা করছি।
0: দেশের জন্য অস্ত্র ধরে যুদ্ধ করবে?
2: হ্যাঁ, করব।

0: প্রতিজ্ঞা ভঙ্গ হয় তবে
1: জ্বলন্ত চিতায় প্রবেশ করে অথবা বিষ পান করে প্রাণ ত্যাগ করব।
0: আর একটা কথা মহেন্দ্র, তুমি তো কায়স্থ জানি, কিন্তু যুবক তুমি?
2: আমি ব্রাহ্মণ কুমার।
0: উত্তম। তোমরা জাতি ত্যাগ করতে পারবে? সন্তানেরা সকলেই এক জাতীয়।
2: আমরা জাতি বিচার করব না, সবাই এক মায়ের সন্তান।
0: তবে গাও, বন্দে মাতরম গাও।
1: বন্দে মাতরম।

0: বৎস মহেন্দ্র, যে মহাব্রত গ্রহণ করলে তুমি, তাতে ভারত মাতার অনেক মহৎ কাজ সাধিত হবে বলে বিশ্বাস করি। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ফিরে যুদ্ধ করতে বলি না, তুমি পদচিহ্নে ফিরে যাও মহেন্দ্র।
1: পদচিহ্নে গুরুদেব?
0: হ্যাঁ বৎস, স্বগৃহে থেকেই সন্ন্যাস পালন করো তুমি। দেখো, আমাদের কোনো সুরক্ষিত গড় নেই, সেনা অবরোধে পড়লে রুদ্ধদ্বারে 10 দিনও খাদ্য সঞ্চয় করে নির্বিঘ্নে থাকার স্থান নেই। তোমার অট্টালিকা আছে মহেন্দ্র, তোমার গ্রাম তোমার অধিকারে আছে। আমার ইচ্ছা পদচিহ্নে আমাদের গড় তৈরি হোক, সুরক্ষিত হোক অর্থ ভাণ্ডার, অস্ত্র ভাণ্ডার তৈরি হোক, যুদ্ধের সম্পূর্ণ ব্যবস্থা তৈরি হোক।
1: তাই হবে গুরুদেব, কিন্তু আমি একা।
0: তুমি একা নও, ক্রমে ক্রমে 2000 সন্তান ওখানে উপস্থিত হবে, তাদের নিয়েই গড় তৈরি করবে তুমি। দক্ষ কারিগরদের পাঠাবো, তাদের দিয়ে অস্ত্র কারখানা তৈরি করাবে, কামান গোলা বারুদ তৈরি করাবে।
1: আপনার আদেশ শিরোধার্য, প্রণাম।
0: হ্যাঁ বৎস, তোমাকে কি বলে ডাকবো?
2: আপনার যাও ফিরুচি, আমি বৈষ্ণবের দাসানুদাস।
0: তোমার নবীন বয়স দেখে নবীনানন্দ বলতে ইচ্ছা করে তোমাকে। তোমার আগের নাম কি ছিল বৎস?
2: আমার নাম শান্তিরাম দেব শর্মা।
0: না, তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। দেড় হাত লম্বা কালো দাড়ি লাগিয়ে আমাকে প্রতারণা করছো। এই দেখো, এই আমি টান দিয়ে খুলে দিলাম তোমার দাড়ি। এছাড়া তোমার কণ্ঠের স্বর, চোখের চাহনি, এসব কি লুকোতে পারো তুমি?
2: প্রভু দোষী বাকি করেছি, স্ত্রীর বাহুতে কি বল থাকে না?
0: থাকে, গোষ্পদে যেমন জল।
2: আপনি চাইলে আমার পরীক্ষা নিন।
0: নেব, তার আগে বলো, তোমার কি বিবাহ হয়েছে?
2: হ্যাঁ, আমি সদ্ধভা।
0: তোমার স্বামী কোথায়? নিরুদ্দিষ্ট নাকি?
2: না, উদ্দিষ্ট। তার উদ্দেশ্যে এখানে এসেছি।
0: হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তুমি কি জীবানন্দের স্ত্রী?
2: হ্যাঁ, এখানে আমি তার সঙ্গে ধর্মাচরণ করতে এসেছি। এখানে আমি আপনার হাতে শক্তি বাড়াতে এসেছি।
0: বেশ, দিন কয়েক আমি তোমার পরীক্ষা নেব।
2: আমি কি আনন্দ মঠে থাকতে পারবো?
0: পারবে বৎস, আমার আশীর্বাদ রইল তোমার ওপর। বিশ্রাম করো তুমি, আমি চললাম।

0: হ্যাঁ, তোমার কথা আমি মানছি ধীরানন্দ। বাংলায় দুর্ভিক্ষের দিন কেটে গিয়ে আবার অনেক সুদিন এসেছে, কিন্তু নতুন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর ক্রিয়াকলাপ ক্রমেই যে ভাই দুর্বিষহ হয়ে উঠছে। সৈন্য দিয়ে আমাদের আন্দোলনটাকে দমন করাই তার লক্ষ্য।
1: আসলে সন্তানদের ভয় পায় হেস্টিংস, আর সেই জন্য সুদক্ষ সৈনিক ক্যাপ্টেন টমাসের নেতৃত্বে কোম্পানির একদল সৈন্য পাঠানো হচ্ছে। দেশীয় রাজা আর জমিদারদের কাছ থেকে সৈন্য চেয়ে নিয়ে সেই সৈন্যদেরও পাঠানো হচ্ছে সেই দলে।
0: কিন্তু সন্তানেরাও এখন অসংখ্য, তারা ভীত নয় ধীরানন্দ। ক্যাপ্টেন টমাসের মাথা কাটতে তারা প্রস্তুত। চল চল

0: সন্তানদের আমরা একত্রিত করি।
1: চলো।
2: মিস্টার ডনিওয়ার্থ, আমরা শিকারে আসিয়াছি, লেকিন এই জঙ্গলে তো শিকার হইল না। চলো আরো ভিতরে চলো।
3: নেহি ক্যাপ্টেন সাহেব, আরো ভিতরে বাঘ ভালুক থাকিতে পারে, আমি যাইবে না।
2: এ ডারোমত, বয়ের কি আছে? আমি তো আছে, বন্দুক ভি আছে।
3: আপ তো বহুত হিম্মতওয়ালা আছে ক্যাপ্টেন টমাস, অঙ্গরেজরা আপনাকে তারিফ করে। আপ চাইয়ে আমরা এই ধারে আছি।
2: ওকে ওকে ওকে, আমি একাই যাইতেছি। আরে এক ইয়ং সন্ন্যাসি দেখি, তুমি কে?
4: দেখছো তো সাহেব, আমি সন্ন্যাসী।
2: তুমি বিদ্রোহী, আমি তোমাকে গুলি করিয়া মারিবে।
4: মারো।
2: আমার রাইফেল করিয়া লইলে আমাকে মারিবে নাকি? কে তুমি?
4: এই দেখ কে আমি।
2: তুমি স্ত্রী লোক আছো?
4: হ্যাঁ, আমি সন্ন্যাসিনী। তোমরা যাদের মারতে এসেছ তাদেরই কারো স্ত্রী, অকারণ কাউকে আমরা আঘাত করি না।
2: তুমি আমার ঘরে থাকিবে, স্ত্রীর মতো থাকিতে পারো, লেকিন সাথী হইবে।
4: শোনো সাহেব, আমাদের ঘরে একটা বাঁদর ছিল, সেটা মরে গেছে। তুমি আমাদের ঘরে চলো, তার শিকল দিয়ে বেঁধে তার খালি কোটরে রেখে দেবো, বর্তমান কলা পাবে।
2: তুমি বড় স্পিরিটেড ওম্যান আছো, চলো চলো আমার ঘরে চলো।
4: এই নে তোর বন্ধু, পালা আগে।

0: গড়ি দিদি প্রাত প্রণাম।
1: আরে ভবানন্দ গোসাই, এত সকালে? এসো ভাই এসো, তা প্রণাম কেন ভাই?
0: তুমি ঠান দিদি যে
1: আদর করে বলছো, বলো। হাজার হোক আমি বয়সে বড়, বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো।
0: তা সে কেমন আছে?
1: সব সময় চুপচাপ থাকে আর কি, মালা জপে, না হয় পুঁতি পড়ে। যাও না, ঘরেই তো আছে, যাও।
0: কুশলে আছো কল্যাণী?
2: আমার কুশলে আপনার কি?
0: দেখো, যে বৃক্ষ রোপণ করে সে তাতে জল দেয়, গাছ বাড়লেই তার সুখ। তোমার মৃত শরীরে আমি জীবন রোপণ করেছিলাম, বাড়ছে কিনা জিজ্ঞাসা করবো না?
2: আমার স্বামীর সংবাদ কি প্রভু?
0: কেন বারবার জিজ্ঞাসা করো? তিনি তোমার পক্ষে মৃত।
2: না, আমি তার পক্ষে মৃত। তিনি কোথায় আছেন, কি করছেন?
0: তিনি আছেন পদচিহ্নে, দুর্গ নির্মাণ, অস্ত্র নির্মাণ করছেন। তার তৈরি অস্ত্রেই তো হাজার হাজার সন্তান সজ্জিত হচ্ছে। তিনি আমাদের দক্ষিণ হস্ত।
2: আর আমার সুকুমারী?
0: জীবানন্দ তাকে তার বোনের কাছে ভালোই রেখে দিয়েছে। দেখো কল্যাণী, তুমি তো মৃত্যু থেকে পুনর্জীবন পেয়েছো, তুমি তুমি আবার বিবাহ করো।
2: কাকে? আপনাকে?
0: যদি তাই হয়।
2: কি এই আপনার সন্তান ধর্ম? আপনি ইন্দ্রিয় পরবশ? যান যান যুদ্ধে গিয়ে প্রাণত্যাগ করে এই ব্রতচ্যুতি প্রায়শ্চিত্ত করুন। একমাত্র একমাত্র মৃত্যুই আপনার প্রায়শ্চিত্ত। যান।

0: পুরী দেবীর গৃহে গেছিলাম। কল্যাণীর প্রতি আপনি কি অতিশয় অনুরক্ত? বিবাহ করুন না।
1: দেখো, তোমার কথা সত্য থেকে আনন্দ, তুমি ছাড়া এ কথা কি আর কেউ জানে?
0: না, এখনো জানে না।
1: তাহলে তোমাকে হত্যা করলে আমি কলঙ্ক মুক্ত হতে পারি। তোমাকে আমি
0: আবার পাপ চিন্তা। সন্তান কখনো আর এক সন্তানকে বধ করে না। আপনার কি প্রায়শ্চিত্ত তা জানেন তো গোসাই?
1: প্রায়শ্চিত্ত মৃত্যু,
0: মৃত্যু, মৃত্যু।

0: गौरी
1: गाओ माँ गाओ।
0: हरे मुरारी मधु कुज भारी।
1: तोमार ज्ञाने शक्तिते आमी मुग्ध। एबार जे युद्धेर समय एसे गेल मा।
2: आज्ञा करुन प्रभु, की करते हबे?
1: आमी केवल देश के मा बोलेछि एतदिन, आज तोमाके मा बोललाम। जे महाव्रत आमरा नियेछि बलिदानी तार परिणाम। आमरा सबाई मरते पारि, तुमिओ पारो मा, किन्तु बिना कार्ये मरा कि भालो?
2: आमार करणीय कि प्रभु?
1: मा हये सन्तानेर काज करो। এই সুজলা সুফলা দেশই তো আমাদের সবার মা। চলো আমরা কার্যোদ্ধারে যাই।
3: হরে মুরারে মধু কৈচ ভারে, হরে মুরারে মধু কৈচ ভারে।
1: জীবানন্দ, দেখো তো, দেখো তো কাদের তোপ, একটু উঁচুতে উঠে দেখো।
4: মহারাজ, ইংরেজের কামান।
1: অশ্বারোহী নাকি পদাতিক?
4: দুই আছে, অনেক বনের আড়াল থেকে বেরিয়ে আসছে।
1: গোরা আছে নাকি শুধুই সিপাহী?
4: অনেক গোরা সৈন্য, অনেক।
1: নেমে এসো, নেমে এসো। জীবানন্দ, আজ তুমি সেনাপতি, 10,000 সন্তান উপস্থিত আছে, কি করতে পারো দেখো। জয় জগদীশ হরে।
5: আজ আমার মরবার দিন মহারাজ। ভাই জীবানন্দ, আজকে আমার প্রায়শ্চিত্তের দিন, সবার আগে আজকে আমি যাব। এসো সবাই, বন্দে মাতরম।
6: বন্দে মাতরম, আজকে আমার প্রায়শ্চিত্ত হলো।
7: বন্দে মাতরম।
8: যুদ্ধ জয় হল, দুপক্ষেরই বহু সেনার মৃত্যু হল, আত্মবলিদান দিলেন ভবানন্দ। ওদিকে গৌরীদেবীর গৃহ থেকে গোপনে পালিয়ে এসেছেন কল্যাণী। শান্তির সহায়তায় কন্যা সুকুমারীকে পেয়েছেন তিনি, মহেন্দ্র সাক্ষাৎ পেয়েছেন। এমতো সময়ে নতুন মেজর এডওয়ার্ড নেতৃত্বে আবার যুদ্ধের দামামা, আবার যুদ্ধ। সেনাপতি জীবানন্দই। এবারও যুদ্ধ জয় হল, কিন্তু শত্রু শিবিরে প্রবেশ করে আক্রান্ত হলেন জীবানন্দ। মৃতবৎ পড়ে রইলেন পরিত্যক্ত রণক্ষেত্রে, অসংখ্য মৃত বা মৃতপ্রায় ক্ষতবিক্ষত মানুষের মধ্যে। জ্যোৎস্নালোকে তাঁকে খুঁজে

0: এই খুঁজে উদ্ধার করে আনলেন শোকার্ত নবীনানন্দ তথা শান্তি, বাঁচিয়ে তুললেন এক জটাজুটোধারী মহাপুরুষের সহায়তায়।
1: আমি কোথায়?
2: এই তো তুমি।
1: তুমি তুমি কে?
2: আমি আমি শান্তি।
1: শান্তি শান্তি, যুদ্ধে কার জয় হলো?
2: তোমারই জয় হয়েছে, সন্তানের জয় হয়েছে।
1: কিন্তু আমাকে বাঁচালো কে শান্তি? কি করে বেঁচে উঠলাম আমি?
2: বাঁচিয়েছেন এক মহান চিকিৎসক। যুদ্ধক্ষেত্রে হঠাৎ আবির্ভূত হয়ে তিনি তোমাকে খুঁজে দিয়েছেন, তারপর নিজেই বন ঔষধি এনে।
1: সত্যি আশ্চর্য ঔষধি ওই চিকিৎসকের। এখন আমার শরীরে কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই শান্তি। চলো কোথাও যাই, ওই যে সন্তান সেনার জয়ের উৎসবের কোলাহল শোনা যাচ্ছে বোধহয়। হ্যাঁ চলো চলো ওইখানে যাই।
2: না আর ওখানে নয়, সবাই কুশলে আছে, মহেন্দ্র কল্যাণী ব্রহ্মচারী গুরুদেব সবাই, সন্তানেরও কার্যসিদ্ধি হয়েছে, আর দরকার নেই ওখানে যাবার।
1: কেন শান্তি, কেন দরকার নেই?
2: আমাদের অভিষ্ট পূর্ণ হয়েছে যে, এ দেশ এখন সন্তানের, আর কি করতে যাব বলো?
1: শত্রুর কাছ থেকে যা ছিনিয়ে নিয়েছি তা তো রক্ষা করতে হবে শান্তি।
2: রক্ষা করার জন্য অনেকে আছেন, মহেন্দ্র আছেন, স্বয়ং সত্যানন্দ আছেন।
1: তবে কি ঘরে ফিরতে বলছো? গৃহ শোক আমি আর চাই না শান্তি, মাতৃসেবায় আমার সুখ, সন্তান ধর্মেই সুখ, এই আমি ত্যাগ করতে পারবো না।
2: আমি কি সে কথা বলছি?
1: তবে
2: আমরা তো আর গৃহী নই, গৃহী হতেও পারবো না, সন্ন্যাসী থাকবো দুজন, ব্রহ্মচর্যই পালন করব। তুমি তো জানো গুরুদেব সত্যানন্দকে যখন সন্তানরা সিংহাসনে বসিয়ে রাজাধিরাজ করতে চেয়েছিলেন, গুরুদেব কি বলেছিলেন?
1: মনে আছে?
3: আমরা কেউ রাজা নই, কেউ শাসিত নই, আমরা সন্ন্যাসী, সন্তান, দেশ সেবক। তোমরা রাজধানীর অধিকার চাও, রাজমুকুট পরাতে চাও, কিন্তু ব্রহ্মচর্য ছাড়া দ্বিতীয় কোনো আশ্রম আমি স্বীকার করি না, স্বীকার করি না।
1: তাহলে কি করবে?
2: আমরা সন্ন্যাসী হয়ে তীর্থ দর্শন করে বেড়াবো, নগরে নগরে স্বাধীনতার মন্ত্র শোনাবো,
1: তারপর
2: তারপর হিমালয় কোথাও কুটির গড়ে দেব আরাধনা করব, দেশমায়ের মঙ্গল প্রার্থনা করব।
1: বেশ চলো, এই রাতেই আমরা বেরিয়ে পড়ি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আনন্দমঠ নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ শামস উন্নাহার, অভিনয়ে মহেন্দ্র দেবেশ রায়চৌধুরী, কল্যাণী রাতুলা বসু, গৌরী মৌমিতা আদক, প্রথম ডাকু ও জনি বর্ড বিকাশ সরকার, দ্বিতীয় ডাকু কাঞ্চন সাহা, তৃতীয় ডাকু সার্থকানন্দ রায়, টমাস অজিত মিত্র, জ্ঞানানন্দ দীপক বসু, ধীরানন্দ শঙ্কর রায়চৌধুরী, জীবানন্দ সৌম্যদেব বসু, ভবানন্দ অঞ্জন বিশ্বাস, শান্তি শর্মিষ্ঠা দত্ত।

0: দত্ত রায় এবং ব্রহ্মচারী সত্যানন্দ সঞ্জীব সরকার, সূত্রধার কৌশিক সেন, হরবোলা সুনীল আদক, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ মাইতি।
1: এতক্ষণ শুনলেন নাটক।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা চব্বিশ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাচ্ছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত তেইশ জন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মন্ত্র হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্র হয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, পরিবেশ ওয়ার্কিং গ্রুপের পারস্পরিক সহযোগিতারও জোরদার করা এবং বৈঠকে ইতিবাচক আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী। নতুন দিল্লিতে আগামী 17 সেপ্টেম্বর থেকে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম সংস্করণ হতে চলেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি প্রদর্শক সংস্থা এবং 500 বেশি দর্শক অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা চব্বিশ দিনের আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। এদিকে 2014 সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষা তদন্ত করতে বলেছে ঝাড়খণ্ড সরকার। কর্ণাটক

0: পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। কেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস সাহুকারের বিরুদ্ধে সরকারি ভেটেনারি অফিসের নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, ওএমআর সিটে কারচুপি এবং জনপ্রতি 70-80 লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল বলেও অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 জুলাই আকাশবাণীকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে নেবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় গতকাল গভীর রাতে গোয়ালিয়ার ভিন্দ ইটাওয়া হাইওয়ে 719 একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23। এই শ্রমিকরা ভিন্দের গুহাত থেকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই 5 জন শ্রমিকের মৃত্যু হয়। এই চিকিৎসার জন্য গোয়ালিয়ার থেকে নিয়ে যাওয়ার পথে আরও 3 জন মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এনেছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP। সাধারণ নাগরিকের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচার বহির্ভূতভাবে হত্যা, নির্যাতন, বেআইনি আটকের মতো ঘটনাগুলি নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে তার সাম্প্রতিক এক আলোচনার কথা তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গণেশ কুমার। সোমালিয়ার বয়োদা শহরে গতকাল সরকারি সেনাবাহিনীর অভিযানে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে, বহু সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সকালে আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি বোমা ব্যবহার করে সোমালি ন্যাশনাল আর্ম ফোর্সের ঘাঁটি আক্রমণ করার চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত প্রতিহত করে জঙ্গিদের গাড়ি ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। বয়োদা শহর বাঁচাতে জঙ্গিদের ওপর প্রতি আক্রমণ চালায় তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিলটি বিদেশি অর্থপ্রবাহে স্বচ্ছতা আনবে। বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি একটি চমৎকার পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। বিরোধীরা এ ব্যাপারে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী রিজিজু।
1: পুরো ঝুট ফেলায় দেশভর মে কি पूरा झूठ फैलाया देश भर में कि FCRA जो है क्रिश्चियन मिशनरी को टारगेट किया जा रहा है, जबकि क्रिश्चियन मिशनरी का टोटल इंडिया का जो फॉरेन कंट्रीब्यूशन आते हैं वो 16% है, बाकी तो सब हिंदू का है। तो प्रोटेस्ट ज्यादा करना है तो हिंदू लोग करना चाहिए, क्योंकि सबसे ज्यादा तो हिंदू का है। देखिए, इस तरह का झूठे बातें फैला करके राजनीति करना बिल्कुल ठीक नहीं है।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইনটি চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইল ফলক এবং এটি এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাস ভিত্তিক অর্থনীতির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের খবর পাওয়ার পর আজ নিরাপত্তা বাহিনী উধমপুর, রিয়াসি এবং কাঠুয়া জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনী রিয়াসির স্বাধীনী বনাঞ্চল এবং কাঠুয়ার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামেও তল্লাশি অভিযান চালিয়েছে।

0: নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ মহিলাদের FIH হকি বিশ্বকাপ 2026-এর পুল ডিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল। অলিম্পিকে রূপজয়ী চীনের সঙ্গে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করে। বর্তমানে পুল ডিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে ভারত ও চীন যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। চারটি পুলের প্রতিটি শীর্ষ দুটি দল টুর্নামেন্টের পরবর্তী ধাপে খেলবে। অন্যদিকে আমস্টেলভিনে পুরুষদের FIH হকি বিশ্বকাপের পুল ডির দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 2-4 ব্যবধানে পরাজিত হয়েছে। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ভারতের লক্ষ্য সেন অস্ট্রিয়ার কলিন্স ফিলিমিনের মুখোমুখি হবেন। অন্যদিকে উন্নতি হুডা মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মায়ানমারের থেথ হটার টুজারের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে ভারতের রোহান কাপুর ও রুদ্বিকা শিবানী গাড্ডে কানাডার জোনাথন লাই ও ক্রিস্টাল লাই জুটির কাছে হেরে গেছেন। এদিকে মিক্সড ডাবলসের একটি ম্যাচে ভারতের অসিত সূর্য ও অমৃতা প্রমুথেশ তুরস্কের এমরে সোনমেজ ও ইয়াসেনমেন বেকতাজের মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লাম ও অ্যালিসন লির মুখোমুখি হবে। এছাড়া ভারতের কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংভি বুলগেরিয়া স্টেফানিস তোয়েভা ও গ্যাব্রিয়েলা স্তোয়েভার বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে SSC CGL পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন KPSC প্রশ্ন ফাঁসের ঘটনায় ED কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23 জন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। 1999 সালে জুলাই মাসে বাংলা সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করে বাঙালির অত্যন্ত প্রিয় ব্যান্ড ভূমি। দেখতে দেখতে সময় পেরিয়েছে, বদলেছে প্রজন্ম, বদলেছে গানের স্বাদ, কিন্তু ভূমির গান আজও একইভাবে জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। তাদের গান শুধু বাংলার ঘরে ঘরে নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। বিকেলের এক কাপ চায়ের আড্ডা হোক, কিংবা অফিস ফেরার পথে বাস মেট্রো হেডফোনে, ভূমির গান অনায়াসে ফিরিয়ে আনে ফেলে আসা দিনের স্মৃতি ও নস্টালজিয়া। বারান্দায় এসে পড়া একফালি রোদ যেমন মন ভালো করে দেয়, তেমনই তাঁদের সুর আজও বাঙালির আবেগকে দোলা দেয়। আর লং ড্রাইভে গাড়ি স্টিয়ারিং সামলাতে সামলাতে কানে ভেসে আসা পচা কাকা, যেন সেই চেনা ভালো লাগারই আরেক নাম।

0: দেখা নাই।
1: ষাটের দশকে বব ডিলানের হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠা আরবান ফোক ধারার প্রভাব বাংলা গানে নিয়ে আসার অন্যতম পথিকৃৎ বলা যায় মহিনের ঘোড়াগুলিকে। সেই সময় বিশ্বসঙ্গীতে বব ডিলান, দ্য বিটলস, জিম মরিসনের মতো শিল্পীরা প্রচলিত সঙ্গীতের গণ্ডি ভেঙে নতুন ধারার সূচনা করেছিলেন। অথচ বাংলা গান তখনও অনেকটাই আবদ্ধ ছিল চেনা ছন্দ, সুর ও রোম্যান্টিকতার পরিসরে। শ্রোতারাও মুগ্ধ ছিলেন সেই চিরাচরিত সুরেলা গানের জগতে, তাই একেবারে ভিন্ন স্বাদের গানকে গ্রহণ করা সহজ ছিল না। ঠিক সেই জায়গাতেই ব্যতিক্রমী হয়ে উঠেছিল মহিনের ঘোড়াগুলি। তাদের গানে একসঙ্গে জায়গা পেয়েছিল প্রেম, প্রতিবাদ, বিপ্লব, দারিদ্র, অন্যায়, অবিচার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা। বাংলা গানের প্রচলিত ধারায় তাঁরা যে নতুন জানলা খুলে দিয়েছিলেন তার প্রভাব আজও স্পষ্ট। এবার সেই কিংবদন্তি ব্যান্ডের একটা জনপ্রিয় গান শোনানো যাক আপনাদের।

চন্দ্রবিন্দু, হ্যাঁ, নামটা উচ্চারণ করলেই মনে পড়ে যায় বুদ্ধিদীপ্ত কথার জাদু, মজার ছলে বলা তীক্ষ্ণ ব্যঙ্গ আর এক রাস সারল্য। হ্যাঁ, এখন বলবো চন্দ্রবিন্দুর কথা। তাদের গানের মধ্যে যেমন রয়েছে হালকা রসিকতা, তেমনই লুকিয়ে আছে শহুরে মধ্যবিত্ত জীবনের নানা অনুভূতি, কলেজ জীবনের স্মৃতি, লাজুক প্রেম, বন্ধুত্ব আর অদ্ভুত সব আবেগ। আমার ভিনদেশী তারা তোমার রাতেরই এই গানের সুর ও কথার মধ্যে যেমন এক মায়া রয়েছে যা দূরত্বকে যেন এক মুহূর্তই অদৃশ্য করে দেয়। দেশ, শহর কিংবা মানুষের

মাঝের ব্যবধান পেরিয়ে গানটা পৌঁছে যায় একেবারে হৃদয়ের কাছে। আবার দুধ না খেলে হবে না ভালো ছেলের মতো গান ছোটদের যেমন আনন্দে মাতিয়ে তোলে, তেমনি বড়দেরও ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনগুলিতে। কখনো দুষ্টুমিতে মেতে ওঠা খুদে, আবার কখনো স্নেহের আবেশে ভেসে যাওয়া বড়রা, সবাই এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন। বন্ধুচল থেকে সুইট হার্ট, চন্দ্রবিন্দুর কত গান যে শ্রোতাদের মনে স্থায়ী আসন করে নিয়েছে তার হিসেব করা সত্যিই কঠিন। আর ভিনদেশি তারার সেই মৌন মুখর প্রেম আজও যেন অচেনা অদেখা কারোর হৃদয়ের দরজায় নিঃশব্দে কড়া নাড়ে।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 50 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 40 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.7 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 99% এবং সর্বনিম্ন 94% রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ 17 আগস্ট সকাল 11:30 থেকে 18 আগস্ট সকাল 11:30 পর্যন্ত শহরে 37.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্ক বার্তা। আজ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘন্টায় 40-50 কিলোমিটার, মাঝে মাঝে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবী বন্ধুদের আজ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা হল ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর, রেডিও ক্লিনিক, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা দত্ত, 4:35 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান জেনারেশন অফশোর পোর্টাল ভেসেল, দ্বিতীয় জাহাজ শ্রুতি উদ্বোধনের বেতার প্রতিবেদন, তারপর ডিজিটাল যুগে নতুন পেশা, এ বিষয়ে বলবেন ডক্টর সুপতেন্দ্র সর্বাধিকারী, সবশেষে হাতি সংরক্ষণ

জীবন নিয়ে শান্তনু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ আব্দুর রহফ। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব আমি সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, উত্তরবঙ্গে মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থা, এই বিষয়ে ডক্টর ঐশী মায়া সেন নাগের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা মশা পুরাণ বলেছেন ডাক্তার বিভূতি সাহা, শুনবেন আজকের প্রথম পর্ব। 7:00 যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় থাকবেন আঁখি মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন আজকে অনুষ্ঠানটি প্রথম পর্ব। রাত 8:15 একমাটি এক সুর, লোকশিল্পী রামেন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান কুস্তির আকরা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। এই অনুষ্ঠানটিরও আজকে প্রথম পর্ব শুনবেন। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শিল্পী আবির হোসেন, রাগ রাগেশ্রী, তবলায় সহযোগিতা করবেন প্রীতম পোলে। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

একটা গান কখনো শুধু গান থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে কোনো মানুষ, কোনো জায়গা, কিংবা ফেলে আসা কোনো দিনের স্মৃতি। কি বন্ধুরা, ঠিক বলছি তো? নিশ্চয়ই ভাবছেন হঠাৎ কেন এই কথা, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, নির্দিষ্ট সময় হয়ে গেছে যে আপনাদের প্রিয় অনুষ্ঠানের, যার নাম অনুরোধের আসর। আর যে কথাটা বলছিলাম স্মৃতি, সেই স্মৃতির টানেই পৃথিবীর নানা প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে পাঠান আপনাদের পছন্দের গান। ভারত বাংলাদেশ তো বটেই, দূর দেশের মাটিতে থেকেও বাংলা গানকে ভালোবেসে আপনারা যে অনুরোধ পাঠান, সেগুলো নিয়েই সাজানো হয় আমাদের এই অনুরোধের আসর। আজও তাই আপনাদের পছন্দের গান, আপনাদের নাম আর আপনাদের ভালোবাসা নিয়েই শুরু করছি এই আসর। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুরোধের আসর। আজকের প্রথম অনুরোধটি এসেছে শিবপুর হাওড়া থেকে। আমাদের শ্রোতা বন্ধু কণিকা চট্টোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়, প্রশান্ত চট্টোপাধ্যায়, অঞ্জলি রায়, তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, ঐতিহ্য রায় চৌধুরী, তারা শুনতে চেয়েছেন এই গানটি। আপনাদের সকলের জন্য রইল আপনাদের অনুরোধের প্রথম গান।

শুনছেন অনুরোধের আসর, আর সঙ্গে রয়েছি আমি মৈত্রী বন্ধু সুকন্যা। এর পরের অনুরোধটি এসেছে সুদূর জার্মানি থেকে, আমাদের শ্রোতা বন্ধু পৌশালী রায়চৌধুরী এবং গৌরব মুখোপাধ্যায়। তারা শুনতে চেয়েছেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এর পরের অনুরোধটি এসেছে বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমাদের শ্রোতা বন্ধু আনারুল ইসলাম। তার অনুরোধের গানটি এবার শোনার পালা।

এরপরের অনুরোধকারী শ্রোতা মানুষ কুমার সেনগুপ্ত, তিনি দমদম নাগেরবাজার থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এর পরের অনুরোধটি শিল্পী মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে একটি গান, ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি। শুনতে চেয়েছেন আমাদের শ্রোতাবন্ধু অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। তারা শ্রীনিবাস গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে আমাদের জানিয়েছেন শুনতে চান তাদের পছন্দের এই গানটি।

এরপরের অনুরোধটি এসেছে দিগনগর পূর্ব বর্ধমান থেকে। আমাদের শ্রোতা বন্ধু শ্রীমন্ত নাথ, অনিমা নাথ এবং হেমা নাথ তারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

শুনছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈতকণ্ঠে এই গানটি। অনুরোধের আসরে আপনাদের পাঠানো অনুরোধের গান শোনাচ্ছি। এখন শুনবেন শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে একটি গান। এই গানটির

শুনছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে গান। আজকে আমরা অনুরোধের আসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে গান তো শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু তার রেশ, তার সুর, পাঠানো স্মৃতি সেগুলো কিন্তু থেকে যায়। আজকের আসরেও আপনাদের পাঠানো কত গান যে কত স্মৃতি, কত ভালোবাসা আর কত দূরের মানুষকে আমাদের কাছে এনে দিল তা বলার অপেক্ষা রাখে না। যারা অনুরোধ পাঠান নিয়মিত তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ। যাদের অনুরোধ আজ বাজানো সম্ভব হলো না তাদেরও বলবো, আপনাদের গান আমাদের কাছে পৌঁছেছে, সঙ্গে পৌঁছেছে ভালোবাসাটাও। পরের আসরে হয়তো নিশ্চয়ই আপনার পাঠানো অনুরোধের গান বাজাবো। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলেই তবেই আমরা সাহস ভরসা নিয়ে এগিয়ে যেতে পারি। আর আজকে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে একটা গান, শুধু তো গান থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলো মানুষ, হয়তো কারোর স্মৃতিতে বা কাউকে উৎসর্গ করে সেই গান, আবার কখনো কোনো জায়গা কিংবা ফেলে আসা কোনো দিনের স্মৃতি, সব কিছু মিলিয়ে একটা গানের অনুরোধ। আর সেই নিয়েই আমরা, সেই নিয়েই আপনারা, এই যে শ্রোতাদের সঙ্গে আমাদের বন্ধন তা যেন চিরন্তন হয়। আর এই স্মৃতির টানে, এই বন্ধনের টানে পৃথিবীর নানান প্রান্ত থেকে আপনারা নিয়মিত আমাদের কাছে আপনাদের ভালোবাসার গানগুলো পাঠাচ্ছেন। ভারত বাংলাদেশ তো বটেই, দূর দেশের মাটিতে থেকেও বাংলা গানকে ভালোবেসে আপনারা যে অনুরোধ পাঠান, আর সেই অনুরোধের ডালি সাজিয়ে প্রতিটা দিন নির্দিষ্ট সময়ে যে আমরা হাজির

আপনাদের দরবারে এ আমাদের কাছে এক বিশেষ পাওনা, আর তাই আপনাদের কাছে অনুরোধ, এই পাওনা থেকে, এই প্রাপ্তি থেকে আমাদের কখনো আপনারা বঞ্চিত করবেন না। এইভাবেই আপনাদের ভালোবাসা, আপনাদের অনুরোধ আমাদের কাছে পাঠাতে থাকুন, অনুরোধের আসরে সঙ্গে থাকুন। আর কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অনুষ্ঠানের সংশ্লিষ্ট পেজে, ফেসবুক পেজে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আবারও কখনো কথা হবে গানে গানে, সুরে সুরে। ততদিন ভালো থাকবেন। ছিলাম সঙ্গে মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা দত্ত।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানে। আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে কিন্তু রেডিও ক্লিনিক, আর রেডিও ক্লিনিক মানেই হচ্ছে ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়ের সমস্যায় কিন্তু আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় নাজিয়াল হয়েছি, এবং অনেকে হয়তো হয়ে চলেওছি। হ্যাঁ, ছোটবেলায় যেমন আমরা রূপকথার গল্পে পড়েছি না সেই রাজকন্যার কথা, যার হাসিতে মুক্ত চত্ত, বড় হয়ে বুঝেছি যে হাসি কিন্তু একজন মানুষের ফার্স্ট ইমপ্রেশনের অনেকখানি তৈরি করে দেয়। এছাড়া এবড়ো খেবড়ো দাঁত, হলদেটে দাঁত, দৃশ্যমান মাড়ি, এমন নানা সমস্যার ফলে অনেকেরই কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়। তো এই সব সমস্যার সমাধান করে দাঁত সুন্দর করার যে পদ্ধতি, তাকে কিন্তু কি বলে আমরা আগে হয়তো অতটা জানতাম না, কিন্তু এখন জানি কসমেটিক ডেন্টিস্ট্রি, খুব প্রচলিত একটি কথা। তো বিভিন্ন কারণে এই কসমেটিক ডেন্টিস্ট্রির প্রয়োজন হয়, এবং ডাক্তারবাবুরা সেই সমস্যা নির্ণয় করে এবং রোগীদের প্রয়োজন বুঝে সমাধানের পথ কিন্তু বাতলে দেন। তো আমাদের মধ্যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি আমাদের দাঁত সংক্রান্ত এই সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি কসমেটিক ডেন্টিস্ট ডাক্তার মধুলিকা পুরকায়েতকে। নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আচ্ছা, আমরা একটা কথা এখন মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে যখনই আমাদের দাঁতের কোনো সমস্যা হচ্ছে, মানে কালো ছোপ কিংবা দাঁতের মধ্যে ফাঁক কিংবা উঁচু নিচু দাঁত কিংবা ছোট দাঁত, এরকম নানা রকম যেই কোনো সমস্যা হচ্ছে, আমরা যখনই ডাক্তারের কাছে যাচ্ছি তখন একটা কথা আমরা খুব বেশি শুনতে পাচ্ছি যে কসমেটিক ডেন্টিস্ট্রি। তো এই যে ব্যাপারটা, এটা যদি একটু বলেন।
1: আচ্ছা, কসমেটিক ডেন্টিস্ট্রি একটা নতুন টার্ম এসছে, কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টিস্ট্রি ওয়ার্ল্ডে, যেটা আগেও হয়তো ছিল কিন্তু এই টার্মটা এখন খুব প্রচলিত হয়েছে। এর মধ্যে মেইন যে জিনিসগুলো আমরা বুঝি সেটা হচ্ছে টিথ হোয়াইটেনিং বা দাঁত সাদা করা, ব্লিচ করা।
0: আচ্ছা,
1: ভিনিয়ার, দাঁতের ভিনিয়ার, দাঁতের ক্রাউন, কম্পোজিট দিয়ে ভিনিয়ার করা, অ্যালাইনার,

0: বা এক ধরনের সাদা ব্রেসি বলতে পারেন, যেটা ব্রেসের অপোজিট, মানে ব্রেস না লাগিয়ে লোকে লাইনার লাগায়।
1: আচ্ছা।
0: এবং স্মাইল মেকওভার, এইগুলোই মেইন হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রির পার্ট।
1: আচ্ছা আচ্ছা, কিন্তু কখন এটা দরকার, মানে শুধু দাঁত সাদা করা কিংবা ওই ব্রেসেস এর বদলে লাগানো এর জন্যই দরকার, নাকি অন্য যে সমস্ত সমস্যাগুলো দাঁতের হয়, মানে কালো ছোপ কিংবা দাঁতের মাঝে ফাঁক কিংবা উঁচু নিচু দাঁত কিংবা ছোট দাঁত, এগুলোর ক্ষেত্রেও কি কসমেটিক ডেন্টিস্ট্রি প্রয়োজন হয়?
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
1: হ্যাঁ, তো কখন হয় যদি একটু বলেন।
0: সমস্যা হয়, অনেকে ভাবেন দাঁতের স্মাইলটা সুন্দর করব, সেই জন্য কসমেটিক মেকওভার করে, অনেকের দাঁতের দু দাঁতের মাঝে ফাঁক থাকে, অনেকের গাম লাইনটা খুব নিচে থাকে, দাঁতগুলো ছোট ছোট এবং হাসলে যেটাকে গামি স্মাইল বলে মাড়ি দেখা যায়, সেইটা কারেকশন করার জন্য করে। অনেকের দাঁতে অনেক দিন ধরে টোব্যাকো মানে তামাক জাতীয় দ্রব্য বা এইসব খাওয়ার জন্য একটা স্টেন পড়ে যায়, সেই স্টেন পরিষ্কার করার জন্য, বা হাসিটা হয়তো অতটা সুন্দর লাগছে না, সেই হাসিটা কারেক্ট করার জন্য, তো এরকম, বা দাঁতের কালারটা তারা শেপটা চেঞ্জ করতে চায়, শেপটা দাঁতের বড় একটু ছোট করতে চায় বা ছোট বড় করতে চায়, এইসব বিভিন্ন কারণে কসমেটিক ডেন্টিস্ট্রি এবং করা হয় আর কি।
1: আচ্ছা, তো একটা কথা যদি বলেন, যে এই যে সমস্যাগুলো, এগুলো তো সমস্যা এক প্রকার দাঁতের, এক একজনের কাছে এক এক রকম সমস্যা, তো এই সমাধানগুলো কোনটার ক্ষেত্রে কি কিভাবে করা হয়? মানে আমি যদি প্রথমে বলি কালো ছোপ, যেটা অধিকাংশ মানুষের দাঁতে দেখা যায়, হ্যাঁ, তো এই কালো ছোপের সমস্যার সমাধানটা কিভাবে হয়?
0: কালো ছোপ যখন শুরুতে পড়ে তখন সেটাকে স্কেলিং করা হয় বা ক্লিনিং করা হয়, ক্লিনিং করার পরে সেই কালো ছোপগুলো চলে যায়। কিন্তু যদি কেউ মনে করে যে আমার দাঁতের শেডটা একটু হলুদেতে আছে, আমি একটু সাদা করব, তখন ব্লিচ করা হয়।
1: আচ্ছা, আর দাঁত যদি ভেঙে যায়, সেই ভাঙা দাঁতের ক্ষেত্রে?
0: দাঁত যখন ভেঙে যায়, হ্যাঁ, দাঁত যদি ভেঙে যায়, ডিপেন্ড করছে কতটা ভেঙেছে, ওয়ান থার্ড, টু থার্ড, না পুরো দাঁত ভেঙেছে, না ফ্র্যাকচার হয়েছে, তো সেই রেসপেক্টে ট্রিটমেন্ট চলে। যদি খুবই ছোট্ট দাঁতের কোনাটা ভেঙেছে এবং আর কোনো অসুবিধে নেই, কোনো ব্যথা নেই, তখন কম্পোজিট দিয়ে ভিনিয়ার করে দেওয়া হয় বা ওই জায়গাটা বিল্ড আপ করে দেওয়া হয় দাঁতের।
1: আর
0: যদি অনেকটাই দাঁত ভেঙে গিয়ে থাকে, মোর দেন টু থার্ড বা হাফ বা মোর দেন টু থার্ড, সেই সময় যদি পেশেন্টের দাঁতে শিরশির করে বা পাল্প এক্সপোজড হয়ে যায় বা ভেতরে যে নার্ভ তাতে অসুবিধা হয়, সেটাই পাল্প এক্সপোজ বলে, সেই সময় আমরা দাঁতটাকে রুট ক্যানাল করে বিল্ড আপ করে একটা ক্রাউন দিয়ে দিই।
1: আচ্ছা আচ্ছা।
0: আর যদি দাঁতটা অর্ধেক ভেঙে গিয়ে থাকে বা ফ্র্যাকচার হয়ে গিয়ে থাকে, সেই সময় দাঁতটা তুলে দিয়ে আর একটা দাঁত রিপ্লেস করে দেওয়াটাই পার্ট প্রসিডিওর।
1: আচ্ছা, আর দাঁতের মাঝে যখন ফাঁক থাকে সেটা কিভাবে সমাধান হয়?
0: দাঁতের মাঝের ফাঁকটাকে ডায়াস্টেমা বলে। ম্যাক্সিমাম পপুলেশনের সামনের যে দুটো সেন্ট্রাল ইনসাইজার, তার মাঝেই ফাঁক থাকে, যেটাকে মিডলাইন ডায়াস্টেমা বলে। অনেকের সমস্ত দাঁতের মাঝেই থাকে, কিন্তু সেটা খুব কমই হয়। ম্যাক্সিমাম 50-60% পপুলেশনে দুটো দাঁতের মাঝে ফাঁক থাকে, যেটা মিডলাইন ডায়াস্টেমা বলে। যেটা যদি খুব বেশি হয়, মোর দেন 1.5-2 mm, তখন সেটাকে অর্থোডন্টিক কারেকশন, যদি খুব কম বয়সে হয়, অর্থোডন্টিক কারেকশন মানে ব্রেস লাগিয়ে কারেকশন বা অ্যালাইনার দিয়ে কারেকশন করা যায়। যদি পেশেন্টের অনেক বয়স হয়ে গিয়ে থাকে, 30 above, তখন সেটাকে ক্রাউন দিয়ে কারেক্ট করাটাই বেটার অপশন হয়, কেননা অত বয়সে অর্থোডন্টিক কারেকশন অতটা ভালো রেজাল্ট দেয় না।
1: আচ্ছা, আর একটা যেটা বলছিলেন যে দাঁত অনেকের ছোট থাকে, গামটা বেশি থাকে, সেক্ষেত্রে?
0: হ্যাঁ, যাদের হাসলে মাড়িটা একটু বেশি বোঝা যায়, মানে যাদের হাসিতে দাঁতগুলো ছোট ছোট এবং অনেকটা গামি স্মাইল হয়, তাদেরকে গাম কন্টুয়ারিং করা হয়। গাম কন্টুরিং করে দাঁতটাকে একটু বেশি এক্সপোজ করে স্মাইলটাকে চেঞ্জ করা হয়।
1: আচ্ছা, আর দাঁত সাদা করতে চাইলে?

0: টেলিং নাকি অন্য কিছু?
1: টেলিং এবং ব্লিচিং। ব্লিচিং এর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দাঁত ব্লিচ যখন করা হয় তখন দাঁত একদম ধবধবে সাদা হয়ে যায় না। আমাদের যে দাঁতের শেড থাকে, অনেক ধরনের শেড হয়, তার থেকে দু তিনটে শেডই সাদা হয়।
0: আচ্ছা আচ্ছা, তো এর বাইরে আর কোনো সমস্যা হয় দাঁতের?
1: নিশ্চয়ই, অনেকেরই দাঁতের উপর নিচ দাঁত থাকে, যেটাকে মিডল অকলুশন বলা হয়। মানে দাঁতের একটার ওপর একটা দাঁত বসে আছে বা দাঁতগুলো খুব উঁচু আছে, সেইগুলো হয়, এবং সেই ক্ষেত্রে অর্থোডন্টিক কারেকশন বা ব্রেসেস দিয়ে কারেকশন এটা করা হয়। যদি খুব মাইল্ড থাকে এবং মাইল্ড কারেকশন দরকার হয় এবং স্কেলিটাল প্রবলেম না হয়, মানে জ মানুষের যে মাড়ি মানে জয়ের প্রবলেম, সেটাই যদি প্রবলেম না হয়ে থাকে, তখন আমাদের সেগুলো ইনভিজিলাইন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু যখন খুব বেশি স্কেলিটাল অ্যাবনর্মালিটি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় খুব সিভিয়ার কেসেসে আমাদেরকে হয়তো সার্জারি করে ব্রেস দিয়ে ফাইনাল বেটার মানে অকুশনটা আসে।
0: মানে চোয়ালের সমস্যা থাকলে,
1: চোয়ালের
0: সমস্যা থাকলে, তার মানে খুব বেশি সমস্যা থাকলে
1: সেখানে সমস্যা থাকলে
0: অপারেশনই করাটা ভালো
1: সেখানে। হ্যাঁ, ডাক্তার, আপনি ডাক্তারের কাছে গেলে উনি সব থেকে ভালো এক্সরে করে বুঝতে পারবেন যে কোন জায়গাটার কি সমস্যা আছে। যদি খুব বেশি সমস্যা থাকে সেই ক্ষেত্রে অপারেশন করে তারপর ব্রেসেস দিয়ে ফাইনাল রেজাল্ট আসে।
0: আচ্ছা আচ্ছা, এটার কি কোনো বয়স আছে নাকি যে কোনো বয়সেই করা যায়?
1: না, যত কম বয়স হয়, কেননা ক্যালসিফিকেশন হয়ে যাওয়ার আগে করে দেওয়াটাই বেটার। যত বেশি বয়স হয় তত এই কারেকশনটা অতটা ভালো রেজাল্ট দেয় না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথাও ইদানিং খুব শোনা যাচ্ছে যে স্মাইল ডিজাইনিং, তো এইটার ব্যাপারটা কি?
1: দেখুন, স্মাইল ডিজাইনিং কথাটার মানে হচ্ছে শুধু হাসিটা নয়, মানুষের মুখ ঠোঁট দাঁত সমস্ত কিছু সামঞ্জস্য রেখে একটা ন্যাচারাল হাসি দেওয়া, সেটা স্মাইল ডিজাইনিং। কেউ, আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই যে কারোর বয়স 60 অর্ধ, কিন্তু তার মনে হলো আমি যদি একটু ঐশ্বরিয়া রায়ের মতো একটা হাসি পেতাম সেটাই বোধহয় খুব সুন্দর হতো। কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই সুন্দর, কিন্তু ঐশ্বরিয়া রায়ের 30 বছরের যে হাসিটা তার সেই বয়সেই সুন্দর, 60 বছর বয়সে তার মুখের গঠন ঠোঁট সবকিছু মিলিয়ে যে হাসিটা করে দেওয়া যায় সেটাই স্মাইল ডিজাইনিং। এবং স্মাইল ডিজাইনিং হচ্ছে সেই প্রসিডিওর যেটায় মানুষ মানে ডাক্তারবাবু পেশেন্টকে তার ট্রিটমেন্ট হওয়ার আগেই কি কিরকম তার ফাইনাল স্মাইল হবে সেইটা একটা রাফ দেখিয়ে দেয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মতে কোনটা ঠিক, যে আপনি যেটা বলছিলেন যে ব্রেসেস অনেকে লাগায় বা অনেকে অন্য অনেক কিছু করে, তো ব্রেসেস না ক্রাউন, মানে কোনটা দাঁতের পক্ষে সঠিক বলে আপনি মনে করেন?
1: দেখুন, একটা খুব বড় ব্যাপার হচ্ছে কোন সময় ট্রিটমেন্টটা হচ্ছে।
0: আচ্ছা,
1: যদি দাঁতগুলো, যদি প্রথম হচ্ছে এজ, দ্বিতীয় কথা হচ্ছে কতটা বেশি দাঁত ড্যামেজড হয়েছে বা দাঁতটা কি খুব বেশি উইক, এই মানে দাঁতগুলো উইক বলতে নড়ছে বা কতটা ড্যামেজ হয়েছে বা কি, এই সমস্ত কিছু দেখে আমরা ডিসাইড করি যে ব্রেসেসটা বেটার হবে না ক্রাউনটা বেটার হবে। যদি পেশেন্টের বয়স 18-র মধ্যে হয়, 17-18 বা 20-র মধ্যে, এবং দাঁত মজবুত দাঁত কিন্তু খুবই ক্রুকেড দাঁত, মানে এবড় খেবড় দাঁত, সেই সমস্ত কেসে অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্রেস দিয়ে করাটা সবসময় বেটার, কেননা এতে নিজের দাঁতই প্রিজার্ভ থাকে, কোনো দাঁতে হাত লাগানো হয় না, কোনো ক্রাউনের জন্য দাঁতগুলো রিডাকশন করা বা ছোট করে দেওয়া সেসব কিছু করা হয় না। এবং সেই কেসে অর্থোডন্টিক বা ব্রেস ট্রিটমেন্ট বেটার। কিন্তু কোনো পেশেন্ট 35-অর্ধ বা 40-অর্ধ, তার দাঁতগুলো এবড় খেবড় হওয়ার জন্য প্রচুর ক্যাভিটিস হচ্ছে, অনেকগুলো দাঁত ক্ষয়ে গেছে, সেই সব ক্ষেত্রে

0: রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট খুব একটা রেজাল্ট দেবে না, সেই সময় আমাদেরকে ভাবতে হবে যে ক্রাউন করে রিস্টোর করা যায় কিনা।
1: আচ্ছা, মানে অবস্থা বুঝে ডাক্তারবাবুরাই ঠিক করেন কোনটা সঠিক হবে।
0: একদম, অবস্থা বুঝে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে শেষে আমি একটা কথা জানতে চাইবো, মানে আমার শ্রোতা বন্ধুদের জন্য, যে সুন্দর ঝকঝকে হাসির জন্য কি করা উচিত আপনি বলবেন?
0: এই আর একটা খুব ভালো কথা বলেছেন যে সুন্দর হাসির জন্য কি করা উচিত। সুন্দর হাসি বলতে আমরা কি বুঝি, যে দাঁত ঝা চকচকে সুন্দর হবে এরকম নয়। দাঁত শুধু হাসলেই সাদা সুন্দর বেরিয়ে আসবে সেটা নয়। দাঁতের ওরাল হেলথ, মানে কোথাও যেন কোনো ক্যাভিটি না থাকে, দাঁত থেকে যেন গন্ধ না আসে, এবং যতটা সম্ভব দাঁতের ন্যাচারাল টুথ স্ট্রাকচার রেখে, এবং মুখের ফেসিয়াল স্ট্রাকচার রেখে যে হাসিটা দেওয়া যায় সেটাই একটা সুন্দর হাসি।
1: তার জন্য কি করতে হবে?
0: তার জন্য আমার মনে হয় প্রত্যেক পেশেন্টকেই 6 মাস থেকে 1 বছরের মধ্যে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। কেননা ওরাল হেলথের জন্য বেসিক্যালি আমাদের দেশে অত অ্যাওয়ারনেস নেই, যেটা আমার মনে হয় অ্যাওয়ারনেস থাকা উচিত। মানুষের মুখে সবসময় কিছু না কিছু চেঞ্জ হতে থাকে, ছোটখাটো ক্যাভিটি বা কিছু প্রবলেম। ওই 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি যান, তাহলে সেই সময় ছোটখাটো কিছু প্রবলেম থাকলে সেটা সেই মোমেন্টে সলভ হয়ে যায়। কিন্তু মানুষ কি করেন, যখন সমস্যা হয়, ব্যথা হয়, তখনই হয়তো যায়। সেইটা আমাদের অ্যাভয়েড করে প্রত্যেক বছর একবার ট্রিটমেন্টে যাওয়া উচিত, একবার চেক আপ করা উচিত, এবং স্কেলিং করা উচিত, তাতে যে ময়লা এবং নোংরা গুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে হাসিটা অনেক সুন্দর হয়ে ওঠে।
1: বাহ, অনেক ধন্যবাদ, মানে খুব আপনার এই ব্যস্ত সময় থেকে খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন। আমরা দাঁত নিয়ে তো প্রত্যেকেই নানা রকম সমস্যায় ভুগি সবসময়, তো এই রকম যদি আমরা একটু পরামর্শ পাই তাহলে বোধ হয় আমাদের অনেকটা ভাবনার উন্নতি হবে এবং আমরা সত্যি সত্যি অনেকটা সচেতন হতে পারি।
0: থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ।
1: তাহলে আজকের মতো নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমরা ডাক্তার মথুলিকা পুরকাইতের কাছ থেকে দাঁত বিষয়ক নানা সমস্যা এবং তার সমাধানের কথা কিন্তু জানতে পারলাম। অনেক ধন্যবাদ ডাক্তার মথুলিকা পুরকাইতকে। তো আমরা সত্যি যদি একটু যত্ন নিয়ে একটু সচেতন হই, তাহলে ঝকঝকে মিষ্টি হাসির পাসওয়ার্ড কিন্তু আমাদের হাতে, কি বলেন?

গানটা শুনলাম আমরা সুমিত্রা সেনের কণ্ঠে। হ্যাঁ সত্যি, আমরা যে হাসি নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, হাসি কতভাবে সুন্দর করা যায়, তার জন্যে দাঁতের কতটা যত্ন নেওয়া যায়, তার জন্যে সত্যি আমাদের একটু যত্ন নিতে হবে, তাহলেই বোধহয় এমন সুন্দর মিষ্টি হাসির পাসওয়ার্ড আমাদের কাছে থাকবে। কিন্তু আজকে রেডিও ক্লিনিকে বন্ধুরা আমি আর একটা বিষয় নিয়ে আপনাদের বলবো। এখন অনেক কিছু যেমন নতুন নতুন শব্দের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, তেমনই একটি নতুন শব্দ হচ্ছে গ্রিন এজিং। মানেটা হচ্ছে সবুজের সান্নিধ্যে ষাটের পরেও প্রাণবন্ত হাসি খুশি কীভাবে থাকবেন, এটাই হলো গ্রিন এজিং। আসলে বয়সের সঙ্গে সঙ্গে তো আমাদের শারীরিক সক্ষমতা কমতে থাকে, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। তো বিশেষ করে ষাটার্ধ যারা, তাদের শারীরিক অবস্থার অবনমন তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব। কিন্তু জানেন কি, যদি ঘরে থেকে কোনো শ্রমসাধ্য কাজ না করে প্রবীণেরা নিজেদের এই অবস্থার উন্নতি ঘটাতে পারেন, তাহলে সেটা সম্ভব? হ্যাঁ সম্ভব। কি করে জানেন? সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে দীর্ঘ গবেষণা চলছে জেরিয়াট্রিক ওয়েলবিং নিয়ে। সেখানে বলছে যে তার সফল দিক হিসেবে যেটা উঠে আসছে, সেখানে আসছে হচ্ছে গাছের ভূমিকা। ইনডোর প্ল্যান্ট হোক কিংবা বাড়ির স্বল্প পরিসরে বাগান হোক, মানে সবুজের উপস্থিতি, এটা কিন্তু প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ সহায়ক। প্রবীণদের ওয়েলবিং নিশ্চিত করতে অধুনা এই যে ট্রেন্ড, তারই নাম হচ্ছে গ্রিন এজিং। কি এই গ্রিন এজিং? বিশেষজ্ঞরা বলছেন যে প্রবীণ বয়সে কায়িক ও জৈবিক পরিবর্তন আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু এর সঙ্গে মনের বয়সের কোনো সম্পর্ক নেই। বয়স হলো আপনার মন যদি চিরসবুজ থাকে, সেই কাজটাই কিন্তু এই গ্রিন এজিং করবে। এর জন্যে বিশেষভাবে গাছেদের ভূমিকা এবং সহযোগিতা দরকার। দেখা গেছে ঘরে বা ব্যালকানিতে যদি গাছের উপস্থিতি থাকে, তাহলে কিন্তু সেটা মানসিক চাপ উদ্বেগ কমায়। গাছের দিকে তাকিয়ে সময় কাটানো বা ঘরের চারপাশে গাছের স্নিগ্ধ উপস্থিতি মনকে ভালো রাখে। বিভিন্ন জার্নালে, যেমন ফিজিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজির যে জার্নাল আছে, সেখানে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে গাছের যত্ন করেন বা গার্ডেনিং করেন এমন 50-এর ব্যক্তিদের হৃৎস্পন্দন ও রক্তচাপ কিন্তু তুলনায় স্বাভাবিক এবং স্থিতিশীল, মানে যারা করেন না তাদের তুলনায়। গাছপালা আসলে আমাদের মুডকে ভালো রাখে, আর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো যে সবুজ রং সেরাটোনিন হরমোনের ক্ষরণকে উদ্দীপ্ত করে, যা মনকে ভালো রাখতে সাহায্য করে। সেক্ষেত্রে মানি প্ল্যান্ট, ব্যাম্বু শুটস, বাটারফ্লাই ট্রি বা স্পাইডার প্ল্যান্টের মতন ইনডোর গাছে কিন্তু ঘর সাজাতে পারেন। দেখা গেছে যদি বাড়িতে গাছপালা থাকে, তা কিন্তু মনোযোগ আর কর্মদক্ষতা বাড়াতেও সাহায্য করে। প্রবীণদের ক্ষেত্রে যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা খুব সাধারণ বিষয়, তাই মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মনোযোগ বৃদ্ধিতে বাড়িতে সবুজের উপস্থিতি ভীষণ কার্যকর। এবং গবেষণায় এটাও দেখা গেছে যে গাছপালার উপস্থিতি

কর্মদক্ষতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে বলেই এই গ্রিন এজিংয়ের এত কিন্তু বাড়বাড়ন্ত এখন। সুতরাং প্রবীণদের বসবাসের পরিবেশের সবুজ উপস্থিতি এবং তাদের ইমোশনাল ব্যালেন্সে সাহায্য করে কিন্তু এই সবুজ। তাই বর্তমানে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে আলাদা করে গ্রিন স্পেসও কিন্তু রাখা হয়, মানে যাদের মনে করুন অনেকটা বাগান নেই কিংবা বাগানের কোনো সম্ভাবনা নেই হয়তো তারা করতে পারবেন না, কিংবা ছাদও হয়তো সেভাবে নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে একটা স্পেস রাখা হয় গ্রিন স্পেস, সেটাই কিন্তু তাদের মনকে সাহায্য করে, তাদের ওয়েলবিইংয়ে সাহায্য করে। তাহলে আপনাদের বাড়িতে বা আপনাদের আশেপাশে যারা একটু বয়স্ক রয়েছেন, হয়তো ষাটার্ধ, তারা যদি এই গাছেদের দিকে, সবুজের দিকে একটু মন দেন এবং আপনারা যদি তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু সচেতন করেন, তাহলে মনে হয় তাদের মনের বয়স কিন্তু বাড়বে না। এমনি শরীরের বয়স যতই হোক না কেন, সেটা একটা সামান্য সংখ্যা মাত্র হয়েই থাকবে।

আমি সেও সখা এই ছবির গান আমরা শুনলাম শ্যামল মিত্রের কণ্ঠে। ঘড়ির সময় কিন্তু বলছে যে মহিলাদের আসর থেকে এবার বিদায় নিতেই হবে। তাহলে আজকে যে যে বিষয়গুলো নিয়ে আমরা শুনলাম বিশেষজ্ঞদের কাছ থেকে, সেটা হলো যে প্রথমত আমাদের দাঁতের যত্ন নেওয়া ভীষণ জরুরি, তাহলেই কিন্তু মিষ্টি হাসির পাসওয়ার্ড আমাদের হাতের মুঠোয়। আর যদি বয়স্কদের মানে ষাটঊর্ধ্ব যারা, তাদের আপনি একটু সবুজের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু তাদের ওয়েলবিইংয়ের খুব ভালো হবে।

ওয়েলবিংটা, ওয়েলবিংয়ের কোনো সমস্যা হবে না, আর তাদের মুখেও কিন্তু সদা সর্বদা হাসি থাকবে, কারণ তাদের মনটা ভীষণ ভালো থাকবে। এটাই কিন্তু আমাদের কাছে ভীষণ জরুরি, কি বলেন? আমাদের যারা বয়স্ক রয়েছেন আমাদের বাড়িতে কিংবা আমাদের আশেপাশে, তাদের ভালো রাখাও তো আমাদের ভালো থাকার মধ্যেই একটা কাজ, তাই নয় কি? কিন্তু ঘড়ির সময় বলছে বিদায় নিতে হবে। আপনাদের সঙ্গে আমি ছিলাম শর্মিষ্ঠা, ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরে সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা দত্ত। এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: অন্বেষায় প্রতিদিনের মতো আজও থাকবে বিজ্ঞানের টুকরো খবর, থাকবে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে নির্মিত নতুন জাহাজের উদ্বোধন, সে সম্পর্কে একটি প্রতিবেদন। এরপরে থাকছে একটি কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা, এবং সবশেষে একটি সাক্ষাৎকার হাতিদের সংরক্ষণ নিয়ে। তাহলে শুরুতেই শুনে নেওয়া যাক বিজ্ঞানের টুকরো খবর।
1: ব্রাজিলের আমাজন এবং অন্যান্য কয়েকটি নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে কিছু কিছু জায়গায় কৃষ্ণ মৃত্তিকার সন্ধান পাওয়া গেছে বহুদিন ধরে। এই কৃষ্ণ মৃত্তিকা কি প্রাকৃতিক না মানুষের তৈরি? নানা রকম গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই কালো মাটি মানুষেরই তৈরি করা। এখানকার স্থানীয় অধিবাসীরা চাষের জন্য এই মাটি তৈরি করতেন হাজার হাজার বছর আগে। ইউরোপীয়রা যাবার অনেক আগে থেকেই তারা এ বিষয়ে দক্ষ ছিলেন। এখনও তারা একইভাবে কালো মাটি তৈরি করেন চাষ করার জন্য। ছাই, খাবারের ফেলে দেওয়া অংশ, আংশিক পোড়ানো শুকনো পাতা বা খড়, এসব মাটিতে মিশিয়ে তৈরি হয় ওই কালো মাটি। আশেপাশের সাধারণ মাটির থেকে চাষের এই কালো মাটি অনেক বেশি উর্বর। এই মাটির আরও একটি বিশেষ গুণ আছে, এই মাটি প্রচুর পরিমাণ কার্বন ধরে রাখতে পারে। কাজেই কার্বন সিকোয়েস্ট্রেশনের জন্য বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড দূর করার কাজে এই মাটি তৈরির পদ্ধতিকে কাজে লাগানো যেতে পারে। সম্প্রতি শিকাগোয় অনুষ্ঠিত একটি বিজ্ঞান সম্মেলনে একথা বলেন বিজ্ঞানীরা।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে নবনির্মিত জাহাজ শ্রুতির উদ্বোধন হল সম্প্রতি, এ সম্পর্কে শুনবেন একটি প্রতিবেদন।
2: দেশের প্রতিরক্ষার প্রয়োজনে জাহাজ নির্মাণের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সম্প্রতি জলে ভাসাল নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শৃঙ্খলার দ্বিতীয় জাহাজ শ্রুতি। এর আগে গত 20 মে উদ্বোধন করা হয় এই শৃঙ্খলার প্রথম জাহাজ সংঘমিত্রা। গত 11 আগস্ট এক অনুষ্ঠানে শ্রুতির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অব ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মনিকা সাধু। এই উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় নৌবাহিনীর ভূতপূর্ব কমোডর পি আর হরি জানান,
3: Indian Navy has been a pioneer in shipbuilding, and Atmanirbharta. Pichle 60 saal se humne jahaz banwaye hain indigenously is country mein. Today we have about 44 ships which are being built inside various shipyard in the country itself. We have an acceptance of necessity from the government of India for about 3 lakh crore of rupees, which is about 120 vessels, major ones.

0: totally about 200 vessels, which includes some ferries, some tugs, and also warships.
1: Last year has been very exciting for GRSL. When the CWPND spoke about the Navy's indigenization, we at GRSC pride ourselves to epitomize Atmanirbhar in warship building. Till date, 118 warships delivered by GRSC over 800 platforms. In the last year alone, we have delivered 8 warships. Last year, 25-26. That means every 45 days we are delivering a ship. This year it's a hybrid model. We are delivering 5 warships and launching 4 vessels, of which we have seen the launch of the second NGO building.
2: শুনলেন নতুন জাহাজ শ্রুতি, তার উদ্বোধন সম্পর্কে প্রতিবেদন। অন্বেষা এর পরে একটি কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা, বলছেন অধ্যাপক সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
3: ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI কর্মজীবনের সম্ভাবনাকে নতুন রূপ দিচ্ছে। এগুলো যেমন নিয়মিত বা পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করছে এবং ডেটা, AI ও ডিজিটাল কার্যক্রমের ক্ষেত্রে নতুন নতুন পদের সৃষ্টি করছে, তেমনি বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও মানবকেন্দ্রিক দক্ষতার চাহিদাও বাড়িয়ে তুলছে। পাশাপাশি এগুলো প্রবেশ পর্যায়ে অর্থাৎ এন্ট্রি লেভেল চাকরির ধরনও বদলে দিচ্ছে, যার ফলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ধরে রাখার জন্যে প্রতিনিয়ত শেখা এবং নতুন দক্ষতা অর্জন অর্থাৎ লাইফ লং লার্নিং এবং রিস্কিলিং অপরিহার্য হয়ে পড়ছে। একই সাথে AI নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ ও কর্মদক্ষতার উন্নতি ঘটাচ্ছে, যা কর্মীদের দ্রুত আরও বিশেষায়িত ও অধিক গুরুত্বপূর্ণ কাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করছে। ডিজিটাল প্রযুক্তি এবং AI প্রিসিশন হায়ারিংকে সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মজীবনের ধরন বদলে দিচ্ছে, যেখানে কোম্পানিগুলো ঢালাও নিয়োগে চেয়ে উচ্চ যোগ্যতা সম্পন্ন ও দ্রুত এবং সাবলীলভাবে যারা নতুন কাজ শিখে নিতে পারবেন এমন কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও রুটিন মাফিক বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে, তবুও সামগ্রিক চাহিদা এমন সব হাইব্রিড বা মিশ্র ভূমিকার দিকে ঝুঁকছে যেখানে প্রযুক্তিগত AI জ্ঞান বা সাক্ষরতার সাথে সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো একান্ত মানবিক দক্ষতার সমন্বয় প্রয়োজন। যে কথাটা অনেকেই জানতে চান, AI কি চাকরির বাজারকে সংকুচিত করছে? না, বরং রূপান্তর করছে। যদিও AI রুটিন মাফিক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে এবং কিছু পদের প্রয়োজনীয়তা কমায়, তবুও এটি প্রতি শিল্প খাতে নতুন নতুন প্রযুক্তিগত হাইব্রিড কর্মসংস্থান সৃষ্টি করছে। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হাইব্রিড দক্ষতার উপর নির্ভরশীল। কর্মীদের অবশ্যই AI জ্ঞান, ডেটা সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতার সাথে নেতৃত্ব, সৃজনশীলতা, বিচার বিবেচনা ও দ্রুত মানিয়ে নেওয়ার মতো মানবিক সক্ষমতার সমন্বয় ঘটাতে হবে। AI কিছু পদ বা চাকরি পুরোপুরি বিলুপ্ত করছে। গত বছর যেমন ডেটা এন্ট্রি, টেলিমার্কেটিং এবং প্রশাসনিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে প্রচুর চাকরি বিলুপ্ত হয়েছে, যে কাজগুলো AI অনেক দ্রুত এবং বিশাল পরিসরে সম্পন্ন করতে সক্ষম। এই চাকরি হারানোর মূলত রুটিন মাফিক কাজের প্রতিস্থাপনের প্রতিফলন, সামগ্রিক কর্মসংস্থানের হ্রাসের নয়। অধিকাংশ পদ হারিয়ে যাচ্ছে না, তবে সেগুলোর অন্তর্ভুক্ত অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। AI এখন সময়সূচি নির্ধারণ বা শিডিউলিং, প্রতিবেদন তৈরি এবং ডেটা প্রক্রিয়াজাতকরণের বা প্রসেসিংয়ের মতো কাজগুলো সামলাচ্ছে, ফলে কর্মীরা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, তদারকি এবং সৃজনশীল সমস্যা সমাধানের মতো অধিক গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারছেন। বেশিরভাগ চাকরি বিলুপ্ত হওয়ার পরিবর্তে বিবর্তিত হচ্ছে। কর্মীদের এখন শক্তিশালী মানবিক দক্ষতা যেমন যোগাযোগ, প্রভাব বিস্তার, সৃজনশীলতা এবং ডিজিটাল দক্ষতা মানে AI জ্ঞান, ডেটা টুলসের ব্যবহার, স্বয়ংক্রিয় ব্যবস্থা তদারকি দুটোই দরকার। কর্মসংস্থানের হার স্থিতিশীল থাকলেও প্রতিষ্ঠানগুলো অধিক গুরুত্বপূর্ণ ও মানবকেন্দ্রিক কাজের দিকে ঝুঁকবে এবং রুটিন মাফিক কাজগুলোর পদ কমে আসবে। মানুষ ও AI সমন্বয়ে ভবিষ্যতে রূপান্তরিত কর্মী বাহিনী গড়ে উঠবে। কী কী ধরনের কাজের চাহিদা বাড়ছে এবং বাড়বে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। সবচেয়ে বেশি চাহিদা বাড়বে অবশ্যই AI ইঞ্জিনিয়ার এবং রোবোটিক্স ইঞ্জিনিয়ারদের। তারপরেই আসবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবেশ বান্ধব প্রযুক্তিবিদ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি এর বিশেষজ্ঞ বা AI এনেবল গ্রিন টেকনোলজিস্ট, এনাদের চাহিদাও ঊর্ধ্বগামী হবে। COVID-19 মহামারীর সময় আমরা অনলাইন কেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। এবার গল্পচ্ছলে দেখে নেওয়া যাক কী ধরনের কাজের চাহিদা এখন বাড়ছে। মিনা ছিলেন একজন শিক্ষিকা, তার মাথায় একটি চমৎকার বুদ্ধি এসেছিল। শিক্ষার্থীদের ওপর পাঠ চাপিয়ে দেওয়ার

পরিবর্তে তিনি প্রথমে গবেষণা করে দেখতেন যে তারা সবচেয়ে ভালোভাবে কিভাবে শেখে। তিনি সঠিক পথটি বেছে নিলেন, তার সাথে অনুশীলন, মতামত এবং কিছু মজার চমকও যোগ করলেন, এবং তারপর যাচাই করে দেখলেন যে পাঠটি সত্যি সহায়ক হয়েছে কিনা। একজন লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইনার বা LXD ঠিক এই কাজটিই করেন। তারা সম্পূর্ণ শেখার যাত্রাপথটি ডিজাইন করেন, সেটিকে আকর্ষণীয় করে তোলেন এবং

0: শব্দে বিজয় ছিলেন একজন সেতুবন্ধন। তিনি ভার্চুয়াল সাক্ষাতের সময় নির্ধারণ করতেন, ভিডিও কলে যুক্ত হতে মানুষকে সহায়তা করতেন, চিকিৎসা দলের সাথে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতেন এবং প্রতিটি টেলিহেলথ সাক্ষাৎ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেন। একজন টেলিহেলথ কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী ঠিক এই কাজটিই করেন। তার পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো যাতে রোগী ও সেবা প্রদানকারীরা সহজে, নিরাপদে এবং যথাসময়ে একে অপরের সাথে সংযুক্ত হতে পারেন। এইবারে দেখা যাক নতুন ধরনের শক্তির ক্ষেত্রে কাদের ডাক পড়ছে। আশা শহরের একটি অফিসে কাজ করতেন যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি স্মার্ট সেন্সর ও এআই টুল ব্যবহার করে শক্তির অপচয় শনাক্ত করতেন এবং এরপরে আলো, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভিন্ন যন্ত্রপাতির কার্যক্রমকে পরিবেশ বান্ধব বা গ্রিন সেটিংসে পরিবর্তন করতে সহায়তা করতেন। একজন নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ বা এআই চালিত গ্রিন টেকনোলজিস্ট ঠিক এই কাজটি করেন। তারা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শক্তির অপচয় কমান, পরিচ্ছন্ন শক্তির ব্যবহারে সহায়তা করেন এবং বিভিন্ন ব্যবস্থাকে আরও দক্ষ ও পরিবেশ বান্ধব করে তোলেন। এখন আমরা প্রচুর জিনিস অনলাইন কিনতে অভ্যস্ত হয়ে গেছি, এখানেও কিন্তু সুযোগ বাড়ছে। রিয়া হাতে তৈরি ব্যাগ বিক্রির একটা অনলাইন শপ পরিচালনা করতেন। তিনি পণ্যের পেজগুলো মনোনয়ন করেছিলেন, চেকআউট প্রক্রিয়ার সময় সমস্যাগুলোর সমাধান করেছিলেন এবং সঠিক গ্রাহকের সামনে সঠিক পণ্য তুলে ধরার জন্য ডেটা বা তথ্য ব্যবহার করেছিলেন। একজন ই কমার্স বিশেষজ্ঞ বা অনলাইন রিটেল অপটিমাইজার ঠিক এই কাজটি করেন। তারা অনলাইন স্টোরগুলোকে সহজে খুঁজে পাওয়ার ও ব্যবহার করার উপযোগী করে তোলেন এবং ভিজিটার বা দর্শনার্থীদের ক্রেতায় রূপান্তরের প্রক্রিয়াটিকে আরও কার্যকর করে তোলেন। এরকম আরেকটা ক্ষেত্র গ্রাহক অভিজ্ঞতা বা কাস্টমার এক্সপিরিয়েন্স। অনিতা লক্ষ্য করলেন যে গ্রাহকরা সেই কোম্পানির পোর্টাল ব্যবহার করতে গিয়ে বিভ্রান্ত ও হতাশ বোধ করছেন, তাই তিনি পুরো প্রক্রিয়াটিকে নতুনভাবে সাজালেন যাতে প্রতিটি ধাপ সহজতর হয়। গ্রাহকদের মতামত এবং স্মার্ট প্রযুক্তির সহায়তা নিয়ে তিনি তাদের প্রয়োজনীয়তা দেখে আগে থেকেই অনুমান করে বিলম্ব কমিয়ে এবং অভিজ্ঞতাকে আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ব্যবস্থা করলেন। একজন কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইনার ও এআই চালিত এক্সপিরিয়েন্স মডেলার এই ধরনের কাজই করেন। তারা পর্যবেক্ষণ করেন মানুষ কীভাবে কোন পরিষেবার সঙ্গে যোগাযোগ করে এবং সেই পরিষেবাটিকে এমনভাবে গড়ে তোলেন যাতে তা সহজ, সহায়ক ও সন্তোষজনক মনে হয়। শেষ উদাহরণ আরেকটি উচ্চ চাহিদার পেশা। রাজেশ একটি ক্রমবর্ধমান কোম্পানির জন্য ডিজিটাল অবকাঠামোর মূল ভিত্তি বা ব্যাকবোন তৈরি করছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যেন কোম্পানির সিস্টেমগুলো দ্রুত সম্প্রসারণযোগ্য ও নির্ভরযোগ্য থাকে এবং গতি না কমিয়েই এআই টুলগুলো পরিচালনা করা যেতে পারে। একজন ক্লাউড আর্কিটেক্ট ঠিক এই কাজটি করেন। তারা এমন নমনীয় অবকাঠামো ডিজাইন করেন যা চাহিদার সাথে তাল মিলিয়ে বড় হতে পারে এবং স্মার্ট ও এআই বান্ধব পরিষেবাগুলোকে সহায়তা করতে পারে। আরেকদিকে ডিজিটাল স্বাস্থ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থাকে প্রতিক্রিয়াশীল হাসপাতাল কেন্দ্রিক পদ্ধতি থেকে সক্রিয়, ব্যক্তি নির্দিষ্ট বা ব্যক্তি উপযোগী এবং সহজলভ্য মডেলে রূপান্তরিত করছে। ডেটা এবং মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে এগুলি বিশেষজ্ঞ পাওয়ার ক্ষেত্রে যে গুরুতর ঘাটতি রয়েছে সেটা পূরণ করে এবং চিকিৎসালয়ের কার্যপ্রবাহকে ব্যাপকভাবে উন্নত করে। সংক্ষেপে, সবচেয়ে নিরাপদ পেশা হবে সেগুলোই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই সহায়ক কাজের পাশাপাশি ডিজিটাল দক্ষতা, দ্রুত নতুন জিনিস শিখে যথাযথ কাজে লাগানোর ক্ষমতা এবং বিচক্ষণ বিচার বুদ্ধির সমন্বয় ঘটবে।
1: ডিজিটাল যুগে নতুন পেশা শুনলেন, বললেন অধ্যাপক সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। অন্বেষায় সবশেষে আমরা শুনব হাতিদের কথা। 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উদযাপিত হল, প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই নতুনভাবে আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে প্রকৃতির এই ক্ষয়ের মধ্যে, প্রকৃতির এই বিনাশের মধ্যে হাতিরা কোথায় চলে যাচ্ছে। আমরা জানি ভারতবর্ষে এশীয় হাতিদের একটা বিরাট অংশ রয়েছে, প্রায় 60%, ফলে আমাদের দায়িত্বটাও কম না। এদিকে উন্নয়ন ঘটছে, উন্নয়নের কারণে জঙ্গল কাটা হচ্ছে, তাদের বাসস্থান নষ্ট হচ্ছে, এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, নাকি আদৌ করা যায় না, এবং

0: ব্যাপারে বলবেন বিশেষজ্ঞরা, আমরা একেবারেই নয়। আজকে বিশ্ব হস্তি দিবসকে মনে রেখে আজ আমরা একটি সাক্ষাৎকার আপনাদের শোনাচ্ছি। প্রাণীবিজ্ঞানী শান্তনু ঘোষ কথা বলেছেন হাতিদের সংরক্ষণ নিয়ে, হাতিদের আচরণ নিয়ে, হাতিদের সম্পর্কে জানা অজানা নানা তথ্য নিয়ে। আসুন শোনা যাক।
1: পৃথিবীতে স্থলজীবী প্রাণীদের মধ্যে বৃহত্তম হল হাতি, কিন্তু বৃহৎ হলেও সংখ্যার পরিপ্রেক্ষিতে হাতি কিছুটা বিপন্নতার পথে। কখনো মানুষ হাতির সংঘাত বা কখনো রেল লাইন বা কোনো বড় গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে বহু হাতির। তাই তাদের সংরক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই বিষয়ে কথা বলতে উপস্থিত রয়েছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন বিজ্ঞানী ও হাতি বিশেষজ্ঞ শান্তনু ঘোষ। নমস্কার শান্তনুবাবু।
2: ধন্যবাদ
1: শান্তনুবাবু। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে হাতি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ আপনার মতে?
2: না, আসলে হাতি তো একটা ইন্ডিকেটর স্পিসিস বলা হয় হাতিকে। ইন্ডিকেটর স্পিসিস মানে হচ্ছে হাতি যে জঙ্গলে থাকে সেই জঙ্গলটা খুব ভালো না হলে সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছপালা, লতা, গুল্ম, জল সমস্ত কিছু না থাকলে কিন্তু একটা হাতি থাকতে পারে না। তো ইন্ডিকেটর স্পিসিস যেখানে থাকবে সে জঙ্গলের চেহারা ভালো হতেই হবে। কিন্তু হালফিল সে অবস্থাটা আমূল পাল্টে গেছে। এখন সব ছেঁড়া ফাটা জঙ্গল, হাতিকে মানিয়ে নিতে হচ্ছে। হাতি তার নিয়ম অনুযায়ী নিজের মর্জি মাফিক চলতে পারছে না, তার ফলে কি হচ্ছে, হাতির সংরক্ষণ একটা খুব টালমাটাল অবস্থার মধ্যে আছে। এবং এই কারণেই 1992 মানে 1992 সালে ভারত সরকার একটি প্রজেক্ট চালু করেন যেটার নাম হচ্ছে প্রজেক্ট এলিফ্যান্ট। এবং সেখানে বিভিন্ন রকম জিনিস দেখা হয়, তার মধ্যে অবশ্যই হাতির সংখ্যা কি হয়েছে, 1991-92 সময় হাতির সংখ্যা 28-29 হাজার থেকে প্রায় 25 হাজারে নেমে গিয়েছিল। এবং তখনই ব্যাপারটা সংখ্যার কারণটা দেখা দিল, হাতির সংখ্যাটাকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রজেক্টটা চালু করেন, যেখানে হাতির সংখ্যা বাড়ানো শুধু নয়, হাতির যে বাসস্থান হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন যেটা হচ্ছে সেটাকে স্টপ করা, এবং তার সাথে আরো অন্য অনেক কিছু আছে।
1: হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন?
2: হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে হাতি একটা ওয়াইড মাইগ্রেটিং অ্যানিমাল, হাতি প্রচুর তার খাবারের দরকার, এবং সেটা বিভিন্ন ঋতু অনুযায়ী সে খাবারটা পাল্টে যায়। বর্ষাকালে একরকম খাবার দরকার হাতির, শীতকালে একরকম খাবার দরকার, অর্থাৎ একরকম জঙ্গল দরকার, এবং গ্রীষ্মে একরকম জঙ্গল দরকার। কাজেই একটা জঙ্গলের পক্ষে হাতিকে এতগুলো অবস্থা প্রেজেন্ট করা সম্ভব নয়, তার ফলে যেটা দরকার একটা বড় জঙ্গল দরকার। ছোটখাটো ছেঁড়া ফাটা জঙ্গলের কাজ নয় এটা। এইটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফরেস্ট ফ্র্যাগমেন্টেশন, হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন। এবং এই জিনিসটা চিন্তা করে প্রজেক্ট এলিফ্যান্ট আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে করিডোর। করিডোরের কনসেপ্টটা হচ্ছে একটা জঙ্গলের সাথে আরেকটা জঙ্গলকে জুড়ে দেওয়া। এবং হাতি শুধু খাবার তো নয়, খাবার চাই, জল চাই, এবং হাতি পিরিয়ডিক্যালি তার লোনা মানে সল্ট লিক চাই, মানে নুন খেতে হবে হাতিকে, এবং সেটা ন্যাচারাল সল্ট লিক বেশিরভাগই। এখন ন্যাচারাল সল্ট লিক বহু ক্ষেত্রেই জঙ্গল ছোট হয়ে যাওয়ার ফলে পাওয়া যাচ্ছে না, যেটা বিভিন্ন রাজ্যের বন দপ্তর সাপ্লাই করেন, ওই কাঁচা নুন সোডিয়াম ক্লোরাইড বস্তায় করে বা কাঠের বাক্সে বা বিভিন্ন জায়গায় জঙ্গলে ছড়িয়ে দিয়ে সেইগুলো হয়। এইগুলো ফরেস্ট ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম বা হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন প্রবলেম এইগুলো।
1: প্রজেক্ট এলিফ্যান্ট, এটার সুফল হাতি কতটা পাচ্ছে?
2: প্রজেক্ট এলিফ্যান্টের যে সুফল তো হাতি নিশ্চয়ই পাচ্ছে, যার জন্যে এখন ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টকে রেস্ট্রিক্ট করা এই প্রজেক্ট এলিফ্যান্টের একটা উদ্দেশ্য ছিল। সেখানে মানুষকেও কিন্তু কোঅপারেট করতে হবে, কারণ প্রজেক্ট এলিফ্যান্টের একটা কনসেপ্ট হচ্ছে হাতি হাতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। কিন্তু জঙ্গল ছোট হয়ে যাওয়ার ফলে, বিশেষ করে আমরা যদি ধরি সাউথ বেঙ্গলে তো 1987 আগে কোনো হাতি ছিল না, 100-150 বছর আগে হাতি ছিল, কিন্তু মাঝখানের এই 100-150 বছর কোনো হাতি ছিল না। কিন্তু ওই 87 এর পর থেকে

জাতি আবার এদিকে আসতে শুরু করলো, এবং সেটা বিশেষ করে দলমা থেকে আসতে শুরু করলো। দলমায় অবস্থা খারাপ হলো, হাতির হ্যাবিটেট ওই ফ্র্যাগমেন্টেশন, হাতির দলমাতে বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্ট তৈরি হলো, পাথর ফাটানো কোয়ারি তৈরি হলো, স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি তৈরি হলো, আওয়াজে খাবারের অভাবে সে পশ্চিমবঙ্গ মুখী হলো। এবং এটা হচ্ছে মেইনলি হাতিরা তখন কি করলো, তখন এই ওয়েস্ট মিদনাপুর অথবা সাউথ বাঁকুড়া দিয়ে ঢুকতে শুরু করলো, এবং সেটা সেই গতিপথ বা তার চলার রাস্তা বাড়তে বাড়তে সেটা পূব মেদিনীপুরে চলে এলো, কংসাবতী পেরিয়ে পূব মেদিনীপুরে চলে এলো। এবং পূব মেদিনীপুরে আসার পরে হাতির একটা সাংঘাতিক পরিবর্তন হলো, কারণ পশ্চিম মেদিনীপুর কিন্তু তাঁর জায়গা। তাঁর জায়গা মানে হচ্ছে ওখানে পাথুরে জায়গা, বৃষ্টিপাত কম, তার ফলে ওখানে ভেজিটেশন খুব ভালো নয়। এবার কি হচ্ছে, হাতি তো বুদ্ধিমান প্রাণী, নাহলে এতদিন টিকে থাকতে পারে না সে। তার মানিয়ে নেওয়ার ক্ষমতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। তো সেই জন্যে কি করলো হাতি, আস্তে আস্তে ওই ওয়েস্ট মিদনাপুরে অল্প কিছুদিন থেকে তাই সে কাঁসাইটা ক্রস করে সে এই পূব মেদিনীপুরে ঢুকে গেল, লালগড় গোয়ালতোড় ইত্যাদি জায়গা দিয়ে সে ঢুকে পড়ল। এবং ঢুকে কি দেখল, ঢুকে দেখল সে ওখানে প্রচুর জল, প্রচুর ক্ষেত, কালটিভেটেড ফিল্ডস, এগুলো সে পেয়ে গেল, এবং সে ওইখানে তার খাদ্যের মধ্যে এগুলোকে ইনক্লুড করে ফেলল। এবং আমি নিজে দেখেছি হাতির অ্যাডাপ্টেশন কীরকম। হাতি কোনোদিন আলু খেত না, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, হাতি আলু খাওয়া শুরু করলো। এবং সেই হাতি আলু খাওয়াটা হয়তো 25-30 বছর একটা নতুন অ্যাডাপ্টেশন, তার আগে কিন্তু এটা ছিল না। ধান টান খেত, কারণ জঙ্গলে জঙ্গলি ধান হয়, তো ন্যাচারালি আমাদের মানুষের খেতে যে ধান হয় সেগুলো আরো সুস্বাদু, আরো সুস্বাদু, তার ক্যালোরি ভ্যালু কিন্তু অনেক বেশি। তো এই ইয়েগুলো শুরু হলো, কিন্তু আসল সুফলের যে কথাটা সেটা কিন্তু মানুষকে মানতে হবে। এই ছোট জঙ্গলের ভেতর দিয়ে হাতি যখন চলছে, মানুষের সাথে রেগুলার কন্ট্যাক্ট হচ্ছে, এবং মানুষ একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। আমি নিজে এইসব অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি, মানুষ হাতিকে উত্তপ্ত করে, বিরক্ত করে, তার ফলে যে সুফলটা পাওয়ার কথা ছিল সেই সুফলটা সেইভাবে পাওয়া যাচ্ছে না। আর কি হচ্ছে, যেটা হচ্ছে যে এই প্রজেক্ট এলিফ্যান্ট যেটা করছে সেটা হচ্ছে ডোমেস্টিকেটেড এলিফ্যান্ট যেগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, চিড়িয়াখানা থেকে শুরু করে মন্দির টন্দির প্রচুর ইয়েতে আছে সেখানে, প্লাস ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব হাতি আছে এখানে। তারা যেটা করেছে, প্রজেক্ট এলিফ্যান্ট প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে প্রচুর ফান্ডিং করেছে, এবং তারা কি করছে, তারা এই ভেটেরিনারি সার্জন যারা আছে, পশু চিকিৎসক, তাদের আরো উন্নত ট্রেনিং করাচ্ছে, এবং এইসব হাতিরা যাতে রোগগ্রস্ত না হয় বা রোগগ্রস্ত হলে তাদের প্রপার ট্রেনিং, এই যে পশু চিকিৎসকদের ট্রেন আপ করা এবং তাদের দিয়ে যে হাতিকে চিকিৎসা করানো সঠিকভাবে এবং মনিটরিং, একটা বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরি করা ফরেস্ট ডিপার্টমেন্টে, যেমন সেটা বলি, সেটা হচ্ছে কোনো হাতি হঠাৎ পাগলামি শুরু করলো, আমি তো প্রথমেই তাকে বলতে পারি না মেরে দাও, তাকে প্রথমে কি করতে হবে, তাকে চেষ্টা করতে হবে তাকে ট্র্যাঙ্কুলাইজ করা, তাকে ঘুম পাড়ানোর বন্দুক দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখব তার কোনো অসুবিধে আছে কিনা, ফিজিক্যাল অসুবিধে, বা সেখান থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করে তার আমরা সেটা ট্রিটমেন্ট করব। তারপর যদি দরকার হয়, যদি ছোট হাতি হয় তাহলে তাকে ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া, বা খুব বড় হাতি হলে অনেক সময় ম্যানেজ করা যায় না, তাকে যদি সম্ভব হয় অন্য জঙ্গলে ট্রান্সলোকেট করা। এই যে ব্যাপারগুলো যে কথাগুলো বলছি, এর জন্য একটা খুব প্রশিক্ষিত বাহিনী দরকার। এইগুলো কিন্তু প্রজেক্ট এলিফ্যান্ট করেছে। আর তাছাড়া কি হচ্ছে, আর কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, এই প্রজেক্ট এলিফ্যান্ট কতগুলো এলিফ্যান্ট রিজার্ভ তৈরি করেছে সারা ভারতবর্ষের 14টা স্টেটে 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে। আমাদের পশ্চিমবঙ্গে 2টো আছে, একটা হচ্ছে উত্তর বাংলায় ইস্ট ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ, আরেকটা আমাদের দক্ষিণ বাংলায় ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। উত্তর বাংলায় যেটা আছে সেটার এরিয়া হচ্ছে প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার, আর দক্ষিণ বাংলায় যেটা আছে সেটা প্রায় 900-950 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে বাফার জোন আছে, কোর এরিয়া আছে ইত্যাদি। এই জায়গাগুলোতে বিশেষ করে দক্ষিণ বাংলায় সেখানে কিছু ফডার প্ল্যান্টেশনের চেষ্টা করা হচ্ছে, ফডার প্ল্যান্টেশন, যেটা হাতির খাবার। কিন্তু মুশকিল হচ্ছে

0: এই জায়গাগুলো দক্ষিণ বাংলার বেশিরভাগ জায়গা, যে জায়গাটা নিয়ে ময়ূর ঝর্ণা স্যাংচুয়ারি তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া। এই জায়গাগুলোর মধ্যে বিশেষ করে আপনার ওয়েস্ট মিদনাপুর এবং পাঞ্চেত কংসাবতী সয়েল কনজারভেশন ডিভিশন টু, এই দুটো জায়গা হচ্ছে অত্যন্ত এরিড জোন, তাঁর জায়গা। এখানে ভালো করে ভেজিটেশন তৈরি হয় না, এখানে ভেজিটেশন তৈরি করা খুব মুশকিল, চেষ্টা হচ্ছে। আর আরেকটা জায়গা হচ্ছে যে যেখানে হাতির মানে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডসগুলো আছে সেখানে কিন্তু ক্রপ প্যাটার্ন একটু চেঞ্জ করতে হবে। কীরকম, এমন অনেক গাছপালা আছে যেগুলো হাতি খায় না, হ্যাঁ, এই ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে সেই সব জিনিস কিছু কিছু লাগানো, সেখান থেকে হাতি ফিরে যাবে যে এটা আমার খাবার না। তার ফলে কি হচ্ছে, এগ্রিকালচারাল ফিল্ড যেটা মানুষের সেটা রক্ষা পাবে।
1: আচ্ছা, মানে হাতিকে আটকানোর জন্য যাতে,
0: হ্যাঁ এক্স্যাক্টলি। আর এই যে ডিফেন্স রিজার্ভ এই কনসেপ্টটা হচ্ছে, এটা খুব বড় খাঁচা, খুব বড় খাঁচা, হাতিদের আটকে রাখা মুশকিল। আমি বলছি না সেখানে কোনো ফেন্সিং আছে বা ইয়ে,
1: মানে এটা প্রাকৃতিক খাঁচা,
0: প্রাকৃতিক খাঁচা, কিন্তু সেখানে অসুবিধে আছে, দেখা যাক পরবর্তীকালে কি দাঁড়ায়।
1: পশ্চিমবঙ্গের এই দুটো যে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে এই দুটো কতটা সফল, মানে এটার জন্য কি হাতির সংখ্যা আমরা বাড়াতে পেরেছি এবং মানুষ আর হাতির যে সংঘাত এটা কি আমরা কমাতে পেরেছি?
0: না, কতগুলো ব্যাপার গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে মানে, আমি যখন প্রথম কাজ শুরু করি তখন দলমা থেকে একটা দল আসতো হাতির, এবং সেই দলটা বেশ কিছুদিন হলো দুভাগ হয়ে গেছে। কারণ হাতির যে প্রধান চালিকা শক্তি একজন মহিলা থাকে, ওদের মেয়ে হাতি, সেই হাতি যদি মারা যায় তখন ইউজুয়ালি ওই দলের মধ্যেই দুজন ম্যাট্রিয়ার্ক থাকলে দুটো আলাদা, তারা ওই মোটামুটি ভাগ বাটোয়ারা করে দুটো দল হয়ে যায়, অথবা খুব কম সময় একটা দলই থাকে। তো এক্ষেত্রে দুটো দল হয়ে গেছিল, এই দুটো দল কিন্তু মোটামুটিভাবে ফেরত চলে যেত, কিন্তু একটা সময় দেখা গেল যে এটা ছাড়া কিছু হাতি, আর লেটেস্ট যেটা হচ্ছে এখন উত্তর দক্ষিণ বাংলায় সেটা হচ্ছে একটা সলিটারি এলিফ্যান্ট আছে, একটা সলিটারি যেটা বুল, সলিটারি বুল, সে কোনো ইয়ের সাথে থাকে না,
1: দলের সঙ্গে
0: থাকে না। তাছাড়া তিনটে দল আছে, তারা আর কখনো ফেরত যাচ্ছে না, তারা সারা বছর এখানে থেকে যাচ্ছে। চারটে হাতির একটা দল আছে, ছটা হাতির একটা দল আছে এবং নটা হাতির একটা দল আছে। এখন এইগুলো, এই যে এলিফ্যান্ট রিজার্ভের কথা বলছি, এরা কিন্তু এলিফ্যান্ট রিজার্ভের সুফলটা পাচ্ছে না, অথবা এলিফ্যান্ট রিজার্ভের এদের ইয়ে করা যাচ্ছে না,
1: ধরে রাখা যাচ্ছে না।
0: যারা সারা এই অঞ্চলটার দিকেই ঘুরে বেড়াচ্ছে, কখনো বর্ধমানেও ঢুকে যাচ্ছে, কখনো বীরভূমে ঢুকে যাচ্ছে, কিছু সমস্যা থাকবেই না, সেই সমস্যাগুলো যখন আসবে তখন সেই অনুযায়ী তার সমাধান করতে হবে।
2: প্রাণীবিজ্ঞানী শান্তনু ঘোষের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন, আর এই সঙ্গে শেষ হল আজকের অন্বেষা। শেষ করার আগে মনে করিয়ে দিই, প্রত্যেক রবিবার সকাল আটটায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গে আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক। কেমন লাগছে জানাতে ভুলবেন না, কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার।
3: এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
4: আকাশবাণী মৈত্রী শুনবেন আজ সন্ধ্যায় একটু পরেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে আজ।

নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সারাদিন কাজের পর এবার সময় কিন্তু একটু জিরিয়ে নেওয়ার, তাই না? এই সময়টায় তাই আপনাদের সঙ্গী হতেই আমি সুকন্যা রায় আবারও হাজির হয়ে গেছি। আজ প্রায় 45 মিনিট আমরা থাকব, গল্প হবে, গান হবে, ইতিহাসের পাতা আমরা উল্টে দেখব, আর আজকের দুনিয়ার বিশেষ কিছু চমকের কথাও শুনব, জানব। আজকের এই আড্ডায় কখনো ঢুকে পড়ব মানুষের মনের গভীরে, আবার কখনো চলে যাব বরফে ঢাকা পাহাড়ের রহস্যের মধ্যে, আবার কখনো ফিরে যাব আমাদের সেই স্কুলবেলায়। থাকবে এক দৌড়বিদের অবিশ্বাস্য গল্প, স্বাধীনতার রঙে রাঙানো পতাকার কথা, থাকবে একজন প্রিয় কবির জন্মদিন, আর শেষে থাকবে নিজেকে একটু ভালো রাখার ছোট্ট কিছু টিপস। কোনো গল্প হয়তো আপনাকে ভাবাবে, কোনোটা আবার অবাক করবে, আবার কোনো গল্প শুনতে শুনতে নিজের স্কুল জীবনের কথাও কিন্তু মনে পড়ে যেতে পারে। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। আজকের আড্ডা, আজকের এই আসর অবশ্যই শুরু করব, তবে গানে গানে, সুরে সুরে। ফিরছি গানের ওপারে।

ফিরে এলাম। ওই যে কথা দিয়েছিলাম যে গানের ওপারে আসব অনেক গল্প নিয়ে। শুনতে শুনতে এই গল্প আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসবে, আচ্ছা সবাইকে কি একইভাবে বোঝানো যায়?

এই যে গল্পটা এখন শোনাবো, এটা বুদ্ধের সময়কার একটা গল্প। একজন স্বর্ণকার, মানে যিনি সোনার গয়না বানাতেন, তিনি সন্ন্যাস নিলেন, সাধনা শুরু করলেন। কিন্তু অনেক দিন কেটে গেল, তবু তার মনে সেই বদলটা এলো না যেটা আসার কথা ছিল সাধনার পর। সারিপুত্র নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছিল না। শেষে তাকে নিয়ে যাওয়া হলো বুদ্ধের কাছে। বুদ্ধ একবার তাকিয়েই বুঝলেন সমস্যাটা আসলে ওই মানুষটার চেষ্টায় নেই, সমস্যাটা হলো যেভাবে তাকে সাধনা করতে বলা হচ্ছে সেটা তার সঙ্গে ঠিক মিলছে না। তখন বুদ্ধ তার জন্য একেবারে অন্যরকম একটা পথ বেছে নিলেন। ভাবুন তো বন্ধুরা, একজন স্বর্ণকার যখন সোনা নিয়ে কাজ করেন, তিনি তো সোনার ধরন বুঝেই আগুনের তাপ ঠিক করেন কিংবা হাতুড়ির ঘা দেন। মানুষের মনটাও ঠিক তেমনই, আগে বুঝতে হয়, তারপর সেই মতো পথ খুঁজে নিতে হয়। আর তাতেই কাজ হলো। যে মানুষটা এতদিন নিজেকেই বুঝতে পারছিলেন না, তিনি একদিন নিজের ভেতরের বদলটা ঠিক টের পেলেন। এই গল্পটা হয়তো ছোট, কিন্তু এর মধ্যে দিয়ে যে শিক্ষাটা আমরা পাই, এর মধ্যে দিয়ে যে বার্তাটা আমাদের কাছে আসে, সেটা কিন্তু অনেক বড়। আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? কাউকে একবার বললেই সে চট করে বুঝে যায়, আবার কাউকে দশবার ওই একইভাবে বলার পরেও সে কিছুতেই বোঝে না। তখন আমরা ভাবি লোকটা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে চাইছে না। কিন্তু সত্যি কি তাই? হয়তো আমরা যেভাবে একজনকে বোঝাচ্ছিলাম ঠিক সেইভাবে বোঝালে হচ্ছে না, তার জন্য আলাদাভাবে বোঝানোর প্রয়োজন। কাউকে বোঝাতে হলে কিংবা কাউকে বুঝতে হলে আগে দরকার তার মনটা বোঝা। সবার জন্য তো এক রাস্তা কখনোই হয় না। কাউকে ভালোবাসা দিয়ে, কাউকে যুক্তি দিয়ে, আবার কাউকে হয়তো একটু বেশি সময় দিয়ে বোঝাতে হয়, বুঝতে হয়, তবেই কিন্তু শ্রোতার বা বক্তার মনের দরজাটা খোলে। স্বর্ণকার ভিক্ষুর এই যে গল্প, সেটা তাই শুধুমাত্র সাধনার গল্প নয়, মানুষকে বোঝারও গল্প। আর এটাই আমাদের জীবনের একটা পরম শিক্ষা বা চরম শিক্ষা, যে যাকে যেভাবে বোঝালে সে বুঝবে, তার জন্য ঠিক সেই পথটাই আমাদের নিতে হবে। কি বন্ধু, তাই তো?

আচ্ছা, পাহাড়ে বেড়াতে গেলে আমরা কি দেখি বলুন তো? বরফ, মেঘ, চূড়া, ঝর্ণা, ছবি তুলি, একটু গল্প করি, তারপর ফিরে আসি। কিন্তু যারা ধরুন দিনের পর দিন পাহাড়েই থাকেন, মানে পর্বতারোহী বা উদ্ধারকর্মী বা পাহাড়ের শ্রমিকরা বা বাসিন্দারা, তাদের কাছে পাহাড় তো শুধু সুন্দর নয়, পাহাড় কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে, আর মাঝে মধ্যে হয়ে ওঠে রহস্যময়। 2013 সালের সেই ভয়ঙ্কর কেদারনাথ বিপর্যয়ের কথা নিশ্চয়ই মনে আছে। পাহাড় জুড়ে যেন ধ্বংস নেমে এসেছিল, বাড়িঘর, রাস্তা, আশ্রম সব মুহূর্তে বদলে দিয়েছিল। তারপর ধীরে ধীরে কেদারনাথ আবার গড়ে তোলার কাজ শুরু হয়। সেখানে কাজ করছিলেন অনেক মানুষ, তার মধ্যে নেপালি শ্রমিকরাও ছিলেন। সন্ধ্যা নামলে তারা মাঝে মধ্যে এমন কিছু অভিজ্ঞতার কথা বলতেন যা শুনলে গা একটু ছমছম করে ওঠে। কেউ বলতেন সাদা কাপড় পরা কাউকে যেন মন্দিরের দিকে যেতে দেখেছেন, কেউ বলতেন সন্ধ্যার পর পাহাড়ে কাজ করতে গেলে কেমন একটা অদ্ভুত উপস্থিতি যেন টের পাওয়া যায়। সত্যি নাকি? নাকি অতদিন পাহাড়ে থাকা ক্লান্তি, ঠান্ডা, ভয় এসব মিলিয়ে চোখ আর মনের একটা ভুল? কেউই ঠিক নিশ্চিত করে তা বলতে পারেন না। আর হিমালয়ের রহস্য কিন্তু এখানেই শেষ নয়। ফিরে যাই 1975 সালে। দুই ব্রিটিশ পর্বতারোহী, ডগ স্কট আর জুগল হাস্টন, তখন এভারেস্ট অভিযানে হঠাৎ প্রবল তুষার ঝড়ে আটকে গেলেন তারা। বাইরে থাকা প্রায় অসম্ভব, তাই বরফের মধ্যেই একটা আশ্রয় নিলেন। ভাবুন তো, চারিদিকে শুধু বরফ, প্রবল ঝড় আর তার মধ্যে দুজন মানুষ। ঠিক তখনই তারা দেখলেন একজনকে, হলুদ জ্যাকেট গায়ে, হাতে গ্লাভস। লোকটা তাদের সাহায্য করলেন, গরম কিছু একটা পানীয় দিলেন, ইশারায় বললেন এখান থেকে বেরোবেন না, এখানেই থাকুন। তারা কথা শুনলেন, একটু পরে ঝড় থামল। কিন্তু তখন সেই লোকটা কোথায়? ওই ফাঁকা নিঝুম জায়গায় কোথায়? না, কোথাও নেই। অথচ ওখানে তারা দুজন ছাড়া আর কারোর থাকার কিন্তু কথাই ছিল না। তাহলে লোকটা কে ছিল? এর উত্তর কিন্তু আজও অজানা। হিমালয়ের গল্প এখানেও থামে না। আর একটা ঘটনা জড়িয়ে আছে হরভজন সিংয়ের নামের সঙ্গে। 1968 সালে নাথুলা পাসের কাছে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে তাঁর দেহ পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাঁর সহকর্মীরা পরে বলতেন তিনি নাকি স্বপ্নে এসে তাঁদের সতর্ক করতেন। কখনো বলতেন কোথায় পাহারা দিতে হবে, কখনো সীমান্তের কোনো বিপদের কথাও নাকি তিনি এসে জানাতেন। মৃত্যুর পরেও তাঁর সম্মানে তৈরি হয়েছে বাবা হরভজন সিংয়ের মন্দির। বিশ্বাসটা কি জানেন? তিনি নাকি আজও সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে চলেছেন। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? বিজ্ঞান হয়তো বলবে পাহাড়ে অক্সিজেনের অভাব, প্রচণ্ড ঠান্ডা, খুব ক্লান্তি, ঝড় এসবই মনের ওপরে প্রভাব ফেলে। হতেই পারে, বিজ্ঞানকে আমরা অস্বীকার করতে পারি না। তবু রহস্যের প্রশ্নটাকেও কি অস্বীকার করা যায়? সব রহস্যের উত্তর হয়তো একদিন পাওয়া যাবে, আবার হয়তো কিছু প্রশ্ন উত্তরহীন থাকাটাই ভালো। তাতেই তো পাহাড়ের গল্প এত আমাদের টানে। কারণ হিমালয় শুধু বরফ বা পাথরের পাহাড় নয়, তার যে নিরবতা, তার যে বিশালতা, তার মধ্যে লুকিয়ে আছে মানুষের ভয়, মানুষের বিশ্বাস, মানুষের স্মৃতি, আর এইরকম অজস্র গল্প যেগুলো শুনে আমরা নিজেরাই ঠিক করে নিতে পারি এটা সত্যিই নাকি রহস্য।

আর সেই রহস্যের আবহে একটা গান শুনি, ফিরব গানের ওপারে আরও অনেক গল্প নিয়ে। এখন পাহাড়ের গান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আচ্ছা বন্ধুরা, স্কুলের কথা বললেই প্রথম কি মনে পড়ে আপনাদের? বন্ধুদের কথা, টিফিনের কথা, সেই পুরনো বেঞ্চ, নাকি এমন কোনো মাস্টারমশাই বা দিদিমণির কথা যাকে দেখলেই বুকটা ধড়ফড় করে উঠত? আমাদের সবারই স্কুল জীবনে এমন কিছু গল্প থাকে। আজ যার স্কুলের গল্প বলবো, তিনি পরে বাংলা শিল্প সাহিত্যের জগতে এমন একটা নাম হয়ে উঠেছিলেন যাকে সবাই চেনে, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার স্কুল জীবনের শুরুটা মোটেও সুখের ছিল না। তখন তার বয়স সবে 5 বছর, ভর্তি করা হলো নর্মাল স্কুলে। কিন্তু স্কুলের চেয়ে বাড়ির চারপাশের জগৎটাই তার কাছে অনেক বেশি ভালো লাগত। বাগান, গাছপালা, পুকুর, প্রকৃতি, এই জগতেই যেন তার কল্পনার আসল ঠিকানা। কিন্তু স্কুলে তো নিয়ম মানতে হয়, আর সেই নিয়মের মধ্যেই একদিন ঘটল একটা মজার ঘটনা। ইংরেজির ক্লাস চলছে, শিক্ষক লক্ষ্মীনারায়ণবাবু জিজ্ঞেস করলেন একটা শব্দের উচ্চারণ, PUDDING। ছোট্ট অবনীন্দ্রনাথ নিজের মতো করে এটা বললেন। শিক্ষক বললেন, না হয়নি, ভুল হলো। কিন্তু ছেলেটা নিজের কথা বদলাতে কিছুতেই রাজি হলো না। ব্যাস, শিক্ষক রেগে গেলেন, শাস্তিও হলো, আর তারপরেই ছোট্ট ছেলেটা ঠিক করে ফেলল এই স্কুলে আর নয়, আর পরদিন থেকে এই স্কুলে যাওয়া বন্ধ। ভাবুন তো, আজকের দিনে এমন একটা ঘটনা, একটা বাচ্চা যদি স্কুল ছেড়ে দেয় আমরা কি বলবো? হয়তো বলবো এতটুকু একটা ব্যাপারে। কিন্তু ছোটবেলার একটা ঘটনা শিশু মনে কতটা দাগ কাটতে পারে সেটা তখনকার বড়রা হয়তো অতটা বুঝতেন না। আর মজার কথা কি জানেন, যে ছেলেটা গতানুগতিক স্কুল শিক্ষার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সেই ছেলেটাই পরে হয়ে উঠল বাংলা শিল্পকলার এক অসাধারণ নাম। তার কল্পনার জগৎটা এত বড় ছিল যে স্কুলের চার দেওয়ালে সেটাকে বোধহয় আটকে রাখাই যেত না। জীবনের শুরুতে কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যর্থতা বা কোনো একটা অস্বস্তি, মনে হয় যেন এই বুঝি পথটা বন্ধ হয়ে গেল, কিন্তু আসলে হয়তো তখনই খুলে যাচ্ছে অন্য একটা পথ। স্কুলের এই স্মৃতি থেকে চলুন এবার যাই খেলার মাঠে, এমন একজনের গল্পে যার কাছে দৌড় থামিয়ে দেওয়াটা কোনো অপশনই ছিল না। বলুন তো, একটা ম্যারাথন শেষ করতে ঠিক কতক্ষণ লাগতে পারে? 2 ঘন্টা, 3 ঘন্টা, বড় জোর 5 থেকে 6 ঘন্টা। কিন্তু এখন যদি আমি বলি একজনের একটা ম্যারাথন শেষ করতে সময় লেগেছিল 54 বছর 249 দিন, তাহলে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটা ম্যারাথন রেস কমপ্লিট করতে সময় লেগেছিল 54 বছর 249 দিন। আর এই অবিশ্বাস্য গল্পের নায়ক জাপানের সিজো কানাকুরি। 1912 সালে স্টকহোম অলিম্পিকে জাপানের হয়ে ম্যারাথনে দৌড়েছিলেন তিনি। জাপান থেকে সুইডেন পৌঁছানোটাই তখন ছিল একটা বিরাট যাত্রা, লম্বা ট্রেন আর জাহাজের পথ, তার উপর শরীরটাকে নতুন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার সময়ও প্রায় ছিল না। তারপর এলো দৌড়ের দিন। স্টকহোমে সেদিন গরম প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। দৌড়তে দৌড়তে প্রায় 30 কিলোমিটারের কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কানাকুরি, জ্ঞান হারিয়ে ফেললেন। একটা স্থানীয় পরিবার তাকে তুলে নিয়ে গেল বাড়িতে, তার যত্ন নিল, কিন্তু জ্ঞান যখন ফিরল দৌড় ততক্ষণে শেষ। লজ্জায় কাউকে কিছু না জানিয়ে তিনি সোজা জাপানে ফিরে গেলেন। সুইডেনে তার কোনো খোঁজ না পেয়ে সবাই ধরে নিল যে তিনি নিখোঁজ হয়ে গেছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, জাপানে ফিরেও তিনি দৌড় ছাড়েননি, বরং সেখানে দূরপাল্লার দৌড়কে জনপ্রিয় করে তুললেন তিনি, তৈরি করলেন বিখ্যাত হাকোনে একদিনে প্রতিযোগিতা। তাই জাপানে তাকে বলা হয় ম্যারাথনের জনক। আর তারপর পুরো 54 বছর 249 দিন, 5 ঘন্টা 32 মিনিট 20 সেকেন্ড, ম্যারাথন শেষ করার সবচেয়ে দীর্ঘ সময় হিসাবে এটা আজও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লেখা আছে।

দৌড় শেষ করে কানাকুরি বলেছিলেন, এটা ছিল এক দীর্ঘ যাত্রা, আর সেই যাত্রার মাঝেই তিনি বিয়ে করেছেন, 6 সন্তানের বাবা হয়েছেন, 10টা নাতি নাতনিরও দাদু হয়েছেন। কি অদ্ভুত না, জীবনের কোনো দৌড় সবসময় সময় মতন কিন্তু শেষ হয় না। আমরা অনেক সময় অল্প কিছুতেই ভেঙে পড়ি, ভাবি যা এই বুঝি শেষ হয়ে গেল, কিন্তু তা তো নয়। আরেকটু ধৈর্য ধরলে, আরেকটু যদি আমরা মনে করি আরো আরেকটু পথ হাঁটা যাবে, তাহলে কিন্তু সত্যিই তা যায়। দৌড়টা কখনো থামিয়ে দিতে নেই, ফিনিশ লাইনটা হয়তো অনেকটা দূরে, কিন্তু একদিন না একদিন সেখানে পৌঁছানো যাবেই। ওই যে কথায় বলে না, একদিনে নয় তো একদিন তো হবেই। এই কথাটা মনে রেখে আরও একটা গান, যেটা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এই সময়ে, ফিরব গানের ওপারে।

0: ঘোড়ার মুখে।
1: সূর্যমুখী কোন সূর্যি দেখে লজ্জাতে তোর মুখ রেঙেছে?
2: লজ্জাও করে না, গান গাচ্ছে।
3: হুররে!

আচ্ছা, পৃথিবীর নানান দেশের পতাকার দিকে তাকালে একটা জিনিস কখনো খেয়াল করেছেন? দেশ আলাদা, ইতিহাস আলাদা, সংস্কৃতি আলাদা, তবু এত দেশের পতাকায় বারবার ঘুরে ফিরে আসে কিন্তু মাত্র তিনটে রং, লাল, সাদা এবং নীল। ভারত, বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, তালিকাটা বেশ লম্বা। কিন্তু কেন এই তিনটে রঙই এত জনপ্রিয়? শুধু দেখতে সুন্দর বলে? না, আসলে এর পিছনে আছে বিজ্ঞানের একটা ছোট্ট মজার গল্প। 150

200 বছর আগে কাপড়ে রং করার জন্য আজকের মতো সহজে কৃত্রিম রং পাওয়া যেত না। রং জোগাড় করতে হতো প্রকৃতি থেকেই। লাল রং আসতো মাদার গাছের মূল থেকে, কখনো এক ধরনের পোকা থেকেও। সাদার জন্য তো আলাদা করে কোনো রং লাগে না, কাপড়ের নিজের যে রং সেটাই কিন্তু সাদা। আর নীলের জন্য ছিল ইন্ডিগো গাছ। আসল চমকটা এলো 19 শতকে। 1856 সালে মাত্র 18 বছরের এক তরুণ রসায়নবিদ উইলিয়াম হেনরি পার্কিং ল্যাবে বসে তৈরি করে ফেললেন এমন একটা রং যেটা প্রকৃতি থেকে নয়, রাসায়নিকভাবে তৈরি। নাম দিলেন মভ। এটাই প্রথম দিকের সফল কৃত্রিম রংগুলোর একটা। এরপর থেকেই কৃত্রিম রং ছড়িয়ে পড়ল গোটা পৃথিবীতে। ভাবুন তো, আজ দোকানে গিয়ে আমরা কত রকমের কত রঙের পোশাক দেখি। এর পিছনে আছে বিজ্ঞানীদের কত পরীক্ষা নিরীক্ষা। আর পতাকায় লাল সাদা নীলের এই জনপ্রিয়তা কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়, সময়ের সঙ্গে সঙ্গেই রংগুলো জড়িয়ে গেছে বিভিন্ন দেশের ইতিহাস আর তার ঐতিহ্যের সঙ্গেও। তাই পরের বার কোনো দেশের পতাকা দেখলে শুধু ভাববেন না যে কি সুন্দর রং, ভাববেন এই রঙের পিছনেও হয়তো লুকিয়ে আছে একটা দেশের ইতিহাস। তবে শুধু রং নয়, একটা দেশকে চেনায় তার শব্দ। যে শব্দগুলো শুধু উচ্চারণ করা যায় না, সেগুলো হয়ে ওঠে এক একটা অনুভূতির অংশ। আজ থেকে প্রায় 150 বছর আগে 1875 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে জন্ম নিয়েছিল কালজয়ী লেখা। পরে 1882 সালে আনন্দমঠ উপন্যাসের অংশ হয়ে তা আরও ছড়িয়ে পড়ল। বন্দে মাতারাম, বন্দে মাতারামের পথ শুধু বইয়ের পাতাতেই তাই আটকে থাকল না। তখন পরাধীন ভারত, রাজনৈতিক অধিকার হারানো, আত্মবিশ্বাসে আঘাত, নিজের দেশ সংস্কৃতি নিয়ে এক ধরনের সংকট। ঠিক সেই সময় এই গান মানুষের মনে এক অন্যরকম শক্তি জাগাতে শুরু করেছিল। ভাবুন তো, তখন তো আজকের মতো এত মাধ্যম ছিল না, সোশ্যাল মিডিয়া নেই, মুহূর্তে খবর ছড়িয়ে দেওয়ার উপায়ও নেই, তবু একটা গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কারণ গানটা শুধু দেশকে ভালোবাসার কথা বলেনি, তার মধ্যে ছিল নিজের শক্তিকে চিনে নেওয়ার একটা ডাক, এক আত্মবিশ্বাস। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতারাম হয়ে উঠল প্রতিবাদের সবচেয়ে জোরালো ভাষাগুলোর একটা। সভা থেকে মিছিল, সব জায়গায় এই শব্দ ধ্বনিত হতো মানুষের কণ্ঠে। আর 150 বছর পরেও বন্দে মাতারাম তাই আমাদের কাছে শুধু একটা গান নয়, এটা স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটা আবেগ, স্মৃতি। স্বাধীনতার দিন যত তাই কাছে আসে, ততই আমরা নতুন করে বুঝি যে এটা শুধু একটা তারিখ নয়, স্বাধীনতা যে কোনো মানুষের কাছে, যে কোনো দেশের কাছে, যে কোনো দেশবাসীর কাছে একটা অনুভবের নাম। তাই পতাকা দেখলে যেমন মনে পড়ে স্বাধীন দেশের কথা, নিজের দেশের কথা, তেমন কোনো দেশাত্মবোধক সুর কানে এলেও মনে হয় এই দেশটা আমার বাসস্থান। আর শুধু তো বাসস্থান নয়, তা আমার স্মৃতি, তা আমাদের শিকড়, তা আমাদের ভালোবাসা। আর সেই ভালোবাসারই এক পুরনো এবং জীবন্ত উচ্চারণ যেন বন্দে মাতারাম।

আজ 18ই আগস্ট 1934 সালের এই দিনে জন্মেছিলেন কবি, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক গুলজার। তার কলমে খুব সাধারণ কিছু শব্দ এমনভাবে জীবন্ত হয়ে ওঠে, মনে হয় যেন আমাদেরই কথা। প্রেম, বিচ্ছেদ, স্মৃতি, একাকিত্ব, সময়, এসব খুব চেনা অনুভূতিকেই তিনি বারবার শব্দ দিয়েছেন, সুর দিয়েছেন। কিছু লেখক আমাদের গল্প শোনান, কিছু লেখক এমনভাবে লেখেন যে পড়তে পড়তে মনে হয় এ তো আমারই কথা। গুলজার তেমন একজন কবি, যিনি তার শব্দগুলোকে এইভাবেই বেঁধেছেন। আজকে তার জন্মদিন, তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা। এবার লাইফস্টাইল টিপস। আজকের বিষয়, মনেরও একটু বিশ্রাম দরকার। শরীর ক্লান্ত হলে আমরা সহজেই বুঝতে পারি, চোখ জ্বালা করে, মাথা ধরে, কোমরে ব্যথা করে, তখনই বলি আজ একটু আমায় বিশ্রাম নিতে হবে। কিন্তু মন ক্লান্ত হলে তখন তো আমরা বিশ্রাম নিই না, উল্টে আরও বেশি করে ভাবতে থাকি কে কি বলল, কাল কি করতে হবে, ওই কাজটা এখনও বাকি, ওকে ফোন করা হয়নি। আর এসব ভাবতে ভাবতে বুঝতেই পারি না আমরা আসলে ক্লান্ত শরীর নিয়ে ঘুরছি নাকি ক্লান্ত মন নিয়ে। তাই আজকের ছোট্ট টিপস, মনের জন্য প্রতিদিন একটু অফ টাইম রাখুন। সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এই ভাবনাটা কিন্তু আমাদের কমাতে হবে। কিছু সমস্যা আজ মিটবে, কিছু সমস্যা কালকে মিটবে, আর কিছু হয়তো আপনার হাতেই নেই। তাই রাতে শোয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি এখনই আমার সমাধান করার মতন কোনো সমস্যা? উত্তর যদি না হয় তাহলে সেটা কালকের জন্য তুলে রাখুন। সারা রাত মাথায় সমস্যা নিয়ে না ঘুমিয়ে নিজেকে কষ্ট দেবার কোনো মানে নেই। দ্বিতীয় কথা, প্রতিদিন এমন কিছু

একটা সময় রাখুন নিজের জন্য যেটা আপনার কাছ থেকে কারোর কিছু পাওয়ার নেই, মানে ফোন নেই, কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই, 10 মিনিট বারান্দায় বা ছাদে যেখানে আপনার ভালো লাগে বাগানে চুপচাপ বসুন, চা খান, গান শুনুন, যা খুশি হতে পারে, বা এমনি বসে থাকুন। বিশ্রাম মানে কিন্তু ঘুম নয়, এটা আমরা খুব সহজেই ধরে নিই যে বিশ্রাম মানেই বোধহয় ঘুম, তা কিন্তু নয়। কিছুক্ষণের জন্য ওই কিছু

দায়িত্ব দেয়নি যে আমাকে বুঝিয়ে দিতে হবে আমি ভালো আছি। মন খারাপ হতেই পারে, রাগও হতে পারে, কোনো কারণ ছাড়াই হয়তো মনটা ভীষণ ভার। তখন নিজেকে জোর করে বোঝাতে যাবেন না যে না না আমাকে পজিটিভ থাকতেই হবে, আমাকে হাসি খুশি থাকতেই হবে। বরং নিজেকে বলুন যে আজ মন ভালো নেই, ঠিক আছে, এটাও একটা অনুভূতি। ভালো লাগা হাসির মতো, দুঃখ বা খারাপ লাগাটাও একটা অনুভূতি, এটা এখন আছে, সেটা পরে কেটে যাবে। আর একটা ছোট্ট অভ্যাস, দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন অন্তত একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে যে আজ কী আমাকে আনন্দ দিল বা কী ক্লান্ত করলো, দুটোই। কোন জিনিসটা আমার ভালো লাগলো আর কোন জিনিসটা খারাপ লাগলো। কারণ দেখুন বন্ধুরা, শরীরের যত্ন নিয়ে আমরা অনেক কিছু বলি, খাবার খাওয়া, জল খাওয়া, ওষুধ খাওয়া, কিন্তু মনটা যদি খারাপ লাগে তাহলে কিন্তু শরীরও চলবে না আর কোনো কিছুই হবে না। তাই আজকের আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসে আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায় এটাই বারবার বলবো যে নিজের জন্য অফ টাইম রাখাটা খুব জরুরি, নিজের ভালো থাকার জন্য। যেতে যেতে আরও একটি গান আপনাদের সকলের জন্য।

শেষ হলো আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলাম আমি আপনাদের মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে প্রথম টেস্ট ম্যাচই হচ্ছে সেদিকে। প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে কিন্তু রীতিমতন টান টান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তার কারণ, ভারত দ্বিতীয় ইনিংসে কিন্তু একটি ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ভারত 193 রানে অল আউট হয়ে গিয়েছে এবং জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই। তাদের স্কোর বর্তমানে 75 রান 4 উইকেটের বিনিময়ে। এখনও জয়ের জন্য 297 রান বাকি শ্রীলঙ্কার। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে এই ক্রিকেট ম্যাচটিকে ঘিরে।

এদিকে ক্রিকেট মাঠ থেকে চোখ রাখবো এবার ব্যাডমিন্টন কোর্টের দিকে। দিল্লিতে ঘটে চলেছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিন্তু প্রথমেই অঘটন ঘটালেন ভারতীয় শাটলার আয়ুষ শেট্টি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিষেক ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান এবং বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা চীন দেশের শি ইউকিকে তিনি হারালেন 21-14, 13-21 এবং 21-19 ফলে। এদিকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিন্তু প্রথম ম্যাচ জিতলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু, আয়ারল্যান্ডে সোফিয়া নোবেলকে 21-7, 21-11 ফলে হারান তিনি। এদিকে ব্যাডমিন্টনে কিন্তু আরও সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। আজকে ভারতীয় শাটলার, ভারতীয় মহিলা শাটলার উন্নতি হুডা, তিনি মায়ানমারের টি এইচ থুসারকে স্ট্রেট সেটে হারালেন। খেলার ফল 20-22, 21-16। এদিকে আজকে কিন্তু কিছুক্ষণ পরেই ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন মুখোমুখি হতে চলেছেন অস্ট্রিয়ান তারকা কলিন ভ্যালেন্টাইন ফিলিমনের বিরুদ্ধে, এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 14 নম্বরে থাকা লক্ষ্যকেই কিন্তু ফেভারিট ধরা হচ্ছে। তার কারণ ফিলিমনের বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং 111। এবার একটু চোখ রাখবো হকি মাঠের দিকে, অ্যাস্ট্রো টার্ফে। সেখানে কিন্তু হকি বিশ্বকাপ চলছে, আর হকি বিশ্বকাপে পুরুষ হকি দলের বিরুদ্ধে কিন্তু ইংল্যান্ড হকি দল জিতে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে 4-2 গোলে হারল ভারতীয় পুরুষ হকি দল। এই হারের ফলে গ্রুপ ডির দ্বিতীয় স্থানেই থাকল ভারত, এবং পরবর্তী পর্যায়ে যেতে গেলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জিততেই হবে ভারতীয় হকি দলকে।

একদিকে যখন পুরুষেরা হেরে গিয়েছে তখন কিন্তু আশায় বুক বেঁধেছে ভারতীয় সমর্থকেরা মহিলা হকি দলকে নিয়ে। আজকে ভারতীয় মহিলা হকি দল মুখোমুখি হতে চলেছেন দক্ষিণ

আফ্রিকার মহিলা হকি দলের। দেখা যাক এই ম্যাচে ভারত শেষ জয়ের হাসি হাসতে পারে কি না। আবারও চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে, সেখানে কিন্তু আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী ভারত একটি বড় ধাক্কা খেয়েছে। আসলে ব্যাপারটা ঘটেছে কিছুদিন আগেই ঐতিহাসিক বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ের পরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুদিন আগেই বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জেতে অস্ট্রেলিয়ায় গিয়ে, এবং তার ফলে কিন্তু সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল ভারত। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে 4 থেকে 5 নেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল টেস্ট র্যাঙ্কিংয়ে, এবং বাংলাদেশ উঠে এসেছে 4 নম্বরে। যদি ভারতকে বর্তমানে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হয়, তাহলে কিন্তু পরবর্তী প্রত্যেকটি ম্যাচই ভারতকে জিততে হবে। দেখাই যাক ভারত স্বমহিমায় আবার ফিরে আসতে পারে কিনা।

চোখ রাখবো এবার ফুটবল মাঠের দিকে। ডুরান্ট কাপ চলছে এবং সেখানে কিন্তু তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে সাডেন ডেথে জামশেদপুরকে 9-8 গোলে হারালো মোহনবাগান। এদিকে কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অত্যন্ত দক্ষতার সঙ্গে জয় অর্জন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার কিন্তু ইস্টবেঙ্গলের মেয়েরাও বুঝিয়ে দিলেন যে তারাও পিছিয়ে থাকার পাত্রী নন। দুরন্ত জয় ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মহিলাদের টুর্নামেন্টে। তারা বাংলাদেশের রাজশাহীর বিরুদ্ধে 4-0 গোলে জিতলেন। ম্যাচে জোড়া গোল করলেন ঘানার অলিভিয়া। এদিকে ইস্টবেঙ্গল পুরুষ দল জেতার পরে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ধাপের গ্রুপ পর্বের বিন্যাস সম্পূর্ণ হয়েছে। গ্রুপ ডিতে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও 3টি ক্লাব কিন্তু এই গ্রুপে রয়েছে। বর্তমানে গ্রুপ ডিতে রয়েছে ইস্টবেঙ্গল ছাড়াও জর্ডানের আল হুসেন এসসি, ইরাকের আল শর্তা এসসি এবং ওমানের আল সিব ক্লাব। সুতরাং বোঝাই যাচ্ছে যে তীব্র হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু উপহার পেতে চলেছেন দর্শকেরা।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে আমাদের চোখ থাকবে, প্রথমে যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যের প্রথম টেস্টের চতুর্থ দিনের ম্যাচ, এবং অবশ্যই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়ুষ শেট্টির দুর্দান্ত জয়। আতশ কাঁচের তলাতে প্রথমে যে খবরটি থাকবে সেটি হলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট, এবং প্রথম টেস্টে চতুর্থ দিনের একদম শেষ প্রান্তে কিন্তু খেলা বেশ রোমাঞ্চকর পরিস্থিতিতে বর্তমানে রয়েছে। একটা সময় মনে হচ্ছিল যে ভারত রীতিমতন একতরফাভাবে জিতে যাবে এই ম্যাচটি, কিন্তু ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, সুতরাং দেখাই গেল যে ভারত কিন্তু একদম একতরফাভাবে ম্যাচটি জিতে যেতে পারছে না। তার কারণ, ভারত দ্বিতীয় ইনিংসে একটি ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং ভারতীয় দ্বিতীয় ইনিংস কিন্তু শেষ হয়ে গিয়েছে মাত্র 193 রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে পারিক্কাল যিনি কিনা প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, 44 রান করেন, এবং ঋষভ পন্ত উইকেটকিপার, তিনি কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক খেলে মাত্র 69 বলে 66 রান করেছেন। তারপরে কিন্তু আর কেউই সেভাবে ভারতের হয়ে দাঁড়াতে পারেননি। ধ্রুব জুরেল, তিনি করেছেন 7 রান, রবীন্দ্র জাদেজা 9, এম সুথার 9, কুলদীপ যাদব 5, এবং প্রসিদ্ধ কৃষ্ণা 2 রান করে আউট হয়ে গিয়েছেন, এবং মোহাম্মদ সিরাজ, তিনি একমাত্র 2 রান করে অপরাজিত থেকেছেন। সুতরাং 193 রানে শেষ হয়ে গিয়েছে ভারতের দ্বিতীয় ইনিংস, এবং শ্রীলঙ্কার জয়ের জন্য টার্গেট ছিল 372 রান। এই পর্যন্ত শুনে মনে হতেই পারে যে শ্রীলঙ্কার পক্ষে এই ম্যাচটা ঝুঁকেছিল, কিন্তু তারপরে শ্রীলঙ্কা যখন

ব্যাট করতে নামে তারপরে কিন্তু তাদেরও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার স্কোর 77 রান 4 উইকেটের বিনিময়ে। উইকেটে রয়েছেন বর্তমানে ধনঞ্জয় ডিসিলভা, তিনি শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি 64 বলে 30 রান করে অপরাজিত রয়েছেন এবং এস দিনুসা, তিনি 33 বলে 19 রান করে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার বর্তমানে 32 ওভার 1 বল খেলা শেষে রান 77 রান 4 উইকেটের বিনিময়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা অতটাও সহজ হবে না শ্রীলঙ্কার জন্য, এবং বর্তমান পরিপ্রেক্ষিতে যদি বোঝা যায় তাহলে ম্যাচটা কিছুটা হলেও হয়তো ভারতের দিকেই ঝুঁকে রয়েছে। কিন্তু একটু আগে যেটা বললাম আপনাকে যে ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, সুতরাং দেখাই যাক না ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য।

এবার আরও একটি খবর থাকবে আজকে আমাদের আতসকাঁচের তলায়, সেটা হলো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই কিন্তু আয়ুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জয়, যেটা হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর তারকা শি উইকেকে হারিয়ে দিলেন ভারতীয় শাটলার অভিষেক শেট্টি, আয়ুষ শেট্টি। তিন গেমের লড়াইয়ের ফল 21-14, 13-21 এবং 21-19। তার ব্যাডমিন্টন জীবনের সব থেকে বড় জয় তো বটেই, তবে ঘরের মাঠে দর্শকের সামনে আয়ুষ কিন্তু বুঝিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের ভারতীয় তারকা শাটলার হিসেবে কল্পনা করা হচ্ছে। শির বিরুদ্ধে এর আগে তিনবার খেলেছিলেন আয়ুষ এবং তিনবারই হেরে গিয়েছিলেন। চলতি বছরে এশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি গেমে হেরেছিলেন তিনি। সেই হারের জবাব যেন সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দিয়ে গেলেন ভারতের উদীয়মান তারকা। প্রথম সেটে কিন্তু রীতিমতন হাড্ডাহাড্ডি লড়াই করেও 21-14 জিতে গিয়েছিলেন ভারতীয় তারকা। তারপরের ম্যাচটি 13-21 রীতিমতন সমীহ নিয়ে জেতেন বিশ্বের বর্তমান এক নম্বর তারকা শি ইউকি। কিন্তু কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে খেলা শুরু করেন আয়ুষ এবং শেষ গেম যেটি হয় সেটি হয় হাড্ডাহাড্ডি, এবং সেই গেমে কিন্তু রীতিমতন মাথা ঠান্ডা করে আনফোর্সড এরর একদম কমিয়ে 21-19 ফলে তৃতীয় গেমটি তথা ম্যাচটি জিতে নেয় আয়ুষ শেট্টি। এবং অবশ্যই এক নতুন তারকার জন্ম হলো ভারতীয় ব্যাডমিন্টন কোর্টে। কেউই সেভাবে হয়তো ভেবে উঠতে পারেননি যে বিশ্বের এক নম্বর তারকা এবং বিশ্ব চ্যাম্পিয়ন শি ইউকিকে আয়ুষ হারিয়ে দেবেন। কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতের এই তারকা কিন্তু সেই কথাটাই বারবার প্রমাণ করলেন যে যে কোনো খেলাই মাঠে খেলা হয়, কাগজে কলমে নয়। এবং সেই সঙ্গেই জন্ম হলো ভারতীয় ব্যাডমিন্টন কোর্টে আরেক নতুন তারকার, আয়ুষ শেট্টি।

থেকে আয়ুষ শেট্টির সঙ্গে কিন্তু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জিতে গেলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু। অলিম্পিকের জোড়া পদক জয়ী এই তারকা আয়ারল্যান্ডে সোফিয়া নোবেলকে রীতিমতন দাপটের সঙ্গে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন স্ট্রেট গেমে, এবং খেলার ফল হচ্ছে 21-7 এবং 21-11। এই ম্যাচে কিন্তু সেভাবে নোবেল দাগ কাটতেই পারেননি, সোফিয়া নোবেলকে রীতিমতন একতরফাভাবে খেলেই হারিয়ে দিলেন ভারতীয় গর্ব পিভি সিন্ধু।

এদিকে ব্যাডমিন্টন কোর্ট থেকে আরও সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। ভারতীয় শাটলার উন্নতি হুডা, তিনি কিন্তু মায়ানমারের টি এইচ থুসারকে রীতিমতন দাপটের সঙ্গে স্ট্রেট সেটে হারালেন। খেলার ফল 22-20, 21-16। এদিকে আজকে আর কিছুক্ষণ পরেই মাঠে কোর্টে নামতে চলেছেন আরেক ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন। তিনি মুখোমুখি হতে চলেছেন অস্ট্রিয়ান তারকা সি ভি ভ্যালেন্টাইন ফিলমোরার এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 14 নম্বরে থাকা

লক্ষ্য সেনকেই কিন্তু ফেভারিট ধরা হচ্ছে, তার কারণ ফিলিমোনার বর্তমান বিশ্ব র্যাঙ্কিং 111 নম্বর। দেখা যাক নিজের সুনাম অনুযায়ী খেলতে পারেন কি লক্ষ্য সেন, নাকি আরও একটি দুর্ঘটনা অঘটন অপেক্ষা করে রয়েছে। আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার, আর 4 মিনিট পরেই শুরু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত খেলা।

এবার একটু চোখ রাখবো হকি মাঠের দিকে, অর্থাৎ অ্যাস্ট্রো টার্ফের দিকে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু গতকাল ছিল পুরুষদের বিশ্বকাপ হকি ম্যাচ, এবং সেখানে কিন্তু ভারতকে একটি দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। তার কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারত 4-2 গেমে হেরে গিয়েছে। প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জেতার পরে হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হলো ভারতীয় পুরুষ হকি দলকে, 2-4 গোলে ইংল্যান্ডের কাছে হারতে হলো। এর ফলে যেটা হলো সেটা হলো, বুধবারের ম্যাচে কিন্তু ভারতকে জিততেই, অর্থাৎ আগামীকালের ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের, এবং সেই ম্যাচে কিন্তু ভারতকে জিততেই হবে যদি ভারত এগিয়ে যেতে চায় বিশ্বকাপ হকিতে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই হারের জন্য রক্ষণকেই কিন্তু দায়ী করেছেন ভারতীয় কোচ। ভারতের শুরুটা ভালোই হয়েছিল, প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত এবং ম্যাচের বিরতিতেও প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে গিয়েছিল ভারত, কিন্তু তৃতীয় কোয়ার্টারে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় ইংল্যান্ড। 2টি গোল করে তারা, এরপরে শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে দেয় ইংল্যান্ড, তার ফলেই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয় ইংল্যান্ড। ভারতের হয়ে 2টি গোল করেছিলেন হরমনপ্রীত সিং এবং দিলপ্রীত সিং ম্যাচের 17 এবং 25 মিনিটে, কিন্তু তারপরেই ম্যাচে পরপর 2টি গোল পেয়ে যায় ইংল্যান্ড, 3-2 এগিয়ে যায়। তারপরে একদম শেষ মুহূর্তে ম্যাচে চতুর্থ গোলটি করে জয় সিকিওর করে ফেলে ইংল্যান্ড। এর ফলে যেটা রইল হলো সেটা হচ্ছে, গ্রুপ ডিতে কিন্তু ভারত রয়ে গেল দ্বিতীয় নম্বরে, এবং পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল হতে চলেছে ভারতের পরবর্তী খেলা, এবং সেই ম্যাচকে, এই তৃতীয় ম্যাচকে কিন্তু ভারতকে জিততেই হবে যদি ভারত এই বিশ্বকাপ হকিতে থাকতে চায়। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ভারতীয় ফ্যানেদের জন্য।

0: এবং আজকে হলো বাইরে ঘুরে, অর্থাৎ বাইরে গিয়ে খেলার খবর আনার দিন। এবং আজকে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বাইরে ঘুরেতে ক্রীড়া সাংবাদিকদের ফুটবল প্রতিযোগিতা নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় রতন কুড়ি, শুধুমাত্র আপনাদের জন্য। আজ মঙ্গলবার বাইরে ঘুরে এই অনুষ্ঠানে শুনবেন সাংবাদিকদের ফুটবল বিশ্বযুদ্ধ নিয়ে একটি বেতার প্রতিবেদন। এবছর সর্বাধিক দল যোগ দিয়েছে, যা অভাবনীয়। মোট 23টি দল খেলেছে এবার। প্রিন্ট এবং ডিজিটাল দুবিভাগেই খেলা হয়েছে। প্রথম দিনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং সন্দীপ নন্দী। শেষ দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় এবং অ্যালভিটো ডিকুনহা। উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি। তিনি কথা বলেছেন খেলোয়াড় এবং অন্যান্যদের সঙ্গে। খেলার প্রিন্ট বিভাগে বিজয়ী হয়েছে জাগো বাংলার খেলোয়াড়েরা। তারা গত বছরও এই খিতাব জিতেছিল। ইলেকট্রনিক বিভাগে বিজয়ী হয়েছে বিশ্ব বাংলার খেলোয়াড়েরা। এবার শুনুন খেলোয়াড় ও বিশিষ্টরা কি বলেছেন।
1: এই সময়ের ক্যাপ্টেন, এবছর আমরা রানার্স হয়েছি, কিন্তু তার আগে ধন্যবাদ জানাই রূপকে, যারা এটা স্পন্সর করলো, এবং আমাদের সব সমস্ত সাংবাদিক বলে যে এত সুন্দর দুদিনের একটা অনুষ্ঠান প্রোগ্রামকে সব সাংবাদিকদের একটা এন্টারটেনমেন্ট, যে আমরা সবাই একত্রিত বলটা খেলেছি এতদিন ধরে, যারা আমরা মাঠে তোড়ঝাপ করে বর্ষা বৃষ্টির মধ্যে রিপোর্টিং করতাম, তারা আজকে আমাদের আনন্দ।

0: যেটা ফুটবল হলো দুদিন ধরে, আমরা প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া দুটো টিমেরই ডিফারেন্স খেলা হয়েছে। আমরা প্রিন্ট মিডিয়ায় রানার্স হলাম, জাগো বাংলা চ্যাম্পিয়ন হলো, আমরা সেমিফাইনালে হারিয়েছিলাম, সেমিফাইনালে উত্তরবঙ্গ সংবাদকে 4-0 হারিয়ে ফাইনালে উঠেছিল। আমি সুব্রত দাশগুপ্ত দুটো গোল করেছিলাম আর অগ্নিভোগ আমার সহ খেলোয়াড় সেও দুটো গোল করে আমরা 4-0 জিতেছিলাম। ফাইনালে আমরা 3-0 হেরে যাই, দুর্ভাগ্যবশত খেলতে পারিনি। তাই হোক, কিন্তু এই যে একটা দুদিনব্যাপী একটা এন্টারটেনমেন্ট হলো, এটাই আমাদের সারা জীবনের মূলধন, এটাই বড় পাওনা।
1: নমস্কার, আমি দীপ সাহা। আজকে ম্যাচটা দারুণ হয়েছে, পুরো টুর্নামেন্টই খুব দারুণ, অর্গানাইজার খুবই ভালো। আজ খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, পুরোটাই টিমের জন্য। টিম খুব ভালো খেলেছে, সবাই খুব হেল্প করেছে, খুব ভালো খেলেছে। আমাদের যে টপ স্কোরার যে সায়ন্তন, ও দারুণ খেলেছে। ফাইনালে আমি দুটো গোল করেছি, সায়ন্তন একটা গোল করেছে। সব মিলিয়ে খুব দারুণ খেলা হয়েছে। আমাদের অভিজিৎদা ক্যাপ্টেন, আমাদের পার্থদা ম্যানেজার দারুণ, সবাই খুবই ভালো অর্গানাইজ করেছে। ভালো লাগলো এখানে খেলে। বিগত আমি 3 বছর ধরে খেলে যাচ্ছি, ইভেন আগেরবারে বেস্ট প্লেয়ারই আমি। চলো, সব মিলিয়ে ভালো। সেমিফাইনালে ম্যাচটা হয়েছে, সেমিফাইনাল ম্যাচটা খুব টাফ হয়েছে, কারণ প্রতিদিনের টিম অসাধারণ। ওদের টিমের সঙ্গে খেলাটা কম্পিট করাটা খুবই টাফ ব্যাপার। তো সেমিফাইনালে সায়ন্তনের একটা অ্যাসিস্টে আমি একটা গোল করেছি, তো সেটা থেকেই ম্যাচটা আমরা ধরে ধরে ধরে ধরে আরও এগিয়ে নিয়ে গিয়ে খেলাটাকে আরও যতটা টাইম ওয়েস্ট করা যায় বা নিজেরা যতটা প্রেসিং করে খেলা যায় খেলে ম্যাচটাকে সেখান থেকে বার করেছি। তা প্রতিদিন প্রচণ্ড প্রচণ্ড খেলেছে, খুবই ভালো খেলেছে, ওরকম টিম হয় না সচরাচর, খুব ভালো। এইবারের জয়টা বলবো সব কিছুর জন্য থ্যাংক ইউ, এই ভালো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। এইবারের জয়টা আমাদের টিমের নামেই, পার্থদার নামে, অভিজিৎদার নামে, কারণ এনারাই আছে আমাদের উপরে, এনারাই আমাদের বেঁধে রেখেছে সব একসাথে। তো এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে, থ্যাংক ইউ।
2: মহিলা দর্শকদের চোখে সাংবাদিকদের ফুটবল।
3: আমি রিনিকা দাস, বিশ্ব বাংলা সংবাদের এনকোয়ারি। খুবই ভালো লাগছে এরকম, কারণ সাংবাদিকতার জগতে যারা খেলছে তারা সবসময় বাইরে মাঠ থেকে ঘাট থেকে সবসময় ছোটাছুটি করে, কিন্তু খেলা এটা একটা অন্য একটা জিনিস। তো সেইটার যে একটা সুযোগ করে দেওয়া আছে, থ্যাংকস CSJC, ওনাদের উদ্যোগ ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না। ফলে খুব ভালো লাগছে যে সহকর্মীদের দেখতে পাচ্ছি সেখানে, চেয়ার আপ সেখানে, কোথাও মন কষাকষি হচ্ছে, কোথাও মনে হচ্ছে না এখানে এটা খেললে ভালো হতো। বাট কিন্তু দুদিনের খুব মজা, ভীষণ ভালো লেগেছে। এবং এত যে কাজের মাঝখানেও এরকম একটা দিন করে দেওয়ার জন্য আমি তার কাজ থেকে বিরতি পেয়েছি, ভীষণ ভালো লেগেছে।
0: নমস্কার, আজকে এই মাঠে কলকাতা স্পোর্টস জার্নালিস্টের তরফ থেকে আজ সাংবাদিকদের যে মহরম, ফুটবলের মহরম শেষ হলো এই মুহূর্তে, এবং সবাই ভালো আনন্দদায়ক ফুটবলও আমরা দেখেছি। এই মাঠেই রোনাল্ডিনো একাডেমি আছে, এবং আপনারা সবাই জানেন ব্রাজিল থেকে রোনাল্ডিনো এসেছিল, এবং আমি এই রোনাল্ডিনো একাডেমির আমি মেন্টর হিসাবে আছি। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে আমাকে যখনই আমন্ত্রণ জানানো হয় আমি সবসময় আমি আসার চেষ্টা করি। এই ফাইনাল খেলাটা খুবই উপভোগ্য ম্যাচ হলো, তবে ইলেকট্রনিক্স মিডিয়ার যে ফুটবলটা খেললো আমাদের কাছে খুবই, যে খেলাটা খুব উপভোগ্য ম্যাচ হয়, তবে যারা চ্যাম্পিয়ন হলো তারা চ্যাম্পিয়নের মতনই টিম করেছে, তবে কাজেই খুবই উপভোগ্য ম্যাচ হয়েছে, এবং যারা আমরা মাঠে দর্শক হিসাবে ছিলাম তারা কিন্তু আমরা সবাই খুশি।
4: Okay, hi, this is Alvito Di Cunha, a former footballer. আজকে CSJC Media Football Tournament. এই আমি ওপেনিং ডেতে ছিলাম, যেদিন আমাদের লটারি হয়েছে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। আর আজকে মাঠে সুন্দর ম্যাচ, ফাইনাল ম্যাচ আমি দেখলাম, ভালোই ম্যাচ হয়েছে। আর অবশ্যই আমরা সবাই জানি একটা টিম তো জিততেই হবে, সেই টিমটা জিতেছে। কংগ্রেচুলেশন টু দ্য উইনার্স, আনলাকি টু দ্য অল দ্য আদার টিমস বলবো, কিন্তু এই টুর্নামেন্টগুলো চলতেই থাকবে। নিশ্চয়ই এরা হার্ডওয়ার্ক করলে পরের বছর হাইট ম্যাচ করবে, আশা করি ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট।
5: আমার নাম অর্চিবান ভাদুরী, আমি CSJC সভাপতি। প্রত্যেক বছরের মতো এবছরও CSJC মিডিয়া ফুটবল অর্গানাইজ করেছিল। এটা আমরা একটা 5-a-side মিডিয়া হাউসদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা করে থাকি। এবছর বেশ বড় আয়বে করা হয়েছে, কারণ 23টা দল খেলেছে এবং 2টি বিভাগে খেলা হয়েছে। একটা খেলা হয়েছে ইলেকট্রনিক বিভাগে, আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ায় দ্বন্দ্বিতা করেছে। মোটামুটি বেশ বড় হাউসের সব তারা সবাই পার্টিসিপেট করেছে। যথেষ্ট উত্তেজনাপূর্ণ দুদিন খেলাধুলো। আমাদের ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় প্রাক্তন ফুটবলার

0: অ্যালভিটো ডিকুনা এবং কৃষ্ণেন্দু রায় উপস্থিত ছিলেন, এবং প্রথম দিন উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং সন্দীপ তন্দী। সুতরাং তারাও কিন্তু এসে এটা খুব উপভোগ করেছেন, এবং যেটা হয়, যেটা আমাদের সবসময় ওনারা বলেন যে সাংবাদিকরাও যে এরকম ভাবে খেলার মধ্যে ইনভলভ হতে পারে এটা বড় বারবার, তবে আমাদের কাছে সবচেয়ে পাওনা হলো এটা আমাদের কাছে একটা মেলবন্ধনের জায়গা। এটা যে কে কি জিতলো কে হারলো এটা আমরা খুব একটা বড় করে দেখি না, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যাদের সঙ্গে আমরা রোজ কাজ করি তাদের সবার সাথে আমরা তো সবসময় দেখা হয় না, এই একটা দেখার জায়গা হয় এবং একটা মেলবন্ধন হয়, একটা নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়। তো সেই আবহাওয়াটাই এখানে বড় করে দেখা হয়। খেলাটা তার একটা নাম মান, এই খেলার প্রিন্ট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জাগো বাংলা, তারা ফাইনালে 3-0 গোলে পরাজিত করেছে এই সময়কে। আর ইলেকট্রনিক ও ডিজিটাল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব বাংলা, ফাইনালে হারিয়েছে TV9 বাংলাকে 3-0 গোলে বলে। সুতরাং এই দুটি খেলাতেই এরা চ্যাম্পিয়ন হলো, তাহলে জাগো বাংলা এবং বিশ্ব বাংলা।
1: এতক্ষণ শুনলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আয়োজিত সাংবাদিকদের ফুটবল প্রতিযোগিতার ওপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

ফুটবল মাঠ থেকে আরও একবার চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। এবং ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা চলছে, প্রথম টেস্টের চতুর্থ দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং খেলা শেষের সময় যে স্কোরটি শ্রীলঙ্কা বর্তমানে খেলা শেষ করেছে সেটি হলো 84 রানের বিনিময়ে 4 উইকেট পড়ে গিয়েছে শ্রীলঙ্কার। এবং শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা তিনি অপরাজিত রয়েছেন 31 রানে, 73 বল খেলেছেন তিনি। এবং এস দিনুশা তিনি 36 বলে 25 রান করে অপরাজিত রয়েছেন। এই টেস্ট জিততে হলে শ্রীলঙ্কাকে শেষ দিনে তুলতে হবে 288 রান এবং ভারতকে শেষ দিনে ফেলতে হবে শ্রীলঙ্কার 6টি উইকেট। সুতরাং বলা যেতেই পারে অত্যন্ত তীব্র উত্তেজনাময় পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই টেস্টটি। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে।

এদিকে আরও একবার চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে, সেখানে কিন্তু ভারতের জন্য একটু হলেও একটু চিন্তার খবর রয়েছে। তার কারণ হচ্ছে ডারউইনে 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় এবং আন্তরিক অভিনন্দন বাংলাদেশকে। কিন্তু এই স্মরণীয় জয় কিন্তু আখেরে একটু হলেও ক্ষতি হলো ভারতের। তার কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে 4-এ এবং শুভমান গিলরা নেমে গিয়েছেন 4 থেকে 5 নম্বরে। ফলে বর্তমানে ভবিষ্যতে পয়েন্ট খোয়ালেই কিন্তু ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ক্রমশ দূরে সরে যাবে। গত 2 বছরই কিন্তু ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া, এবং তার আগের বার অর্থাৎ তার লাস্ট বারের আগের 2 বার কিন্তু ভারত পৌঁছেছিল ফাইনালে। গতবার তারা পৌঁছতে পারেনি, সুতরাং দেখা যাক এবার ভারত আবার ফাইনালে পৌঁছতে পারে কিনা। অবশ্য ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা, দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ভারতীয় ফ্যানেদের জন্য। এদিকে ছোট থেকেই একটা প্রবাদ শুনে এসছি, এভরিথিং দ্যাট ইজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যা শুরু আছে তা শেষ থাকা বাধ্যতামূলক, এবং ঘুড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে। তার কারণ একদম সময় শেষ, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন।

0: উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আর আমি এসেছি মানে কিন্তু আজকেও আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আজকের বিষয়টি অনেকটা ইন্টারেস্টিংও বটে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সম্পর্কে বলতে গেলে যেটা বলা খুবই দরকার, তাহলে এই যে দেখুন, মানব সভ্যতা কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছে। এবং আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেখানে যেমন মানব সভ্যতা এগিয়ে চলেছে তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের আরও একটি বড় সম্পদ, সেটা হলো বন্যপ্রাণ। উত্তরবঙ্গের কৃষি যেমন গুরুত্বপূর্ণ, সেখান থেকে যেমন আমরা খরিফ মরশুমে ধান পাচ্ছি, গম পাচ্ছি, ভুট্টা পাচ্ছি, পাচ্ছি নানান রকম ফল, আনারস, আম, এছাড়াও যেটা একেবারেই বাদ দিলে চলে না, চা, চায়ের কথা ভুলতে পারি না। কিন্তু তার পাশাপাশি সেখানকার যে বন্যপ্রাণ, চিতাবাঘ, বাঘ, একশৃঙ্গ গঞ্জার, বাইসেন, তাদের কথাও কিন্তু আমরা একেবারেই ভুলতে পারি না। যে আমাদের কবিগুরু বলে গেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কোথাও কি সেখানে একটা সংঘাত আজকে তৈরি হয়েছে, তাদের কি আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি? কৃষিকাজ তো লাগবেই, সভ্যতা এগিয়ে যেতেই হবে, কিন্তু তার পাশাপাশি বন্যপ্রাণকেও তো আমাদের সংরক্ষণ করতেই হবে। আমরা আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। আজকের বিষয় কথকের কথায় উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান। এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি বিস্তৃত আলোচনা করবেন তিনি হলেন ডক্টর ঐশী মায়া সেননাগ। ডক্টর সেননাগ, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার, আমি খুব খুশি আজকে এখানে এসে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য ইনভাইট করার জন্য ধন্যবাদ।
1: আমরাও খুশি। এবং আজকে আপনার সঙ্গে কথা বলার আগে আমার যে শ্রোতা বন্ধুরা রেডিওর ওপার থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তার কাজের জগৎটা কতটা বিস্তৃত। আমাদের সঙ্গে রয়েছেন সুপরিচিত বন্যপ্রাণ সংরক্ষক বিষয়ক কথক, বন্যপ্রাণ বিজ্ঞান যোগাযোগকারী এবং ওয়ার্ল্ড অ্যাটলাস .com-এর সিনিয়র সম্পাদক ডক্টর ঐশী মায়া সেননাগ। তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা এসে যায়। ছোট করে যদি আমরা বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন সংরক্ষণ নির্ভর গল্প বলা, এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। এবং এই কাজের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে সম্প্রদায় নেতৃত্বাধীন সংরক্ষণের যে উদ্যোগ, সেই উদ্যোগকে নথিভুক্ত করেন। মানব ও বন্যপ্রাণের যে আন্তঃসম্পর্ক, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, সেই সব স্থানীয় মানুষের যে ভূমিকা, সেই সম্পর্কেও তিনি কি কি প্রতিক্রিয়া রাখা সম্ভব বা কীভাবে তা বিস্তৃত করা সম্ভব, কিভাবে তা প্রভাবিত করা সম্ভব, এই নিয়ে তিনি কিন্তু একটি ডিটেইল কাজ করে চলেছেন। এবং এই কাজ করতে করতে তিনি বেশ কিছু জায়গায় তার কাজের ছাপও রেখে যাচ্ছেন। তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন, তার পডকাস্ট আছে নানা রকম, বিভিন্ন সেমিনারে তিনি এই বিষয় নিয়ে যান। এবং যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিসরেও কিন্তু তার একটা বিশেষ পরিচিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 12তম ওয়ার্ল্ড ওয়াইল্ডনেস কংগ্রেসে তিনি অংশগ্রহণ করেছিলেন 2024 সালে। মূলত তিনি মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন যে কিভাবে আমরা বন্যপ্রাণ এবং আমাদের যে কৃষি সংস্কৃতি রয়েছে এই দুটোকে একসাথে সহাবস্থান করাতে পারি। তো আমি আসি ডক্টর ঐশী মায়া সেননাগের কাছে। আমি প্রথমেই জানতে চাইব যে এই যে বন্যপ্রাণ সংরক্ষণ, এই ভাবনা কেন প্রয়োজন আজকে, কেন আমরা এটা নিয়ে এত গভীরভাবে ভাবছি?
2: আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি বন্যপ্রাণ সংরক্ষণটা অ্যাকচুয়ালি কি। আমরা তো মানুষ জাতি, আমরা আজকে কিন্তু চাঁদেও পৌঁছে গেছি, আমরা অ্যাটম বম, নিউক্লিয়ার বম বানিয়ে ফেলেছি, আমরা রোবটতে দিয়ে আমাদের কাজ করাই, কিন্তু আমাদের কিন্তু যেটা বাঁচার জন্য যেটা একদম বেসিক যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু বাতাস, খাবার, জল, এইগুলো যদি দূষিত হয়ে

0: যায় আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো, আর আজকে আমরা যতটা এগিয়েছি ততটাই পিছিয়ে যাব। আর সেইগুলোকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। তো আমরা এখন বন্যপ্রাণ সংরক্ষণ বলছি, তো বন্যপ্রাণ হয়তো আমরা শব্দটা ইউজ করছি যে পশু পাখিকে বাঁচাচ্ছি, গাছপালাকে বাঁচাচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা নিজেদের বাঁচাচ্ছি, ওদের বাঁচিয়ে। কারণ কি, ওরা থাকলে মানে আমাদের প্রকৃতি ভারসাম্যটা ঠিক আছে, আর সেই ভারসাম্য ঠিক থাকলে আমরাও সুস্থ থাকবো, আমরা আরো কাজ করে এগিয়ে যেতে পারবো মানব জাতি। তো সেই জন্যই বন্যপ্রাণ সংরক্ষণ কিন্তু শুধু পশু পাখি বাঁচানো না, সেটা আমাদেরও নিজেদেরও বাঁচানো। তো সেই জন্যই আজকে আমাদের দরকার,
1: সেই জন্যই বোধ হয় আমরা এটা সংরক্ষণের পাশাপাশি সহাবস্থান এই কথাটাকেও আজকে ভাবছি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: এবং আমরা মাঝে মাঝে শুনি যে কৃষি ক্ষেত্রের মধ্যে দামাল হাতে ঢুকে পড়েছে, তারা গিয়ে ঘরবাড়ি চাষিদের নষ্ট করছে, কোথাও তো তাদের খাদ্য সংকট হচ্ছে বা তারাও কোথাও ভীত হচ্ছে, সেই জায়গাটা থেকেই এই পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে।
0: একদম একদম ঠিক।
1: এবং সেই পরিস্থিতি যাতে না হয়, সেটাকে যাতে আমরা আটকাতে পারি, সেটা নিয়ে বোধহয় ভাববার এটাই সময়। সভ্যতা তো এগিয়ে যাবে ঠিকই, কিন্তু সভ্যতা এগোতে গিয়ে আমরা আমাদের যে এত সুন্দর সম্পদ রয়েছে, বন্য প্রান্ত একটা সম্পদ, এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেটা খুব উর্বর সম্পদ, সেটাকেও আমরা হারাতে পারি না।
0: না, সেটাকে হারাতে পারি না, কারণ কি, সেটা হারালে আমাদেরই প্রচুর ক্ষয়ক্ষতি হবে। তো প্রকৃতিকে যতক্ষণ না বাঁচাচ্ছি, আমরা কিন্তু জল পাবো না, আমাদের বাতাসে দূষণ ছড়াবে, আমাদের খাবারও আজকাল দেখবেন আমরা খাবার যে পেস্টিসাইড কত কি ইউজ করা হয় সেইগুলো আমরা হয়ে যাচ্ছে। আমাদের যদি শরীরই ঠিক না থাকে তাহলে আমরা কি করে কাজ করে এগোবো? তো আমাদের নিজেদের বাঁচানোর জন্য আমাদের বন্যপ্রাণকে বাঁচাতেই হবে।
1: এবারে আসি কৃষিকাজের কথায় আসি। এই যে কৃষি চর্চা, যেটাকে কৃষি সংস্কৃতি বা কৃষি চর্চা আমরা বলছি, কিভাবে বন্যপ্রাণ সংরক্ষণে সেটি প্রভাব বিস্তার করে?
0: অনেক বছর পেছনে চলে যেতে হবে। মানে মানব জাতি যখন আগে তো শিকার করতো, সে গুহা গুহায় ঘুরে বেড়াতো, শিকার করতো, এক জায়গা থেকে আর এক জায়গা যেত। কৃষি যখন মানব জাতি শুরু করলো, তখন থেকে মানব জাতি এক জায়গায় থাকা শুরু করলো, তখন আমাদের গ্রাম হলো, আমাদের শহর হলো, আর আস্তে আস্তে আমাদের কিন্তু চাহিদাগুলো বাড়তে থাকলো। কৃষি আমাদের বেসিক্যালি থাকা মানে সেটেল করালো। এরপরে কি হলো, আস্তে আস্তে আমরা যেহেতু আমাদের চাহিদাগুলো বাড়তে থাকলো, আমরা এবার আরো জঙ্গল কাটতে থাকলাম, ঘাসভূমি কাটতে থাকলাম, ওয়েটল্যান্ড যেগুলো আমরা বলি জলাভূমি সেগুলোকে বুঝিয়ে আমরা বাড়ি বানাতে থাকলাম। আর কয়েক দশক ধরে, লাস্ট কয়েক দশক ধরে কিন্তু এইটা অনেক বেশি তাড়াতাড়ি আরো হয়ে গেছে, যে আমরা আরো বেশি চাহিদা হয়ে গেছে। আজকে আমরা বন জঙ্গল সব কেটে কুটে আমরা সব ভাবছিও না যে মানে এটার যে আমাদের লং টার্মে আমাদের কি হবে,
1: ঠিক
0: সেটার জন্যই আজকে আমরা এতটাই নষ্ট করে ফেলেছি যে আমরা একটাকে বলি সিক্সথ মাস এক্সটিংশন। মানে এই সময়টা আমরা যে সময় আছি এখন, অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হওয়ার জায়গায়, আর সেটা কিন্তু এই না যে সেই পশু পাখিরাই মারা যাবে, সেটা হচ্ছে যখন সেটাতে বোঝা উচিত আমাদের যে আমাদেরও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আর বিশ্ব উষ্ণায়ন হওয়া শুরু হয়ে গেছে, যার জন্য আজকে কৃষি জমির উপরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কখনো কোথাও বেশি বৃষ্টি হচ্ছে তো কোথায় কম বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে, সেখানে ফসল শুকিয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু আরো হবে, এই সবের থেকে নিজেদের সাবধান হয়ে যাওয়া এখন প্রচন্ড ভাবে দরকার। তো তার জন্যই আমাদের সংরক্ষণ করতে হবে।
1: আপনি বলছেন যে ওয়েটল্যান্ড গুলো, জলাশয় গুলো হারিয়ে যাচ্ছে, অরণ্য তো ক্রমশ কমে যাচ্ছে, তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল, সেই ডুয়ার্স অঞ্চলের কি পরিস্থিতি এখন, তার কি রূপ, সেটা যদি একটু বলেন।
0: তো ডুয়ার্স অঞ্চল অ্যাকচুয়ালি আমাদের বাংলার গর্ব বলতে পারেন জায়গাটা, কারণ কি এত সুন্দর জায়গা। আমি তো অনেক জায়গা ঘুরেছি, দেশে ঘুরেছি, বিদেশে ঘুরেছি, ডুয়ার্সে গেলেই মন খুশি হয়ে যায়, এত সবুজ দেখে, এত অরণ্য ওখানে। ওখানে অনেকগুলো সংরক্ষিত বনাঞ্চল আছে, যেমনি কি গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বাক্সা টাইগার রিজার্ভ, চাপড়ামারি স্যাংচুরি, এগুলো আছে। তার সাথে সাথে কৃষি জমিরও প্রচুর, ওখানে উর্বর জমি, ওখানে অনেক নদী বয়ে যায়, আর সেখানে চায়ের বাগান আছে, সেখানে ধানের চাষ হয়, আরো অনেক ফল ফুল অনেক কিছুই চাষ হয়। তো এমন একটা জায়গা যেখানে মানুষও আছে, কৃষি জমি আছে, কৃষকরা থাকে, গ্রামবাসীরা থাকে, তার সাথে পশুরাও থাকে, বড় বড় বিশালাকায় পশু থাকে, যেমন কি হাতি থাকে সেখানে, একশৃঙ্গ গন্ডার আছে, আমাদের গড় বা বাইসন যেটা বলি সেই পশুটা আছে, চিতাবাঘ আছে, বাঘ কমে গেছে এখন, ওখানে বাঘ বলতে গেলে নেই, সেটা কিন্তু একটা সংকেত আমাদের কাছে, বাঘ যেখানে থাকে

0: সেখানে বুঝবেন যে জঙ্গল ভালো আছে, যেখানে বাঘ নেই মানে সেখানে জঙ্গলটা
1: গভীর অরণ্য কমে যাচ্ছে,
0: হ্যাঁ গভীর অরণ্য কমে যাচ্ছে। তো ওখানে কিন্তু অলরেডি বাঘ কমে গেছে, তো অন্য পশুরা আছে। তো উত্তরবঙ্গ এখন এখানে কৃষি জমিও আছে, পশু পাখিও আছে। এবার এত বছর ধরে তো সবাই একসাথেই ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু দুদিকেই সমস্যা দেখা যাচ্ছে। এবার কি হয়েছে, যেহেতু সংরক্ষণ হয়েছে আমাদের ভারতে, ব্রিটিশদের সময় পশুদের প্রচুর শিকার হতো, অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছিল পশু, বাঘ তো শেষ হয়ে যেত, হাতিও অনেক শিকার হতো, কমে গেছিল, একসিংহ গন্ডা সবাই কমে গেছিল ওদের সংখ্যা। ব্রিটিশরা যাওয়ার পর আমাদের 1972 যখন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসলো, তখন আমাদের দেশে শিকারটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। শিকার বন্ধ হওয়ার পর এরকম অনেক সংরক্ষিত স্থলও তৈরি হলো, সেই সংরক্ষিত স্থলে আমাদের পশুদের সংখ্যাটা বাড়তে লাগলো। ডুয়ার্সেও সেম হলো, হাতির সংখ্যা বাড়লো, গন্ডারের সংখ্যা বাড়লো। এবার তারা বেড়ে গেছে যখন তাদের সংখ্যা, তখন তো তাদের বেরিয়ে আসতে হবে, সেই প্রত্যেকটা পশুর নিজস্ব জায়গা থাকে, নিজস্ব টেরিটরি যেটা আমরা বলি, তাদের সেই দরকার হয় থাকার জন্য। তো সেখান থেকে তারা যখন বেরিয়ে আসছে, তখন তো আর তারা জঙ্গল পাচ্ছে না, ঘাসভূমি পাচ্ছে না, তখন তারা পাচ্ছে আপনার গ্রাম বা কৃষি জমি, তখন সেখানে সংঘাতের জায়গাটা তৈরি হলো।
1: তো এই যে সংঘাতে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বন্য প্রাণী এই সংঘাতে, এই কৃষি কাজের সঙ্গে বা মানুষের সংস্কৃতির সঙ্গে কোন কোন বন্য প্রাণী মূলত এই সংঘাতে জড়িয়ে পড়ছে?
0: যদি আমরা নর্থ বেঙ্গলের ডুয়ার্স রিজনটাকে দেখি, যেখানে সবচেয়ে বেশি সংঘাতের কথা আমরা বাংলায় শুনতে পারি, সেটা এখানে হাতির সাথে সংঘাত আর চিতাবাঘের সাথে সংঘাত সবচেয়ে বেশি শুনতে পারি। হাতির সাথে, কারণ কি হাতি তো আমাদের বিশাল একা একটা প্রাণী, এবার ওর খাবারের অনেক দরকার, দিনে 100-200 লিটার জল খায় সে, এত বিশাল একা প্রাণী, তার ওয়েট হয়তো 3,000-6,000 কেজি ওয়েট। সেই প্রাণীর তো খাদ্য দরকার, এবার খাদ্যর খোঁজে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে, তারা কিন্তু আদিরা যে একটা জঙ্গলে আটকে থাকবে সেখানে না, তারা মুভ করবে, এবার তারা মানে আসবে, বেরিয়ে আসবে জঙ্গল থেকে, করে তারা অন্য জঙ্গলে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা ইউজুয়ালি যখন একটা বড় জঙ্গল আছে আর একটা জঙ্গল আছে, তার মাঝখানে যে এরিয়াটা যেখান থেকে তারা পাস করে, সেটাকে আমরা বলি করিডোর। সেটা কি হয়, করিডোরটা যদি জঙ্গল থাকে ঠিক আছে, কিন্তু করিডোর গুলোতে কি হয়েছে, যেখানে ওরা যে মুভমেন্ট করে সেই করিডোর গুলোতে আমাদের আজকে গ্রাম এসে গেছে, জনবসতি চলে এসেছে, বা কৃষি জমি চলে এসছে, বা চা বাগান চলে এসছে। আজকাল আপনি ডুয়ার্সে দেখবেন অনেক বড় বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে শহরের লোকরা গিয়ে ওখানে বাড়ি কিনছে সেকেন্ড হোম হিসাবে, তো সেই জায়গাগুলো চলে আসছে, সেগুলো তো গার্ডেড, সেখান থেকে হাতির পুরো জায়গাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো পুরো গার্ডেড এরিয়া, সেরকম হচ্ছে। তারপরে আপনার রাস্তা, বড় বড় হাইওয়ে আসছে, রেলওয়ে আসছে, এবার পশুগুলো যাবে কোথায়? পশুর সংখ্যা বাড়ছে, জঙ্গলে তাদের জায়গা, থাকার জায়গা কমে যাচ্ছে, এবার তারা বেরিয়ে আসছে হাতিরা। হাতিরা তো নেপাল থেকে নিয়ে আসাম অবধি পুরো রাস্তা যাতায়াত করতে থাকে, তার মাঝখানে এত গ্রাম, এত কৃষি জমি, এত কিছু পড়ে, এবার ওরা, ওদের খাবারও কমে যাচ্ছে, তো ওরা তখন কি হচ্ছে, কৃষি জমিতে এসে তারা অনেক সময় কৃষকদের ধান খেয়ে নিচ্ছে, যেটা খুবই দুঃখজনক কৃষকদেরও। এক রাতে হয়তো তাদের অনেক বড় লস হয়ে গেল, এতদিনের যারা কষ্ট করে যে ধানটা ওরা করলো, সেটাই তো একদিন একটা রাতেই তাদের সব ক্ষয়ক্ষতি হয়ে গেল, অনেক সময় প্রাণহানি হচ্ছে। আপনি যদি টুয়ার্সে যান, দেখবেন অনেক জায়গায় লেখা আছে সন্ধ্যা হওয়ার পর আপনার রাস্তায় হাঁটবেন না, টুরিস্টদেরও বলা হয় যে সন্ধ্যা হওয়ার পর রাস্তায় হাঁটবেন না, হাতি হঠাৎ করে যদি চলে আসে এমনি আপনাকে গিয়ে মারতে চাইবে না, কিন্তু যদি তারা আচমকা আপনি তাদের সামনে চলে আসেন, তারাও ভয় পেয়ে যায়, আপনিও ভয় পেয়ে যান, তখন অ্যাটাক হয়। নয়তো পশুরা মানুষটা দেখলে তারা দূরে থাকে যতটা সম্ভব। আর তার সাথে চিতাবাঘেরও ব্যাপার আছে, চিতাবাঘ যেটাকে আমরা লেপার্ড বলি ইংরেজিতে, তো চিতাবাঘটার সমস্যা হচ্ছে চা বাগানের সাথে। এবার হাতির সংঘাত এড়ানোর জন্যে লোক কি হচ্ছে, ধানের জায়গায় এখন চা বাগানটা করছে, আর তার সাথে চা বাগানের প্রফিটটা অনেক তাড়াতাড়ি হয়। চিতাবাঘদেরও জঙ্গল কমে গেছে, ওদের খাদ্য কমে গেছে, যার জন্য বাঘ নেই আমাদের ওখানে, আর বাঘ যখন কমে যায় তখন চিতাবাঘেরও সংখ্যা বেড়ে যায়। ওখানে চিতাবাঘও সংখ্যা বেড়ে গেছে ডুয়ার্সের জঙ্গলে, এবার চিতাবাঘেরাও অনেক সময় চা বাগানে নিজেদের হয়তো বাচ্চা ওখানেই দিয়ে দিল, সেই মা চিতাবাঘ যখন দেখছে হঠাৎ করে মানুষ ঢুকে গেছে ওই চা বাগানে, তখন সে লোকটাকে হয়তো অ্যাটাক করে ফেললো ভয়ে বশত, তো সেখানেও মানুষ মারা যাচ্ছে। তো এইভাবে চিতাবাঘ আর হাতি অনেক ক্ষেত্রে সংঘাত দেখা যাচ্ছে।
1: মোটামুটি তাহলে জঙ্গলের যে পরিসর সেটা কমে আসছে, তাদের খাদ্যের অভাব, এবং এই সভ্যতা এগিয়ে চলার, কারণ আমার আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই অ্যালার্মিং সিচুয়েশন।
1: হ্যাঁ, তো এছাড়া আর কি কি সংঘাতের কারণ আপনি দেখছেন কাজ করতে গিয়ে?
0: তো জঙ্গল তো কমে গেছে, হাইওয়ে এসে গেছে, একটা প্রবলেম যেটা হচ্ছে এখন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা

0: আমরা বলি, তার জন্য প্রকৃতি আজকাল কিছুই বোঝা যাচ্ছে না কখন কি হবে। সামার সিজন যেটা আমরা চলছে, হঠাৎ হঠাৎ ঝড় আসছে, বৃষ্টি আসছে, এরকম হচ্ছে সব জায়গাতে। ডুয়ার্সেও তাই, ডুয়ার্সে আগের বছর নদীতে বান এসে মূর্তি নদীতে কত লোক মারা গেল, পশু পাখি বয়ে গেল পুরো। এবার কি হচ্ছে, এই সব চেঞ্জে কৃষকদের কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এবার অলরেডি তাদের এই জন্যও হচ্ছে, এবার পশুও যখন এসে তাদের ফসলটা ধান খেয়ে নিচ্ছে, তখন তাদের রাগটা আরো বেড়ে যাচ্ছে। তখন সেই পশুকে হয়তো তারা মেরে দিচ্ছে বা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে তারা নিজেদের প্রোটেক্ট করার জন্য। তো সেটাও একটা বড় রিজন। এখন বিশ্ব উষ্ণায়নটাও কিন্তু এই জায়গায় খুব এফেক্ট করছে, এই যে সহাবস্থানটাকে এখন কিন্তু এফেক্ট করছে খুব বাজে ভাবে।
1: এই জায়গা থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে, কারণ আমরা যদি ভাবি যে আমরা আমাদের বন্য প্রাণকে রক্ষা করব নাকি আমাদের এই মানব সভ্যতাকে রক্ষা করব, সেখানে যখনই আমাদের ভাবনাটা কাজ করছে তখনই ভাবতে হবে যে আমাকে এমন ভাবে এগোতে হবে যেন ব্যালেন্স করা যায়। সেইভাবে কি করে আমরা এগোতে পারি বা এই সংঘাতকে কি করে আমরা প্রতিরোধ করতে পারি, কমিয়ে আনতে পারি, তার উপায় কি?
0: হ্যাঁ, তো উপায় কিন্তু একটা উপায় কিন্তু অলরেডি আমাদের সংস্কৃতিতেই আছে। আমি অনেক জায়গায় গেছি, বাইরেও গেছি, আমাদের ভারতবর্ষে পশুর সাথে কিন্তু আমরা সহাবস্থান এমনি করি, কারণ কি আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয় পশু পাখি শুধু একটা মানে বায়োলজিক্যাল জিনিস না, একটা শুধু কমোডিটি না, ওরা কিন্তু অনেক সময় পুজো করি আমাদের পশু পাখিদের। তো উত্তরবঙ্গেও খুব একটা ইন্টারেস্টিং একটা সম্পর্ক আছে, যা দেখা যায়। আপনি যদি উত্তরবঙ্গের লাটাগুড়ির কাছে জঙ্গলে, গুরুমারা জঙ্গলের কাছ দিয়ে যান, ওখানে দেখবেন রাস্তার ধারে একটা মন্দির, সেই মন্দিরে হাতির মূর্তি। তো ওখানের লোকেরা কিন্তু হাতিকে পুজো করে, আর ওখানে লোকেরা বলে হাতির নাম দিয়েছে মহাকাল, মহাকাল দেবতা, মহাকালকে পুজো করে। তারা পুজো করে বলে যে আমাদের ভগবান তুমি আমাদের রক্ষা করো, আমাদের ক্ষয়ক্ষতি করো না। আর একটা খুব ইন্টারেস্টিং সাইন্টিফিক পেপারও বেরিয়েছে যেখানে দেখা গেছে যে অনেক সময় অনেক লোকেরা, কৃষকরা হাতি হয়তো তাদের ফসল খেয়ে নিয়ে গেছে, কিন্তু তারা যে ক্ষতিপূরণ যে গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয় সেটা তারা নেয়নি। সেটা খুব অদ্ভুত, ভাবাই যায় না যে তারা নেয়নি কেন। কারণ কি, তারা বলছে যে ভগবান আমাদের ফসল খেয়ে গেছে, আমরা সেই বিনিময়ে আমরা টাকা নিতে চাই না, জানি আজকে ফসল খেয়েছে, সামনের বছর কিন্তু আমাদের ফসল আরো ভালো হবে,
1: দ্বিগুণ।
0: হ্যাঁ হ্যাঁ, এটা একটা অদ্ভুত সুন্দর রিলেশন যেটা মানুষ আর পশুর মধ্যে আমাদের দেশে কিন্তু হাতির পক্ষে এখানে দেখছেন। অন্য জায়গায় হয়তো যিনি মহারাষ্ট্রে বাঘের প্রতি এরকম বাঘদের পুজো করে তারা, অনেক জায়গায় চিতা বাঘকে পুজো করে। তো এইসবের জন্য অলরেডি কিন্তু আমাদের কালচারে যেহেতু এই জিনিসটা আছে, আমরা অলরেডি সহাবস্থানটা করতে পারি। কিন্তু এখন এমন সিচুয়েশন এসে গেছে যেখানে যেটা বললাম বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে, আমরা অনেক কনজিউমার হয়ে গেছি, আমাদের আজকে জিনিসপত্র আমাদের অনেক কিছু বেশি চাই, যেটা হয়তো আমাদের প্রয়োজন না, প্রয়োজনের থেকে অনেক বেশি আমরা চাই। সেই সবের জন্য আমরা অনেক বেশি এগোতে চাইছি, খুব দ্রুত এগোতে চাইছি,
1: সীমাটা টানতে পারছি না।
0: তো যার জন্য আমরা এখন এই প্রবলেমে পড়ে আছি। তো এইটা একটা উপায় হচ্ছে, তো অলরেডি এই যে সহাবস্থানটা আছে আমাদের মনের ভেতর যেটা, সেটাকে রাখা। আর তার সাথে সাথে অফকোর্স আমরা বিজ্ঞানকে ইউজ করা, প্রযুক্তিকে ইউজ করা, অনেক নতুন নতুন প্রযুক্তি এসছে, সেগুলো দিয়ে হাতি কোথায় কি হাঁটছে চলছে সেগুলো দেখা যায় আগের থেকে, যাতে গ্রামবাসীদের বলে দেওয়া যায় যে এখানে আসে। চিতাবাঘেরও যেখানে জঙ্গলে আছে সেখানেও ক্যামেরা ট্র্যাপ বসিয়ে কোথায় কোন চা বাগানে চিতাবাগ আছে সেটা দেখে নেওয়া আগের থেকে, তাদের লোক যারা চা বাগানের কর্মী তাদের আগের থেকেই ওয়ার্নিং দেওয়া যাবে যে এখানে আছে, তোমরা সাবধানে যাও, বাঁশি বাজিয়ে যাও, এরকম অনেক টেকনিক্স অলরেডি
1: মানে প্রশাসনেরও একটা বড় ভূমিকা রয়েছে।
0: তার সাথে যে ক্ষতিপূরণটা দিচ্ছে সেটা যেন খুব ভালোভাবে দেওয়া হয়, নিয়ম করে দেওয়া হয়। গ্রামবাসীদের কিন্তু নিজেদের জেনে নেওয়া উচিত, তারা যেখানে থাকে সেখানে এরকম ক্ষয়ক্ষতি হলে কি কি নিয়ম আছে সেটা কিন্তু তাদের নিজেদের জেনে নেওয়াটা উচিত, যাতে তারা যদি এরকম কিছু হয় তারা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নিয়মগুলো জেনে নেওয়া খুব দরকার। কিন্তু অ্যাকচুয়ালি পুরো প্রবলেমটাকে যদি পুরোপুরি আমরা সলভ করতে চাই সেটার জন্য কিন্তু গাছপালা কাটা যাবে না, জঙ্গল কাটা যাবে না, নদীর ক্ষয়ক্ষতি করা যাবে না, যতটা পসিবল নিজেদের যে আমরা ডেভেলপমেন্ট করছি, রাস্তা বানাচ্ছি কি আমরা আমাদের থাকার জায়গা বিস্তার করছি, সবকিছু কিন্তু একটু বুঝে একটু মনে একটু ভেবে যে আমরা প্রকৃতিকে যতটা পসিবল না ক্ষয়ক্ষতি করে কাজটা করতে পারি সেইটা ভেবে কাজ করা উচিত। প্রত্যেকটা মানুষের ভাবা দরকার, গভর্নমেন্টের ভাবা দরকার, মানে প্রত্যেকটা মানুষেরই ভেবে এটা নিয়ে চলা উচিত।
1: আপনি বলছিলেন যে আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে যে যেমন হাতিকে পুজো করা, আবার যদি আমরা দেখি যে আমরা পশুপতিনাথের পুজো করি যেখানে বনবিবির পুজো হয় কোন কোন প্রান্তে
0: আমাদের দেশে,
1: ঠিক, কিন্তু তার পাশাপাশিও কিন্তু এই যে হিংসাত্মক ব্যাপারটা বেড়েই যাচ্ছে, সেটার ক্ষেত্রে তো কিছুটা সচেতনতা গড়ে তোলা প্রয়োজন অবশ্যই।

0: হবে, কিন্তু আপনি কতটা এর ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছেন? কি কি সম্ভাবনা রয়েছে? যে সম্ভাবনাগুলোকে আমরা যদি সম্ভবপর করে ফেলতে পারি, তাহলে এই সংঘাত এবং সহাবস্থান দুটো হবে।
1: হ্যাঁ, আমার যে এখন যে যুব সমাজ, তাদের প্রতি কিন্তু আমার অনেক আশা আছে। বিকজ আমি অনেকজনকে দেখছি, তারা নিজের থেকে তারা কিন্তু নিজেদের জায়গা এলাকাতে তারা কাজ করা শুরু করেছে। তারা বুঝতে পারছেন তারা কি সিচুয়েশনের মধ্যে আছে। আগে আমরা কি বলতাম, আমাদের সময় বলতাম যে পরের জেনারেশন, পরে যারা আসছে তাদের যাতে ক্ষয়ক্ষতি না হয় এখন আমাদের বাঁচিয়ে চলতে হবে। দেখবেন বর্ষার পরেই কিন্তু কত গ্রাম ভেসে যাচ্ছে, পাহাড়ে কত জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে। তো যুব সমাজের দায়িত্বটা নিতেই হবে, কিন্তু যুব সমাজের মধ্যে এটাও দরকার যে প্রশাসন বা এনজিও যারা কাজ করে তারা তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়ায় যে কিভাবে প্রোটেক্ট করতে হবে, কেন প্রোটেক্ট করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম বৃহত্তমভাবে দরকার, সেটা ভীষণভাবে দরকার। তার সাথে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, পলিসি আছে, সেইগুলো কিন্তু যাতে প্রকৃতিকে বাঁচিয়ে নেওয়া যায়, কৃষকদেরও কৃষিতে তারা যাতে কৃষিটা এমনভাবে করে যেটাতে কম ক্ষয়ক্ষতি হয়, সেই জিনিস প্রযুক্তিগুলো ইউজ করা, সেগুলো তাদের শেখানো দরকার। তো অনেক আছে ওয়েজ যেভাবে আমরা এগুলোকে, প্রবলেমগুলোকে ঠিক করে নিতে পারি। সেগুলো করতে হবে, বেসিক্যালি সবকিছুই করতে হবে। করলে
0: মানে উপায় আছে, কিন্তু এক্সিকিউশনটা দরকার।
1: এক্সিকিউশনটা দরকার, উপায় তো ডেফিনেটলি আছে। আমি আশাবাদী, আর যুব সমাজের প্রতি তো সবচেয়ে বেশি আমি আশাবাদী।
0: যুব সমাজের কথা এসে গেল এবং আমিও হয়তো তুলতামই এই কথা, আপনি অনেকদিন ধরে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছেন, কিন্তু যুব সমাজকে কতটা সংযুক্তিকরণ করা গেছে এবং সেখানে কতটা আশা দেখতে পাচ্ছেন?
1: আমি ইন্ডিয়াতে যেখানে যেখানে গেছি সেখানে আমি কিন্তু অনেক ছেলেমেয়েদের সাথে আমি মিট করেছি, যারা নিজেরাই উদ্যোগ নিয়ে কিন্তু তাদের নিজেদের এলাকার প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছে। তারা হয়তো কনজারভেশনের পড়াশুনো করেনি, হয়তো তারা জুলজি নিয়ে পড়েনি বা যেই ফিল্ডে আমরা, এই ফিল্ডে পড়াশুনো করেনি, কিন্তু তাদের প্রকৃতিকে, প্রকৃতির জন্য কাজ করার জন্য কিন্তু আপনি যে কোনো জায়গায়, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রফেশন থেকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রকৃতি উনি সবাই মা, মাকে বাঁচানোর জন্য, মাকে ঠিক রাখার জন্য যে কেউ সেই কাজটা করতে পারে। তো তাই জন্য যুব সমাজে অনেক ছেলেমেয়েরা আছে যারা নিজেদের মনেই তাদের এসছে যে হ্যাঁ আমাদের বাঁচানো দরকার। তারা বুঝতে পেরেছে যে তারা কি ক্ষয়ক্ষতি হতে পারে, তো সেই নিয়ে তারা নিজেরাই কাজ করছে, উদ্যোগ নিয়েছে। হাওড়াতে আছে ছেলেরা মেয়েরা অনেক জায়গায়, আমাদের অল ওভার ইন্ডিয়া আমি অনেক ছেলেমেয়েকে মিট করেছি, নিজেদের উদ্যোগে তারা কিন্তু প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করছে। তাদের আছেই বলে আমার মনে হয় প্রকৃতি বাঁচবে, আর আমি খুব আশাবাদী এই ব্যাপারে।
0: একদমই শেষে চলে এসেছি আমরা, যদি একটা এরকম গল্প, কারণ গল্পই তো আপনি বলেন, ওটাই আপনার কাছে আমরাও আজকে শুনলাম, গল্পই শুনলাম একটা, এরকম দু একটা গল্প যে যুব সমাজ ইনভলভ হয়েছে এবং একটা নতুন দিশা খুলে গেছে,
1: সেটা আমি আমাদের হাওড়ার কথাই বলছি। আমাদের এখানে, আমাদের বাংলার যে স্টেট অ্যানিমাল যেটা আমরা, সেটা হচ্ছে আমাদের ফিশিং ক্যাট বা বন বিড়াল বা বাঘরোল। তো বাঘরোল বা মেছো বিড়াল আমরা কিন্তু বেশিরভাগ লোকই জানি না যে আমাদের এটা আমাদের স্টেট পশু। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে দেখুন, বেশিরভাগ লোক বলবে জানি না, বাঘ ভাববে হয়তো। তো এ বিলুপ্ত হওয়ার জায়গায় আছে, কারণ কি, এ থাকে জলাভূমিতে, এই জলাভূমিতে মাছি মেনলিও খায়। এবার ওকে বাঁচানোর জন্য আমাদের হাওড়াতে কয়েকটা ছেলেমেয়ে আছে যারা চিত্রক, যেমনি আছে জিন্দন, ওরা কিন্তু নিজেরাই, ওরা হয়তো পড়াশুনো করেনি এই ফিল্ডে, ওরা সব আলাদা আলাদা ফিল্ড থেকে এসছে, কিন্তু ওরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের গ্রামে ওরা সবার কাছে বলে বেড়ায় যে এই পশুটাকে বাঁচানো দরকার। যদি কোনো বাঘরোলকে দেখে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, তারা ফরেস্ট ডিপার্টমেন্টকে ইমিডিয়েটলি খবর দেয়, ওরা ওখানে গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে যাতে পশুটা কেউ, অন্য কেউ কিছু না করে। যদি কোথাও কোনো বাঘরোলকে কেউ মারছে, পেটাচ্ছে, অনেক সময় বাঘ ভেবে লোক বুঝতে পারে না, তো ওরা বিড়ালটাকে দেখে হয়তো জঙ্গলি বিড়াল বুঝে পায় না কে, তো মারছে, সেখানে ওরা গিয়ে বাঁচিয়ে আনে। তো এরকম ভাবে তারা কিন্তু ওই নিজেদের এরিয়াতে তারা দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমরা এই পশুটাকে বাঁচাবো, তাহলে কিন্তু আমাদের সংরক্ষণ এমনি হয়ে যাবে।
0: একদমই, চিত্রকেও কিন্তু আমরা একটি অনুষ্ঠানে পেয়েছি,
1: খুব ভালো, খুব ভালো।
0: আজকে তো এখানে আমাদের শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরাও আরেকবার বলি আজকের অনুষ্ঠানের শেষে যে বন্য প্রাণও থাকুক এবং মানব সভ্যতাও পাশাপাশি থাকুক, কেউ কাউকে আমরা কোনোভাবেই সংঘাতে যাব না, কারোর ক্ষতি করব না, আমরা পাশাপাশি একসাথে এগিয়ে যাব। এই কথা যদি আমরা একটু ভেবে এগোতে পারি, যেমনটি বললেন ডক্টর ঐশিমায়া সেননাগ, সেটাকে যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আজকে যে এই অনুষ্ঠানটা আমরা করছি সংঘাত

0: এবং সহাবস্থান, তার কোনো প্রয়োজনই থাকবে নাকি, তাই তো?
1: নিশ্চয়ই, একদম।
0: আমরা আজকে কথা বললাম কথকের কথায় উত্তরবঙ্গের মানব বন্যপ্রাণ সংঘাত ও সহাবস্থান, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে স্টুডিওতে আমাদের সঙ্গে কথা বললেন সুপরিচিত বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক কথক ডক্টর ঐশী মায়া সেননাগ, এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু

0: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন মশা পুরাণ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ শুনবেন কথিকার প্রথম পর্ব। কথিকাটি বলছেন ডাক্তার বিভূতি সাহা।
4: এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমছে, এবং এই সময়টা এবং পরে কয়েকটি মাস এই মশাবাহিত রোগগুলোর একটু বেশি প্রাদুর্ভাব আমরা দেখি। তা প্রথমে আমরা ম্যালেরিয়া নিয়ে একটু আলোচনা করি। ম্যালেরিয়া কথাটা এসছে ম্যালা এরিয়া, অর্থাৎ খারাপ বাতাস থেকে। মনে করা হতো বাতাস হচ্ছে এর কারণ, পরে বোঝা গেল যে এটা মশকবাহিত রোগ। ম্যালেরিয়ার লক্ষণগুলো আপনারা জানেন, জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বইমই ভাব, যদি রোগ নির্ণয় না হলো পেট ব্যথা, এবং আরও বেশি যদি রোগটা এগোতে থাকে বিভিন্ন অঙ্গ, আমাদের ফুসফুস, কিডনি, মস্তিষ্ক ইত্যাদি গুরুতরভাবে আক্রান্ত হতে পারে। এখন ম্যালেরিয়া সম্বন্ধে তো আমাদের সচেতনতা অনেক বেড়েছে। আমরা জানি ভারতবর্ষে মূলত দুরকমের ম্যালেরিয়া হয়, একটা নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর একটা নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এছাড়াও আরও দুটো ম্যালেরিয়া আছে,

0: যেগুলো অত কমনলি আমাদের হয় না। তো সংখ্যা অনুপাতে মোটামুটি শতকরা 50 ভাগ জাগি দুটো, অর্থাৎ অর্ধেক অর্ধেক ধরনের সংখ্যায় এরা সংক্রমিত করে থাকে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সকে আমরা আগে বলতাম যে বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া, অর্থাৎ এটা অত খারাপ নয়। প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারামকে প্রথাগতভাবে বলা হয়েছে ম্যালিগন্যান্ট টার্শিয়ান ম্যালেরিয়া, অর্থাৎ এতে রোগীর অবস্থা আরও গুরুতর হতে পারে। প্রথাগত বললাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে এই ভাইভ্যাক্স ম্যালেরিয়াটাও কিন্তু সবসময় অতটা বিনাইন থাকছে না। অর্থাৎ এই ভাইভ্যাক্স ম্যালেরিয়াতেও রক্তের অণুচক্রিকা কমে যাওয়া, লিভার আক্রান্ত হওয়া, ফুসফুস আক্রান্ত হওয়া, মস্তিষ্ক আক্রান্ত হওয়া ইত্যাদি গুরুতর সংক্রমণও কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি। রোগ নির্ণয় কী করে করা হয়? সন্দেহ করা হলো মানুষের রক্ত পরীক্ষা করা হয়। দুটি মূলত পরীক্ষা আছে, একটি রক্তের প্রলেপ দেখা হয়, একটা পাতলা প্রলেপ এবং একটা পুরু প্রলেপ দেখা হয়। আর সহজতর প্রক্রিয়া হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। আমাদের ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল ডিজিজ প্রোগ্রাম, আমাদের যে জাতীয় প্রোগ্রাম আছে যেখান থেকে এই ভেক্টর বর্ন ডিজিজগুলোর চিকিৎসার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো সরবরাহ করা হয়, সেই প্রোগ্রাম থেকে বিভিন্ন জায়গায় ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু এই অ্যান্টিজেন কিট সরবরাহ ব্যবস্থা আছে, যাতে করে পরীক্ষা করলে সহজেই বুঝতে পারা যায় যে মানুষটি ম্যালেরিয়ার আক্রান্ত কিনা। ম্যালেরিয়া যদি ধরা পড়ে আমরা দুরকম বলি, একটা বলি আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া আর একটা কমপ্লিকেটেড ম্যালেরিয়া। কমপ্লিকেটেড ম্যালেরিয়া মানে যাতে খারাপ জিনিসগুলো যে একটু আগে বললাম সেগুলো হয়েছে, আর আনকমপ্লিকেটেড মানে সেগুলো নেই। এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়ার জন্য এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে ক্লোরোকুইন বলে একটি ওষুধ আছে, 3 দিনের মাত্রা দেওয়া হয়। এবং এর সাথে যেহেতু এই ভাইভ্যাক্স ম্যালেরিয়া জীবাণু লিভারে গিয়ে বাসা বাঁধে, সেই জন্য যাতে সেখান থেকে সে পরে আবার ফিরে আসতে না পারে সেই জন্য প্রাইমাকুইন বলে একটি ওষুধ আছে, 14 দিন দেওয়া যায়। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যদি আনকমপ্লিকেটেড হয়, আমাদের আমরা বলি ACT আর্টিমিজিন কম্বিনেশন থেরাপি, এই 3 দিনের ওষুধ দেওয়া হয়, এবং তাতে দ্বিতীয় দিনে প্রাইমাকুইন বলে একটি ওষুধ দেওয়া হয়, যাতে করে এই ম্যালেরিয়ার গ্যামেটোসাইড বলে একটা সর আছে, তারা রক্তে থেকে গিয়ে আবার মশা কামড়ে সেটা যাতে আমাদের অন্যদের মধ্যে ছড়িয়ে যেতে না পারে। আমরা বলেছি যে ম্যালেরিয়া মশাবাহিত রোগ। কোন মশা? অ্যানোফিলিস জাতীয় মশা। তারা কোথায় ডিম পাড়ে? পরিষ্কার জলে ডিম পাড়ে। তাহলে ম্যালেরিয়া আটকাতে হলে আমাদের যেখানে সেখানে জল জমাটা আটকাতে হবে। তাছাড়া আমরা বলি ইনডোর রেসিডুয়াল স্প্রে বাড়িতে স্প্রে করা যায়, মসকিউটো ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেট, অর্থাৎ এই বিশেষ ধরনের মশারি, সেগুলো ব্যবহার করলে কিন্তু মশারা তাতে আটকে যায় এবং মশারা তাতে আমাদের কামড়াতে পারে না। এবং তার সঙ্গে মনে রাখতে হবে গর্ভবতী মহিলা এবং 2 বছরের নিচে বাচ্চারা, এরা বা খুব বয়স্ক মানুষ, এরা হচ্ছে বিশেষভাবে সংক্রমণ প্রবণ এবং তাদের মধ্যে সংক্রমণের অনেক গুরুতর আকার নিতে পারে, কাজে তাদের ক্ষেত্রে আমাদের সাধারণত ব্যবস্থা একটু বেশি করে নিতে হবে। ম্যালেরিয়া ভ্যাকসিন আমাদের দেশে এখনও নেই, প্রয়োগের প্রশ্নও নেই। আফ্রিকার কিছু দেশে যেখানে আরও বেশি ম্যালেরিয়া হয় সেখানে ভ্যাকসিন ইউজ করা হয়। আমাদের মশার কামড় আটকানো এবং মশার জন্মবৃদ্ধি নিয়ন্ত্রণ, এগুলোর দিক দিয়েই এগোতে হবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মশা পুরাণ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। কথিকাটি বললেন ডাক্তার বিভূতি সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর বাকি দিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধ্যা 7টায় শুনবেন যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় থাকবেন আঁখি মুখোপাধ্যায়। 7টা বেজে 45 মিনিটে শুনবেন কবিকণ্ঠে, কবি মন্দাকান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। রাত 8টা বেজে 15 মিনিটে এক মাটি এক সুর লোকশিল্পী রামেন্দ্রনাথ সাহার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রায়। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। এই অনুষ্ঠানটিরও প্রথম পর্ব শুনবেন আজকে। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। রাত 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত 9টা

যে 45 মিনিটে কলকাতা কলতান কুস্তির আকড়া অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। আজকে শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী আবির হোসেন, রাগ রাগেশ্রী, তবলায় সহযোগিতা করবেন প্রীতম পোলে। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। যুববাণীর অনুষ্ঠান একটু পরেই।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, তাই না? কারণ বন্ধু যদি বন্ধুর সঙ্গে আড্ডা দিতে আসে, তাহলে তো বন্ধুর মনটা ভালো রাখতেই হয়। আর দেখো, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলটাও পার করে আমরা কিন্তু এখন সন্ধেতে চলে এসেছি। আর সন্ধে মানেই বৃষ্টির দিনে ফুরফুরে হাওয়া। আর বৃষ্টির দিনে যখন বাইরে সুন্দর ফুরফুরে একদম হাওয়া বইছে, তখন মৈত্রীর স্টুডিওতেও আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি এসে হাজির হয়েছি যুগের হাওয়া নিয়ে। আজকে এই যুগে দাঁড়িয়ে আমরা গল্প করব যুগের হাওয়ার বিভিন্ন ট্রেন্ডিং বিষয় নিয়ে, যেটা আমরা করে থাকি।

কিন্তু এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়টা আমাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয়, মানে সব থেকে বেশি আর কি ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে এই আধ ঘন্টা আমি তোমাদের সঙ্গে গানে গল্পে আড্ডায় থাকবো, তোমার যুববাণীর বন্ধু আঁখি। তবে যেটা বললাম যে এই যে যুগের হাওয়া, মানে হাওয়ার হাওয়ায় গল্পে আমরা যে এতক্ষণ ভাসবো, আমাদের সঙ্গে বিভিন্ন গান থাকবে, আড্ডার বিষয়বস্তু থাকবে, আজকের এই যুগে থাকি দাঁড়িয়ে আমাদের জেনারেশনদের মনে ঠিক কোন কথাগুলোর প্রতিফলন কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যুগের হাওয়া অনুষ্ঠান, তাই তো? তো মন খুলে আমরা কথা বলবো। ইতিমধ্যে যারা আমাদের পোস্টারটা দেখে ফেলেছো তারা নিশ্চয়ই জানো যে আজকে আমরা আড্ডাটা দিচ্ছি কী বিষয় নিয়ে, আর যারা জানো না তারা চট করে আমাদের ফেসবুক পেজটা একটু ঘুরে এসো। হাওয়ায় হাওয়ায় ভাসতে গেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে বন্ধু, তবেই না যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু সেই তাল মিলিয়ে চলতে গিয়ে জীবনের তালে কতটা ছন্দ পরিবর্তন হচ্ছে সে নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে অনুষ্ঠানের শুরুতে যুগের হাওয়া যখন, তখন হাওয়াতে হাওয়াতে তোমাদেরকে ঠিক কতটা আমরা ভালোবেসে ফেলেছি সেটা বলি গানের মধ্যে দিয়ে? না না, আমি নয়, অ্যাস্কিং এর কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। ফিরে আসছি গানের ওপারে সঙ্গে নিয়ে যুগের হাওয়া, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

সত্যি তো বন্ধুদের ভালোবেসে ফেলেই তো ঝি, বন্ধুদের ভালো না বেসে ফেলে আর কোথায় যাব বলো। আর সেই জন্য তো ঘুম থেকে উঠে থেকেই আমাদের চিন্তা হয় বন্ধুদের নিয়ে, কিন্তু সেই চিন্তা কি বাস্তবে রূপায়িত হয়, মানে বাস্তবের মাটিতে আমরা কে কতটা সময় কার সঙ্গে কাটাই বলো তো। আমাদের ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি হয়, মুঠো ফোনে নিজেদের কি সমস্ত নোটিফিকেশন এলো সেগুলোকে চেক করা, তাই তো? আর এই যে ভার্চুয়াল কালচার, মানে আজকাল গুড মর্নিং আমরা সামনাসামনি বলতে কিন্তু প্রায় ভুলেই গিয়েছি। আমরা প্রত্যেক দিন নিত্য নতুন স্টিকার, নিত্য নতুন রকমের পোস্টার, এগুলো নানান জায়গা থেকে ভাইরাল হওয়া জিনিসপত্র কালেক্ট করছি বা নিজেরা বানাচ্ছি, এবং আমাদের সকাল শুরু হচ্ছে কাছের মানুষদের বা বন্ধুদেরকে ডিজিটালি গুড মর্নিং উইশ করে। কিন্তু আমাদের সামনে যে সমস্ত মানুষেরা রয়েছেন আমরা কিন্তু তাদেরকে গুড মর্নিং জানাতে একেবারেই ভুলে যাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিনের মধ্যে পড়ে গেছে এই ভার্চুয়াল কালচারটা। তো যেমনটা বললাম, আর এরপর শুধু যে গুড মর্নিং বলে ক্ষান্ত থাকছি তা কিন্তু নয়, তারপর আমাদের চোখ চলে যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, আমাদের ইউটিউবে, এবং সেখানে আমরা সারা দিন কিন্তু স্ক্রলিং করছি, কোনো কোনো সময় কিন্তু কোনো জিনিস দেখছি না বা যে জিনিসটা আমাদের জন্য প্রয়োজনীয় ভালো লাগবে এরকম কিছু হয়তো আমরা দেখছি না, কিন্তু ওই ডেট স্ক্রলিং করতেই থাকছি। তো এই যে এই ভার্চুয়াল কালচারটা, হ্যাঁ অবশ্যই ভার্চুয়াল কালচারের একটা বিশাল সুফল রয়েছে, আমরা বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গেই ভার্চুয়ালি কানেক্টেড হতে পারি, নানান রকম জিনিসপত্র, নানান কালচার তাদের সঙ্গে আমাদের নিজেদেরকে এক করে দিতে পারি। তবে ওই যে প্রত্যেকটা জিনিসের যেমন সুফল রয়েছে ঠিক তেমন কুফলও রয়েছে, আর আমার মনে হয় আজকের এই ইয়ং জেনারেশন সেই কুফলের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছি, কি তাই না বন্ধু? দেখো রাত্রিবেলায় বন্ধুর সঙ্গে গল্প করা কিংবা নিজের বাড়ির লোকের জনেদের সঙ্গে একটু বসা কিংবা বই পড়া, এই সমস্ত অভ্যেস কিন্তু আজকাল চলেই গিয়েছে, আমরা সবাই ভার্চুয়ালি কানেক্টেড, এবং তাতে আমরা মনে করছি সেটাই বোধহয় আমাদের জগৎ, সেটাই বোধহয় আমাদের পৃথিবী। কিন্তু সেই মানুষটার সঙ্গে যখন আমরা সামনাসামনি হচ্ছি, মুখোমুখি হচ্ছি, তখন কিন্তু আমরা কথা বলতে গিয়ে হেজিটেট ফিল করছি এবং ভাবছি যে কে আগে বলবে, ও আগে বলবে না আমি আগে বলবো। ভাবো কি সর্বনাশের একটা ব্যাপার স্যাপার হচ্ছে এখানে। আর এই যে ভার্চুয়াল কালচার, এটা কিন্তু টেকনোলজিক্যালি আমাদের জীবনটাকে বেশ সহজ করে দিয়েছে, কিন্তু যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে দূরে ছিলেন তাদের সাথে আমরা অনলাইনে কানেক্টেড হতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার রকমের জিনিস পোস্ট করছি, যারা ধরো খুব পিছিয়ে পড়েছিলেন তাদের ক্রিয়েটিভিটিগুলো নতুন করে উঠে আসছে, এবং এই ভার্চুয়াল দুনিয়া মানে আমাদের পুরো জীবনটাকেই বদলে দিয়েছে। কিন্তু আমাদের জীবনটাকে বদলে দিলেও আমাদের জীবনের কন্ট্রোলার কিন্তু ওই ভার্চুয়াল জগৎকে হতে দিলে চলবে না বন্ধু, সেই কন্ট্রোলটা, সেই রিমোট কন্ট্রোলটা তোমার হাতেই রাখতে হবে। আর এই যে ভার্চুয়ালি আমরা যখন নানান রকম জিনিস পোস্ট করছি, দেখছি, সেখান থেকে কিন্তু আরও একটা জিনিস আমাদের মাথার মধ্যে আসছে যে কোনোভাবে যদি কোনো একটি জিনিস ভাইরাল হয়ে যায়, কোনোভাবে যদি আমরা কিছু একটা করে ভাইরাল হয়ে যাই, এবং সেই থেকে এই যারা নতুন প্রজন্ম মানে ইউথরা তাদের মধ্যে রিলস বানানোর একটা ভীষণ প্রবণতা দেখা যাচ্ছে। দেখো রিলস বানানোটা যে খারাপ তা কিন্তু একেবারেই নয়, আমি আবারও যেটা বললাম যে সমস্ত দিকেরই একটা সুফল একটা কুফল রয়েছে, আমরা যদি ভালো কিছু বানিয়ে সেটা সকলের কাছে তুলে ধরতে পারি সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভিটিটা হয়তো আরও বিস্তৃত হবে। কিন্তু ওই যে আমরা রিলস বানাতে গিয়ে বা এই ভার্চুয়াল জগতে আমাদের নিজেদেরকে সারাক্ষণ এতটাই ব্যস্ত রাখছি যে আমরা ভুলেই যাচ্ছি যে বাস্তবের মাটি বলে একটা জায়গা হয়, আমরা কিন্তু নন লিভিং থিংস নই, আমাদের মধ্যে কিন্তু ওই 4G 5G কানেকশন দেওয়া নেই, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের যে নিজেদের পৃথিবী, যে নিজেদের স্পন্দন, এই বসুন্ধরার মাঝে আমাদের যে হাসি, খেলা, আড্ডা, বন্ধুত্ব, সেই সব কিছু এই ভার্চুয়ালি ভাইরাল হওয়ার একটা তাগিদে বা এর পিছনে পড়ে কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। যদিও আমি এই ভার্চুয়াল কালচার নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, তবে ভার্চুয়ালি যেই গানটা খুব ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং প্রায় সবসময়ই যেই গানটা আমাদের মনের লুপে চলছে আজকের এই আড্ডায়, যদি সেই গানটা না শোনাই তাহলে কোথাও না কোথাও গিয়ে এই ভার্চুয়াল জগৎ নিয়ে কথা বলাটা একটু একটু ফিকে হয়ে যায়। আমাদের মতন যারা রয়েছে বা ধরো কোনো বন্ধু, সে যখন কোনো কিছু পোস্ট করছে বা কিছুতে হয়তো একটু দুঃখ পেয়েছে, খুশি হয়েছে, আমি কিন্তু মানে আমিও তো ওই ড্রেস কলিং করতেই থাকি, তো এই গানটা কিন্তু তার মধ্যে অনেক বহুবার পেয়েছি এবং

যখন পেয়েছি তো, এবং আজকে যখন বিষয়টা ভার্চুয়াল কালচার, তখন যেই গানটার কালচার এত বেশি হয় ভার্চুয়ালি, সেই গানটা যদি না শোনায় আড্ডাটা কোথাও না কোথাও গিয়ে একটু খামতি থেকে যায়। আর যুববাণীর আড্ডা মানে নো খামতি, সমস্ত খামতি পূরণ করে দেবো, আর গানে গানে এখন তোমাদের মনের খামতি পূরণ করবে দেবায়ন ব্যানার্জি। তাহলে চলো আড্ডার ফাঁকে দেবায়ন ব্যানার্জির কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

কি বন্ধু, চাঁদ কি আকাশে উঠলো? মানে আড্ডা দিতে দিতে আমি তো এতটাই মোহিত হয়ে গিয়েছি যে আমি স্টুডিওর বাইরে বেরোতে পারবো না। কিন্তু স্টুডিওর ওপারে, মানে তোমরা যারা আমাকে শুনছো, তারা তো আমাকে খবর দিতে পারো যে চাঁদ কি এখন মধ্যগগনে উঠে গিয়েছে। দেখো, কালকে যা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি বাদল পেরিয়ে এমন সুন্দর সুন্দর গান শুনতে শুনতে একটু যুগের হাওয়া গায়ে লাগিয়ে তোমরাও এদিক ওদিক হাঁটাচলা করো, কিন্তু কানে যুববাণীকে সঙ্গে রেখো। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে ভার্চুয়াল কালচার, এর আরও একটা বড় বিষয় কিন্তু হলো ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। মানে ধরো, তুমি কোথাও বেড়াতে গিয়েছো, এখন কিন্তু বেড়াতে গিয়ে আমরা সেই জায়গাটাকে নিজেরা যতটা অনুভব করি বা নিজেদের চোখ দিয়ে যতটা দেখি, তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের ক্যামেরার লেন্স সক্রিয় থাকে, তাই না? কোন জায়গায় ভালো ছবি উঠবে, কোনখানে বেশিক্ষণ মানে বেশি ছবি তুললে এই সেই ছবিটা সুন্দর আসবে এবং সেটা বেশ ভালো ভাইরাল হবে, তার পিছনে আমরা বেশি করে ছুটে বেড়াই। এবং এখন তুমি কোনো জায়গায় বেড়াতে গিয়ে দেখবে যে আমরা যতটা সেই জায়গাটাকে অনুভব করি, সেই জায়গাটাকে দেখি বা সেই জায়গাটা সম্পর্কে জানি, তার থেকে অনেক বেশি কিন্তু আমরা সেই জায়গাটাকে ক্যামেরা বন্দির পিছনে ছুটে বেড়াই। এবং এটাই হচ্ছে, এতে করে কি হচ্ছে, না সেই জায়গাটাকে আমরা ভালোভাবে অনুভব করতে পারছি,

না সেখানে যে রসদ রয়েছে সেটাকে নিজেদের মধ্যে নিতে পারছি, মানে কেবলই ডিজিটালি আমরা একটা জায়গায় গেছি, সেখানে আমাদের মোটিভ থাকছে যে সেখান থেকে আমরা ভালো ভালো ছবি তুলবো, এবং ছবি তুলেও কিন্তু ক্ষান্ত হচ্ছি না। সেই ছবি কোন জায়গায় কিভাবে পোস্ট করব, এখন তো এআই রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, আমরা আমাদের ছবিকে আরও কী কীভাবে সুন্দর করতে পারি বা আমাদের মনঃপুত করতে পারি, হয়তো সেটা সকলের কাছে সুন্দর নাও হতে পারে, সেই দিকে আমরা ঝুঁকছি। এবং তারপর চলছে পোস্টিং, পোস্ট করার পরে কেউ যদি লাভড রিয়্যাক্ট দিল, মানে কেউ যদি লাভ দিল ছবিতে, সেক্ষেত্রে আমাদের মনে শান্তি, কিন্তু কেউ যদি কিছু সেখানে অন্য কিছু কমেন্ট করলো বা তার হয়তো ভালো লাগলো না, সেখানে কিছু একটা লিখলো, সেটাতেও কিন্তু আমাদের মেন্টালি প্রেশার পড়বে, এবং আমরা সেটা নিয়ে ভাবছি, সেটা নিয়ে আমাদের যে জীবনযাত্রা তার উপর একটা চাপ পড়ছে, এবং আমাদের যে পার্সোনাল লাইফ সেটা কোথাও না কোথাও গিয়ে এই ভার্চুয়াল কালচারের মধ্যে যখন আমরা পুরোপুরি ডুবে যাচ্ছি, তখন কিন্তু আমাদের পার্সোনাল লাইফটা ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। আর তাছাড়া দেখো, এখন এই যে আমি তোমাদেরকে বললাম যে স্ক্রলিং, আমরা তো সারাদিন ভার্চুয়ালি সকলে ব্যস্ত। এই আস্তে আস্তেই আমি ফোনে একটি পোস্ট পড়ছিলাম, মানে সেখানে বলেছে যে একজন লিখেছেন যে যখন ফোন ছাড়া বাইরে বেরোচ্ছি তখন যেন মনে হচ্ছে আত্মা ছাড়া একজন জীব বাইরে ঘুরে বেড়াচ্ছে, আত্মাটা ঘরেই পড়ে রয়েছে। তাহলে তুমি ভাবো, মানে আমরা কোন জায়গায় ঠিক চলে গিয়েছি। আগে ট্রেনে উঠলে বা ধরো কোথাও যাচ্ছ, সেখানে আমরা যখন কোনো একটা জায়গায় গেলাম এবং বেশ জনসমাবেশ, বহু লোক রয়েছে, আমরা কিন্তু একে অপরকে দেখে হাসতাম, বা দু চার মিনিট থাকতে থাকতে আমাদের মধ্যে কিছু কথা হতো, ট্রেনে করে ধরো কোথাও বেড়াতে যাবে, এরকম বহু স্মৃতি রয়েছে। এবং তোমরা যদি তোমাদের বাড়ির বাবা কাকাদের জিজ্ঞাসা করো, যাদের হাতে তখন এই স্মার্টফোনের এত চল ছিল না, তারা যে ডেলি প্যাসেঞ্জারি করতেন, মানে ট্রেনে করে যখন যেতেন কোনো জায়গায়, তাদের মধ্যে একটা কমিউনিটি ছিল, তারা কিন্তু একে অপরের সাথে এতটাই বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে যে তারা মনে করেন যে বাড়ির পর এই বন্ধুবান্ধবগুলো আমার খুব আপন। কিন্তু আজ আজ যখন আমরা ট্রেনে বাসে উঠি, আমরা কি আমাদের পাশের মানুষটার দিকে একবারও তাকাই? না, একেবারেই নয়। আমরা সকলেই ব্যস্ত থাকি ভার্চুয়াল জগতে, তাই তো? এবং এই যেটা যে কথাটা আমি তোমাদেরকে বললাম যে সোশ্যাল মিডিয়ায় সবসময় যা কিছু আসবে সেটা যে আমাদের সবসময় খুব হ্যাপি করবে তা কিন্তু নয়। কোনো কোনো সময় এমন কিছুও আসতে পারে, যেহেতু আমি আমার সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দিচ্ছি, তো আমাদেরকে এই অ্যাকসেপ্টেন্সিটা রাখতে হবে যে এমন কিছু জিনিস আসতে পারে যেগুলো আমার মন ভেঙে দেবে, আমার কনফিডেন্স লো করবে। আর তাই তো, তুমি যেমনটা ঠিক তেমনভাবেই থেকো, কোনো জিনিসই তুমি যেটা নয় সেটা থেকে একটু বাড়িয়ে গিয়ে তোমায় ভার্চুয়ালি দেখাতে গিয়ে হয়তো নিজের খুব বড় ক্ষতি করে ফেললে, এটা কিন্তু একেবারেই কখনোই করো না, তাই তো? আর রিয়েল লাইফে যে সমস্ত বন্ধুরা রয়েছে, তাদের থেকে তুমি হয়তো একটু হারিয়ে গেছো, তাদেরকে ফোন করো, তাদের সঙ্গে দেখা করো। ভার্চুয়ালি এখন আমরা সবাই সবাইকে ওই কি করছিস এগুলো হয়তো লিখছি, কিন্তু ধরো কোনো একটা মেসেজ তুমি কি টোনে লিখলে, মানে মানুষের সঙ্গে মানুষের কথা হলে, তার কণ্ঠস্বর শুনলে, তার কণ্ঠস্বর অনুভব করলে একজন মানুষ যেগুলো বুঝতে পারে, মেসেজে কি তা বোঝা যায়, তুমি বলো তো? আর সেই বোঝা পড়া থেকেও নিজেদের মধ্যে একটা ঝামেলা তৈরি হতেই পারে। তো ভার্চুয়ালি ঠিক ততটাই কানেক্টেড থাকো যতটা জীবনে দরকার, মানে যতটা থাকলে তুমি টেকনোলজিক্যালি পিছিয়ে পড়বে না, কিন্তু ওই টেকনোলজি যেন তোমাকে কোনোভাবেই কন্ট্রোল না করতে পারে, সেই দিকটায় কিন্তু তোমাকে নজর রাখতে হবে। আর আপাতত তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে আমাকে নজর রাখতে হচ্ছে যে বন্ধুকে তো একটা গান শোনানো হয়নি, তাহলে চলো শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে গানে আমরা একটু গল্প করে আসি, তারপর ফিরে আসছি আবারও আজকের আড্ডায়। সঙ্গে থাকো।

গানে গানে এবং আড্ডার মধ্যে দিয়ে আজকে যে বার্তা আমি দিচ্ছিলাম, মানে আজকে আমাদের যুগের হাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে ভার্চুয়াল কালচার বা ভার্চুয়াল জগৎ নিয়ে যে কথা আমি বলছিলাম তোমার যুববাণীর বন্ধু আখি, সেই কথা বা সেই বার্তা নিশ্চয়ই তোমাদের কানে পৌঁছে গিয়েছে। দেখো, টেকনোলজি থেকে তো আমরা পালিয়ে যেতে পারবো না, কিন্তু টেকনোলজি আমাদেরকে যেন কন্ট্রোল না করে যে কথাটা বারবার বললাম সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে, তাই তো? আর জীবনের প্রাইভেসির কথাটাও মাথায় রেখো, শেয়ার করবার এবং নিজেকে ভাইরাল করবার যে প্রবণতা মানুষের মধ্যে দিন দিন, বিশেষ করে যারা ইউথ তাদের মধ্যে বেড়ে যাচ্ছে, সেই প্রবণতা থেকে একটু বেরিয়ে আসতে হবে। কিছু জিনিস না হয় গোপনই থাক, তাই না? এবং সেটা শুধু তোমার জন্য থাক, তোমার আপনজনেদের জন্য থাক। দেখবে যেই মানে যেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার মধ্যে এই ফিলটা আসবে, তখন কিন্তু এই ভাইরাল হওয়া এবং ভার্চুয়াল জগতে এত ঘুরে বেড়ানোটা কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হবে না এটা একটু বেশি বোকামি হচ্ছিল, এই ভার্চুয়াল জগতে এতটা সময় ব্যয় না করলেও চলতো, তাই তো? এবং নিজের বাস্তব জীবনটাকে আরো সুন্দর করে ফেলো, সেই জীবনের আনন্দ সেটা যেন কোথাও গিয়ে না হারায় সেদিকে একটু নজর রেখো। এবং আমাদের কিন্তু এখন শব্দ চয়নেরও পরিবর্তন আসছে, আমরা ছোট ছোট শব্দ ব্যবহার করছি, এক্সো এক্সো লল, তো এই যে কথাবার্তাগুলো বা এই যে আমাদের যে পরিবর্তন আসছে ধীরে ধীরে যুগের হাওয়ার সঙ্গে সঙ্গে, সেগুলোর মধ্যে যেগুলো ভালো, যেগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে জীবনে এবং যেগুলো আমাদের ক্ষেত্রে উপযুক্ত, সেগুলোকেই আমরা অ্যাকসেপ্ট করবো, বাকিগুলোকে আমার মনে হয় সরিয়ে দেওয়াটাই বেস্ট, কি তাই তো? তো ভার্চুয়াল জগতে থাকো, সেখান থেকে যে সমস্ত সুবিধা রয়েছে যেগুলো আমাদের সকলের জন্য খুব দরকার, সেই বিষয়গুলিকে সকলের চোখের সামনে আনো, সেগুলোকে আরও ভাব যাতে প্রকাশিত হয় সেই দিকটায় নজর রাখো, কিন্তু কোনোভাবেই এই ভার্চুয়াল কালচার করতে করতে গিয়ে বা ভাইরাল হওয়ার চক্করে নিজের জীবনের যে প্রকৃত আনন্দ, প্রকৃত বন্ধু, তাদেরকে না হারিয়ে ফেলো, সেদিকে নজর রেখো। আর এই যে নানান রকম ভিডিওজের কথাই যে হচ্ছিল, তো সেগুলো কিন্তু আমাদেরকে আমাদের মনকে ভীষণভাবে মনের মধ্যে প্রভাব ফেলে, তো আমরা যেরকম ভিডিও দেখবো বা যেরকম আমরা সারাক্ষণ স্ক্রোলিং করবো, যেই ভার্চুয়াল জগতের মধ্যে আমরা থাকবো, আমাদের মনের মধ্যে কিন্তু সেই ভাবনাগুলো ঘোরাফেরা করতে থাকবে। এবং যদি আমি কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই, সেখানে গিয়েও কিন্তু আমার মনের মধ্যে আমি বাকি 12 ঘন্টা বা 16 ঘন্টা যে ভিডিওগুলো দেখেছি বা যে ভার্চুয়াল জগতের মধ্যে ঘোরাফেরা করেছি, সেই প্রভাবগুলো পড়তে থাকবে। এবং যে কথাটা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে ভার্চুয়াল জগৎ এবং বাস্তবের মাটি দুই কিন্তু একই নয়, এদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, তাই বাস্তবের মাটিতে টিকে থাকতে গেলে, সেখানে লড়াই এবং সংগ্রাম করতে গেলে যে মনোবল এবং যে মানসিকতা দরকার হয়, সেই মানসিকতা এবং মনোবলকে অটুট রাখতে গেলে ভার্চুয়াল জগতে নিজেদের সময় এবং নিজেদের সমস্ত রকম উৎসাহ ঠিক ততটাই বিনিয়োগ করো যতটা বিনিয়োগ করলে তুমি টিকে থাকতে পারবে, টেকনোলজির সঙ্গে যুক্ত থাকতে পারবে। আর নিজের জীবনে খুব ভালো থেকো, যুববাণীর সঙ্গে থেকো, কানে সবসময় যুববাণী রেখো এবং নিজের শরীর ও মনের যত্ন নিও। আর রাত হতে এখনও বেশ কিছুটা বাকি আছে, তবে আমি যেহেতু তোমাদেরকে এখনই টাটা গুড বাই বলবো, তাই যেতে যেতে শিল্পী অনুপম রয়ের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। আজকের মতন এখানেই বিদায় নিলাম, এতক্ষণ ছিলাম তোমার

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়। এখন আপনাদের জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। বিশ্বকর্মা পুজো আর সামনে পরীক্ষা, ওদিকে বীজগণিতের প্রশ্নমালা ভাসিয়ে গম গমে মাইক বেয়ে আমার সাধ না মিটিল, আশা না পড়িল, ঢুকে পড়ছে ঘরে। স্বাধীনতা দিবস থেকে শুরু করে পুজো পেরিয়ে 26শে জানুয়ারি পর্যন্ত আকাশ বাতাস মাতিয়ে মাইকবাহী শব্দব্রহ্ম, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, অঞ্জলির মন্ত্র, মেলার ডাক, মাইকের ব্যাপ্তি অমাইক। চেহারা বদলেছে, বদলেছে প্রযুক্তিও, কিন্তু সামান্য কণ্ঠ দূরে, আরও দূরে ছড়িয়ে দেওয়া মাইকের প্রতি মানুষের সেই অদ্ভুত আকর্ষণ বদলায়নি আজও। আজ রাতে হারানো দিনের গানে শব্দ

0: মনের ভেতর দিয়ে ফিরে দেখা, সময়, স্মৃতি আর মাইকের গল্প। সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রীতে হারানো দিনের গান। সঙ্গী হবেন মৈত্রী বন্ধু কেয়া মুখোপাধ্যায়।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছে সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ চার মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে।

দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতায় প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান, 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশবান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপ প্রস্তুত করা চারটি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিকের জন্য 3 মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস আমিন দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিতে পারে। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবেন।

0: গতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির ওপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফুতার কাছে এক খনিধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃতদের দুজন নেপালের বাসিন্দা এবং একজন স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 জন পড়ুয়া এবং 12 জন কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ ওয়াগের গালিফাভ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততদিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতার স্মারক স্বাক্ষরের 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াস দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াসের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরও বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পন্ত 66 এবং দেবদত্ত পারিকাল 44, কেএল রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এর পরবর্তী সময় থেকে থাকবেন কিয়া মুখোপাধ্যায়। এখন শুনবেন কবি কণ্ঠে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।
2: অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে, নত যেন হবে

এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে।

0: অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্যপুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকুল খসিয়ে ডেকো। এই কবিতার পর, এই উচ্চারণের পর আর কি বলার অপেক্ষা রাখে বন্ধুরা? আজ আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কবি কে? না, বলার অপেক্ষা রাখে না, তবুও নিয়ম রক্ষার্থে বলতে হয়, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কবি মন্দাক্রান্তা সেন। দিদি, আপনাকে স্বাগত, নমস্কার আমাদের এই অনুষ্ঠানে।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আপনার এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসা?
1: না, বোধহয় তারও বেশি।
0: তারও বেশি, কেমন লাগে? আপনি একটু আগেই বলছিলেন, মনে হলো একটু বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক।
1: খুব ভালো লাগে, অনেক দিন ধরে আসছি এবং অনেকে আমাকে ভুলে গেলেও আকাশবাণী যে আমাকে ভোলে না, তার জন্য আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের এবং শ্রোতা বন্ধুদের। আমার খুব ভালো লাগছে এখানে এসে, বরাবরই লাগে, আজও আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।
0: বেশ, প্রতিবারের মতো আমরাও খুব আনন্দিত, এবং আনন্দিত বললে কম বলা হয়, আহ্লাদিত, আপনাকে আমরা ডাকি এবং আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে আমাদের সময় দেন, কখনো না বলেন না, ফিরিয়ে দেন না, বারে বারে আপনার কথা শুনতে ইচ্ছে করে, প্রতিবারই মনে হয় আরও নতুন কিছু শুনতে পাবো, নতুন কবিতা শুনতে পাবো, নতুন কথা জানতে পারবো। কিন্তু নতুন কথা শুনবো, শুরুটা একটু যেন শুরু থেকেই করতে ইচ্ছে করে। একটু যদি বলি যে কবিতার সঙ্গে তো বিরোধ নেই কারুরই, কোনোভাবেই বলা যায় না, কিন্তু তাহলে চিকিৎসাশাস্ত্র পড়াশুনো শুরু করা এবং অসম্পূর্ণ অবস্থাতেই চলে আসা, পুরোপুরি একেবারে নিজেকে নিয়োজিত করা এই সাহিত্য জগতে, মানে বিরোধটা কি ছিল কোথাও?
1: বিরোধ বরাবরই ছিল। আমি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট এন্ট্রান্সে বসতেই চাইনি, কিন্তু বসতে হয় বাড়ির চাপে এবং ডাক্তারি পড়ার সুযোগ পাই আমি। কিন্তু আমার এখন মনে হয় 5 বছর আমি অপব্যয় করেছি, কারণ আমার চিকিৎসক হওয়ার কোনো ইচ্ছা ছিল না, হয়তো আমার নিয়তিও ছিল না, সেই নিয়তেই আমার লেখার দিকে টেনে এনেছে। এখন সেই সময় কিছু অভিজ্ঞতা আমি আমার সরাসরি অভিজ্ঞতা আমি লেখায় ভাগ করে নিতে পারি, সেই সময় কিছু অর্জিত জ্ঞান বিজ্ঞান। কিন্তু এখন এটাও মনে হয় যত বয়স হচ্ছে, যে 5 বছরটা যদি আমি আরও লিখতে পারতাম তাহলে বোধ হয় বড় ভালো হতো।
0: এইটা মনে হয় যে 5 বছর আরও লিখতে পারলে ভালো হতো, কিন্তু ওই লেখা জীবনের শুরুতে এই কথা কি শুনতে হয়নি যে কবিতা লিখে কি পেট ভরবে?
1: না, আমার মা ছিলেন আমার কবিতা লেখার খুব পক্ষপাতি। ছোটবেলায় আমার লেখা শুরুর আশ্রয় লালন সবই আমি মায়ের কাছ থেকে পেয়েছি। আমার প্রথম কবিতা মায়ের সঙ্গে সুর মিলিয়ে বলা 25শে বৈশাখের এক বিকেলবেলা, যখন সবাই আসবেন আমাদের বাড়িতে, 25শে বৈশাখের উৎসব হতো রীতিমতো, তো আমার দাদা একটা ছবি এঁকেছিল রবীন্দ্রনাথের বাঁশ ফেরানো মুখ, আর আমি একটা কবিতা লিখেছিলাম মায়ের সঙ্গে। তো মা একটা লাইন বলেছিলেন, আজকে তোমার জন্মদিনে গাইছি তোমার গান। আমি সঙ্গে সঙ্গে মিলিয়ে বলেছিলাম, যারা যারা গাইছে না কো শুনছে পেতে কান। মা খুব খুশি হয়েছিলেন এবং সেখান থেকেই মা বোধহয় বিশ্বাস করতেন যে আমি লেখার জগতেই আসব।
0: এই যে তাহলে যখন বিরোধ একটা ছিল আপনার মনে হচ্ছে যে ডাক্তারি পড়তে যাওয়া আপনার জন্য নয়, জয়েন্ট এন্ট্রান্স আপনি দিতেই চাননি, তবু আপনাকে দিতে হলো, কেন দিতে হলো? মানে কোনো চাপ ছিল বা খুব বেশি আগ্রহ

0: ছিল পরিবারের কারুর, এমন কি?
1: হ্যাঁ, কারণ আমার দাদা ডাক্তার, তো আমার মা বাবার কাছে, হয়তো বাবার কাছেই বেশি, এটা একটা খুব সৌভাগ্য বলে বিবেচিত হয়েছিল যে ছেলে মেয়ে দুজনেই ডাক্তার। তো আমি ডাক্তারি পরীক্ষার পর যখন ভালো ফল করলাম, আমাকে আমার বাড়ি থেকে বলা হলো, যেটা আসলে আমার উচ্চ মাধ্যমিকেরও অভিজ্ঞতা, আমি আর্টস নিয়ে পড়তে চেয়েছিলাম, তো আমাকে বলা হয়েছিল যে তুমি আর্টস নিয়ে পড়লে ভালো না লাগলে সায়েন্সে চলে আসতে পারো, কিন্তু সায়েন্স থেকে আর্টসে যাওয়া বেশি সোজা, তোমার যদি ভালো না লাগে তুমি সায়েন্স থেকে আর্টসে চলে যাবে। সেরকমভাবে আমাকে বলা হলো যে জয়েন্ট এন্ট্রান্সে পাস যখন করেছো, এখন ডাক্তারিটা পড়ে দেখো, না ভালো লাগলে ছেড়ে দেবে, কিন্তু সেই ছেড়ে দেওয়ার সুযোগটা প্রকৃতপক্ষে আমি পাইনি। আমি সমস্ত ফাইনাল পরীক্ষার আগে নানা রকম কীর্তিকলাপ করতাম, বাড়ি থেকে চলে যাব সিদ্ধান্ত নিতাম, পরীক্ষা দেব না, পরীক্ষার হলে ঢুকবো না, এইসব করতাম, তা সত্ত্বেও ভালো নম্বর পেতাম। তো সেই কারণে আমাকে, এই কারণেই আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার একটা কথোপকথন হয়েছিল একদম প্রথম দিন আলাপের সময়। সুনীল দা আমাকে বলেছিলেন যে লাইসেন্স না নিয়ে ভালোই করেছো, লাইসেন্স নিলে গাড়িটা চালাতেই হতো, তোমাকে কেউ অন্য কিছু করার অধিকার দিত না, তোমাকে গাড়িই চালাতে হতো, ভালো করেছো ডাক্তারি ছেড়ে দিয়েছো।
0: আচ্ছা, বেশ, ডাক্তারিতে ছেড়ে দিলেন, একেবারে সাহিত্যে কবিতায় নিজেকে পুরোপুরি একেবারে তার সঙ্গে সংযুক্ত করে ফেললেন। কিন্তু ওই যে একটা কথা আছে যে কবিতা লিখে কি পেট ভরবে, কাগজ লিখে কি পেট ভরবে, তাহলে এই যে পেট ভরানোর একটা ব্যবস্থা তো করতে হবে।
1: হ্যাঁ, সেটা আমার স্বামী করেন, ও আমাকে এতটাই আমার লেখা চায় যে আমি লিখি, কারণ ও জানে আমি লিখলেই সবচেয়ে ভালো থাকি। আমার স্বামী অরিন্দিন্দা মুখোপাধ্যায়, ও আমার লেখার প্রেরণা এবং লেখার সঙ্গে অত্যন্ত সহযোগিতা করে। অন্য কোনো কাজে আমাকে যেতে দেখলেই, হাত লাগাতে দেখলেই আমাকে বলে যে যাও তুমি তোমার লেখা নিয়ে বসো, এখানে কি করছো। তো ও আমার অত্যন্ত প্রেরণার জায়গায় বলবো, এবং আমার ভীষণ কাছে এবং আমার কবিতার প্রথম পাঠক।
0: বাহ, খুব ভালো, এটা নিঃসন্দেহে একটা ভীষণ আজকের এই সময়ে দাঁড়িয়েও আমাদের বলতে ইচ্ছে করে, যেখানে এখনো মেয়েরা এত এগিয়ে গিয়েছে নানানভাবে, ঘরে বাইরে সমান পারদর্শিতার সঙ্গে সে দুটো জগতে সফল বলা যায়, সেখানেও কিন্তু এখনো এটা মনে করা হয় যে ঘরের কাজটা তো মেয়েদেরই। দুজন চাকরিজীবী পুরুষ মহিলা, তারা স্বামী স্ত্রী, বাড়ি ফিরে আসার পর পুরুষ মানুষটি বিশ্রাম নেন এবং সেই মহিলা ঘরে ফিরেই কোনো রকমে একটু পোশাক পরিবর্তন করে হাত পা ধুয়েই তাকে রান্নাঘরে ঢুকে যেতে হয়। সেখানে আপনার এই যাপন, আপনার এই যে যাপন সঙ্গী, তিনি নিঃসন্দেহে একজন উজ্জ্বল উদাহরণ আমাদের কাছে,
1: বলতে পারেন। আমি অত্যন্ত কি বলবো, আমি মনে হয় এটা আমার উপর ঈশ্বরের আশীর্বাদ।
0: ঠিক তাই, আর আমাদের উপরে আশীর্বাদ আপনাকে পাওয়া, মন্দাক্রান্তা সেনকে পাওয়া আমাদের মাঝে, কবিতার জগতে, বাংলা সাহিত্য জগতে। আমরা অনেকক্ষণ কথা বলেছি, এবার একটু কবিতা শুনবো, আপনি কি শোনাতে চাইবেন?
1: তো আজকে আমার মাথায় একটা লেখা এলো, সেটা পড়ি। নতুন বছর মানে নতুন বছর, আজও কি পেরোনো যাবে হত্যা চরাচর, আজও কি পেরোনো যাবে বিপন্ন সময় চিরন্তন, এ প্রশ্নে হয় নব সূর্যোদয়, আশা করতে ভয় করে তবুও আশা হয়।
0: ভয় করলেও আশাটা রাখতেই হবে, এই আশা না থাকলে এগিয়ে যাওয়ার যেন সেই যে একটা মানে মোটিভেশন যাকে বলে, সেটাই আমাদের থাকে না। একটা ওই ছোটবেলা থেকে সামনে ওই লেবু লজেন্স বা একটা বিস্কিট ঝুলিয়ে দিলে ছোট্ট বাচ্চারা যেমন দৌড়তে থাকে তার দিকে, ওই সারা জীবন বড় হওয়ার পরেও ওই লেবু লজেন্সটা হচ্ছে ওই আশাটা।
1: তাই এখন বাচ্চাদের তো মায়েদের মোবাইল ফোনটা হাতে পেলেই তারা সবকিছু ভুলে যায়, এখন আর লেবু লজেন্সের দিন নেই, সেগুলো আমাদের ছোটবেলার কথা।
0: এইটা একটা খুব মানে খারাপ জায়গায় একটা ধাক্কা খেলাম আমরা, সত্যিই তাই, যে সত্যিই সময়টা অনেকখানি বদলে গেছে,
1: অনেক বদলে গেছে,
0: বদলে গেছে। আসলে সময় বদলে যাবেই, সময়ের সঙ্গে সঙ্গে সময় বদলাবে। আপনি আমি যখন ছোট ছিলাম তখনও পূর্বজরা বলেছেন সময় বদলে গেছে, তাদেরও পূর্বজরা তাদের সময় বলেছেন বদলে গেছে, এবার আজকে যারা ছোট তারাও দুদিন বাদে বলবে সময় বদলে গেছে। এই

0: বদলে যাওয়ার সময়ের মধ্যে থেকে আমাদের ওই আশাটুকু রাখতে হবে এগিয়ে যাওয়ার জন্য।
1: নতুন বছরে আমরা সেই বদলের আশায় থাকি।
0: ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, এই যে আপনার কথা শুনছিলাম যে মা আপনাকে অনেকখানি এগিয়ে দিয়েছেন কবিতার ক্ষেত্রে, আপনার প্রেরণা ছিলেন, একটু মার কথা শুনি।
1: আমার মা অনিতা সেন, তিনি বলতে গেলে গৃহবধূই ছিলেন, কিন্তু ওনার পড়াশোনার যে ইচ্ছা, পড়াশোনার যে তাগিদ, যে উদ্যোগ, সেটা ছিল দেখার মতো। কারণ মা ঘরে সমস্ত কাজ করে মাকে রাত জেগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়তে দেখে আমরা বড় হয়েছি। আমাদের পড়াশোনার যে আগ্রহ, মায়ের সন্তান আমি আর আমার দাদা উষ্ণিক সেন, আমাদের যে লেখাপড়ায় আগ্রহ, সেটা মায়ের কাছ থেকে পাওয়া। কাজেই মা শুধু যে গৃহবধূ ছিলেন এটা ওনার কাজ নয়। আমি বলতে চাই যে মা একটা বিরাট কাজ করেছেন, সন্তানকে লালন করেছেন, সন্তানের সামনে জীবনের একটা উদ্দেশ্য দেখিয়ে দিয়েছেন, এগিয়ে চলার পথ গড়ে দিয়েছেন। কাজে মা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন মা কি করতেন, আমি বললাম, বলি যে মা আমাদের বড় করেছেন।
0: ঠিক তাই, একেবারে ওই আগলে রেখে বড় করা।
1: এখনো যে বয়সে এসে পৌঁছেছি, মা ছোট ছোট যারা ছেলে মেয়ে তারা আমাকে প্রণাম করে, আমি তাদেরও এটাই বলি যে মায়ের মনের মতো হও, কারণ আমি মায়ের মনের মতো হয়েছি, সেটাই আমার কাছে বিরাট পাওয়া।
0: বাহ, খুব ভালো বললেন, একদম ওই যে বলে না যে একেবারে সৌন্দর্যের শীর্ষবিন্দুতে, ভালো লাগার শীর্ষবিন্দুতে অবস্থান করে কবিতা, তেমনি আপনার এই কথাটাও আমার ওই কবিতার মতন মনে হলো।
1: সব কিছুর শীর্ষে থাকেন মা, আসলে কবিতারও ঊর্ধ্বে আছেন মা, আমাদের সব কিছুর ঊর্ধ্বে আমাদের মা, ঠিক নয় কি?
0: একদম ঠিক, একদম ঠিক, ঠিক তাই। আজকের সময়টা ওই যে বদলে যাওয়া একটু সময়, সেই বদলে যাওয়া সময়ে আমরা তো এই যে সবার উপরে আছেন মা, কখনো কখনো ভুলে যাই। আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন খবর যখন খুব উজ্জ্বল হয়ে ওঠে, আমরা ব্যথা পাই এবং তখন আবার মনে হয় যে একটু মনে করিয়ে দিই, মনে করিয়ে দেওয়াটা খুব দরকার, মনে করাটা খুব দরকার মা সবার উপরে। ঠিক তাই, বেশ আবারও একটা কবিতা আপনার কাছ থেকে একটু শুনে নি, তারপরে যাই বাকি কথায়।
1: যে কবিতাটা এবার পড়তে চাই সেটা হচ্ছে এই সময়ের কবিতা। এখন আমাদের নানা রকম যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো সেই নতুন যে সময় আমরা দেখছি সে সময় আগেও ছিল, তো মনে হয় যে আমরা সব কিছু পেরিয়ে যাব। আমাদের যে মানুষের যে সমস্যা, মানুষের যে দুঃখ কষ্ট, মানুষের যে কী বলবো, তা ভেঙে বেরোনোর যে ইচ্ছা, আবার জিতে যাওয়া, তো সেইটা নিয়ে একটা কবিতা শোনাই।
0: ঠিক তাই, একদম।
1: কবিতার নাম যুদ্ধ পরবর্তী কবিতা।
0: বেশ,
1: এতবার ধ্বংস হয়ে গেছি দেখো, তবু ধ্বংস অভ্যাস হলো না, আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়, প্রত্যেক নিঃশ্বাস থেকে দেখো সেই মৃত্যু থেকে উঠে ফিরে যাচ্ছি জন্ম লগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে, হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে, এতবার এতবার এতবার এতবার মরি দেখো তবু মৃত্যু বিশ্বাস করি না, যুদ্ধক্ষেত্রে হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি মুখ, ঝরা মুখ, মাতৃপিতৃ মুখ, গো সন্তানের মুখ, ওরে ওঠো, যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তী যুদ্ধটির আগে আবার বসতি করব, আরেকবার ভালোবেসে নেব, অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত খেতে, এতবার পুড়ে গেছি ভেসে গেছি তবু দেখো এখনো ভুলিনি, সমস্ত ধ্বংসের পরও মানুষ কেমন করে যেতে।
0: ঠিক তাই, মানুষকে তো জিতে যেতেই হবে, না জিতলেই তো বোধহয় মানে ওই ধ্বংসের মুখোমুখি আমরা, ঠিক এইটাই আমাদের ভেতরে ধ্বনিত হবে, কাজেই জিততে আমাদের হবে,
1: জিততেই হবে।
0: ঠিক তাই,
1: মানুষকে জিততে হবে,
0: মানুষকে জিততেই হবে। আমরা আপনার মায়ের কথা শুনলাম, একটু বাবার কথা শুনি।
1: আমার বাবা ছিলেন সরকারি চাকুরে, তো বাবাকে আমরা ছোটবেলাতে খুব সংগ্রাম করতে দেখেছি, আমাদের সংসার

0: পালানোর জন্য বাবা খুবই খাটতেন। তো বাবা চলে গেছেন 2002 সালে। তো তার আগে বাবার যে চেহারাটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে রেশনে চাল খেতাম আমরা ছোটবেলায়। সেই রেশন বয়ে বাবা আসছেন, রিক্সাতেও চড়তেন না, কারণ আমাদের পরিবারটা ছিল মধ্যবিত্ত পরিবার। তো সেই বাবা হাতে রেশনের ব্যাগে থলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই ছবিটাই বড্ড মনে পড়ে। আর মনে পড়ে শীতে সকালবেলা বাবাকে আমি গামলায় করে শ্যাম্পু গুলে বাবার পা পরিষ্কার করে দিতাম, রোদে বসিয়ে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে, যেটাকে আজকাল পেডিকিওর বলে জানি, বাবাকে সেটা করে দিতাম। সে কথা খুব মনে পড়ে। মনে পড়ে বাবাকে ভালো করে তেল মাখিয়ে দিতাম, স্নান করে দিতাম শীতকালে। এগুলো বড় সুখ স্মৃতি। বাবার সম্বন্ধে যে দুঃখের কথা বললাম, সেই দুঃখের স্মৃতিগুলো ভুলে যেতে চাই। আর মনে পড়ে আরেকটা কথা, পুজোয় তখন আমাদের তো একটা করেই জামা হতো, তো বাবার একটাও জামা হতো না। বাবা শুধু আমাদের জন্য একটা জামা আর মায়ের জন্য একটা শাড়ি হতো, কি হতো না, বাবার জন্য কিছু হতো না। তো আমি ভোরবেলা আমার খুব কান্না পেত, কেন জানি না। তারপর আমার মনে হতো যে আমি যখন বড় হব তখন বাবাকে একটা জামা কিনে দেব পুজোতে। তো বাবা এইভাবেই আমার মনে রয়ে গেছেন।
1: আমার মনে হচ্ছে, আপনি বলুন আমি শুধু শুনেই যাই, আমি আপনাকে জিজ্ঞেস করবার কথা হারিয়ে ফেলছি। আপনার এই যে ছবিটা, এটা আমি নিশ্চিত এই মুহূর্তে ওপারে যারা বসে আছেন, যারা কবি মন্দাক্রান্তা সেনের কবিতার সঙ্গে পরিচিত, সেই সূত্রে তারা আপনাকে ভালোবাসেন, তাদের পরিবারের একান্ত একজন মানুষ মনে করেন, এবং বা হয়তো নিজের একেবারে ভেতরের একজন মানুষ মনে করেন, কারণ আপনি তাদের কথা বলেন, আপনার কলম তাদের কথা বলে, তারাও ঠিক এমনভাবে চুপ করে শুনছেন। বাবাকে নিয়ে কখনো কবিতা লিখতে ইচ্ছে করেছে?
0: না, বাবা আমার কাছে গদ্যময়। বাবাকে নিয়ে আমি উপন্যাস লিখেছি, মানে উপন্যাসে উল্লেখ করেছি বাবার কথা, বাবার চরিত্রে স্বভাবে ছাঁচে ঢালাই করেছি আমার চরিত্রকে, লেখার চরিত্রকে। কিন্তু বাবাকে নিয়ে সত্যি আমি এখনো কোনো কবিতা লিখিনি।
1: সেই উপন্যাসে সেই চরিত্রের নাম?
0: প্রথম উপন্যাস আমার ঝাঁপতাল, আর সে চরিত্রের নাম ছিল বিশ্বনাথ।
1: সেই বিশ্বনাথ চরিত্রের কথা একটু শুনি।
0: সেটা বলার থেকে বোধ হয় পড়ে নেওয়াই ভালো।
1: আচ্ছা বেশ, আমাদের বন্ধুদের জন্য, শ্রোতাদের জন্য তোলা রইল সেই বিশ্বনাথ উপন্যাস, আপনারা পড়বেন। আপনারা
0: উপন্যাসের নাম ঝাঁপতাল,
1: ঝাঁপতাল উপন্যাসের বিশ্বনাথ চরিত্রকে খুঁজে পাওয়া যাবে তার আদলে কবি মন্দাক্রান্তা সেনের পারিবারিক একটা আবহ। আচ্ছা বেশ, আমরা আর একটা কবিতা শুনি, তারপরে আবার অন্য কথায় যাব।
0: এই কবিতাটা একটু অন্য রকমের। আসলে আমি ছোটবেলায়, মানে যখন আমি কবিতা লিখতে শুরু করি তখন খুব সরল বিষয়, প্রেমের বিষয় সোচ্চারে স্পষ্ট উচ্চারণে বলতাম তখন। তারপর আমার কবিতায় বিভিন্ন বাঁক আসে, তো সেরকম একটা বাঁকের পরে এই কবিতাটি লেখা। মাথার মধ্যে পশ্চিম থেকে পূবে মৃত চাঁদ ভাসে, মৃত চাঁদ যায় ডুবে কঙ্কালে, তার আজও পচা গলা জ্যোৎস্না লেগে আছে, তবে সেটা তো চাঁদের দোষ না। মগজে চাঁদকে কুপিয়ে মেরেছি আমি, মগজে চাঁদকে কুপিয়ে মেরেছি আমি, খুলিতে ছিটকে লেগেছিল পাগলামি।
1: বাহ, আপনি এই যে বললেন এই কবিতাটি ঠিক পড়বার আগে, যে একসময় আপনি প্রেমের কথা, সরল বিশ্বাসের কথা খুব সোচ্চারে বলেছেন, তারপর আপনার কবিতায়, আপনার লেখায় অনেক বাঁক এসেছে। আমি একটু এই ধাপগুলো শুনতে চাই, যে কিভাবে কিভাবে কোন কোন জায়গায় আপনার বাঁক এলো, কিভাবে কিভাবে আপনি আজকের মন্দাক্রান্তা সেন, একটু বলুন না। একদম লেখার শুরু থেকে?
0: হ্যাঁ, শুরুতে যেটা বলতাম সরল সজ্জা স্পষ্ট প্রেমের কবিতা, তারপরে একটা গভীরতার বাঁক আসে আমার দ্বিতীয় কবিতা গ্রন্থ থেকে, আর সেখানে সেই ছটফটে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না, অনেক থিতু হয়ে বসেছি তখন আমি কবিতায়।
1: হৃদয় অবাধ্য মেয়ে তখন বাধ্য হয়ে গেছে?
0: বাধ্য না, বাধ্য ঠিক নয়, কিন্তু

0: তার যে উদ্ধত স্যাহী প্রকাশ, সেটা আমি অনেকখানি নিজের কি বলবো সংহত করতে পেরেছি। আমার মধ্যে সেই উচ্ছ্বাসটা অনেক সংহত, অনেক পরিণত। আমার তাই মনে হয় আমার দ্বিতীয় বইটাই প্রথম বই থেকে একটা লাফ সেখানে। তৃতীয় বইটাই আমি অনেকখানি নারী কেন্দ্রিক হয়ে পড়েছি। নারীবাদের কথা আমরা বলি, কিন্তু নারীবাদ বলে আসলে যা মনে হয় সেটা অনেক তথাকথিত নারীবাদ, প্র্যাকটিস যে নারীবাদ যেগুলো অভ্যাস করা হয় বা ভাবা হয়, তার থেকে আমার নারীবাদ কিন্তু একটু অন্যরকম। আমি নারী জীবনের কথা বলি, পুরুষের প্রতি প্রতিবাদ না করে পুরুষের প্রেমকে আমি কিভাবে চাই সেই কথা বলি আমি আমার নারীবাদে। তো আমার ছদ্মপুরাণ কাব্যগ্রন্থটিতে অনেকখানি নারী সম্পর্কিত লেখা এসেছে, যে নারী আর কেউ নয়, যে নারী আমি বা আমি কেউ নয়, আমি সবাই নারী। এই যে সংঘাতটা, এই যে বোধটা, এটা এসেছে। তারপর ক্রমশ আমার লেখা আরও জটিল হয়েছে। তো সেই জটিল ভাবনা, জটিল যে নিজের মধ্যে নিজের আলোচনা, তার আলোকপাত হয়েছে আমার কবিতায়। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমার কবিতা আসলে হয়তো কখনো পাঠযোগ্য হয়েছে, কখনো পড়ে দুদণ্ড ভাবার মতো হয়েছে। প্রথমেই হয়তো পাঠক বুঝতে পারছে না, কিন্তু সে কবিতা দুবার পড়ে সে আমাকে ফোন করে বলছে, দিদি এই কবিতাটা ভীষণ ভালো লিখেছো। তো এইরকম একটু বেশি ভাবার কবিতা। তারপরে ছন্দ নিয়ে প্রচুর কাজ করেছি আমি, ছন্দ নিয়ে লেখাপড়া, ছন্দ শেখা, ছন্দ নিয়ে লেখা। তো এগুলো যেমন আমার জীবনে কবিতায় পরপর পরপর বাঁক এসেছে, যেখানে আমি প্রথমে ছড়া লিখতাম, ছড়ার পরে কবিতা লিখতাম, কবিতা লেখার মধ্যে নানা রকম ছন্দ, ছ মাত্রা, সাত মাত্রা, পাঁচ মাত্রা, সনেট, এগুলো লিখতে শুরু করেছি। তারপরে আমি বাংলা পয়ার নতুন করে লিখেছি, আমার মানে নতুন ভাষায় নতুন পয়ারের যে মানে অভ্যাস, লেখার অভ্যাস, সেটা আমারই প্রথম শুরু করা। মন্দাক্রান্তা ছন্দে লিখেছি প্রাচীন সংস্কৃত কালিদাস, মহাকবি কালিদাস যে ছন্দে মেঘদূত লিখেছিলেন সেটা লিখেছি। মালিনী ছন্দ, এটাও একটা অতি প্রাচীন সংস্কৃত ছন্দ, তাতে লিখেছি। অধুনা আমি একেবারে আধুনিক কালে অমিত্রাক্ষর নিয়ে হাত পাকানোর চেষ্টা করছি। আসলে আমি একটা বড় কাজ নিয়ে বসেছি, যেখানে আমার প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর পড়ে আমার মধ্যে থেকে একটা খুব প্রেরণা, তাড়না এসে যে এই সময়কার বাংলায়, এই সময়কার কথায় অমিত্রাক্ষরে আমি আমার কথা কী করে তুলে আনতে পারি। এটা বাংলা কবিতায় মধুসূদনের পরে লিখেছিলেন মধুসূদনের ভ্রাতুষ্পুত্রী মানকুমারী দাসী, তো উনি লিখেছিলেন, তারপরে আমি আবার শুরু করেছি। তো এইভাবে বক্তব্যে, ভাবনায়, ছন্দে, চেহারায় আমার কবিতায় বারবার বাঁক এসেছে, এবং সেই বাঁকগুলো আমার কাছে সেই সময়ের একটা স্মৃতি। আমি যদি আমার বইগুলো নিয়ে কখনো নাড়াচাড়া করি, তখন মনে হয় এই জীবনটা আমি কাটিয়েছি, তারপরে জীবনে এই মোড়টা এলো কী করে। তো এই করে আমার নিজেরই খুব বিস্ময় লাগে যে একটার পর একটা বইতে আমি কীভাবে নতুন করে ভাবার চেষ্টা করছি, নতুন করে লেখার চেষ্টা করছি। তো আমার কবিতার বাঁক বদল সম্বন্ধে আমার নিজের কাছে হয়তো স্পষ্ট নয়, কিন্তু এটুকুই বলার কথা।
1: বেশ, এই যে অমিত্রাক্ষর ছন্দের কথা আপনি আরও অনেক কথা বললেন, সেগুলো সব মনে হচ্ছে পরপর বসে বসে সব শুনি, কিন্তু আমি একেবারে সাম্প্রতিক এই জায়গাটায় আসতে চাইছি যে এখন আপনি অমিত্রাক্ষর ছন্দ নিয়ে কাজ করছেন, আপনি মাইকেল মধুসূদন দত্ত পড়তে পড়তে আপনার মনে হয়েছে যে একেবারে এই সময়ের একজন যদি অমিত্রাক্ষর ছন্দে নিজেকে প্রকাশ করতে চায় তবে তিনি কিভাবে প্রকাশ করবেন, আপনি এটা চাইছেন। একটু কি শুনতে পাবো আপনার কাছে যে অমিত্রাক্ষর ছন্দে আপনি এই মুহূর্তে কি লিখছেন?
0: আসলে প্রথমে সেই নারীবাদের কথা আসছে। আমি নারী হিসেবে পুরুষের বিরুদ্ধে অস্ত্র ধারণের কথা বলিনি। মল্লিকা সেনগুপ্তও সে কথা বলেছিলেন যে তোমার বিরুদ্ধে তো হাত তুলিনি আমি, পুরুষকে বলেছিলেন। তো আমি আসলে সেই পুরুষ ভালোবাসি যে কাঁদতে জানে, যে নত যেন হতে জানে নারীর কাছে প্রেমে। তো এই কবিতাটার নাম নত যেন, অমিত্রাক্ষরে লেখার চেষ্টা করেছি। কে সেই পুরুষ যাকে নত যেন হয়ে করেছি প্রণাম, কার জাদু শিক্ষা বলে গলে গলে পড়েছে দেহ মন আর আত্মার একটি দুটি আলতো কণা উড়ে।

0: পরিদের বিশ্বময় ডানা, সে বিশ্ব বিজিত হয় কোন বিষে বলো? বিস্মিত বিষাদখানে হয়ে নত জানো, রেখেছি তোমার সামনে, নেবে কি নেবে না সিদ্ধান্ত তোমারই। ওহে পুরনো পুরুষ, আবার এসেছি ফিরে মন্দাক্রান্তা সেন, সঙ্গে ওষুধ বিষ আর ঝোলা ব্যাগে একটি দুটি কাব্যগ্রন্থ। নিতান্তই যদি ডানার প্রতীক্ষা বলে, আহা কেঁপে কেঁপে সবুজ জোছনা খোঁজো, আদিম জোছনা।
1: আমরা আপনার অমিত্রাক্ষর ছন্দের এই কবিতা সাম্প্রতিক কাব্যগ্রন্থ তৃতীয় নয়নে দেখিতে পাই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এবং অনেক কথা বাকি রয়েছে, সেসব আমরা বলবো, সেসব শুনবো, জানতে চাইবো আপনার কাছ থেকে। কিন্তু যদিও এটি কবিতার ক্লাস নয়, একেবারেই কবিতার ক্লাস নয়, কিন্তু এই মুহূর্তে ওপারে আমাদের এমন অনেক বন্ধু আছেন যিনি ওই রান্নাঘরের কাজ করতে করতে কানের পাশে রেডিওটা চালিয়ে রেখেছেন। আমাদের এমন অনেক মানুষ আছেন যিনি হয়তো একটু কিছু বৈষয়িক কাজ করছেন, তার পাশে রেডিওটা চলছে। আপনি যদি একটু সহজ করে অমিত্রাক্ষর ছন্দ একটু সহজ করে আমাদের বলেন, সেই মানুষদের জন্য যারা আপনাকে ভালোবাসেন কিন্তু ছন্দের জটিল তত্ত্ব, জটিল খুঁটিনাটি তারা বোঝেন না।
0: এটা অরণ্যে গিয়ে লেখা, বনে বেড়াতে গেছিলাম লামাহাটা। অরণ্য অতল স্পর্শী, ঢালুক হাত বেয়ে চুঁয়ে নামছে আলো কণা আর ছায়া কণা, পাতায় পাতায় শুষে নিচ্ছে যাবতীয় শালুক সংশ্লেষ। কবিতার পঙ্ক্তি কিছু, আত্মহত্যা প্রবণতা পেরিয়ে পেরিয়ে একাকে খাদের ধারে দাঁড়িয়েছি, শুধু একটি ঝাঁপ পড়ে আছে নিথর সবুজে, নিঃশব্দ অপেক্ষা একটি, একটাই জীবন, কাকে বলবো, ওই দেখো, ওই ওই ওই কেমন সুন্দর, ওই ব্যাকলাইটের বুক হুহু করা কোমলতা, না না বলবো না, বলার আগেই গাঢ় সন্ধ্যা নেমে আসে, ঢালুক হাত বেয়ে অন্ধকার উঠে এসে পর্যটন মুছে দিল, ফিরে আসছে চাকা। এখানে একটা কথা বলি, এই ফিরে আসছে চাকাটা বিখ্যাত কবি বিনয় মজুমদারের একটি গ্রন্থ, আমার অত্যন্ত প্রিয় গ্রন্থ, একটি প্রিয় কবির, সেইটাকে আমি এক ধরনের ট্রিবিউট জানাতে চেয়েছি।
1: ঠিক তাই, আপনার সঙ্গে সঙ্গে ট্রিবিউট আমাদেরও এই অগ্রজ প্রণম্য কবিকে। আজকের পর্ব তাহলে আমরা এখানেই শেষ করি, কিন্তু ছাড়া যাবে না আপনাকে, আবারও আগামী পর্বে আমরা আপনাকে শুনব, আপনার আরও অনেক না শোনা কথা আপনার কাছ থেকে আমরা শুনে নেব। আজকের মতন এখানেই নমস্কার জানাই।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে। এখন এক মাটি এক সুর।

নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, স্বাগত জানিয়ে শুরু করছি এক মাটি এক সুর। আজকের এক মাটি এক সুরের চলনটা আমরা একটু অন্য পথে যদি শুরু করি, অন্য রকম একটা ভাবনা দিয়ে, যদি এরকম একটা গান দিয়ে আজকের এক মাটি এক সুরের আড্ডা শুরু করা যায়, যে গান শুনলেই আমাদের প্রাণে, আমাদের রক্তে এখনও অন্য ধারার একটা ছন্দ চলকে ওঠে, তোলপাড় করে। যেমন ধরুন, কাস্তেটারে দিয়ে জোরে শান, সুদূর সমুদ্র প্রশান্তের বুকে, ডাকে ওই ডাকে ওই তারপর, তোর মরা গাঙে আইল এবার বান। ঠিকই, গণসঙ্গীত শিল্পী এবং লোকশিল্পী এবং অ্যাক্টিভিস্ট হেমাঙ্গ বিশ্বাসের এই সমস্ত সেরা গণসঙ্গীত। আসলে হয়েছে কি, আজকে আমাদের আকাশবাণী স্টুডিওতে আমরা পেয়েছি

0: অঙ্গ বিশ্বাস এবং আরও এক প্রথিতযশ লোকশিল্পী প্রতিমা বড়ুয়ার, বড় স্নেহের, বড় কাছের ছাত্র এবং মানুষ লোকশিল্পী রমীন্দ্রনাথ সাহাকে স্বাগত জানাই আপনাকে এই এক মাটি একশোর অনুষ্ঠানে। জনপ্রিয়, ভীষণ পরিচিত এই সমস্ত গণসঙ্গীত হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে তো আমরা শুনেছি, এছাড়াও অন্যান্য শিল্পীদের কণ্ঠেও শোনা। আজ শুনি শিল্পী রমীন্দ্রনাথ সাহার কণ্ঠে, তারপর আরও কথা এবং আরও অনেক গান, জমাটি আড্ডা। আপনাকে আরও একবার স্বাগত জানাই এই পর্বে, এই এক মাটি একসুর অনুষ্ঠানে। আজ তাহলে হেমাঙ্গ বিশ্বাসের একটি গণসঙ্গীত দিয়ে শুরু করি।
1: নমস্কার। হেমাঙ্গ বিশ্বাস গণসঙ্গীত শিল্পী হিসাবে সাধারণত পরিচিত, কিন্তু তার আর একটা পরিচয় ছিলেন, তিনি হচ্ছেন লোকসঙ্গীত শিল্পীও এবং গবেষক ছিলেন। তার অনেকগুলো বইও আছে লোকসঙ্গীত এবং গণসঙ্গীতের উপরে। তা আজকের এই অনুষ্ঠানে আমি তার একটা বিখ্যাত গান, এই গানটি উনি লিখেছিলেন 1944 সালে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই বাংলাতে প্রায় 50 লক্ষ লোক মারা যায় অনাহারে অর্ধাহারে। সেই পরিপ্রেক্ষিতে উনি ওটাকে 50-এর বর্ণান্তর বলা হতো, 1950 সাল, বাংলায় ওটা দাঁড়াচ্ছে 43 সাল। 44 সালে এই গানটা লেখা, তোরা বলছ কি বল বল বল আমারে, তার প্রথম দিকের যে গান, সেই গানগুলোর ভিতরে এটা একটা অন্যতম গণসঙ্গীত। আমি এটা দিয়েই শুরু করছি।

0: অসাধারণ না, অসাধারণ বলবো কি আসলে গানের প্রেক্ষিত দুর্ভিক্ষ মন্বন্তর এই গানে উঠে এসেছে। হেমাঙ্গ বিশ্বাস, যিনি একাধারে শিল্পী এবং অ্যাক্টিভিস্ট, মেহনতি মানুষের কথাও তো তাঁর কলমে উঠে এসেছে বারবার, তার কণ্ঠে জোরদার হয়েছে। বলা যায় হেমাঙ্গ বিশ্বাস একটা অধ্যায়। আপনি তো তাকে শিক্ষক হিসেবে পেয়েছেন, খুব কাছ থেকে জানতে পেরেছেন, একটু শুনি না ওনার কথা।
1: আমার সঙ্গীতের পদচারণায় একদম শিশু বয়স থেকে, ধরতে গেলে মায়ের কোল থেকেই। আমাদের বাড়িতে কার্তিক পুজোর সময় মা নিজে কার্তিক পুজোর গান করতেন, সেই আবহাওয়া।

0: সম্প্রদায়ের মানুষ হয়েছি। আমাদের গ্রামাঞ্চলে যশোরের রত্নাট আমার গ্রামের নাম। সেই গ্রামের হাটে বাজারে আমরা ফকির, বাকুল, ভাটিয়ালি নানান রকমের গান ছোটোবেলা থেকেই শুনেছি। তার দু চারটে কলি এখনও আমার কানে বাজে। সেই অবস্থায় আমি যখন ওখান থেকে স্কুল ফাইনাল পাস করে এদিকে আসি, আসার পরে কিছুদিন আধুনিক গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তারপরে যেতে যেতে 1975 সালে একটা সময় আমার গণসঙ্গীত, লোকসঙ্গীত এগুলো ভালো লেগে যায়। তো আস্তে আস্তে এটা গণসঙ্গীতের দিকে আমার ঝোঁকটা চলে যায়। সেটা শেখার জন্যে প্রথমে আমি হেমাঙ্গদার বাড়িতে যাই। হেমাঙ্গদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1975 সালের যেদিন জরুরি অবস্থা ঘোষণা হয় সেদিন কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকানে। উনি আমাকে যেতে বলেন, আমি যাই, গান শিখব বলে তার কাছে গেছি। উনি জানতে পারেন, তখন উনি বলেন, তুমি তো আমার কাছে গণসঙ্গীত শিখতে এসেছো। একটা দেশের গণসঙ্গীতজ্ঞ হইতে গেলে সেই দেশের লোকসঙ্গীতজ্ঞ হইতে হয়, এটা কি তুমি জানো? আমি একটা অবাক হয়েও কথাটা আমি শুনলাম, বুঝলাম যে এটা গুরুত্বপূর্ণ একটা কথা। যাই হোক, সেই দিন থেকে আমার ওনার কাছে যাত্রা শুরু। 75 সাল থেকে ওনার মৃত্যু 1987 সালের 22 নভেম্বর। এই 12 বছর টানা ওনার কাছে আমি গান শিখেছি। লোকসঙ্গীতটার প্রতি আমি ঝুঁকেছিলাম, সেই লোকসঙ্গীতই ওনার কাছে আমি শিখেছি। মূলত গণসঙ্গীত কিছু কিছু জানি, যার একটা আমি একটু আগে গাইলাম, এরকম লোকসঙ্গীতের পদচারণা ওনার কাছ থেকে শুরু, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাওয়া।
1: আচ্ছা, শিক্ষা গুরু হিসেবে আপনার মনে হলো কেন যে হেমাঙ্গ বিশ্বাসের কাছেই যাওয়ার দরকার, বা আদৌ কি কোনো ভাবনা ছিল তেমন কিছু ভাবনা ওনাকে শিক্ষক হিসেবে পাওয়ার জন্য?
0: এখানে একটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার কারণ লোকসঙ্গীত অনেকেই গান, ভালো ভালো শিল্পী আছে আমাদের দেশে, যেমন তখনকার দিনে আজ আর নেই বেঁচে, শ্রদ্ধেয় অমর পাল, বিষ্ণুপদ দাস, এইরকম প্রচুর আছে। তার আগে ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ, তারপরে প্রতিমা বড়ুয়া, এদের নাম তখনও শুনেছি। কিন্তু হেমাঙ্গদার কাছে যাওয়ার তাৎপর্য এই যে হেমাঙ্গদা গণসঙ্গীত করতেন। আমার কলেজ জীবনে যখনই যাই তখন একটা টালমাটাল অবস্থা, তখন 66, 67, 68 সাল, ওই সময় একটা উত্তাল, একটা জনজাগরণ চলছে গোটা পৃথিবীব্যাপী এবং আমাদের ভারতবর্ষেও। সেই সূত্রে গণসঙ্গীতের যারা করেন, লেখেন, তারা দেশ সমাজ নিয়ে অনেক কিছু ভাবেন, এই বিষয়টা হেমাঙ্গ বিশ্বাস ছাড়া আর অন্য কেউ সেইভাবে জানতেন না বলেই তার কাছে আমি বিভিন্ন লোকমার্ফত জানতে পারি এবং তার কিছু গান শুনে আকৃষ্ট হয়েই তার কাছে আমার যাওয়া। যাওয়ার পরে বুঝলাম যে উনি লোকসঙ্গীতেরও বিশেষজ্ঞ ছিলেন, সেটা আমি আগে জানতাম না। তারপরে আস্তে আস্তে ওনার গণসঙ্গীত এবং লোকসঙ্গীত, এবং আলটিমেটলি আমি ওখান থেকে লোকসঙ্গীতের শেখার জন্যেই বাংলার বিভিন্ন গ্রামে, জেলায় জেলায় আমি ঘুরেছি। ওনার সূত্র ধরেই প্রতিমা বড়ুয়ার সঙ্গে আমার পরিচয়। উনি অনুঘটকের কাজ করেন, উনি আমাকে 83 সালে প্রতিমা দিকে একটা চিঠি লিখে আমাকে ওনার কাছে পাঠিয়েছিলেন। ওনার ছাত্র হিসেবে আমি গেছিলাম সেখানে, সেই থেকে প্রতিমা বড়ুয়ার কাছে আমার গান শেখা।
1: আসবো আমি সেই পর্বে আসবো। আপনার জীবনের কথা আপনি একটু বললেন, শুরুটা কিভাবে হয়েছে আপনার মায়ের কোলে বসে? প্রায় সেই যে মা গান করতেন কার্তিক পুজোর গান, বা আপনি যে বললেন যে স্কুল ফাইনাল দেওয়ার পর এখানে আসা, মানে আপনি ওই পাড়ের মানুষ, ওই পাড়ের কোথাকার মানুষ?
0: যশোর জেলা।
1: তারপর এখানে এলেন, সেখানে যে যশোর জেলায় আপনি বড় হয়ে উঠলেন, স্কুল ফাইনাল মানে আপনি কিছুটা বড় হয়েছেন, মানে কৈশোর বেলায়, কৈশোর বেলায় যে সমস্ত গান গেয়ে বেড়াতেন,
0: আমি কি তার সেরকম দুই একটা করব?
1: হ্যাঁ, মনে আছে এখনো?
0: হ্যাঁ, চেষ্টা করতে পারি,
1: শুনি না।
0: আচ্ছা, গ্রাম অঞ্চল থেকে অনেক কিছু বিবর্তনের নিয়ম হারিয়ে যাচ্ছে, তেমনি গ্রামের মহিলারা তার সন্তানকে, একদম সদ্যজাত সন্তানকে কোলের উপরে নিয়ে মায়েরা শিশুর মাথা আর শরীরের উপরে হাত চাপিয়ে চাপিয়ে যে গানগুলো করতেন, ঘুম পানি গান বলা হয় সেটা, শিশুদের ঘুম পানি গান, এইরকম কিছু গান আমার সংগ্রহে আছে। আমাদের অঞ্চল থেকে এইরকম পাওয়া একটা গান আমি
1: উঠেই
0: গেছে, সেই অর্থে বিভিন্ন জেলায় এখন পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে আমার সংগ্রহে কিছু আছে, আমি তার থেকে একটা গান শোনাচ্ছি।

0: বাহ, আচ্ছা, শুধু তো ঘুম পাড়ানি নয়, আপনি যখন যশোর জেলায় বড় হচ্ছেন ওই কৈশোর বেলায়, তখন ওখানে আর কি কি গান শুনে আপনার বড় হয়ে ওঠা? মানে তখন তো গানকে আপনি গভীরভাবে বুঝতে শেখেন
1: না,
0: গানের গভীরে গেলেন কি
1: বোঝাও সম্ভব না প্রকৃতির নিয়মে। প্রকৃতির যেমন নদীর জল বয়ে যায়, বাতাস বয়ে যায়, শিশুরা বড় হয়, সেই আবহের ভিতরে যেমন যেমন গান বড়রা করে সেইটাই শিশুদের কানে ঢুকে যায়।
0: আপনি তখন থেকেই গান করছেন?
1: হ্যাঁ, তখন থেকে গান ওইভাবে করা না, গানটা করব বলে সেই সময় তো ভাবা যায় না, ওই বয়সে সম্ভব না
0: একেবারে।
1: ওই বয়সে একটু বড় হয়ে যখন আমি হাই স্কুলে যাচ্ছি নদী পার হয়ে, তখন আমাদের মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান শুনতাম, তার একটা গান আমি গাইতে পারি। সেই ছোটবেলায় সে মাঝি আমাদের নৌকায় পার করতেন, সে করতে করতে তারা কখনো কখন গান করতেন, সেই গান বড় হয়ে সেটা আমি আকাশবাণীতে এবং ঢাকা রেডিও সেন্টারে শুনেছি, কিন্তু সেই গান আমি ছোটবেলাতেই আমার কানের ভিতর লেগেছিল। আমি সেরকম একটা গাচ্ছি।

0: অপূর্ব। আচ্ছা, আপনি সেই যশোর থেকে তারপর তো একসময় এই দেশে চলে এলেন, তারপর?
1: তারপর ওই যে বললাম, হেমাঙ্গদার কাছে যাওয়ার পর থেকে ওখানেই বাটিয়ালি বাউল গান শুরু হলো। তারপরে একটা সময়
0: না, কলেজে পড়তেন, এখানে কোন কলেজে ভর্তি হলেন?
1: আমি সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম।
0: সুরেন্দ্রনাথ কলেজে গান নিয়ে পড়বার কথা মনে হয়নি?
1: না না, গান নিয়ে পড়বার কথা ভাবিনি। আমরা আসলে পারিবারিক সূত্রে, আমি খুব দরিদ্র ফ্যামিলির ছেলে, গানের কোনো পরিবেশও সেই বাড়িতে আমাদের ছিল না। ট্র্যাডিশনালি গ্রামের মহিলারা গান করেন, অনেক জায়গায় আছে আমাদের গ্রামের গঞ্জে, যেখানেই পূজা পার্বণ আছে সেখানে মহিলারা গান করেন, সেই সূত্রে যতটুকু মায়ের বা গ্রামের পরিবেশ থেকে পাওয়া। বাকিটা গান শেখা কোনোদিন হবে এটা কোনোদিন ভাবিনি, এটা অনেক পরে ভেতর থেকে আমার ছিল বলে, আমি নিজের বাড়ির পরিবেশ না থাকা সত্ত্বেও আমার একটা কনফিডেন্স ছিল, সেই থেকে আমি হেমাঙ্গদার সঙ্গে যোগাযোগ করি এবং আস্তে আস্তে গানের দিকে ঝুঁকে পড়ি।
0: হেমাঙ্গ বিশ্বাসের কথা আরেকটু আসি, এবং প্রতিমা বড়ুয়ার কথায় আসতে তো হবেই, কারণ হেমাঙ্গ বিশ্বাসের একটা বড় অংশ জুড়ে আসাম, প্রতিমা বড়ুয়া সকলেই রয়েছে
1: অবশ্যই
0: তার কাজের ধারার মধ্যে। 75 সাল নাগাদ আপনি বললেন আপনি তার কাছে নাড়া বেঁধেছেন।
1: না, হেমাঙ্গদার কাছে 75,
0: হ্যাঁ সে কথাই বলছি।
1: তার 8 বছর পরে প্রতিমা দির সঙ্গে 1983 সালে আমার পরিচয়,
0: একদম সেটাও হেমাঙ্গ বিশ্বাসের হাত ধরে। আচ্ছা, ওনার তো দুটি সত্তা, গণসঙ্গীত লোকসঙ্গীত, সেটা আপনিও বললেন। তিনি তার অনেক গণসঙ্গীত তৈরি করেছেন লোকসঙ্গীতের সুরে, যেরকম লুনা নদীর মাঝির কণ্ঠে শাড়ি গান, সাবধানে গুরুজির নাম লইয়রে সাধু ভাই, এটাতে তিনি সৃষ্টি করলেন তার ওই বিখ্যাত গানটি কাস্তেটারি দিও জোরে শান। একটু কি শোনানো যাবে, 2-3 লাইন?

0: হেমাঙ্গ বিশ্বাসের কাছে প্রথমে গণসঙ্গীত শিখতে শুরু করলেন, আপনার সঙ্গীত জীবন শুরু হলো। তারপর লোকসঙ্গীতে পুরোপুরি মজে গেলেন, গণসঙ্গীত থেকে সরে আসার কারণ কি? অবশ্য লোকসঙ্গীত জনগণেরই, তবু প্রকার ভেদে তো কোথাও একটা আলাদা। লোকসঙ্গীতে যার কুল নাই, কিনার নাই, অথই দৈরার পানিতে পানসি ভাসালেন কেন? আর শাহ আব্দুল করিম গানের একটি লাইনে তার বলেছিলেন, মন মজালে ওরে বাউলা গান। আপনার কোন গান শুনে মন মজেছিল লোকসঙ্গীতে, লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন?
1: এটা যারা গ্রামে জন্মায়, আমি তো গ্রামে জন্মেছি, গ্রামের পরিবেশটাই এমন, সে নানান রকমের গান সে জন্ম থেকেই গানের ভিতরে ঢুকতে শুরু করে, সেইটাই এই গানের দুর্বলতার একটা প্রধান কারণ। আর একটা জিনিস হচ্ছে, সমাজের সুস্থ কিছু করতে গেলে পরে সেই সমাজের অতীতের সাংস্কৃতিক ধারাটাকে বুঝে নিতে হয়, আর সেই সাংস্কৃতিক ধারার একটা প্রধান দিকটাই হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীতের ভেতরে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিটা, নানান রকম সুখ দুঃখের, বিয়ে, জন্ম, মৃত্যু, নানান ধরনের জীবনের উত্থান পতন সমস্ত কিছুকে কভার করে লোকসঙ্গীতের ভিতরে পাওয়া যায়। এই

0: বোঝার জন্য, জানার জন্য,
1: কর্মের গান, ঘর্মের গান, মাটির গান,
0: সমস্ত রকমের গান,
1: তাদের আনন্দ,
0: মাটি ছাড়া তো কোনো গানই হয় না।
1: আমাদের এই পশ্চিমবঙ্গের কোন ঝুমুর গান বা বাউল গান যদি আপনার মুখে একটু শুনতে পারি, তারপর আবার আসামে যাব।
0: পশ্চিমবঙ্গের, আচ্ছা আমি পুরুলিয়ার একটা ঝুমুর তালে শোনাই।
1: বেশ বেশ।

এটা পুরুলিয়ার একটা বিখ্যাত ঝুমুর গান। আমরা অনেকেই জানি ইংরেজরা যখন এসে 1800 শতাব্দীর শেষের দিক থেকে চা বাগানের গোড়াপত্তন করে আসামে, তখন আসামের যারা অ্যাবরিজিনাল বাসিন্দা তারা চা বাগানে কাজ করতে রাজি হয় না। তখন আরকাটিয়া মানে দালাল মাধ্যমে ইংরেজরা এই আমাদের রাঢ়বঙ্গ থেকে সাঁওতাল, ওঁরাও, কুর্মি, মাহাতো এই সম্প্রদায়ের আদিবাসী যারা ছিল ওখানে খরাপ্রবণ অঞ্চল, এখান থেকে দলে দলে শ্রমিকদেরকে চা বাগানে নিয়ে যাওয়া হয়। ওখানে এদেরকে প্রলোভন দেখানো হয়, তোরা এখানে খেতে পাচ্ছিস না, ওখানে যাবি চা বাগান হরিয়ার, হরিয়ার মানে হচ্ছে প্রাণবন্ত, ওখানে গেলে তোরা প্রাণ ফিরে পাবি, এই বলে ফাঁকি দিয়ে ওখানে নিয়ে যায় চা বাগানে হাজারে হাজারে। সে এক অবর্ণনীয় ঘটনা। যাই হোক, ওখানে মানুষ যখন দলে দলে যাচ্ছে সে তার সংস্কৃতি বয়ে নিয়ে যায়, সে ঝুমুর গানের ডালিটাও নিয়ে গেছে সেখানে। এই করে চা বাগানের প্রচুর ঝুমুর গান, ভালো ভালো গান ওখানে আমরা জানতে পারি, শুনতে পাই। তার থেকে আমি একটা ঝুমুর গান গাইছি, চলমিনি আসাম যাবো।

0: এই গানের রেশ নিয়েই আমাদেরকে শেষ করতে হবে আজকের এক মাটি এক সুর। বাকি রয়ে গেল আরও অনেক কথা, অনেক গান, জমাটি আড্ডা। সঙ্গে রয়েছেন রমেন্দ্রনাথ সাহা। আমরা এই বাকি কথা, বাকি গান আগামী পর্বের জন্য তুলে রাখছি। নমস্কার শ্রোতা বন্ধুরা।
1: নমস্কার।

সলিল চৌধুরীর কথায় এবং সুরে এ গান আমরা শুনেছি অন্য কণ্ঠে, কিন্তু তার আইপিটি এর সঙ্গী দেবব্রত বিশ্বাস যখন তার কণ্ঠে এ গান তুলে নেন, সে নিবেদন অন্যরকম, অবশ্যই ব্যতিক্রমী। গা বাংলার ছবির মধ্যে জন্মেছিলেন দেবব্রত বিশ্বাস, তাই সারল্য তার চিরসখা। ১৯১১ সালের পৃথিবীর আলো দেখা মানুষটি আলো শব্দটি যখন উচ্চারণ করতেন, তখন যেন আলোর বিচ্ছুরণ হতো সেই উচ্চারণে। তার উচ্চারণ, তার গায়কি, তার ভারী কণ্ঠের ব্যক্তিত্ব প্রশ্নের মুখে পড়েছিল, কিন্তু শ্রোতাদের কাছে তিনি চিরকালীন একটি স্থায়ী আসনে অন্তরে আসীন হয়ে আছেন। পরের গানটি আবারও অন্য গানে দেবব্রত বিশ্বাস।

দেবব্রত বিশ্বাস। আজ তার অন্য গানের সুধা নিয়ে আমাদের পথ চলা কথায় গানে। দেবব্রত বিশ্বাস যখন ফুলের গন্ধে তার চমক লাগে, কিংবা কখন যখন আনন্দেরই দান তার কণ্ঠ নির্ভর হয়ে ছড়িয়ে পড়ে, সে যেন চরাচরের প্রসারতায় ছড়িয়ে পড়া প্রগাঢ় শান্তি। শ্রোতাও সেই শান্তির সঙ্গে নিজের মনের অন্তহীন কোমল শান্তিকে মিলিয়ে নিতে পারেন। অমন উচ্চারণ প্রাখর্যে বোধহয় খুব বেশি গায়ককে আমরা পাই না। আরও একটি গান, অন্য গান, রবীন্দ্রসঙ্গীতের বাইরে তার গায়কিতে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আসুন শুনে নিই গানটি।

সুরারোপিত শব্দগুচ্ছের কাঠামোই যদি গান হয়, তবে তার প্রয়োগে অভিনয় থাকবেই। সেই অভিনয় শব্দ।

গানের অভিনয় নয়, পর্দার অভিনয় নয়, মঞ্চেরও নয়, সেই অভিনয় সুরকে নিজস্বতায় কণ্ঠে তুলে নেবার। কিন্তু গানের মধ্যে সেই অভিনয় নিয়ে আপত্তি এসেছিল, মেঘ ঘনিয়েছিল, তবু দেবব্রত বিশ্বাসের গায়কিতে তার গানে নিবিড়ভাবে কান পেতেছে বাঙালি। আজ কথায় গানে আমরা শুনছি তার অন্যরকম গান, রবীন্দ্রনাথের গানের বাইরে যখন তিনি সুর ধরেছেন, কণ্ঠে গান তুলে নিয়েছেন। আজকের শেষ গানটি দিয়ে বিদায় নেব, সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালো ভারত, ভূমিকম্প বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার বার্তা নতুন দিল্লির,
1: আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি পণ্য উৎপাদনে জোর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান,
0: ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ফের হুঁশিয়ারিতে ইরানের, এই জলপথ সচল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের,
1: পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট,
0: দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়,
1: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট,
0: অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো পরিস্থিতি,
1: 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত।
0: আসছি বিস্তারিত খবরে, ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার কাজে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ, উদ্ধার এবং ত্রাণ কাজে নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করছে, এই কঠিন সময়ে ভারত ইন্দোনেশিয়ার পাশে রয়েছে।
2: In Indonesia, it was rocked by a major earthquake in which a large number of people have been killed. We are deeply saddened by this tragedy and we convey our condolences on the pressure.

0: Just lives lost. We also pray for the early recovery, the speedy recovery of those who are injured, and for the safety of people who are involved in rescue and relief efforts. In this difficult hour, India stands in solidarity with Indonesia.
1: এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াস দ্বীপের কাছে আজ 6.1 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সেদেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:02 নাগাদ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ নিয়াস রিজেন্সি থেকে প্রায় 147 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
2: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা এবং আমেরিকা নির্বাচনে ভোটার শনাক্তকরণ প্রক্রিয়ার অভাব নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্য প্রসঙ্গে রাঁধি জয়সওয়াল বলেছেন, ভারতের নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত।
3: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
1: উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার সাম্প্রতিক এক আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন জ্ঞানেশ কুমার।
2: বাংলাদেশের কাছ থেকে জ্বালানি সংক্রান্ত অনুরোধ পাওয়ার বিষয়ে জয়সওয়াল বলেছেন, সেদেশের সঙ্গে ভারতের জ্বালানি বিষয়ক সহযোগিতা অব্যাহত। অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ, ভারত তা খতিয়ে দেখছে। এক্ষেত্রে নিজেদের চাহিদা, শোধনাগারগুলোর সক্ষমতা এবং নিজস্ব মজুদ বা সরবরাহের বিষয়টি বিবেচনা রাখা হচ্ছে। শাহজাদ ভাট্টির জঙ্গি নেটওয়ার্ক নিয়ে ভারতের দাবির প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিক্রিয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ভারত সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, সেই অবস্থানই তারা বহাল রাখছে। সন্ত্রাসবাদ অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং ভারত একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গত কয়েক বছরে ভারত সন্ত্রাসবাদ, বিশেষ করে আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদার এবং সংগঠিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।
0: Terrorism matters. These are very serious things. We take it very seriously. We want the global community to understand the gravity of such actions. India has been hit hard by terrorism. We have, over the last several years, taken a lot of effort to galvanize global action, strengthen global action to fight terrorism, including cross-border terrorism. And whatever action is required to be taken on that account to defeat the scourge of terrorism, that we'll continue to take.
2: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে চলতি বিক্ষোভ প্রসঙ্গে রাঁধি জয়সওয়াল জানিয়েছেন, এখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, বিপুল সংখ্যক মানুষ আহতও হয়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এনেছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP সাধারণ নাগরিকদের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, বেআইনি আটকের মতো ঘটনাগুলি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।
2: জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক তদন্ত সংস্থা SIA মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত মনোজ কুমার ভাট ওরফে পিন্টু নামে এক পলাতক জঙ্গিকে গ্রেফতার করেছে। জম্মু রেহারি কলোনির বাসিন্দা মনোজ নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে মাদক পাচার সংক্রান্ত 2002 সালের একটি মামলায় পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল। SIA জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হিজবুল মুজাহিদিনের সদস্যদের সঙ্গে তার যোগসাযোগ ছিল। তাকে জেরা করে একটি বৃহত্তর মাদক সন্ত্রাস চক্রের সন্ধান পাওয়া গেছে। আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালা পুলিশ। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ব্রিকসের সভাপতিত্বের ক্ষেত্রে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে যার মূল লক্ষ্য হল গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের উদ্বেগের বিষয়গুলিকে আলোচ্যসূচির কেন্দ্রবিন্দুতে রাখা এবং ব্রিক্সকে সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়নের জন্য সহনশীলতা ও উদ্ভাবন গড়ে তোলার মঞ্চ হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করা। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের শেষ দিনে আজ পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার বিষয়টিকে

0: দেওয়া হয়েছে। এবছর ব্রিকসের মূল থিম বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। বৈঠকে ভূপেন্দ্র যাদব মানবতাই প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দিয়ে বলেন, 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি অংশ পরিবেশ বান্ধব উৎস থেকে আসে বলে তিনি উল্লেখ করেন। শ্রী যাদব বলেন যে পরিবেশগত পুনরুদ্ধার এবং মানব উন্নয়ন একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যেতে পারে। পরিবেশগত পুনরুদ্ধার জন অংশগ্রহণের দৃষ্টান্ত হিসেবে মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের কথা উল্লেখ করেন তিনি। 2031-2035 সময়কালে ভারতের নতুন জলবায়ু সংক্রান্ত পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতিকে আরও স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
1: As nation pursue their development aspirations, they are navigating an increasingly complex environmental reality. The impact of climate change, biodiversity loss and pollution, the triple planetary crisis together with growing disaster risk are affecting communities and ecosystems worldwide. These challenges are particularly significant for developing countries where environmental vulnerability is often closely intertwined with broader development priorities including poverty eradication, food security and inclusive growth.
2: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনের উপর জোর দিয়েছেন। কৃষকদের অত্যাধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সম্পর্কে অবহিত করে তোলার মাধ্যমেই এটি অর্জন করা সম্ভব বলে তিনি মনে করেন। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের 97তম বার্ষিক সাধারণ সভায় শ্রী চৌহান ভারতীয় কৃষিপণ্যকে বিশ্ববাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের উপর গুরুত্ব দেন।
3: विकसित कृषि संकल्प अभियान के दौरान ऐसे 500 विषय आए जिसपे किसानों ने कहा कि हमें तो इस चीज में रिसर्च की जरूरत, और उसके बाद हमने 52 टीमें बनाई वैज्ञानिकों की, और हमने कहा कि रिसर्च उसमें करो जिसकी जरूरत देश को है, किसानों को है।
0: ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের চতুর্থ গোলটেবিল বৈঠক আগামী বৃহস্পতিবার সিঙ্গাপুরে শুরু হচ্ছে। ভারতের পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। বিদেশ মন্ত্রক জানিয়েছে বৈঠকে দুদেশের মন্ত্রীরা উৎপাদন ব্যবস্থা, যোগাযোগ, ডিজিটালাইজেশন, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন এবং সুস্থায়িত্বের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। এর ফলে ভারত সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
2: ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, যুদ্ধের পরিবর্তিত প্রকৃতির কারণে সশস্ত্র বাহিনীর জন্য প্রযুক্তির দ্রুত অভিযোজন এবং সমন্বয় অপরিহার্য। নতুন দিল্লিতে আজ নজরদারি এবং ইলেকট্রো অপটিক্স বিষয়ক ইন্ডিয়ান মিলিটারি রিভিউতে তিনি উল্লেখ করেন, বিশেষ করে 2020 সালের পর থেকে যুদ্ধ পদ্ধতিতে দ্রুত এবং গভীর পরিবর্তন এসেছে। ড্রোন বিপ্লবকে অন্যতম অগ্রগতি বলে তিনি মনে করেন। মূল চ্যালেঞ্জটি কেবল ড্রোন পরিচালনা করা নয়, বরং একটি বৃহত্তর কর্মক্ষম ব্যবস্থার অংশ হিসেবে সেগুলোকে কার্যকরীভাবে সমন্বয় এবং পরিচালনা করা। লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, নজরদারি ব্যবস্থা এখন একটি বহুস্তরীয় কাঠামোতে পরিণত হয়েছে, যার মধ্যে রয়েছে মহাকাশভিত্তিক সম্পদ, আকাশভিত্তিক প্ল্যাটফর্ম, চালকবিহীন আকাশযান, সিগন্যাল ও মানব গোয়েন্দা তথ্য এবং সামুদ্রিক ব্যবস্থা।
4: The ongoing conflicts are giving us an enormous opportunity to learn, to find out as to what exactly is happening. One profound change that is taking place is the democratization of airspace, and all of us need to be absolutely aware about this. Unlike the past, developed countries who could deliver precision weapon because they had absolute control of the air, that time has actually passed.
0: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রে উল্লিখিত ইরানের শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ইরান স্পষ্ট জানিয়েছে। কৌশলগত এই জলপথ দিয়ে নৌ চলাচলের ক্ষেত্রে বিদেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধ করলে তবেই হরমুজ প্রণালী খোলা হবে বলে ইরানের বক্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্র যেন অযথা পরিস্থিতি উত্তপ্ত না করে সে ব্যাপারে তাদের সতর্ক করে দিয়েছেন ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের গালিবাফ। কূটনৈতিক বার্তালাপের সপক্ষে যুক্তি দিয়ে গালিবাফ বলেন, সামরিক সংঘাত বন্ধ করার জন্য সমঝোতাপত্রে যে 60 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল তা ইরানের জাতীয় প্রতিরক্ষা এবং অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ এনে দিয়েছে।

0: হয়েছিল সেই সময়সীমা শেষ হলেও মতবাদের মূল বিষয়গুলি এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিদেশি অপচেষ্টার বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দেশের নেতৃবৃন্দ এবং জনগণ ঐক্যবদ্ধ বলে গালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাক চ্যানেল সংক্রান্ত দাবি খারিজ করে দিয়েছে।
1: এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কোনো পরিকল্পনা নেই। তিনি আবারও বলেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত এবং সচল রয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প উল্লেখ করেন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে, সেখানকার সমস্ত মাইন সরানো হয়েছে বলেও তার দাবি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 60 দিনের আলোচনা পর্ব এই সপ্তাহে কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর ট্রাম্পের এই বার্তাটি এল।
0: কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ নেতা ইমরান খানের হাসপাতালে ভর্তি এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে দায়ের করা কয়েকটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের 3 সদস্যের এক বেঞ্চ এই আদেশ দেয়। আদালত জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা সুবিধা পাওয়ার সাংবিধানিক অধিকারের বিষয়টি বিবেচনা করেই এই আদেশ। একটি মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেওয়া হয়েছে, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে রাখা হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দী ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ওই কারাগারের সুপারিনটেন্ডেন্ট সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন জমা দেওয়ার ঠিক পরদিনই এই আদেশটি এল।
1: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে বিরোধী দলগুলি বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই বিলটি বিদেশি অর্থ প্রবাহে স্বচ্ছতা আনবে।
2: পুরা ঝুট ফেলা দেশ ভর মে কি FCRA জো হ্যাঁ মিশনারি টার্গেট কিয়া যা রা জবকি ক্রিশ্চিয়ান মিশনারি কাজ টোটাল ইন্ডিয়া কাজ জো ফরেন কন্ট্রিবিউশন আতে 16% হ্যাঁ বাকি তো সব হিন্দু কাজ তো প্রোটেস্ট জাদা করার তো হিন্দু লোক করার চাই কিন্তু সবসে জাদা তো হিন্দু কাজ দেখিয়ে ইস তরহ কাজ ঝুঠে বাতে ফেলা করকে রাজনীতি করার বিলকুল ঠিক নই হ্যাঁ।
1: শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: দিল্লিতে সম্প্রতি ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনের বেঞ্চ জানিয়েছে কমিটিতে কাদের অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হবে। কমিটি নারী বিক্ষোভকারীদের ওপর যৌন নিগ্রহ ও অনলাইন হয়রানি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেনস্থা করার অভিযোগগুলো খতিয়ে দেখবে।
1: ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে JSSC CGL পরীক্ষা বাতিল করেছে সে রাজ্যের সরকার। পাশাপাশি বেসরকারি সংস্থা TDPL এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের CBI তদন্তের দাবির বিষয়টি অমীমাংসিতই রয়েছে।
0: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা হয়েছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক।
1: জাতীয় পারমিট ব্যবস্থার আওতাভুক্ত ব্যাটারি চালিত, হাইড্রোজেন চালিত, প্রাকৃতিক গ্যাস চালিত বাণিজ্যিক যানবাহনের ব্যবহারের অনুমোদিত সময়সীমা আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। এক্ষেত্রে বার্ষিক ফি 16,500 টাকার অপরিবর্তিত থাকলেও 5 বছরের অনুমোদনের জন্য 82,500 টাকা ফি ধার্য করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সেন্ট্রাল মোটরস ভেহিকলস রুলস 1989 সংশোধনী আনার যে খসড়া প্রস্তাব পেশ করেছে এটি তারই অংশ।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি মধ্যপ্রদেশের কাইলারাস সাবালগড় বীরপুর রেল সেকশনের উদ্বোধন করেছেন। তিনি গোয়ালিয়র কাইলারাস ট্রেনটিকে বীরপুর পর্যন্ত সম্প্রসারিত করার যাত্রারও সূচনা করেন। এর ফলে গ্রামীণ ও আদিবাসী এলাকার যাত্রীরা আরও সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের সুযোগ পাবেন।
1: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আদালত এই মামলা নিষ্পত্তি না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 14 মে জাতিগত শংসাপত্রের যাচাই নিয়ে রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে।
0: পর্যটকদের সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব হোমস্টে ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় নবম

0: সভাকরণের সাংবাদিক বৈঠকে বলেন, এজন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ হয়েছে।
1: অবিরাম বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদের ভাটির দিকে এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন পাঞ্চের জলাধার থেকে অতিরিক্ত জল ছেড়েছে। আসানসোল এবং বার্নপুর শহরও প্লাবিত। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলির বাঁধ ভেঙে জল উপচে পড়ছে। অনেক সেতু এবং সংযোগকারী রাস্তা জলের নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
0: হিমাচল প্রদেশ জুড়ে ভারী বৃষ্টি চলছে। রাজ্যের অধিকাংশ এলাকায় জনজীবন বিপর্যস্ত। আজ সন্ধ্যায় সিরমাউর জেলার শিলায় তফসিলের কাফোটার কাছে এক খনি এলাকায় ভূমিধসে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে উত্তরাখণ্ডের পৌরি জেলার মেহেরগাঁও গ্রামে আজ একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় 3 প্রাণ হারান। চামোলি জেলার পিপলকোটিতে সম্প্রতি সুড়ঙ্গ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ 2 শ্রমিকের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। এবার খেলার খবর।
1: সরকার 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি ত্রিশা জলি এবং পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার পাচ্ছেন। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুময়ীনৈগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পারভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চাবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে।
0: নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়েগানার্স হকি স্টেডিয়ামে আজ FIH হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 6-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা দল। এই জয়ের ফলে 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে ভারত পুল ডির শীর্ষে উঠে এসেছে। আগামীকাল নেদারল্যান্ডস আমস্টেলভিনে FIH পুরুষ হকি বিশ্বকাপের পুল ডির গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে উভয় দলই এই ম্যাচে জোর লড়াই করবে বলে মনে করা হচ্ছে।
1: ভারতের লক্ষ্য সেন উন্নতি হুদা BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নতুন দিল্লিতে আজ প্রথম রাউন্ডের ম্যাচের লক্ষ্য অস্ট্রেলিয়ার কলিন্স ভ্যালেন্টাইন ফিলিমনকে 16-21, 21-8, 21-4 গেমে পরাজিত করেছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে উন্নতি মায়ান

0: অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে উন্নতি মায়ানমারের থেটতার থুজারকে 22-20, 21-16 গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি রাউন্ড অফ 16-এ পৌঁছেছেন। গায়ত্রী ও তৃষা জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন ল্যাম ও অ্যালিসন লিকে 21-15, 21-12 গেমে হারিয়ে শেষ 16-তে পৌঁছেছেন। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পন্থ 66, দেবদত্ত পারিকল 44, কেএল রাহুল 35 রান করেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 4, প্রভাত জয়সূর্য 3 উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য 372 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শ্রীলঙ্কা দিনের শেষে 4 উইকেটে 84 রান করেছে। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা 31 রানে, সোনাল দিনুষা 25 রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে মানব সুথা 2, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা 1 করে উইকেট নিয়েছেন। শেষ দিনে শ্রীলঙ্কাকে জয়ের জন্য আরও 288 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। লিডসে আগামীকাল ইংল্যান্ড ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে। কয়েকদিন আগেই পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে। তবে হাতে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি অনিশ্চিত। তার জায়গায় নেতৃত্ব দিতে পারেন প্রাক্তন টেস্ট অধিনায়ক শাহান মাসুদ। লিডসে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড মুখোমুখি সাক্ষাতে এগিয়ে আছে। পাকিস্তান 10 টেস্টের মধ্যে মাত্র 1 টেস্ট জিতেছে। ইংল্যান্ড জিতেছে 6 টেস্ট, বাকি 3 ড্র হয়েছে।
1: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 106 মারার মাইলফলক স্পর্শ করলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। তিনি ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। মাত্র 51তম টেস্টে 106 মাইলফলক ছুঁয়ে ঋষভ পন্থ সবচেয়ে দ্রুত রেকর্ড গড়লেন। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস 82 টেস্টে এই সংখ্যায় পৌঁছেছিলেন।
0: এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল 2

0: ডি গ্রুপে খেলবে ইস্টবেঙ্গল। এই গ্রুপে লাল হলুদ দলের প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। এশিয়ান টুর্নামেন্টে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে ইস্টবেঙ্গল নক আউট পর্বে যাওয়ার লক্ষ্যে নামবে। ইস্টবেঙ্গল গত মরশুমে ISL চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ACL ট্যুর যোগ্যতা অর্জন পর্বে খেলা ছাড়পত্র প্রায়। প্রাথমিক পর্বের ম্যাচে 4-1 কুয়েতের ক্লাব আল আরবিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সূত্রে ACL ট্যুর পশ্চিম বিভাগে খেলবে ইস্টবেঙ্গল।
1: এবারে দৃষ্টিকোণ। প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

দেবব্রত বিশ্বাস, বাঙালির চিরকালীন আবেগ, চিরজীবী মুগ্ধতা। তার গলায় রবীন্দ্রসঙ্গীতের সুরের ব্যাকরণ আর যন্ত্রণার সঙ্গের ব্যবহার নিয়ে তার্কিকরা প্রশ্ন তুলেছেন বহুবার, কিন্তু কালের বিচারে দেবব্রত ক্রমশই হয়ে উঠেছেন বাঙালির সুরঋদ্ধ আত্মশুদ্ধির সুরেলা অঙ্গন।

জন্ম ১৯১১ বরিশালে, পরে চলে আসেন ময়মনসিংহে। গানের প্রথম দীক্ষা পূব বাংলার সেই নদী মাঠ ঘাটের অবাধিত প্রকৃতির কাছে। ডাকনাম জর্জ, গানের দুনিয়ায় দেবব্রত বিশ্বাসের পাশাপাশি জর্জ বিশ্বাস নামেও পরিচিত। সুরের কাঠামো নয়, তার প্রাণ, তার ভাব, আবেগ, অনুভূতি যেন পূর্ণরূপে প্রকাশ পায় জর্জ বিশ্বাসের ভরা।

ছিল গণনাট্য সংঘের সঙ্গে যোগ। গান গেয়েছেন সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্রের সুরে, গেয়েছেন নজরুল গীতিও। ছবিতে দু একটি ছোট চরিত্রে দেখাও গেছে তাঁকে। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পথে বারবার বাধাপ্রাপ্তি তাঁকে ব্যথিত করেছে। ক্ষুব্ধ জর্জ বিশ্বাস সরব হয়েছেন তাই নিয়ে। জীবনের শেষ বারো বছর তো অভিমানে কোনো রেকর্ডই করেননি তিনি, কিন্তু সমালোচকদের তর্ক বিতর্ক ছাপিয়ে

1980-এর 18-ই অগস্ট তাঁর জীবনাবসান। আজও তাঁর রেকর্ডের চাহিদা জানান দেয় সাধারণ শ্রোতার হৃদয়ের সিংহাসনে চিরকালের জন্য জর্জ বিশ্বাস নামটি খোদাই করা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালো ভারত। ভূমিকম্প বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার বার্তা নতুন দিল্লির।
1: আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি পণ্য উৎপাদনে জোর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
0: ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ফের হুঁশিয়ারি তেহরানের। ওই জলপথ সচল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
1: পাকিস্তানে কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট।
0: দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়।
1: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
0: অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো পরিস্থিতি।
1: 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে কলকাতায় কুস্তির আখড়া। আজ শুনবেন প্রথম পর্ব, সাক্ষাৎকার গ্রহণ রাখি দাশগুপ্ত।
1: ইতিহাস বলে ঊনবিংশ শতাব্দীর সময় থেকেই কলকাতায় আখড়া সংস্কৃতি ও কুস্তির প্রচলন হয়। যদিও সে সময় বাঙালি হিন্দু সমাজের মধ্যে তা খুব একটা প্রভাব ফেলেনি, কিন্তু বিংশ শতাব্দীর ত্রিশের দশকে প্রধানত কুস্তিগির গোবর গুহ, যাকে ইংরেজিতে ইংরেজরা গুহ বলতেন, সেই গোবর গুহ সাফল্যেই বাঙালি হিন্দু সমাজে কুস্তির প্রতি ধীরে ধীরে আগ্রহ বেড়ে ওঠে। এখানে বলে রাখি, এই গোবর গুহের আখড়া সত্যেন্দ্রনাথ দত্ত থেকে মান্না দে, নীলমণি দাস, বিষ্ণুচরণ ঘোষ, পরবর্তীকালে মনতোষ রায়, মনোরাইজ বা এরকম আরো কত বিখ্যাত মানুষরা এই আখড়া এসছেন সেটা বলে শেষ করা যাবে না। আর সত্যি কথা বলতে কি, বাঙালি গোবর গুহ থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই আখড়ার প্রচলন সেই সময় শুরু হয়েছিল। আর বাঙালির শরীর চর্চায় এদের হাত ধরেই বৈপ্লবিক পরিবর্তন আসে। এই আখড়া কিন্তু বরাবরই ছিল একদিকে বিপ্লবীদের শরীর চর্চার কেন্দ্র, আরেকদিকে শরীরকে ঠিক রাখার কেন্দ্র। আর বাঙালি পালোয়ান থেকে ভারতবর্ষের কোনায় কোনায় বিভিন্ন সম্প্রদায়ের পালোয়ানরা এক এক করে বিশ্বের দরবারে ভারতের কুস্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজ আকাশবাণী মৈত্রী চ্যানেলে কথা বলবো সিয়ারাম আখড়া ব্যায়াম সমিতি, এখানে এসছি আজকে আমরা। আমাদের সঙ্গে রয়েছেন সুরাজকান্তি তিওয়ারি, এই আখড়ার ঐতিহ্য যিনি এখনো বয়ে চলেছেন তার কাছ থেকে এই আখড়ার ইতিহাস জানবো। কলকাতা শহরে যে কয়েকটি বিখ্যাত আখড়া রয়েছে, অতি প্রাচীন আখড়া রয়েছে, কুস্তি পালোয়ানদের অনুশীলনের জায়গা রয়েছে, এই সিয়ারাম আখড়া ব্যায়াম সমিতি মধ্য কলকাতার অতি প্রাচীন একটি আখড়া, ফুকলি নদীর তীরে গঙ্গার পাড়ে এই ঐতিহাসিক অতি প্রাচীন আখড়ায় আজকে এসছি মুখোমুখি সুরজকান্তি তিওয়ারি, এবং তার সঙ্গে রয়েছেন জাতীয় পালোয়ান কুস্তিগির রোহিত সিং। আজকে

0: কথা বলবো এদের দুজনের সঙ্গে। সুরজ ভাই আপনাকে স্বাগত আকাশবাণী মৈত্রী চ্যানেলে, রোহিত ভাই আপনাকে স্বাগত আকাশবাণী মৈত্রী চ্যানেলে।
1: ধন্যবাদ আপনাকে আমাদের আখড়া আসার জন্য, অনেক ধন্যবাদ।
0: আমার প্রথমেই যেটা জানতে ইচ্ছা করছে যে এই আখড়ার একটা বিশাল ইতিহাস আছে, একটা অতি প্রাচীন আখড়া, কিভাবে শুরু হয়েছিল, কাদের হাত দিয়ে শুরু হয়েছিল, যদি একটু ছোট করে সেই সময়ের ইতিহাসটা বলেন, যাতে আমাদের এখনকার নবীন প্রজন্মের অনেকেই তো জানে না এই আখড়া সম্পর্কে, তাদের জন্য যদি কিছু বলেন।

0: রাজস্থানে উনি এই আখড়াতে রেডি করেছিলেন, উনি আখড়াটা রেডি করেছিলেন, উনি বানিয়েছিল। তখন পালোয়ান এই দিক 150 দিয়ে বেশি পালোয়ান আমাদের আখড়া সিয়ারাম আখড়াতে ছিল। তখন আমাদের আখড়ার নাম ছিল গঙ্গাঘাট আখড়া। কিন্তু যখন আমার বাবার আন্ডারে এলো 1985 আমার বাবার হাতে এলো, তখন আমাদের আখড়ার নাম রেখে দিলাম সিয়ারাম আখড়া ব্যায়াম সমিতি। আমার বাবার নাম জোয়ালা তিওয়ারি ছিল, ওনার আগে আমার পরদাদা ছিল, তারপরে আমার বাবার বাবা ছিল। আমার বাবা পালোয়ানি করলো, আমার বাবার হাতে এদিকে না তো না তো কমসে কম না তো 500-600 পালোয়ান রেডি করিয়েছেন উনি। এইদিকে যখন অনেকজন এখনো করছে, আর অনেকজন ছেড়ে দিয়েছে নিজে নিজে কাজ করে। আর আমার গুরু মেন আমার বাবা জোয়ালা তিওয়ারি ছিল, ওনার দিয়েই আমি সত্যি স্টার্ট করেছি। আমার যখন বয়স 6 বছর ছিল তখন দিয়ে আমি রেসলিং করছি।
1: এখানে আমরা যেটা জানি যে ইতিহাস বলে যে এই ঐতিহাসিক কুস্তির আখড়া কলকাতার অন্যতম এমনই একটি আখড়া যে ঐতিহ্য আপনার বাবার তার পরদাদার আমল থেকে এখন আপনার আমলে আপনি বয়ে নিয়ে চলেছেন। এই যে একটা এতটা বিশাল একটা জার্নি, সেই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় যে কুস্তি অনুশীলন করে আপনারা এত বছর ধরে জাতীয় আন্তর্জাতিক স্তরে খেলছেন, মানে কি ধরনের এখানে সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে জানবো। তবু প্রথমে একটু জানবো যে এখানকার অনুশীলন সংক্রান্ত বিষয়, মানে কিভাবে শুরু করেন, আপনাদের দিনের শুরুটা কিভাবে হয়?
0: সকালে 4টার সময় উঠি, আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আগে আমি দৌড় করতে যাই হাওড়া ব্রিজে। কমসে কম 10-15 চক্কর দৌড় করে আসবো সব পালোয়ান। কোনো হাওড়া ব্রিজে করতে আসবে, কোনো বাড়ি দিয়ে দৌড় মেরে চলে আসবে। আর আমরা আখড়া 6টা দিয়ে স্টার্ট করি, আগে প্র্যাকটিস করি, সব ব্যায়াম শ্যাম সব করবে পালোয়ানরা, তারপরে আমরা কুস্তি স্টার্ট করি।
1: আর রোহিত ভাই আপনার মানে কত বছর হল এই আখড়ায়?
2: এই আখড়াতে আমি 2010 থেকে শুরু করেছি লড়তে। আগে জিমে যেতাম, লেকিন জিমে দেখলাম কি করছি ঠিক আছে, লেকিন আবার ছেড়ে দিয়ে তারপরে পুরো বডিটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপরে আখাড়াতে চলে আসলাম, এইদিকে নিঃশুল্ক, একটাও টাকা লাগে না। জিমে গেলে তো অনেক টাকা লাগে, 500-2000 এইরকম কিছু কিছু আছে, আমাদের তো টাকাও আছে না। এই আখাড়াতে আসি, একটু টাকা ফিস লাগছে না না কিছু। এই সিস্টেম তুমি ভালো করো, আমরা তোমার সাপোর্টে আছি। এইদিকে যে গুরু আছে ও বলছিল জোয়ালা তিওয়ারি কি তুমি করো, আমরা তোমার জন্য আছি দাঁড়িয়ে, লেকিন টাকা লাগবে না, তুমি লেকিন মন দিকে করো আর দেশের জন্য একটা নাম করো।
1: আমি সুরজ ভাইয়ের কাছে জানতে চাইবো, এইখানে যত আখড়া আছে কলকাতা বা অন্যান্য জায়গায়, আমি দেখতে পাচ্ছি এখানে মাটিতে যে আপনারা প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, যেটা মাটির আখড়া খুব একটা দেখা যায় না, এই মাটিটাকে কিভাবে তৈরি করেন?
0: আখড়া আগে তো অনেক ছিল না, তো 10-15 খানাই আখড়া ছিল, কিন্তু দিন পর দিন সব বন্ধ হয়ে গেছে। এখনো আছে 3-4 আখড়া এখনো আছে বেঁচে, কিন্তু এই মাটিতে আমরা আগে সরষের তেল দি, নিম পাতা, হলদি, নামক, দুধ, ফিটকিরি, রোজ ওয়াটার এইসব দিয়ে আখড়াকে মাটিতে রেডি করেছি। 6 মাস অন্তরতে আমরা এইসব ঢালি। বলে কি শরীরে যে আমাদের খজুলি ফজুলি একটু হয় না, দিনায় পিনায় ওইসব হবে না, তন্দুরুস্ত থাকবে মাটির,
2: স্কিনে প্রবলেম হবে না। যেরকম কেটে যায় কারো লড়তে লড়তে ফেটে যায়, তারপরে মাটি লাগে, রক্ত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, স্কিনের প্রবলেম হবে না, এইসব জন্য এই করা হয় মাটি। মাটি এমনি মাটি আছে না, এর মধ্যে অনেক কিছু মিলানো আছে।
1: মানে সেটাই বলা হয় যে কুস্তি তো একটা শুধু খেলা নয়, এটা একটা সাধনা, এবং জীবনকে আপনারা নতুন ভাবে দেখেন, সেই মানসিক গঠনটাও এখান থেকে তৈরি হয়, তাই তো?
0: আপনার একটু ভালো স্বাস্থ্য তন্দুরুস্ত থাকবে কুস্তি করলে, বুঝলেন তো? যেমন অনেকজনকে দেখবে অন্যদিকে চলে যাচ্ছে, আপনার মন ভটকাবে না রেসলিং করলে।
1: আর আপনি রোহিত ভাই এত বছর ধরে এখানে কুস্তি অনুশীলন করছেন, এত দিন ধরে এই পরিবেশটা দেখছেন, এই যে একটা মানসিক দিক দিয়ে মানে এখন যে অবস্থা আপনারা রয়েছেন, আমি দেখছি এখানে এত ছোট ছোট বাচ্চারাও রয়েছে, অনেকেই প্র্যাকটিসে আসছে করছে, তো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানে?
2: তো ছোট ছোট বাচ্চা যে আমরাও ছোটই এসেছিলাম, এই ছোট ছোট, লেকিন আমি দেখছি ঠিক আছে, এরা করছে খুব ভালো। এটা গভর্নমেন্ট আমাদেরকে আবার কিছু জব ফব জন্য আবার করে দিত, যেটা আমরা তো ঠিক আছে আমরা করে যাচ্ছি, আমরা তো জব ফব এরকম কিছু সরকারি জবে তো পেলাম না, লেকিন আমরা এটাই চাইছি, আমরা পেলাম না, লেকিন আমার যে পিছনে বাচ্চা আসছে ওর মনে এরাও হোনা কি আমার সিনিয়ররা তো কিছু করতে পারলো না, তাহলে আমরা করে কি লাভ?
1: এখান থেকে তো আমি যতদূর শুনেছি প্রচুর স্বর্ণপদক আপনারা স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে প্রচুর খেলেছেন, সেই সাফল্য যদি খতিয়ান একটু দেন।
0: 16-17 খান আমার গোল্ড মেডাল আছে স্টেট চ্যাম্পিয়নশিপে, সব সার্টিফিকেট আছে, মুখে এমনি নাকি মুখে বলে দিলাম আমি আপনাকে দেখিয়ে দিব। তারপরে 4 বার ন্যাশনাল বি খেলেছি আমি, তাও কোনো আমাদের হেল্প নাই, আমাদের
1: সুযোগ সুবিধাগুলো সেভাবে আপনারা পেয়ে ওঠেনি এখন?
0: আর হলে আমাদের আখড়া যেমন দেখুন, আমার পাশে এখন 30-40 খানার ছেলে আছে, সকালে সকালে আমি সবাইকে প্র্যাকটিস করাই, একটু আমাদের ম্যাট এসে গেলে আর ভালো প্র্যাকটিস হবে, তাহলে আমাদের ন্যাশনাল বি মেডেল নিতে পারবো। কিন্তু আমরা ন্যাশনালে বাঙালির ছেলে গেলে ন্যাশনাল শুধু পার্টিসিপেট করতে পারে, পার্টিসিপেট ছাড়া কিছু করতে পারে না, কিন্তু আমাদের ম্যাট হয়ে যাক তাহলে আর ভালো প্র্যাকটিস করবো, আর সরকার দিয়ে একটু সুবিধা হলে খুব ভালো আমাদের রেসলিং আরো আগে যাবে।
1: রোহিত

0: ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এখানে এই যে গঙ্গার পাড়ে এই যে আখড়াতে আপনারা এত বছর ধরে অনুশীলন করছেন, আগে একরকম সিস্টেম ছিল, এক ধরনের পদ্ধতি মেনে আপনারা প্র্যাকটিস করেছেন, এখন তো অনেক কিছু আধুনিকতা ছোঁয়া এসছে, তো সেটা কি অনুশীলন করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে? মানে কিছু কি মনে হয় যে আপনাদের আখড়াতে তো একটা প্রাচীন পদ্ধতি আপনারা মেনে চলছেন, এবার সুরজ ভাই যেটা বললেন যে একটা ম্যাটের ব্যাপার আছে, এছাড়া আর কি মনে হয় যে এখানে কি ধরনের সুযোগ সুবিধা আরও থাকলে আপনাদের মনে হয় একটু বেটার আপনারা করতে পারতেন?
1: যেরকম আমরা মাটিতে লড়ছি, আগার ন্যাশনাল খেলতে যাবে তাহলে ওইদিকে তো মাটি হবে না, তো আর ওইদিকে মাটি ন্যাশনাল হয় না, মেটে হয়, লেকিন আমরা আগার 365 দিন আগার আমি মাটিতে লড়ছি, হঠাৎ করে আগার মেটে চলে যাব তাহলে আমরা মুভমেন্টটা করতে পারবো না। কি আছে মাটিতে আছে, মতলব মেটে লড়তে গেলে খুব স্পিড থাকে, আমরা তো মাটিতে লড়ছি, হঠাৎ করে আগার মেটে চলে গেলে তাহলে অনেক সমস্যা আছে।
2: কিন্তু আমার যত মেডাল আছে, 17 খানায় 18 খানায় যত মেডাল আছে, আমি মাটিতেই লড়ে নিয়েছি, বুঝলেন তো, আমি মাটিতেই লড়তাম, বাবাকে বলতো আমি যাবো প্র্যাকটিস করতে ম্যাটে, তো বাবা বলতো না মাটিতে বেস্ট, মাটিতে করলে অনেক বেশি টাকা থেকে গায়ে আসবে। অনেক ছেলে আছে যা ম্যাটে প্র্যাকটিস করতো, শুধু ম্যাটে প্র্যাকটিস করতো, আর আমি মাটিতে গিয়ে 30 সেকেন্ড দিয়ে 40 সেকেন্ডে আমি কুস্তি শেষ করে দিতাম, ওর দিয়ে বেশি লড়তাম না।
0: আরেকটা বিষয় যেটা জানতে ইচ্ছে করছে যে এই যে একজন কুস্তিগির, আমি যদি বলি আপনি তো এত বছর ধরে একটা মানে কি বলবো নিয়মের মধ্যে অনুশীলন করে চলেছেন, আপনার সারাদিন একটা দিন একজন কুস্তিগিরের কেমন যায় সকাল থেকে রাত পর্যন্ত, তার মধ্যে আমি একটু জানতে চাইবো, যারা শ্রোতা বন্ধুরা আমাদের জানতে চাইবে যে কিভাবে আপনাদের দিন কাটে, কি খান আপনারা, কিভাবে আপনারা শরীরের প্রতি যত্ন নেন, প্র্যাকটিস থেকে শুরু করে পুরোটা যদি একটুখানি ছোট করে বলেন।
2: আমরা শুরু করি সকালে আপনার 4টে দিয়ে দর পর কেড়ে এসে এইদিকে 6টা দিয়ে মাটি ফাটি কাটবো, আগে মাটি কেটে তারপরে পুজো পুজো করে ব্যায়াম শ্যায়াম করে তারপরে যখন শেষ হয়ে যাবে চান পান করে নিজে নিজে সব বাড়ি চলে যাবে, চানা নিয়ে নেবে, গুড় নিয়ে নেবে, দুধ নিয়ে নেবে, কমসে কম 2 লিটার দুধ তো লাগবে, আর ওর সাথে বাদাম লাগবে, পিস্তা বাদাম।
0: ওই যে আমরা কথায় শুনি যে 10-12 লিটার দুধ খেয়ে ফেলে এক একজন পালোয়ান, সত্যি কি তাই না? 2 লিটার দুধেই হয়ে যায়?
2: না না সত্যি, আমার বাবা নিজে 7-8 লিটার দুধ খেত, কিন্তু আমরাও তো খেতে পারবো না, 2 টাইম খেবো, 2 লিটার সকালে 2 লিটার শাম, 4 লিটার খেতে পারবো, যখন ডেলি ডেলি 2 লিটার খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে 4 লিটার খেতে পারবো, কোনো ব্যাপার নেই। আগে তো আমি গরু রেখেছিলাম, আমার বাবা আমার পালোয়ানির জন্য গরু রেখেছিল, আমি গরুর দুধ খেতাম, তখন 3 লিটার দুধ খেতাম এক টাইমে, 3 লিটার 6 লিটার দুধ খেতাম।
0: কতক্ষণ আপনারা অনুশীলন করেন সকালবেলা?
2: সকালে কমসে কম 3 ঘন্টা, 3 ঘন্টা ডেলি রেসলিং হয়।
0: আপনারা অনুশীলনের পরে যেহেতু একেবারে গঙ্গার পাড়েই আপনাদের এই আখড়া, আপনারা গঙ্গার জলে স্নান করেন তাই তো?
2: আগে কুস্তি লড়ে আগে ঠান্ডা হয়ে যাবো, মালিশ ফালিশ করে ঠান্ডা আগে গঙ্গার জলে স্নান করবে, তারপরে সাঁতার কাটবে, সাঁতার পাতার কেটে তারপরে নিজের বাড়ি যাবে, তারপরে ওই খাবার করবে নিজে, দুধ রুটি আর বাদাম সবজি, একটু বেশি হারা সবজি বেশি গেলে গায়ে তাকত বেশি আসবে, হারা সবজি আর একটু চাল আমরা কম খাই, কেন কি ফ্যাট বেড়ে যাবে, তো রুটি বেশি খাই।
0: দুপুরের পর থেকে আমি রোহিত ভাইয়ের কাছ থেকে শুনবো একজন কুস্তিগিরের জীবন কেমন থাকে, লাঞ্চের পরে কি করেন রোহিত ভাই?
1: দুপুরের পরে তারে একটু রেস্ট রেস্ট করবো, তারপরে যার যেরকম কাজ আছে, যে কেউ আমরা চাকরি উড়ে নক,
0: মানে আপনার বিকেলে আবার প্র্যাকটিস করেন?
1: হ্যাঁ বিকেলে এখন সময় পাচ্ছি না, কেন ডিউটি ফুটেও করতে হচ্ছে, কেন ডিউটি না করলে তাহলে দুধ রুটি কি করে চলবে, তারপরে রাত্রি আবার দুধ রুটি দুধ আছে সবজি আছে এইসব খেয়ে তারপরে শেষ,
0: পরের দিন সকালবেলা আবার আসেন?
2: সকালবেলা যেমনি 2 ঘন্টা আগে রেসলিং করে খেতে একটু রেস্ট করবো, উঠলাম 2টোর সময় গেলাম একটু জুস ফুস নিয়ে নিলাম, যেমনি বেদানা জুস হলো আর মৌসুমি জুস হলো, এই জুস একটু নিয়ে নিলে একটু তাকত আসে।
0: আসলে এটা এই কারণেই জানার চেষ্টা যে একজন কুস্তিগির বা পালোয়ানের কাছে শারীরিক শক্তিটাই সব থেকে বড় কথা, এবং এই শারীরিক শক্তি ধরে রাখতে গেলে তাকে জীবনযাপনের মধ্যে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়মটা এখনকার কুস্তিগিররা, আগে তো আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার বাবার আমলে বা তার ঠাকুরদার আমলেও দেখেছেন যে কিভাবে সাধনা করা হতো আর কি, কুস্তিটা তো ওই যে প্রথমেই যেটা বললাম খেলা নয় একটা জীবন সাধনা, সেটা কি এখন দেখা যায়, মানে এখন কি মেনটেন করে বাচ্চারা যারা আসছে? আমি দেখলাম অনেক ছোটো ছোটো বাচ্চারাও আসছে।
2: হ্যাঁ করে, দেখুন আগের মতন তো চলছে না, কেন কি আগে তো অনেক কিছু সুবিধা ছিল, আগে দুধ ফুধ অনেক সস্তা ছিল, এখন 1 লিটার দুধ নিতে গেলে আপনি 80 টাকা 100 টাকা পাবেন, এই জন্য তো পালোয়ানি করতে খেতে হবে, একটা পালোয়ানের উপরে কমসে কম 20,000 টাকা খরচা আছে, তাহলে ও তো চলছে না, তাও আমার খারাপ, দেখুন 40 খানা ছেলে আছে যেন কিন্তু মন দিয়ে লগন দিয়ে করছে, আমি ওকে সাধনা দিয়ে কি করো আগে যাবে তোমাদের চাকরি হবে না, তো কোন কোথাও দর ফল ভর্তি হলে তোমাদেরকে ভর্তি করিয়ে দিব, এই সাধনা দিয়ে ওদেরকে করাচ্ছি।
3: কলকাতায় কুস্তি আখড়া প্রথম পর্ব শুনলেন কলকাতা কলতান অনুষ্ঠানে, সম্পাদনা শিরোপা রায়, সাক্ষাৎকার গ্রহণ রাখি দাশগুপ্ত। কথা হবে।

0: এতক্ষণ শুনলেন কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700।
2: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও মহার্ঘ ভাতা পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
3: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, "Our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the স্প্রিট অফ হিউম্যানিটি ফার্স্ট।
2: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের উদাহরণ দিয়ে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি, প্রথাগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একত্রীকরণের উপর জোর দেন তিনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত গভীর শোক প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, এই মর্মান্তিক ঘটনায় ভারত বেদনাহত। আহতদের দ্রুত আরোগ্য, ত্রাণ ও উদ্ধার কার্যে কর্মীদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করে বলে জানান তিনি। বিপদের এই সময় ইন্দোনেশিয়াবাসীর পাশে ভারত রয়েছে।

0: হয়েছে বলেও জানিয়েছেন শ্রীজয় সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার যে প্রশংসা করেছেন সে বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত।
1: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
0: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে 7.7 মাত্রার পর ধরনের ভূকম্পন অনুভূত হয়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছেন, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিং ও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের উপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিস্টার বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদোস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে, তারপরেই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলিও পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমৈনেগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নির্ভরযোগ্য পরিসংখ্যানই হল সুষ্ঠু নীতি নির্ধারণ এবং কার্যকর শাসন ব্যবস্থার ভিত্তি। নতুন দিল্লিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস আইএসএস এর 2026 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সুফল পৌঁছে দেয় এমন একটি তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইএসএস আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সততা এবং বাস্তব পরিস্থিতির সঠিক উপলব্ধির সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএস এর নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সিবিএসই জানিয়েছে, প্রার্থীরা examinationservices.nic.in এর মাধ্যমে তাদের আবেদন পোর্টালে

0: লগ ইন করে ব্যক্তিগত ফলাফল বা শর্টলিস্ট হওয়ার বিষয়টি জানতে পারবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে দুই মন্ত্রকের আধিকারিকদের শক্তির সপ্তধারা সংক্রান্ত শপথবাক্য পাঠ করান। কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভোগীরথ চৌধুরী এবং গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ড চন্দ্রশেখর প্রেমাসানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও সশক্ত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আধিকারিক, কর্মী, বিজ্ঞানী, কৃষক, লাখপতি দিদি, খাদ্য প্রক্রিয়াকরণকারী, রপ্তানিকারক এবং কৃষক উৎপাদক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে শ্রী চৌহান বলেন, শক্তির সপ্তধারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উন্নত ভারত গড়ার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ নেপাল সফরকালে আজ কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এই অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 হারিয়ে দিয়েছে। গোল করেছেন সুনেলিতা টপো, নবনীত কৌর, দীপিকা, রানা সাক্ষী, লালম সিয়ামি ও সুশীলা চানু গোল করেছেন। এর ফলে ভারতীয় দল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল। এদিকে পুরুষদের হকি বিশ্বকাপে আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 19 আগস্ট বুধবার তার আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, আচার্য বিনোবা ভাবের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবাদ্য সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ ললিত ও দেশী, 6:30 এই মহাজীবন শুনবেন তরু দত্তর জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী মনোজ মুরলী নায়ার, 6:55 কৃষক বন্ধুদের জন্য এই অনুষ্ঠানের বিষয় পাটের ভালো দাম পাবেন কিভাবে বলবেন ডক্টর অভিজিৎ দাস, 7:05 লোকগীতের অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান কালিম্পংয়ের শিনজি, উপস্থাপনায় জুথিকা নাজির, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় জুথিকা নাজির, 8:30 বুধ সকালে অগ্নিযুগের অচেনা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তরীর আগে শুনবেন খেয়াল পরিবেশনে কুমার রায়, তাঁকে সপ্লাই সহযোগিতা করবেন সমীর আচার্য এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন সোমনাথ বর্ধন, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য, 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি পরিবেশনে প্রসূন ভট্টাচার্য, এরপর শুনবেন আধুনিক গান পরিবেশনে পারমিতা মজুমদার, বেলা 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন অভিনেতা বিকাশ রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সবিতা কুমার মিত্র মুস্তাফি, 11:30 রম্যগীতির অনুষ্ঠান, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য, 12:30 নজরুল গীতির অনুষ্ঠান, বেলা 1:00 নাটক ঝড়ের পরে বৃষ্টি, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আলাপি কলম, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, বিকেল 4:35 কলকাতা কলতান, বিষয় কুস্তির আখড়া, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 4:50 লালন গাথা,

যে 5 মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় গোপীনাথ পাল, 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা, পাট পচানোর কৌশল, এই নিয়ে আলোচনা থাকবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে মশা পুরাণ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার বিভূতি সাহা। 7:00 নাটক ঝড়ের পরে বৃষ্টি, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ছবি দেখব কিভাবে থাকবেন অভিজিৎ দাশগুপ্ত, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যোগ রাগে শুনবেন শরৎ, পরিবেশনে অভিষেক লাহিড়ি, তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকাল 19 আগস্টের অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন আবির হোসেন। রাগ রাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পোলে।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন স্বরোৎপাদন শিল্পী আবির হোসেন, রাগ রাগেশ্রী, তবলায় সহযোগিতা করেছেন প্রীতম পোলে। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালো ভারত। ভূমিকম্প বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার বার্তা নতুন দিল্লির।
1: পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।
0: দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়।
1: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
0: অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো পরিস্থিতি।
1: 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ত্রাণ এবং উদ্ধার কাজে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
2: In Indonesia, it was rocked by a major earthquake in which a large number of people have been killed. We are deeply saddened by this tragedy and we convey our condolences on the precious lives lost. We also pray for the early recovery, the speedy recovery of those who are injured and for the safety of people who are involved in rescue and relief efforts. In this difficult hour, India stands in solidarity with Indonesia.
0: এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াস দ্বীপের কাছে আজ 6.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। সে দেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:02 নাগাদ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ নিয়াস রিজেন্সি থেকে প্রায় 147 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার গভীরে।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে নির্বাচনী ব্যবস্থার প্রশংসা এবং আমেরিকা নির্বাচনে ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্য প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত।
2: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
0: উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার পথা পুনর্ব্যক্ত করে তিনি ভারত

0: যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে তাঁর সাম্প্রতিক এক আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গণেশ কুমার।
1: বাংলাদেশের কাছ থেকে জ্বালানি সংক্রান্ত অনুরোধ পাওয়ার বিষয়ে জয়সওয়াল বলেছেন, সেদেশের সঙ্গে ভারতের জ্বালানি বিষয়ক সহযোগিতা অব্যাহত, অতিরিক্ত জ্বালানি সর্ব

0: নেটওয়ার্ক নিয়ে ভারতের দাবির প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিক্রিয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ভারত সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, সেই অবস্থানেই বহাল রয়েছে।
1: Terrorism matters, these are very serious things. We take it very seriously. We want the global community to understand the gravity of such actions. India has been hit hard by terrorism. We have, over the last several years, taken a lot of effort to galvanize global action, strengthen global action to fight terrorism, including cross-border terrorism. And whatever action is required to be taken on that account to defeat the scourge of terrorism, that we will continue to take.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে চলতি বিক্ষোভ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও অনেকেই। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
2: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এনেছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP সাধারণ নাগরিকদের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: জম্মু কাশ্মীরের প্রাদেশিক তদন্ত সংস্থা SIA মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত মনোজ কুমার ভাট ওরফে পিন্টু নামে এক পলাতক জঙ্গিকে গ্রেফতার করেছে। জম্মু রিহারি কলোনির বাসিন্দা মনোজ নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে মাদক পাচার সংক্রান্ত 2002 সালের একটি মামলায় পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল। SIA জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হিজবুল মুজাহিদিনের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা আবারও ভাগ করে নেবেন। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ব্রিক্সের সভাপতিত্বের ক্ষেত্রে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে যার মূল লক্ষ্য হল গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের উদ্বেগের বিষয়গুলিকে আলোচ্যসূচির কেন্দ্রবিন্দুতে রাখা এবং ব্রিক্সকে সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়নের জন্য সহনশীলতা ও উদ্ভাবন গড়ে তোলার মঞ্চ হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করা। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের শেষে আজ পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এবছর ব্রিক্সের মূল থিম ছিল বিল্ডিং ফর রিজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনের উপর জোর দিয়েছেন। কৃষকদের অত্যাধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সম্পর্কে অবহিত করে তোলার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব বলে তিনি মনে করেন। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর 97তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেন তিনি।
0: ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের চতুর্থ গোলটেবিল বৈঠক আগামী বৃহস্পতিবার সিঙ্গাপুরে শুরু হচ্ছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে দুদেশের মন্ত্রীরা উৎপাদন ব্যবস্থা, যোগাযোগ, ডিজিটালাইজেশন, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন এবং সুস্থায়িত্বের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন।
1: কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা ইমরান খানের হাসপাতালে ভর্তি এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে দায়ের করা কয়েকটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের 3 সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেয়। আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী চিকিৎসা সুবিধা পাওয়ার সাংবিধানিক অধিকারের বিষয়টি বিবেচনা করেই এই আদেশ। একটি মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেওয়া হয়েছে, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে রাখা হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে আদিয়ালে জেলে বন্দী ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ওই কারাগারের সুপারিনটেন্ডেন্ট সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন জমা দেওয়ার ঠিক পরদিনই এই আদেশটি এল।
0: দিল্লিতে সম্প্রতি ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনের বেঞ্চ জানিয়েছে, কমিটিতে কাদের অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হবে। এদিকে ঝাড়খণ্ড শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সে রাজ্য সরকার। পাশাপাশি বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। 2014 সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষা তদন্ত

0: করতে বলেছে ঝাড়খণ্ড সরকার।
1: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আদালত এই মামলার নিষ্পত্তি না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 14 মে জাতিগত শংসাপত্রের যাচাই নিয়ে রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। 14 মের বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল, 2011 সাল থেকে তপশিলি জাতি উপজাতি ওবিসি যে শংসাপত্র প্রদান করা হয়েছে সমস্ত শংসাপত্রকে যাচাই করা হবে, প্রয়োজনে যদি কোনো ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে শংসাপত্র।
0: সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভাসমান মেডিকেল ইউনিট চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতায় এই মেডিকেল ইউনিট করেছেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়, এর সঙ্গে স্পিডবোট অ্যাম্বুলেন্সও চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কেউ অসুস্থ হলে তাকে স্পিডবোট অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভাসমান মেডিকেল ইউনিটে আনা হবে। আপাতত 2টি ভাসমান মেডিকেল ইউনিট চালু হচ্ছে।
1: পর্যটকদের সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব হোমস্টে, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় নবমহাকরণের সাংবাদিক বৈঠকে বলেন, এজন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ হয়েছে, খুব দ্রুত সেটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। পাশাপাশি সুন্দরবনকে দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের আর্থিক পরিকাঠামোর উন্নয়নে পর্যটনভিত্তিক শিল্পনীতি তৈরির কাজ চলেছে বলে মন্ত্রী জানিয়েছেন।
0: অবিরাম বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদের ভাটির দিকে এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অতিরিক্ত জল ছেড়েছে। আসানসোল এবং বার্নপুর শহরও প্লাবিত। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলির বাঁধ ভেঙে জল উপচে পড়ছে। অনেক সেতু এবং সংযোগকারী রাস্তা জলের নিচে তলিয়ে গেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জলজীবন।
1: হিমাচল প্রদেশ জুড়ে ভারী বৃষ্টি চলছে, রাজ্যের অধিকাংশ এলাকায় জনজীবন বিপর্যস্ত। আজ সন্ধ্যায় সিরমাউর জেলার সিলাই তফসিলের কাফোটার কাছে একটি খনি এলাকায় ভূমিধসে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এছাড়া সিরমাউর জেলার নাহান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতার সরকারি স্কুলে আটকে পড়া 52 জন শিক্ষার্থী ও 12 জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে রাজ্য জুড়ে 88টি রাস্তা, 19টি পানীয় জল সরবরাহ প্রকল্প এবং 12টি বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর আজ চাম্বা, কাংড়া ও কুল্লু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি সিমলা, মান্ডি ও সিরমাউর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বলবৎ রয়েছে। এদিকে উত্তরাখণ্ডের পৌরী জেলার মেহরগাঁও গ্রামে আজ একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। চামোলি জেলার পিপলকোটিতে সম্প্রতি সুড়ঙ্গ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ 2 শ্রমিকের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে।
0: ঝাড়খণ্ডের গুমলা জেলার ডুমরি থানা এলাকায় পুলিশ 4 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন জেজেএমপির সাব জোনাল কমান্ডার রামদেব লোরা, তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। আইজি অপারেশনস নরেন্দ্র সিং জানিয়েছেন, লোরা তার দলবল নিয়ে আকাশী এবং জয়রাগি গ্রামে ঘোরাফেরা করছিল। সেই সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। লোরা ছাড়াও এরিয়া কমান্ডার অরবিন্দ নায়ক এবং আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে এনসিসির বালিকাদের ট্রেক অপরাজিতা পরাংলা 2026-এর সূচনা করলেন। এই পদযাত্রা বা ট্রেকে সামিল মেয়েরা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা থেকে 5,500 মিটার উচ্চতায় পরাংলা পাস পেরিয়ে লাদাখের চানথাং পর্যন্ত যাবেন। পদযাত্রায় যোগ দিচ্ছে 28 জন ক্যাডেট, এদের গড় বয়স 19 বছর। সবচেয়ে কম বয়সী মেয়েটির বয়স 16 বছরের কিছু বেশি। নেতৃত্বে থাকছেন 3 মহিলা আধিকারিক, এছাড়াও থাকছেন চিকিৎসক এবং অন্যান্য সহায়করা। 30 দিনে এরা 250 কিলোমিটার পথ পাড়ি দেবেন।
0: নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়েগনার হকি স্টেডিয়ামে আজ FIH হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 6-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা দল। আগামীকাল নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH পুরুষ হকি বিশ্বকাপের পুল ডির গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ দল।
1: সরকার 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলসুটে তৃষা জলি ও পুল্লেল্লা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুময়ী নৈগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ

0: ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে।
1: ভারতের লক্ষ্য সেন, উন্নতি হুদা BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নতুন দিল্লিতে আজ প্রথম রাউন্ডের ম্যাচের লক্ষ্য অস্ট্রেলিয়ার কলিন্স ভ্যালেন্টাইন ফিলিমেনকে পরাজিত করেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে উন্নতি মায়ানমারের থেট তার থুজারকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালো ভারত। ভূমিকম্প বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার বার্তা নতুন দিল্লির।
0: পাকিস্তানে কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট।
1: দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়।
0: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
1: অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো পরিস্থিতি।
0: 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছে কেয়া মুখোপাধ্যায়।

অনুগ্রহ করে শুনবেন দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ক্ষুদিরাম থেকে ময়দানগামী মেট্রো অনির্দিষ্ট সময় পর্বের জন্য বন্ধ থাকছে। প্লিজ পে অ্যাটেনশন, ডাউন দক্ষিণেশ্বর টু গিরিশ পার্ক অ্যান্ড আপ ক্ষুদিরাম টু ময়দান মেট্রো সার্ভিস উইল রিমেন ক্লোজ ফর সাম পিরিয়ড। কৃপয়া ধ্যান দিজিয়ে সুরঙ্গের ভাসমান আধারে শ্লথগতিতে চলতে চলতে থেমে যাবার পরই মেট্রোর প্রতিটি গেট থেকে প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়েন মানুষ। আর মেট্রোর মহাকুম্ভের বন্দিদশা খুঁজতে না খুঁজতেই মাইকে অনেক সময় ভেসে আসে এই রকম অমৃত ঘোষণা, অনুগ্রহ করে শুনবেন। মানুষের এক খলনায়কের ভূমিকায় প্রায় তখন দাঁড় করিয়ে দেয় মাইককে মুহূর্তের মধ্যে। আবার ধরুন স্টেশন থেকে নেমে আপনি পা বাড়িয়েছেন রাস্তায়, আশ্বিনের ভ্যাবসা গরম, কিন্তু এক ঝলক ঠান্ডা ভেসে এলো হাওয়ায়, আর তার সঙ্গে ভেসে এলো আর কতকাল একা থাকব, মাইক বাজছে কোথাও। মুহূর্তে মনে পড়িয়ে দেয় পুজো এসে কড়া নাড়ছে, একচিলতে হাসি তখন শত যন্ত্রণাতেও ঝিলিক দিয়ে যায় ঠোঁটে। আবার ধরুন যদি আমাদের ছোটবেলার নস্টালজিয়ায় ভর করে উঁকি দিই সেই পুরনো ফেলে আসা দিনে, তখন মনে পড়ে যায় নাকি স্বাধীনতা দিবস, বিশ্বকর্মা পুজো, আর সেই সব দিনগুলো পেরিয়ে যখন পুজো আসে তখন থেকে একদম 26শে জানুয়ারি পর্যন্ত আকাশ বাতাস মাতিয়ে কিভাবে মাইকবাহী শব্দব্রহ্ম আমাদের মনের অনেকখানি দখল করে নেয়। বিশ্বকর্মা পুজো বীজগণিতকে কায়দা করার চেষ্টা করা হচ্ছে, ওদিকে রোদ্দুর বেয়ে গমগমে আওয়াজ ঢুকে পড়ছে ঘরে মাইক বাহিত হয়ে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, কি সর্বনাশ! ভালোবাসে না তাহলে কিসের অঙ্ক, কিসের পরীক্ষা? মাইক নিয়ে এই যে সব টুকরো নানা গল্প, কখনো যেখানে মাইক নায়ক, আবার কখনো খলনায়ক কিংবা মধ্যস্থতাকারী। আগামী একটি ঘন্টা হারানো দিনের গানে আমরা খুঁজে নেব সেই সব টুকরো গল্পকে। মাইক যখন অমাইক, আর সেই সঙ্গে থাকবে গান, স্মৃতি, নস্টালজিয়া।

0: জুড়ে মাইক মানেই মনে পড়ে যায় যেসব গানের কথা। কিন্তু আজকের প্রথম গানটি কি হতে পারে? বন্ধুরা, একটু মনে করিয়ে দিই আমাদের বাংলার অন্যতম শ্রেষ্ঠ কমেডি ছবির সূত্রপাত মাইকের কারণেই। মনে পড়ছে বসন্ত বিলাপ হোস্টেলের মেয়েরা লালুর দলের ফেস্টুনের দড়ি কেটে দেওয়ার পরে লালুর দল কিভাবে প্রতিশোধ নিল? সরস্বতী পুজোর দিন বসন্ত বিলাপ হোস্টেল, মেয়েরা সেখানে সন্ধেবেলায় সুষ্ঠু গানের অনুষ্ঠান করতে গিয়ে দেখল লালুর দল মাইক ভাড়া করে এনেছে এবং তাদের হোস্টেলের দিকে চোঙা তাক করে চেঁচাচ্ছে গান গাওয়ার নাম করে। প্রেম আর প্রতিশোধের সেই হুল্লুড়ে আখ্যান, এই গল্প এখনো আমাদের সকলের মনের মধ্যে বইছে।
1: আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগুন, আগু

0: তন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না।

0: লেগেছে আগুন, আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সাপ পরিদের ডানা, প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: মাইকের আদি রূপ সেটা চোঙা মাইক, সিনেমা থেকেই হোক কিংবা সত্যি জীবন থেকে নিয়ে, চোঙা মুখে পায়ে ঘুঙুর বেঁধে হরিদাসের বুলবুল বাজা, এই ধরনের গান গেয়ে চানাচুর বা নানারকম ভাজাভুজি বিক্রি করতে গত শতকের ষাট সত্তরের দশকে অনেকেই পাড়ায় আসতেন। আবার আটকোনা রংচঙে যে সিনেমার বাক্স, তার মূল আবেদনও ছিল একটা গ্রামোফোনের মতো চোঙা যেখান থেকে শব্দ শোনা যেত। এরপর যত সময় যেতে লাগল, আস্তে আস্তে বিভিন্ন পাড়ার যে ঠাকুর বাড়ি সেখানেও পাকাপাকিভাবে মাইকের চোঙা বাঁধা হতে শুরু করল, কারণ অষ্টপ্রহর নাম সংকীর্তন। এরপর পুজোর মন্ত্রপাঠ মাইকে করা, সেও শুরু হল। অষ্টমীর অঞ্জলি সে তো আমরা হামেশাই শুনতে পাই আজকাল পুজোর সময়। শুধু তাই নয়, পাড়ার এদিক থেকে এবং ওদিক থেকে নানা দিকের চোঙায় অস্থির হয়ে যেতে হয়। কোনো জায়গায় যখন হয়তো মন্ত্র মাঝ পর্বে, অন্য জায়গায়

হবে পরের দলের জন্য শুরু হলো অঞ্জলি। সাধারণ বাড়িতে সে সময় শুধু বিয়ের সময় মাইক লাগানো হতো সানাই বাজানোর জন্য। আজকালকার মতো সবসময় মাইকের চল জন্মদিন কিংবা পাড়ার উৎসব এরকমভাবে মাইক বাজত না। আমরা যদি পুরনো ছবি দেখি কিংবা খবরের কাগজের বিজ্ঞাপন, সে সময় নানা অনুষ্ঠানের ছবিতে একটা মাইকের অংশের ছবি দেওয়া হতো। মাইক্রোফোন, তার সামনে স্ট্যান্ডে অর্ধচন্দ্রাকার একটা টিনের টুকরো, আর সেখানে নানা রকম কোম্পানির নাম লেখা থাকত। এইসব কোম্পানি থেকেই ওই মাইক ভাড়া নিয়ে যেতেন মানুষ। তারপর শুরু হলো মাইক পরীক্ষা করা। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, এইটাই একটা আশ্চর্য শব্দবন্ধ সেই সময় থেকে এই সময় পর্যন্ত বয়ে এসেছে। কেউ কি কখনো কোনোদিন শুনেছেন মাইকের সামনে বলা হচ্ছে, নমস্কার, মাইকের সাউন্ডটা একটু বাজিয়ে দেখছি? না, এ একেবারে খোদ ইংরেজিতে বলা, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, নানা কায়দায় 1, 2, 3, 4 করে দশ অব্দি গোনা। এবং ইদানিংকালে আবার আমরা যেহেতু অনেকখানি এগিয়ে গেছি, অঙ্কে বুৎপত্তি হয়তো বেড়েছে, তাই পিছন দিকে গোনাও শুরু হয়। ব্যাক গিয়ারে ফিরে আসি আমরা 10, 9, 8, 7 করে। এভাবেই অনেক বাঙালি শিশুর প্রথম ইংরেজি শব্দবন্ধ হয়ে উঠেছে মাইক টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং। আমরা আরেকটি গান শুনি, পরের গান, এমন একটি গান যেগুলি পূজোর সময়, উৎসবের সময় মাইক থেকে ভেসে আসে এবং একদম মনকে সেই কোন দূরে নিয়ে চলে যায়, ভাসিয়ে দেয় নস্টালজিয়ায়।

হ্যালো মাইক টেস্টিং, সেই কথা হচ্ছিল, তাই তো? এই যে ঘোষণার দায়িত্ব মেলা হোক কিংবা পুজো কমিটি থেকে যারা পেত, তারা নিজেদের দারুণ কেউ কেটা মনে করত এবং মাইকে ঘোষণা করার জন্য তারা সর্বস্ব ত্যাগ করতে রাজি। ধরুন বাড়ির সকলে চলে যাচ্ছে পুজোয় বেড়াতে, কিন্তু রাঙা কাকা কিংবা ছোটকা কোনো বাড়িতে রয়ে গেলেন শুধু পাড়ার পুজোর সময় পাঁচটা দিন ঘোষণা করার জন্য। এরকমটা কিন্তু সে সময় হামেশাই হতো। বাড়ির সবাই চলে গেছে, পাড়ার মোড়ে হয়তো ডিজেল ভালা কচুরি সম্বল, কিন্তু মাইকে ঘোষণা করা তার আকর্ষণ অদম্য। সেইটুকু ওই কচুরি ভেজা খেয়ে কাটিয়ে দেবার আকর্ষণ আঁকড়ে পড়ে থাকতেন তারা। সাধারণ ঘোষণাতে, হারিয়ে যাবার ঘোষণাতেও যতটুকু সম্ভব শিল্প ঠেলে দেওয়ার চেষ্টা করতেন। গলার ওঠানামা করার চেষ্টা করতেন একেবারে রেডিও শিল্পীদের মতো। আসলে যারা অভিনয় করেন তারাও তো কোথাও গিয়ে মনোযোগ প্রত্যাশী, তাই সেই সময়ের ঘোষণাকারীরাও বোধহয় সাধারণ মানুষ পুজো দেখতে এসে যদি একটু ওই গলাটি কান পেতে শোনেন সেই আশা নিয়ে দারুণভাবে ঘোষণায় নিজেদেরকে একেবারে ডুবিয়ে দিতেন। মাইক যখন প্রথম এলো কেমন ছিল তার চেহারা? সে তো বেশ বড়সড়, চোঙা মাইক তো রয়েছে আওয়াজকে নানা জায়গায় পৌঁছে দেবার জন্য, কিন্তু সচরাচর মাউথপিস বা লাউডস্পিকার সব কিছুকেই একসঙ্গে বলা হতো মাইক। মিটিং যখন হতো সেখানে থাকত একরকম বেটে কালো লাউডস্পিকারের মতো ব্যবস্থা। তারপর পাড়ায় হয়তো দেখা গেল একটি মাইক সরবরাহকারী, তার ব্যবস্থা রয়েছে। তিনি কিন্তু যুযুধান বিভিন্ন পক্ষ রাজনীতির তাদের সকলকেই মাইক সরবরাহ করতেন। সে ভারী মজার ব্যাপার হতো। মানে ধরুন তার কাছ থেকে মাইক ভাড়া নিয়ে প্রথম দল, রাজনৈতিক দল, তারা এক জায়গায় হয়তো চারটের সময় দ্বিতীয় দলের রীতিমতো তুলোধনা করে ছাড়ল। ওই একই মাইক নিয়ে দ্বিতীয় দল আবার সন্ধে ছটায় রীতিমতো আদ্যশ্রাদ্ধ করল প্রথম দলের। মাইক সরবরাহকারী একই, এবং সেই মাইককে সামলে রাখার দায়িত্ব নিয়েও যেতেন তাদের মানুষরা। তার কারণ আরেকটি ব্যাপার হতো, হয়তো অনেকেরই মনে পড়বে গল্পে গল্পে, সেটা হচ্ছে প্রথম যুগের মাইক অ্যাডজাস্ট করা ব্যাপারটা ভারী কঠিন কাজ ছিল। মালিক চালু হওয়া মাত্রই একটা বিতিকিচ্ছিরি এবং কর্ণপটা হবিদারি কুঁ আওয়াজ শুরু হতো। সেই আওয়াজ ফিরে আসত আবার অনুষ্ঠানের মাঝে মাঝে কিংবা মিটিংয়ের মাঝখানে। তাই ওই মাইক সরবরাহকারী যে দল বা কোম্পানি, তারা আবার একজন ওস্তাদ মানুষকেও পাঠিয়ে দিতেন। কেন ওই কো আওয়াজ, তার বৈজ্ঞানিক কারণ নিশ্চয়ই ছিল, কিন্তু যিনি আসতেন তিনি কোনো রকমে বাংলা মতে ওই কো আওয়াজকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারতেন। অনেক সময় একই সময়ে হয়তো দুটো আলাদা দলের মিটিং, প্রথম দল বা দ্বিতীয় দল কেউই সেই মানুষটিকে ছাড়তে চাইছেন না, পাছে ওই কো আওয়াজ মিটিংয়ের মধ্যে ফিরে আসে। সেই আওয়াজের গল্পে কিংবা টেস্টিংয়ের কথায় আবারও ফিরে আসব। আপাতত মাইকের চুঙা থেকে রোম্যান্টিক যে গান আমাদের অনেককে ভাসিয়ে নিয়ে গেছিল সেই গানটি শোনা যাক লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মাইক নিয়ে আজ নানা গল্প। মাইকের যে মাউথপিস, তার ব্যাপারটা ছিল বেশ জটিল। প্রথম দিকে যা এসেছিল তারপর ক্রমশ উন্নতি তো হচ্ছিলই। একেবারে প্রথম দিকে ছিল একদিকটা আটকানো আর অন্যদিকে জালি কাটা মাইক, তাই একদিক থেকেই শব্দ ঢুকত। পাড়ার নাটক হলে সেগুলোকে দড়ি দিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হতো। অনেক সময় ভালো শব্দ শোনা না গেলে দর্শকরা চেঁচিয়ে অভিনেতাদের বলে উঠতেন, আরে মাইকের ঠিক দিকটা লইয়া ডায়লগ স্যার, কিছু তো শুনন যায় না। এরপর এলো চারদিকে জালিকাটা মাইক। তাই চারদিকে জালিকাটা বলেই তার শব্দিক থেকে শব্দ গ্রহণের ক্ষমতা রয়েছে। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে এসে পৌঁছল একরকম কালো টর্চের মতো দেখতে মাইক। সে একেবারে নাকি সাংঘাতিক জিনিস, এতখানি তার সেন্সিটিভিটি যে চারদিক থেকে সে সাউন্ড নিয়ে শব্দ গ্রহণ করে কুড়িয়ে এনে সব কিছুকে শুনিয়ে দেয় দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে। তারপর বন্ধুরা আমরা তো জানি, আস্তে আস্তে স্টেজের কাছে বসানোর বক্স, স্পিকার আর বক্সের সংখ্যা বাড়তে বাড়তে এখন তো সাংঘাতিক অবস্থা। আজকাল যদি বড় কোনো মিটিং হয় কিংবা বড় অনুষ্ঠান, কনসার্ট, সেখানে যত সংখ্যক বক্স বসে সেই মাপ দেখলে রীতিমতো চমকে যেতে হয়। পাশাপাশি আমাদের রাজনীতি যত এগিয়েছে, দলগুলো যত ক্রমশ তাদের প্রভাব আর প্রচার বাড়াতে চেয়েছে, তাদের একটা নতুন কাজ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মাইকের তার বাড়িয়ে দেয়া। মানে ধরুন গড়িয়াহাটের মোড়ে মিটিং হচ্ছে, কিন্তু মাইক ঢাকুরিয়াতেও বাজবে, যাতে

মনে হয় ওই ক দলের নেতা একেবারে আপনার ঢাকুরিয়ার বাড়ির পাশেই থেকে কথা বলছেন। এত তার আগে ছিল না, সীমাবদ্ধ থাকত মোটামুটি পাড়ার মধ্যেই, কিন্তু এখন যত প্রসার রাজনীতির তত বেড়েছে মাইকের লম্বা হওয়া। আমরা সেখান থেকে বরং চলে আসি আরেকটি গানে, যেসব গান দিয়ে মোহাম্মদ রফি মাইক বাহিত হয়ে শটান ঢুকে পড়েছিলেন আমাদের হৃদয়।

ফ্যান বন্ধ, এসি বন্ধ ঘরে সবে লেপমুড়ি দিয়ে ঘুমানোর তোড়জোড় চলছে। এমন সময় সেল সেল সেল, বাম্পার সেল, হরেক মাল 10 টাকা, যা নেবেন 10 টাকা, একদম মাত্র 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, প্লাস্টিকের মগ 10 টাকা, প্লাস্টিকের টুল 10 টাকা। দাদা দিদি বৌদিমণি এদের লক্ষ্য করে এগিয়ে আসে প্রচার গাড়ি। মাইকে অদম্য কণ্ঠস্বর, একেবারে তারস্বরে বেজে ওঠে মাইক। কান মাথা ঝাঁঝা করে উঠবে ওই শীতে, ঘুম একেবারে ছুটে যাবে। আবার গরমের সকালে একরকম লাইভ কনসার্টও হতে পারে। দেখে যান, দেখে যান, দেখে যান, সস্তায় ভালো জিনিস, ঘরের কাজে লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাই 10 টাকায় কী বা এমন পাওয়া যায়। তাই গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী নিয়ে 10 টাকায় যদি সকালবেলা ডাক দেওয়া যায়, দাদা বৌদিমণি কিংবা দিদিদের একবার ছুটে না গিয়ে কি উপায় থাকে? কখনো প্রচার গাড়িতে, কখনো মেলায়। এভাবেই মাইক বাহিত হয়ে শুরু হয় বিক্রিবাটা। মাইকের আওয়াজ যত বেশি বিক্রি তত ভালো, এই বিশ্বাসে ফেরিওয়ালারা এখন প্রায় ডিজে লেভেলের সেট আপ নিয়ে বেরোন। ধরুন পুজোর ঠিক আগে আগে 3-4 জন ফেরিওয়ালা জড়ো হয়ে গেল রাস্তায়, সেখানে বোধহয় রীতিমতো র‍্যাপ গানের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই সবের মাঝে ঠিক কেমন করে সাধারণ মানুষ কান বাঁচানো অভিযানে সামিল হন, সে কথায় ফিরে আসব একটা ছোট্ট ঘোষণার পর। এখন সময় আপনাদের জানিয়ে দেবার আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। আগামীকাল 19 আগস্ট 2026, নিউ ইয়র্কে পিএইচডি করতে গিয়ে পল রোবসনের প্রভাবে তার মনন দিশা পেয়েছিল মানুষের বঞ্চনার বিরুদ্ধে সাম্যের গান গাওয়ার, সমাজ সংস্কারের কথা বলার। গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আসামের মানুষটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বলিউড টলিউড কাঁপিয়ে পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। সিনেমা, কবিতা, গান আর সাংবাদিকতার জন্য মিসিসিপি থেকে দানিউব, ইউরোপ থেকে আমেরিকা এবং এশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়ানো ডক্টর ভূপেন হাজারিকা নিজের আত্মজীবনীর নাম দিয়েছেন আমি এক যাযাবর। আগামীকালের হারানো দিনের গান জন্মশতবর্ষে সেই ব্রহ্মপুত্রের পাখিকেই শ্রদ্ধার্ঘ জানাবে। তাঁরই গানের ডালি নিয়ে স্টুডিওতে থাকবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

ফিরে আসি মাইকের গল্পে। আমরা প্রচার গাড়ির কথা বলছিলাম। শুধু প্রচার গাড়ি কেন, ট্রেনের ভেতরেও আজকাল কিন্তু মাইক নিয়ে বেশ ফেরি চলছে। প্রথম ট্রেনের সিটি বাজলে হঠাৎই যেন সকালের নিস্তব্ধতা ভেঙে যায়। ফেরিওয়ালারা জানেন এই ট্রেনই তাদের জীবনরেখা। প্রত্যেক দিন সেই ট্রেনে তেনার ছুটে চলেন এক কামরা থেকে আরেক কামরায়। আর এখন অনেক সময় দেখবেন তাদের সঙ্গী মাইক। মাইক নিয়ে ফেরি করতে করতে কখনো হয়তো কেউ বললেন, আজ শেষ দিন, কাল থেকে দাম বাড়বে। যারা নিত্যযাত্রী তারা জানেন, ফেরিওয়ালা নিজেও জানেন, এই দাম হয়তো তিন বছর ধরে একই চলছে। তবু এভাবেই প্রতিদিনের জীবন কাটে। মাইকের ব্যবহারে মানুষের কাছে পৌঁছনো হকার দাদা দিদিদের খুব সহজ হয়েছে। আরেকটা কথা, আমরা অনেকেই হয়তো শহরে থেকে বুঝতে পারবো না, কিন্তু গ্রামের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ এই মাইক, এবং মাইকে করে ঘোষণা। কিভাবে? আসলে গ্রামীণ সমাজে মাইকের অবদান একেবারে অন্যরকম। ভোটের প্রচার, বিভিন্ন উৎসবের আয়োজন, এমনকি সমুদ্রের উপকূলবর্তী যে মানুষরা, মৎস্যজীবীরা, তাদের উদ্দেশ্যে যে সতর্কতা বাণী, সব জায়গাতেই মাইক অপরিহার্য। সকল

সকলকে জানানো যাইতেছে, এভাবেই ঘোষণা শুরু হয়। মাঝে মাঝে জানতে ইচ্ছে করে এই ঘোষণাগুলি কেন সাধু ভাষায় করা হয়, সে কথা থাক, কিন্তু গ্রামীণ জীবনে মাইক শুধু প্রচারের যন্ত্র নয়, মানুষের যোগাযোগের শিশু সেতু। এই মাইকেই ঘোষণা ভেসে আসে গ্রাম বাংলার চেনা আকাশে, গ্রীষ্মের রোদে, বর্ষার বৃষ্টির ফাঁকে। আগামী রবিবার পালস পোলিও টিকাকরণ শিবির, দুই ফোঁটা খাওয়াও, সন্তানকে রাখো দুধে ভাতে। তাই গ্রামীণ সমাজে মাইক শুধু শব্দ নয়, ইতিহাস, সংস্কৃতি এবং সজীব এক সামাজিক চেতনা।

কাজ হারানো দিনের গানে মাইক যখন অমাইক সেই সব গল্প। আমরা যদি এই মাইকের বিবর্তন সম্পর্কে একটু ভাবতে চাই, আচ্ছা বন্ধুরা, এক লাইনে কি বলা যেতে পারে? এমন কি বলতে পারি যন্ত্রটি ছিলেন তাল হইলেন তিল? একেবারে আণুবীক্ষণিক মাইক্রোফোন যন্ত্র যদি টমাস আলভা এডিসন দেখতেন কি বলতেন? খুব জানতে ইচ্ছে করে। ইতিহাস বলছে প্রায় 150 বছর আগে যে কার্বন মাইক্রোফোন তৈরি করেছিলেন এডিসন সাহেব, মূলত সেটা ব্যবহার করা হতো টেলিফোনে আর রেডিও সম্প্রচারে। এরপরে কনডেন্সার মাইক্রোফোন, ডাইনামিক রিবন,

ইলেকট্রেট কনডেন্সার সেই সব যুগ পেরিয়ে 1990 সাল নাগাদ শুরু হল ডিজিটাল আর ওয়্যারলেস মাইক্রোফোনের ব্যবহার। 2020 সালের পরে এসে গেল স্মার্ট মাইক। একবার এক সাউন্ড ইঞ্জিনিয়ারকে বলতে শোনা গেছিল যে একসময় শব্দকে কিভাবে বন্দী করা যায় তা নিয়ে ভেবে ভেবে বিজ্ঞানীরা রীতিমতো বিনিদ্র রজনী কাটিয়েছেন। আর এখন ভাবুন, সব শব্দ বন্দী হয়ে যাচ্ছে, এই অবস্থাটা থেকে মুক্তি পেতে নয়েজ ক্যান্সেলেশন কিংবা আওয়াজ বন্দি না করার অঙ্ক কষতে হচ্ছে। ব্যাপারটা ঠিক কীরকম? ধরুন আপনার যিনি প্রিয় গায়ক তার হয়তো একটু হাঁপানি আছে, দু লাইন গাইলেন তারপর একটু থামবেন, সে সময় শো শো করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার আওয়াজ হতে পারে, কানে কি শুনতে ভালো লাগবে? একেবারেই না, বরং ভয়ানক অস্বস্তি হবে। এই কণ্ঠের প্রতি যে আস্থা, যে ভক্তি শ্রদ্ধা একেবারে চলে যেতেও পারে। আর ঠিক সেখানেই অসাধ্য সাধন করতে পারে স্মার্ট মাইক। মাইক্রোফোনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বুঝিয়ে দেওয়া যেতে পারে যে কোন শব্দ সে রেকর্ড করবে আর কোন ধ্বনি হাওয়ায় মিলিয়ে যেতেই পারে, কোনো অসুবিধে নেই। মানে বেশ অসংখ্য অজস্র কয়েক কোটি গান, বাজনা, আবৃত্তি, বক্তৃতা ইত্যাদির ট্র্যাক তাকে যদি গিলিয়ে রাখা হয় তখন সে তার নিজের মতো ব্যাকরণ তৈরি করে নেবে। তাই বাড়তি শব্দ, বাড়তি ধ্বনি, অকাজের যেসব শব্দ সে নিজের মতো করে ভ্যানিশ করে দিতে পারে, সুরের বাগানের আগাছা নির্মূল করে ফেলতে পারে স্মার্ট মাইক। সে তো হলো, আমরা বরং আমাদের সেই আদি অকৃত্রিম নস্টালজিয়ায় ভর দিয়ে ফিরে আসি আরেকটি গানে, মাইকে যে গান ভেসে এলেই মনে হয় বুঝি পুজো এসে গেলো।

স্মার্ট মাইকের কথা যখন এলোই, তখন আরেক মাইকের কথা না বললেই নয়, স্ট্যাম্প মাইক। আমাদের খেলার মাঠে, বিশেষ করে ক্রিকেট খেলার মাঠে ঢুকে পড়ার এক আশ্চর্য জানলা স্টাম্পে লাগানো মাইক। ক্রিকেট এমনিতেই সাদা জার্সি আর লাল বলের খেলা, বাকিটুকু উত্তেজনা দেওয়া নেওয়া। টেস্ট ক্রিকেট যদি হয়, সে অপেক্ষার খেলা, নীরবতার খেলা। ওই যে বোলার ছুটে আসছেন, ব্যাটসম্যানের অপেক্ষার চোখ, সব কিছু একদম নিস্তব্ধ, চুপ। আউট সুইং, ব্যাটসম্যান ছেড়ে দিলেন বল, আর এই যে সময়টুকুর অপেক্ষা, তার মধ্যেই ক্রিকেটের সৌন্দর্য বেঁচে আছে, কথায় নয়, নীরবতায়। কিন্তু স্টাম্পে লাগানো মাইক সব কথা শুনে ফেলে, শুনে ফেলে সব শব্দ। সে নৈঃশব্দ ধরতে পারে না, নীরবতাকে তার আশ্রয় দেবার সম্ভব নয়। তাই এই স্টাম্প মাইক নতুন নতুন গল্প বুনে দেয়। আউট বা নট আউট ধরে দেওয়ার জন্য সে তো বিখ্যাত বটেই, কিন্তু যত দিন যাচ্ছে শক্তিশালী হয়ে উঠে, সে আমাদের কাছে এক টুকরো বাইশ গজ তুলে আনছে, একেবারে আমাদের ড্রয়িং রুমে ভেসে আসছে ক্রিকেটারদের মধ্যেকার নানা কথা। কে কাকে কি বলল, ভালো কথা না খারাপ কথা, স্লেজিং কিনা নাকি হাসির রোল ওঠার মতো কথা, এই সব কিছু আমরা জানতে পারছি একেবারে খেলা দেখার মুহূর্তে। এমনকি নিজেদের মুখে গালিগালাজ করলেও ফাঁকি দেবার উপায় নেই। আগে আমরা এইসব মাঠের গল্প জানতে পারতাম সাক্ষাৎকারের মাধ্যমে। অনেক সময় সুনীল গাভাস্কারের মতো কেউ কেউ এইসব ইতিহাস লিখে রেখে গেছেন। একটি গল্প ভাগ করে নিতে ইচ্ছে করছে। একবার চার নম্বরে গাভাস্কার ব্যাট করতে নামছেন এবং স্কোর বোর্ডে তখন স্কোর 0 রানে 2 উইকেট। ভিভ রিচার্ডস একটি বিখ্যাত উক্তি করেছিলেন যা তিনি লিখে গেছেন, সুনীল গাভাস্কার, নো ম্যাটার হোয়াট পজিশন ইউ ব্যাট ম্যান, দ্য স্কোর ইজ স্টিল 0। আজকের মতো ওই অত্যন্ত শক্তিশালী স্টাম্প মাইক যদি থাকত, ভাবুন তো, এই ধরনের কথাবার্তা একেবারে ইন্টারনেটের কন্টেন্ট হয়ে সেখানে মানুষে মানুষে তার ভিউ এবং সব কিছু এত বেড়ে যেত বা মানুষ ভেঙে পড়ত, সে তো বলাই বাহুল্য। এমনকি এই স্টাম্প মাইককে মাইক্রোফোনের মতো ব্যবহার করেছেন এমন উদাহরণও আছে। একেবারে ডিয়ারেস্ট যখন বলে দিচ্ছে যে আনইভেন বাউন্স, উইকেট মিসিং, LBW-র আবেদন করে সাংঘাতিক রেগে গিয়ে বিরাট কোহলি স্ট্যাম্প মাইকে এসে বলে দিলেন পক্ষপাতিত্বের কথা, সে কথা পৌঁছে গেল থার্ড আম্পায়ারের কাছে, ম্যাচ রেফারির উদ্দেশ্যে বলা সেই কথা। এমন ঘটনা হয়তো আর ঘটবে না, কিন্তু ক্রিকেটের পরিভাষা একেবারে পাল্টে গেছে, সে তো বোঝাই যায়।

স্কুলে যখন প্রেয়ার হতো, সে সময় যারা একেবারে লিড করত গান, তারা মাইক্রোফোনের সামনে মূল বা গানটির গাইত, ধরুন শঙ্কচের বিফলতা। কিন্তু যাদের তত প্র্যাকটিস নেই, অনেক সময় শোনা যেত মাইক বাহিত হয়ে তত জোরে আওয়াজ না হলেও অন্য দল তখন গাইছে হয়ো না ম্রিয়মান। ঠিক এমনটা ঘটে থাকে সচরাচর আজকাল যখন গ্রামোফোন কোম্পানি বাহিত হয়ে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। যখন কোনো বাড়িতে তব অচিন্তর মুখড়ায় রয়েছেন মানবেন্দ্রবাবু, কোথাও গান পৌঁছে গেছে সিংহস্থা শশীশেখরার দিকে, মনে হয় মহালয়ার কাকভোরের যে মাধুর্য সেটা বজায় থাকুক। এইসব যারা দলছুট হয়ে এগিয়ে চলবে, তাদেরকে প্রায় কান ধরে টেনে এনে যেন নাটমন্দিরের গাছতলায় বসিয়ে মাইকে একসঙ্গে চালিয়ে দেওয়া হয় মহিষাসুরমর্দিনীর সেই অদম্য অতুলনীয় সুর, যাতে একসঙ্গে মৃদু আলোয় ভোর হওয়াকে সঙ্গে নিয়ে পিতৃপক্ষকে বিদায় জানিয়ে দেবীপক্ষের হলুদ আলোয় ফানুষ ওড়ায় মানুষ একসঙ্গে পূজোর মাইকে।

পুজোয় সন্ধি মুহূর্তে অচিরেই মাইকে বেজে ওঠে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী। যারা ঘুম চোখে অঞ্জলি দিতে আসে তাদের জন্য, যারা বাড়িতে বসে অঞ্জলি দেবে তাদের জন্য, আমাদের সব তামসিকতায় আলো জেলে আপনাতে আপনি মুগ্ধ মাইক, আর আমরা মুগ্ধ মাইকে। অষ্টমীর অঞ্জলি, নবমীর সন্ধি পুজো, এই সব কিছু কিংবা বিজয়া সম্মেলনী অথবা গান অনুষ্ঠান সূচি নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, মাইক ছাড়া এমন অগতির গতি আর কেই বা আছে? মাইক সববার। আর আমরা যারা কখনো কোনো দিন কোনো মেলায় কিংবা পুজোয় নিরুদ্দেশ হইনি, তাদেরও কি কখনো ইচ্ছে করে না নিজের নামটা মাইকে ঘোষণা হলে কেমন লাগে, কিংবা প্রিয়জন ঠিক কোন উৎকণ্ঠার আঁচ নিয়ে খোঁজ করছেন সেটুকু জানতে কেমন লাগে? সেটা বোঝার, সে বোঝার উপায় তো একমাত্র মাইক। তাই মাইক নিজেই জানে না কত বিষাদের জটিলতা কাটিয়ে আমাদের আনন্দের ঋণ দিয়ে যায় বিনা সুদে। সেখানেই মাইকের প্রতি আমাদের ভালোবাসা ভালো লাগা মিলেমিশে একাকার।

শেষ হলো হারানো দিনের গান, আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন ভারতীয় সময় 5:59:50, বাংলাদেশ সময় 12:30:40। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আজ 19 আগস্ট 2026 বুধবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে 12টা থেকে 2টো পর্যন্ত বাংলা আধুনিক গান, 2টো থেকে 3টে বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান।

ঘড়ি কাটায় সময় বলছে রাত 12:01 হয়ে 12 সেকেন্ড। আজকে 12 থেকে 4 পর্যন্ত আমি অয়ন আপনাদের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে থাকব। শুনতে থাকুন DTH বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী, পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

এতক্ষণ শুনলেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী আধুনিক গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ঘড়ির কাটার সময় বলছে রাত 12:57 হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। এবারে পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর।

ঘড়ির কাঁটা বলছে সময় রাত 1:36:48। শুনছেন কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। ঘড়ির কাঁটার সময় ঠিক রাত দুটো। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে বাংলা ছায়াছবি মান অভিমান। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিপ্রা বসু এবং মৃণাল চক্রবর্তীর কণ্ঠে।

মান অভিমান ছায়াছবি থেকে এতক্ষণ গান শুনলেন। এখন শুনবেন ছায়াছবি আশা ও ভালোবাসা থেকে প্রথম গানটি, আশা ভোসলে এবং বাপ্পি লাহিড়ির ডুয়েটে।

ঘড়ির কাঁটা বলছে সময় রাত 2:33 হয়ে 30 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

এখন শুনবেন ছায়াছবি অন্তহীন থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গের একযোগে অনুষ্ঠান শুনছেন। ঘড়িতে সময় 3:48। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন লোকগীতি, পরিবেশনায় অর্জুন খ্যাপা।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন দ্বিজেন্দ্রগীতি। শিল্পী সুমিতা গঙ্গোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টা বেজে 2 মিনিট হয় 20 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে আমরা শুনব রাগ গুণকেলি এবং তারপর শুনব রাগ ললিত। গুণকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী উজ্জ্বল দত্ত এবং তারপর সেতারে রাগ ললিত বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান আনন্দধ্বনি, তার কথা তার সুর। আজকের সকালের প্রথম নিবেদন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে রবীন্দ্রনাথের গান, সঙ্গে ডক্টর রাজীব চক্রবর্তী।

শিল্পী সুচিত্র মিত্রর কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রনাথের এই গানটি। সঙ্গে ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান। আনন্দধ্বনির আসরে এরপর শোনাব শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রনাথের গান।

গানটি আমরা শুনছিলাম শিল্পী নীলিমা সেনের কণ্ঠে। পরের গানটি শুনব শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।